বিধিজি কাজ শুরু করছ। আমরা রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে অনেক সময় কেমন যেন আত্মহারা হয়ে পড়ি। আসলে সময় আমাদের কেমন যেন করে দেয়, আর আমাদের মন যখন উথাল পাথাল হয়ে যায় তখন প্রত্যেকটি মুহূর্তেই ধরা দেন যিনি, তিনি রবীন্দ্রনাথ আর তার রবীন্দ্রসঙ্গীত। স্বভাবতই এই যে রবীন্দ্রনাথের গান যে কোনো সময় যে কোনো ঋতুতে আমাদের কাছে খুব কাছের, যে কোনো ঋতুতেই আমাদের কাছে খুব কাছের সঙ্গীত, বড় প্রিয় হয়ে ওঠে। সেটা গ্রীষ্ম হোক বা বর্ষা, শরৎ হোক বা হেমন্ত, শীত বা বসন্ত, যে কোনো সময়ই আমাদের কাছে, আমাদের মনের মাঝে এসে দাঁড়ায়। আসলে রবীন্দ্রসঙ্গীত মানুষের মানসিক, আত্মিক, শারীরিক সমস্ত কিছুই সুস্থতার জন্য এক অদ্ভুতভাবে কার্যকরী এক বিষয়। আমরা একের পর এক রবীন্দ্রসঙ্গীত শুনছি এই ভোরের বেলা, আর সেটা শুনতে শুনতে মনটা সত্যি একটা অন্য রকমের জগতে চলে যায়, যে জগতে দাঁড়িয়ে আমাদের মনের ভেতরের সমস্ত জ্বালা, যন্ত্রণা, দুঃখ সমস্ত কিছুই আমাদের মন থেকে দূরে চলে যায়। আর সে কারণেই বোধহয় ভোরবেলা তার কথা যখন আমরা বলি, তার গান যখন শুনি, তখন আমাদের মনের ভেতরে এক অদ্ভুত অনুরণন তৈরি হয়। রবীন্দ্রনাথের গান কেবল কি বিনোদনের মাধ্যম? না, শুধু তা নয়, এটা আমাদের মনের ভেতরের যে দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা, অনেক না বলা কথা সমস্ত কিছুকেই ঠিক করার জন্য ব্যবহার করা হয়। এই গান আমরা যখন শুনি, আমাদের মনের ভেতরের অদ্ভুত দুঃখটাকে কোথায় যে টেনে বার করে দেয় আমরা বুঝেই পাই না। সেই কারণেই গ্রীষ্মে গরম দাবদাহ, প্রচণ্ড গরমের দাবদাহ হোক কিংবা বর্ষার উথাল পাথাল সেই বৃষ্টির জল, অথবা এই যে কাশের সময়, একটু একটু করে আমাদের নিজেদের জীবনের বয়ে চলা এই সময়ে হঠাৎ করে কাশের গুচ্ছ আমাদের সময় জানিয়ে দেয়, মা আসছেন। আবার মা চলে যাওয়ার পর আমাদের জীবনে যখন আসে হেমন্ত, অদ্ভুত এক হৈমন্তিক রং নিয়ে আমাদের জীবনকে রাঙিয়ে তোলে, তারপর আবার যেন জীবনটা কিরম বিবর্ণ হয়ে যায়। যে বিবর্ণতার মাঝে আমাদের মনটা কখনো উদাস, কখনো এগিয়ে চলার পথ বয়ে আমাদের জীবনটাকে একটু কেমন অন্যরকম করে দেয়। আর সবশেষে সেই যে শীতের শুষ্কতায় ঝরা পাতা ঝরে গিয়ে পরিবেশটাকেই আবার অন্যরকম করে দেয়। আর তারপর একদম শেষে যখন বসন্তের সেই নতুন রঙের ছোঁয়া, বসন্তের নতুন রং আমাদের গায়ে লাগে, তারপরেই আমরা যেমন নতুন রঙে রেঙে উঠি।

আমাদের নিজেদের জীবনে। আর এই প্রত্যেকটা জীবনের ছন্দে, প্রত্যেকটা জীবনের বর্ণে, প্রত্যেকটা জীবনের গন্ধে, প্রত্যেকটা জীবনের প্রতিদিনেই রবীন্দ্রসঙ্গীত আমাদের কাছে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, একেবারে আলোর মতো করে। ঠিক যেন আমাদের অন্ধকার থেকে যখনই আলোর পথে নিয়ে যাওয়ার দরকার হয়, তখনই রবীন্দ্রসঙ্গীত আমাদের কাছে এসে দাঁড়ায়। এই রবীন্দ্রগান আমাদের কাছে এক অদ্ভুত মনের মাধুরী মিশিয়ে আমাদের কাছে এসে দাঁড়ায় সেই আলোর অমল কমলখানি।

হৃদয়ের একুল উকুল দুকুল ভেসে যায় বটে, তবে সেই দুকুল ভেসে যাওয়ার মাঝে আমাদের মনের মধ্যে যে চাপ, যে দুশ্চিন্তা যেগুলো থাকে, সেগুলো অদ্ভুতভাবে এই দুকুল ভেসে যাওয়া যে গান, সেই গান আমাদের মনের মাঝের চাপ আর দুশ্চিন্তাকে অদ্ভুতভাবে কমিয়ে দেয়, আর সেটা কমিয়ে দিয়ে আমাদের মনকে শান্ত আর একদম আনন্দে ভরিয়ে তোলে। আসলে আমাদের মাথার মধ্যে যে প্রশান্তি, সেই প্রশান্তি সেটাই সে নিয়ে আসে। আমাদের মানসিক চাপ, ক্লান্তি, হতাশা দূর করতে এই গান সত্যিই আমাদের কাছে জাদুর মতো কাজ করে, আর সেই কারণেই বোধহয় বারবার সেই টানেই আমরা সেই গানের দিকে এগিয়ে যাই, শুনি মনের মাঝে। সত্যি একেবারে অবাক শুকতারার মতো আমাদের মনের মাঝে আষ্টে পৃষ্ঠে সেই গান বেঁধে রয়েছে। কথা বলতে বলতে সময় একদমই শেষ, তাই আজ আমাদের আপাতত এখানেই থামতে হবে। তবে যেতে যেতে এই গান শুনতে শুনতে আপাতত আজকে বিদায় নেব, আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে। আপাতত এই শুকতারা দেখতে দেখতেই আমরা এগিয়ে যাই আমাদের জীবনে। সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো।

0: बंदे मातरम।
1: बंदे मातरम सुजला सुफला मलयज शीतला।

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 33 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 34 সেকেন্ড। আজ বুধবার, 9ই সেপ্টেম্বর 2026। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

কেবল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থগত শিক্ষাই শিক্ষা নহে, একটি সম্পূর্ণ মানুষ হইতে হইলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন, অনেক অগ্নি পরীক্ষার প্রয়োজন। কেবল অর্থার্জনের জন্য শিক্ষা নহে, শিক্ষার উদ্দেশ্য আত্মবিকাশ লাভ করা, হৃদয়ের মার্জনা করা। দর্পণের ন্যায় বিশ্বের প্রতিবিম্ব গ্রহণে হৃদয়কে সমর্থ করা। এইভাবে যদি মানুষ একবার তৈরি হইয়া ওঠে, ক্রমে একটা জাতি তৈরি হইয়া ওঠে, তবে সেই জাতিকে আর পয়সার জন্য লালায়িত বা গ্রাসাচ্ছাদন নির্বাহের জন্য ব্যতিব্যস্ত হইতে হয় না। ওই প্রকারে গঠিত জাতির কোনো স্পৃহাই অপরিপূর্ণ থাকে না, অর্থ তো কঞ্চার। সুতরাং সর্বাগ্রে চাই সমাজের প্রাণে আকাঙ্ক্ষার উদ্রেক করা। একবার আকাঙ্ক্ষা জন্মিলে ওই জাতি আপনি আপনার লক্ষ্যের দিকে ধাবিত হয়, তখন আর তাহাকে প্ররোচিত করিবার প্রয়োজন হয় না। কষ্ট ততক্ষণ যতক্ষণ আমি ঠিক বুঝিতে বা ধরিতে না পারি যে আমি কি চাই, কোন বস্তুটি পাইলে আমার চিত্ত পরিতৃপ্ত হইবে। যদি একবার আমার সেই অভিপ্রেত বস্তুর স্বরূপ উপলব্ধি করিতে পারি, তবে সেই দিকে আমার হৃদয়ে যে গতি হইবে এমন কেহ নাই যে সেই গতি রোধ করিতে পারে। বাঙালি জাতির সকলের মনে একবার কোনো ক্রমে জাগাইয়া তুলিতে হইবে যে আমার মাতৃভাষার অভ্যুদয়ের সহিত একসূত্রে আমার নিজের এবং আমার অভ্যুদয় গ্রথিত, বঙ্গদেশের অদৃষ্ট, বঙ্গবাসীর অদৃষ্ট, বঙ্গভাষার ভূয়ো বিস্তারের উপর নিহিত। যতদিন বঙ্গের অতি নগণ্য পল্লীতে পর্যন্ত বঙ্গবাণীর বিজয় শঙ্খ নিনাদিত না হইবে, সকলে সমস্বরে বঙ্গভাষার বিজয় প্রশস্তি উদাত্ত কণ্ঠে আবৃত্তি না করিবে, ততদিন বিশ্ব সাহিত্যে বঙ্গের জাতীয় সাহিত্যের অন্তর্নিবেশ অসম্ভব। যখন ঋতুরাজ ধরাধামে অবতীর্ণ হন, সারা ব্রহ্মাণ্ডটা একভাবে এক উন্মাদনায় বিভোর হইয়া ওঠে, এক মনে সকলে মধুর বাসন্তী মূর্তি পূজা করিয়া তৃপ্তি লাভ করি। যদি তোমার জননী বঙ্গভাষার ভুবনমোহিনী মূর্তির বিমল প্রভায় বাঙালি জনসাধারণের হৃদয় বিভাসিত করিয়া তুলিতে পারো, দেখিবে তোমার দ্বিভুজা বঙ্গভারতী দশভুজার মূর্তিতে বাঙালির সমক্ষে অবতীর্ণা। দেখিবে বিশ্বের প্রান্ত হইতে প্রান্তান্তরে তোমার বঙ্গবাণী বিজয় শঙ্খ ধ্বনিত হইতেছে। একবার ভাবে

দেখো, জন্ম জন্মান্তরে কত পুণ্য করিয়াছিলে, কত তপস্যা করিয়াছিলে, তাই এমন মধুর বাংলায় আসিতে পারিয়াছ। স্নিগ্ধ শ্যামল কাননকুন্তলা বঙ্গভূমির বক্ষের ক্ষীরধারায় যাহাদের দেহ পরিপুষ্ট, আর কলকণ্ঠ সুক ও কোকিলের মধুর কাকলিতে যাহাদের কর্ণবিবর পরিপূর্ণ, তাহাদের হৃদয়ে

সম্মুখে যাহার প্রতিরোধ ধারিণী ভাগীরথী তাহার কণ্ঠ পিপাসায় শুকাইবে কেন? বঙ্গবাসী, তোমার কিসের অভাব? তোমরা কাহার চেয়ে কম, কিসে দুর্বল? অতীতের বিস্ময়পূর্ণ চিত্রশালা হইতে একবার এই দিকে তাকাও, ওই দেখো, তোমাদের জন্য যথা সর্বস্ব ব্যয় করিয়া অক্লান্ত শ্রমে তোমাদেরই পূর্ববর্তী মহাজনগণ কত মনোহর পত্রপুষ্প পল্লবে বঙ্গ সাহিত্যের মণ্ডপ সাজাইয়া রাখিয়া গিয়াছেন। তাহারা প্রাণপাতি যত্নে রত্নমণ্ডপের রত্নবেদিতে আমার রত্নহার ও বিভূষিতা বঙ্গবাণীর উদ্বোধন করিয়া গিয়াছেন, মায়ের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করিয়া গিয়াছেন। তোমাদের এখন পূজায় বসিতে হইবে।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী, প্রথম আলো। শুনবেন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ থাকছে যোগিয়া এবং জনপুরীর আগে সারেঙ্গি বাদন, শোনাবেন পণ্ডিত রামনারায়ণ।

0: সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন যোগিয়া ও জৌনপুরের আগে সারেঙ্গি বাদন, পরিবেশন করলেন পণ্ডিত রামনারায়ণ। প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন চিপ থেকে শিপ সব ক্ষেত্রেই ভারত ম্যানুফ্যাকচারিংয়ের নতুন ভবিষ্যৎ নির্মাণ করেছে। তিনি গতকাল গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারতের আর্থিক প্রযুক্তি ক্ষেত্র এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে প্রধানমন্ত্রী মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টে উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলার প্রেক্ষিতে পশ্চিম এশিয়ার উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। অবৈধ কার্যকলাপের দায়ে হাঙ্গেরি সরকার বুদাপেস্টে নিযুক্ত রাশিয়ার কূটনৈতিক মিশনের 10 জন সদস্যকে দেশত্যাগের নির্দেশ দিয়েছে। শ্রীলঙ্কা সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন ওই দ্বীপরাষ্ট্রের সংকটের সময় ভারত সবসময় পাশে থেকেছে। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক গতকাল বারাণসীতে নবম জাতীয় পুষ্টি মাসের সূচনা করেছেন। মার্কিন ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে আরিয়ানা সাবালেঙ্কা এবং পুরুষদের সিঙ্গলসে ফ্রান্সিস তিয়াফো সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন চিপ থেকে শিপ অর্থাৎ কম্পিউটারে ব্যবহৃত ইলেকট্রনিক মাইক্রোচিপ থেকে জাহাজ নির্মাণ পর্যন্ত সব ক্ষেত্রেই ভারত ম্যানুফ্যাকচারিংয়ের নতুন ভবিষ্যৎ গড়ে তুলেছে। তিনি গতকাল গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে বলেন দেশের মধ্যেই এক স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর সরবরাহ শৃঙ্খল গড়ে উঠেছে, যার পরিধি হল উচ্চ প্রযুক্তিগত ইলেকট্রনিক্স থেকে সমুদ্রপথে জাহাজ চলাচল পর্যন্ত। পশ্চিমাঞ্চলীয় ডেডিকেটেড পণ্য করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ গতকাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। 2,800 কিলোমিটার দীর্ঘ এই পণ্য করিডোর সম্পূর্ণ হওয়াকে তিনি একবিংশ শতাব্দীর ভারতের এক ঐতিহাসিক সাফল্য এবং পরিবর্তনশীল কর্মসংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
2: ये 21वीं सदी के भारत के लिए बहुत ऐतिहासिक कार्य संपन्न हुआ है। ये डेडिकेटेड फ्रेट कॉरिडोर इस बात का साक्षी है कि बीते 12 साल में देश की काम करने की संस्कृति कैसे बदली है।
1: প্রধানমন্ত্রী বলেছেন উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারতের আর্থিক প্রযুক্তি ক্ষেত্র বা ফিনটেক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি বলেন এজেন্টিক এআই, টোকেনাইজেশন এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো বিষয়গুলি আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উদ্ঘাটন করেছে। গত সন্ধ্যায় মুম্বাইতে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্টের সপ্তম পর্বে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ইউপিআই ব্যবস্থাপনাকে ফিনটেকের অন্যতম সফল উদ্যোগ হিসেবে অভিহিত করে বলেন গত মাসের রেকর্ড 2,400 কোটি টাকারও বেশি লেনদেন ইউপিআই এর মাধ্যমে হয়েছে। তিনি বলেন ভারতের ইউপিআই ব্যবস্থা বর্তমানে 11টি দেশে চালু রয়েছে। বৈদেশিক অর্থ লেনদেনের খরচ কমানোর লক্ষ্যে ফিনটেক ব্যবস্থায় আন্তর্জাতিক মহলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
2: ভারত কি ফিনটেক স্টোরি অদ্ভুত রহি হ্যায় और इसका एक बड़ा चैंपियन है हमारा यूपीआई। मैंने पिछले साल भी इसकी चर्चा की थी, लेकिन ये इतनी बड़ी ट्रांसफॉर्मेशन है कि जब भी फिनटेक की चर्चा होगी तो वो यूपीआई के बिना अधूरी ही होगी।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের 12-13 তারিখে নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনে একাধিক দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন দ্বিপাক্ষিক বৈঠকে রুশ ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে। এই প্রসঙ্গে তিনি বলেন ভারত বর্তমানে এই দুটি দেশের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। বন্যাবিধ্বস্ত নেপালে ভারতের সহায়তার প্রসঙ্গে তিনি বলেন 7টি বিমানে করে এখনও পর্যন্ত 95 টন ত্রাণ সামগ্রী সেদেশে পাঠানো হয়েছে।

0: হয়েছে। শ্রী জয়সওয়াল জানান, 275 জন ভারতীয় নাগরিক এখনও নিখোঁজ, এ পর্যন্ত মোট 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। ভারত চীন প্রসঙ্গে বিদেশ মুখপাত্র বলেন, দুদেশের সম্পর্ক ইতিবাচক পথে এগোচ্ছে, দুটি দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে।
1: Pursuant to the understandings reached between the special representatives of India and China for consultation and coordination, the WMCC mechanism that we have, meetings of which were held in Beijing and in New Delhi in May and August 2026, respectively, the first senior highest military commander level flag meeting was held at Vacha on the Indian side in Arunachal Pradesh on 6 September and in the Mai on the Chinese side on 7 September.
0: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। ওই অঞ্চলে নতুন করে সংঘাত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গত দুদিনে মার্কিনী যুদ্ধজাহাজের উপর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের হামলার জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের 5টি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। এদিকে ইরান জর্ডনে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন লক্ষ্যবস্তু নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অবৈধ কার্যকলাপের দায়ে হাঙ্গেরি সরকার বুদাপেস্টে নিযুক্ত রাশিয়ার কূটনৈতিক মিশনের 10 জন সদস্যকে দেশত্যাগের নির্দেশ দিয়েছে। হাঙ্গেরির বিদেশমন্ত্রী অনিতা ওরবান জানিয়েছেন, রুশ মিশনের ওই 10 জন সদস্য ভিয়েনা কনভেনশন বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন বলে সেদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। এর যথাযথ জবাব দেওয়া হবে বলে রাশিয়া জানিয়েছে। ইউরোপের প্রতি রাশিয়ার কোনো আগ্রাসী মনোভাব নেই বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে এক ফোনালাপে বার্তা দিয়েছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ইউরোপীয় ভূখণ্ডে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য ইউরোপীয় কর্মকর্তারা যখন মস্কোকে দায়ী করছেন, তখনই রাশিয়ার তরফে এমন বার্তা। এদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন, কিভ সফরকারী মার্কিন প্রতিনিধিরা রাশিয়ার সঙ্গে 4.5 বছর ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে অত্যন্ত কার্যকর কিছু প্রস্তাব তুলে ধরেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত সবসময় শ্রীলঙ্কার সংকটের সময় পাশে থেকেছে। এই প্রসঙ্গে তিনি দুদেশের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের প্রসঙ্গ তুলে ধরেন। উল্লেখ্য, শ্রী সিং গতকাল 3 দিনের সফরে কলম্বোয় পৌঁছেছেন। শ্রীলঙ্কার শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করার পাশাপাশি তিনি ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন। সেখানে তিনি বলেন, এই দ্বীপরাষ্ট্র যখনই কোনো সংকটের সম্মুখীন হয়েছে, ভারত সর্বদা দৃঢ়ভাবে তার পাশাপাশি সমাধানের পথ প্রশস্ত করেছে। তিনি ভারতীয় সম্প্রদায়কে সেতু হিসেবে বর্ণনা করে বলেন, ভারত শ্রীলঙ্কা বন্ধুত্বের ক্ষেত্রে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শ্রী সিং ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরের উল্লেখ করে বলেন, দেশ এখন বিশ্বের অন্যতম দ্রুততম অর্থনীতি এবং সারা বিশ্বের বিকাশের ক্ষেত্রে ভারতের অবদান 16%-এরও বেশি। প্রথম ত্রৈমাসিকে বিশ্বের বিভিন্ন ধরনের আর্থিক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েও ভারতীয় অর্থনীতি 7.8% হারে বৃদ্ধি পেয়েছে। নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন আজ সরকারি সফরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। তার এই সফরে অ্যাডমিরাল স্বামীনাথন রয়্যাল অস্ট্রেলিয়ার নৌবাহিনীর বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করার পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন। এছাড়া তিনি রয়্যাল নিউজিল্যান্ড নৌবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা পরিদর্শন করবেন। একই সঙ্গে পেশাদার সামরিক শিক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গেও তার মতবিনিময়ের কথা রয়েছে। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক গতকাল বারাণসীতে নবম জাতীয় পুষ্টি মাসের সূচনা করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ দপ্তরের মন্ত্রী অন্নপূর্ণা দেবী এই অভিযানের সূচনা করেন। সেপ্টেম্বর মাস ধরে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিদ্যালয়, পঞ্চায়েত ও গৃহস্থ বাড়িতে এই অভিযান চালানো হবে। উল্লেখ্য, এবছরের জাতীয় পুষ্টি মাসের থিম হল আমাদের অঙ্গনওয়াড়ি আমাদের দায়িত্ব। উত্তরপ্রদেশ সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের জন্য সাম্মানিকের পরিমাণ বৃদ্ধি করেছে। রাজ্য সরকার প্রকাশিত এক আদেশনামায় বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে রাজ্যের অংশ প্রতি মাসে 4,000 টাকা করে ও সহায়কদের জন্য প্রতি মাসে 2,000 টাকা বাড়ানো হচ্ছে। এই সংশোধনের ফলে অঙ্গনওয়াড়ি কর্মীরা এবার থেকে মাসে 12,000 টাকা এবং সহায়করা মাসে 6,000 টাকা পাবেন। বর্ধিত সাম্মানিক চলতি মাসে কার্যকর হবে এবং কর্মীরা তা অক্টোবরে হাতে পাবেন। পুনর্গঠিত নেহেরু প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডলের গতকাল নতুন দিল্লিতে উদ্বোধন হয়। উন্নত সুযোগ সুবিধাসহ তারামণ্ডলের বিজ্ঞান সম্পর্কে আগ্রহ বাড়ানোর পাশাপাশি জ্যোতির্বিজ্ঞানে সচেতনতা প্রসারের লক্ষ্যে বিভিন্ন ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র এর উদ্বোধন করে বলেন, নেহেরু প্ল্যানেটোরিয়াম দেশের তারামণ্ডলগুলির মধ্যে অন্যতম আকর্ষণ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখানে ছাত্রছাত্রী, যুব তথা সাধারণ মানুষও বিজ্ঞানের নানা বিষয় সম্পর্কে চাক্ষুষ অভিজ্ঞতা লাভ করবেন। মার্কিন ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে গতবারের বিজয়ী শীর্ষ বাছাই আরিয়ানা সাবালিঙ্কা সেমিফাইনালে উঠেছেন। গতরাতে কোয়ার্টার ফাইনালে তিনি ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভাকে 7-6, 3-6, 7-6 সেটে হারিয়ে দিয়েছেন।

0: পুরুষদের সিঙ্গলসে একাদশ বাছাই আমেরিকার ফ্রান্সিস তিয়াফো স্বদেশীয় অ্যালেক্স মিকেলসেনকে 5-7, 3-6, 7-5, 6-3, 7-6 সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন। এদিকে মহিলাদের সিঙ্গলসে অন্য ম্যাচে তৃতীয় বাছাই জেসিকা পেগুলা আজ আমেরিকারই এম্মা নেভারোর মুখোমুখি হবেন। এছাড়া চতুর্থ বাছাই আমেরিকার কোকো গফ, রাশিয়ার মিরা আন্দ্রিভার এবং দ্বিতীয় বাছাই কাজাকস্তানের এলেনা রায়াবিকেনা চীনের কুইনেন ঝেঙের বিরুদ্ধে খেলবেন। পুরুষদের সিঙ্গলসে অন্য ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজ অষ্টম বাছাই আমেরিকার বেন শেলটনের মুখোমুখি হবেন। এছাড়া শীর্ষ বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেফ, নেদারল্যান্ডসের বটিক ভন দে জেন্টস ক্লাব এবং বেলজিয়ামের আলেকজান্ডার ব্লক্স অবাছাই রাশিয়ার কারেন খাসানফের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চিপ থেকে শিপ সব ক্ষেত্রেই ভারত ম্যানুফ্যাকচারিংয়ের নতুন ভবিষ্যৎ নির্মাণ করেছে। তিনি গতকাল গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারতের আর্থিক প্রযুক্তি ক্ষেত্র এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে প্রধানমন্ত্রী মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টে উল্লেখ করেছেন। খবর শেষ হলো, এর পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন, আজ শুনবেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা।
2: 1838 খ্রিস্টাব্দের 17 এপ্রিল হুগলি জেলার গুলিটা গ্রামে মাতুলালয়ে জন্ম হয় 19 শতকের বাংলার অন্যতম কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। ছোটবেলায় মামার বাড়ির গ্রামের পাঠশালাতেই পড়াশুনো করেন তিনি। 9 বছর বয়সে খিদিরপুরে দাদামশায়ের কাছে চলে আসার পর এখানেই তিনি পড়াশুনো করেন। এরপর প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ এবং তারপর 1861 খ্রিস্টাব্দে LLB পাশ করার পর কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। 1890 খ্রিস্টাব্দে সরকারি উকিল হিসেবে নিযুক্ত হন হেমচন্দ্র। কিন্তু তার প্রকৃত পরিচয়, তিনি অসামান্য কবি। 1864 খ্রিস্টাব্দে 26 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ চিন্তা তরঙ্গিনী প্রকাশ পায়। প্রকাশের অল্পদিনের মধ্যেই গ্রন্থটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকাভুক্ত হয়। 1872 খ্রিস্টাব্দে এডুকেশন গেজেট পত্রিকায় হেমচন্দ্রের ভারত সঙ্গীত কবিতা প্রকাশিত হয়। দেশবাসীর কাছে স্বদেশপ্রেমী কবি হিসেবে সুখ্যাতি অর্জন করলেও শাসক ইংরেজ সরকারের রোষদৃষ্টিতে পড়েন তিনি। ভারত সঙ্গীত ছাড়াও তিনি রচনা করেন ভারত বিলাপ, কালচক্র, বীরবাহু কাব্য, রিপন উৎসব, ভারতের নিদ্রাভঙ্গ, গঙ্গা, জন্মভূমি প্রভৃতি। তবে হেমচন্দ্র চিরস্মরণীয় হয়ে আছেন তার বৃত্রসংহার কাব্যের জন্য। 1875 খ্রিস্টাব্দে বৃত্রসংহার কাব্য প্রকাশিত হওয়ার পর বঙ্কিমচন্দ্র কাব্যটির সমালোচনা লেখেন বঙ্গদর্শন পত্রিকায়। সেখানে কাব্যটির প্রভূত প্রশংসা করেন তিনি। কাব্য আলোচনার এক জায়গায় তিনি হেমচন্দ্রকে জগৎবিখ্যাত কবি মিল্টনের সঙ্গে তুলনা করেন। হেমচন্দ্র ছিলেন স্বদেশপ্রেমিক এবং সত্যের পূজারি। এছাড়াও নারী মুক্তি, বিশেষ করে অসহায় বিধবা নারীর ওপর হিন্দু সমাজের হৃদয়হীন আচরণের বিরুদ্ধেও তিনি তীব্র ভাষায় প্রতিবাদ জানান। তার কুলীন মহিলা বিলাপ কবিতাটি বিদ্যাসাগর মহাশয়ের বহু বিবাহ রোধ আন্দোলনের সহায়ক হয়েছিল। মৌলিক কাব্য ছাড়াও হেমচন্দ্র শ্রেষ্ঠ ইংরেজ কবিদের কবিতার অনুবাদও করেন। টেনিসন, ড্রাইডেন, আলেকজান্ডার পোপ প্রমুখ কবির রচনার অনুবাদ যেগুলি তিনি করেছিলেন তা অনুবাদ হলেও মৌলিক রচনার স্বাদ গন্ধি। জীবনের শেষ পর্যায়ে পরপর আত্মীয় বিয়োগ, ব্যথা, স্ত্রীর উন্মাদ অবস্থা এবং সর্বোপরি দৃষ্টিশক্তি হারিয়ে চরম দারিদ্র্যের সম্মুখীন হন তিনি। এককালে আইন ব্যবসায় প্রচুর উপার্জন করলেও তার মন ছিল উদার ও পরদুঃখ কাতর। বৈষয়িক ব্যাপারেও একেবারেই অনভিজ্ঞ ছিলেন তিনি। তার অর্জিত অর্থের বেশ বড় একটা অংশ খরচ করতেন আত্মীয় স্বজন ও আশ্রিতদের ভরণ পোষণের জন্য। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় কখনোই করেননি তিনি। এর সঙ্গে ঘটে নানা পারিবারিক বিপর্যয়। স্ত্রী কামিনী দেবী উন্মাদ রোগগ্রস্ত হয়ে পড়েন মধ্য বয়সে। একের পর এক আত্মীয় বিয়োগ ঘটতে থাকে। উপরন্তু তার সন্তানদের মধ্যেও সেরকম উপার্জনশীল কেউ ছিলেন না, ফলে হেমচন্দ্র আর্থিক অনটনের সম্মুখীন হন। শেষ বয়সে কবি অন্ধ হয়ে যান। অসহায়।

0: অবস্থায় গুণগ্রাহী হিতৈষীদের দানের উপরেই তাকে বেঁচে থাকতে হয়েছিল। শোক, তাপ এবং দুঃখ, দারিদ্র্যের মধ্যে শেষ জীবন কাটিয়ে 1903 খ্রিস্টাব্দের 28 মে অমৃতধামে যাত্রা করেন কবি হেমচন্দ্র।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় 9:00। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে।

ইতিহাসের কাছে ফেরা, প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ভাস্কর দাশগুপ্ত।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন ভাস্কর দাশগুপ্তের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন শুনবেন লাভজনকভাবে নারকেল ও সুপারির চারা উৎপাদন। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন উদ্যান পালন অধিকর্তা ডক্টর সমরেন্দ্রনাথ খাড়া।
2: এই সুপারির চারা এবং নারকেলের চারা খুবই লাভজনক। তার কারণ হচ্ছে সারা বছর ধরে এই গাছের চাহিদা প্রচুর, উৎপাদন খরচ খুবই তুলনামূলকভাবে খুবই কম, আর একটা ভালো মানের চারা থেকে ভালো লাভ পাওয়া যায়। সুতরাং কেউ যদি এই ছোট্ট একটু জায়গা থাকে, এই 3 ফুট বাই 10 ফুট বা তার থেকে বেশি, বা ভূমিহীন ক্ষুদ্র প্রান্তিক চাষি যারা রয়েছেন, যাদের খুবই অল্প জায়গা রয়েছে, তারা কিন্তু এই সুপারি এবং নারকেলের চারা তৈরি করে নিজেদের উপার্জনকে অনেক কিছু বাড়াতে পারে। এবার এই যে চারা তৈরির জন্য মা গাছ কেমন হবে সেটা বলতে গেলে, একদম মা গাছ রোগমুক্ত হতে হবে, উচ্চ ফলনশীল হতে হবে, নিয়মিত ফল দেয়, প্রতি বছর ফল দেয়, এবং 15 থেকে 40 বছর বয়সী গাছ নির্বাচন করতে হবে। আর নারকেলের ক্ষেত্রে বীজটা কেমন হবে, না সম্পূর্ণ পরিপক্ব এবং ভারী, কারণ তার ভেতর জল থাকবে, মানে হালকা হলে হবে না, সুস্থ রোগমুক্ত ফল, সেইটাই বীজ হিসাবে নির্বাচন করতে হবে। সুপারির বীজ আমরা কখন সংগ্রহ করব, না যখন সম্পূর্ণ পাকা হয়ে যাচ্ছে, উন্নত জাতের সুপারি হচ্ছে, সেইটাই আমরা বীজ হিসাবে সংগ্রহ করব। আচ্ছা, এবার এই নারকেলের বীজটা আমরা কখন বপন করব, সেটা হচ্ছে বীজ বপনের সময় হচ্ছে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত। আর সুপারির চারা আমরা সাধারণত এই 10 থেকে 12 মাসের যদি চারাটা হয়, মূল জমিতে রোপণের উপযোগী হয়। আর নারকেলের ক্ষেত্রেও তাই, প্রায় মানে যদি একটু জলদি জাতের হয় টয় তাহলে 8 থেকে 12 মাস এই লাগে। এবং এই চারা, নারকেলের চারা আদর্শ চারা কোনটা, না নারকেলের আদর্শ চারা হচ্ছে নারকেলের ছোবড়া সহ বীজটা যেন থাকে, শিকড় গজিয়েছে, ভালো কাণ্ড তৈরি হয়েছে, এবং একটা পাতা ফেটে যাবে আর অন্য পাতাগুলো গোটানো অবস্থায় থাকবে, এই রকমই 5-6টা পাতা, সেটাই হচ্ছে আদর্শ নারকেলের চারা। আর এই যে নার্সারি তৈরি করার জন্য আমরা ঝুরঝুরে জৈব পদার্থ সমৃদ্ধ এবং ভালো জল নিষ্কাশন ব্যবস্থা, সেই জন্য বীজতলাটা 3 ইঞ্চি উঁচু করে করা হয়, ব্যবহার করা হয়। আর এই যে জীবাণু রোগ পোকা যাতে না থাকে।

0: থাকে, সেই জন্য এই মাটিটাকে আমাদের এই যে প্রাকৃতিক সূর্যালোক, সূর্যের যে তাপ, সেইটাকে ব্যবহার করতে হবে। কি করব, আমরা বীজতলাটাকে রেডি করে এই একটু জল দিয়ে ঝাড়ি দিয়ে একটু ভিজিয়ে দিয়ে স্বচ্ছ পাতলা পলিথিন দিয়ে চাপা দিয়ে দেবো। এবারে যখন আবার ঘন্টা তিন চার হয়ে যাবে, তারপরে সেই পলিথিনটা তুলে আবার একটু জল ছিটিয়ে আবার চাপা দেব। এইতে প্রাকৃতিকভাবে একদম এই মাটিটা মানে সংশোধিত হবে এবং একদম জীবাণুমুক্ত হবে। আর এই নিয়মিত এই পরিচর্যা কিন্তু দরকার, নার্সারিতে পরিদর্শন করতে হবে কোনো পোকা রোগ লাগলো কিনা। তারপরে হচ্ছে নিয়মিত কিন্তু জল দিতে হবে, জল ছাড়া কিন্তু চারা গাছ ভালো হয় না বা গাছ কিন্তু বাঁচে না, জলের ঘাটতি হলেই কিন্তু নষ্ট হতে থাকে। আর এই নার্সারিতে বিভিন্ন রকম রোগ লাগে এবং পোকাও লাগে, রোগের মধ্যে প্রধানত পচন রোগ এবং ছত্রাক ঘটিত পাতায় দাগ রোগ। এবার পাতাতে যদি স্পট পড়ে তাহলে সেগুলো কিন্তু বাজারজাত করা যায় না, দাম পাওয়া যায় না, তো সুতরাং এইগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আর পোকার মধ্যে হচ্ছে উই পোকা, এই উই পোকাকে নিয়ন্ত্রণ করতে হবে। উই নাশক হিসাবে বাজারে অনেক ওষুধ পাওয়া যায়, সেটা ওই বীজতলায় দিতে হবে। এবং রোগ নাশক হিসাবে আমাদের ম্যানকোজেব এবং কার্বন ডাইঞ্জিম গ্রুপের মিশ্রণ ওষুধ পাওয়া যায়, সেটা 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনার স্প্রে করতে হবে। আর এই চারা কোথায় বিক্রি করবেন, ওর বহু জায়গা রয়েছে, ফার্মার্স প্রোডিউসার কোম্পানি, এনজিও, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন কৃষি মেলা, রথের মেলা যে চলে গেল এগুলো, তারপর সরকারি খামারেও অনেক সময় নেয়, সরকারি বিভিন্ন টেন্ডার করে তারা কেনে, তারপরে হচ্ছে আমাদের এখন অনলাইনে বিক্রি প্রচুর সুযোগ এসছে, সুতরাং এর মাধ্যমেও বিক্রি করা যায়।
1: এতক্ষণ শুনলেন লাভজনকভাবে নারকেল ও সুপারি চারা উৎপাদন, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন উদ্যান পালন অধিকর্তা ডক্টর সমরেন্দ্রনাথ খাড়া।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি।

একটু পরেই শুনবেন লোকগীতে। ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজকের গন্তব্য মিজোরাম। 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 শুনবেন বুধ সকালে, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। ভারতীয় সময় সকাল 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। ভারতীয় সময় সকাল 10:30 শুনবেন রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন রাগ প্রধান সঙ্গীত, পরিবেশনায় টুকটুক ভট্টাচার্য, আর তারপরেই থাকবে শিল্পী সুনীল ধারার কণ্ঠে লোকগীতি। ভারতীয় সময় বেলা 11:00 শুনবেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত প্রখ্যাত সুরকার ভি বালসারার সাক্ষাৎকার। এদিন শুনবেন অনুষ্ঠানটির, এদিন অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। ভারতীয় সময় বেলা 11:30 শুনবেন রম্যগীতি।

বেলা ১২টায় শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সৃজনী পাল। বেলা ১২টা বেজে ৩০ মিনিটে শুনবেন নজরুল গীতি। দুপুর ১টায় শুনবেন বেতার নাটক কোণে দেখা। রচনা মানুষ রায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। দুপুর ১টা বেজে ৪০ মিনিটে শুনবেন বাংলা পপ ও ব্যান্ডের গানের অনুষ্ঠান, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। দুপুর ২টা বেজে ৩০ মিনিটে আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর, এই অনুষ্ঠানে শুনবেন এক কলমে দুই নারী, উপস্থাপনায় স্মৃতমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 শুনবেন কলকাতা কলতান, এই অনুষ্ঠানের বিষয়ে রাজ্য সরকার আয়োজিত উত্তম কুমার স্মরণ। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন এবং সম্পাদনা করেছেন অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। বিকেল 4:50 শুনবেন লালন গাথা, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। সন্ধে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা। সন্ধে 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য। ভারতীয় সময় সন্ধে 7:00 শুনবেন বেতার নাটক কোণে দেখা, রচনা মানস রায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। রাত 8:00 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। ভারতীয় সময় রাত 9:45 শুনবেন সিনেমা জগৎ। রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। জানিয়ে দিলাম আজ সারাদিনের অনুষ্ঠান সূচি আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন লোকগীতি।

আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে আজকের গন্তব্য মিজোরাম। পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছে ট্রেন, চারপাশে সবুজের অপার সৌন্দর্য আর তার সঙ্গে মেঘে ঢাকা পাহাড়ের হাতছানি। প্রকৃতির এত কাছাকাছি, মেঘের এত কাছাকাছি রেলযাত্রা শুধুমাত্র একটি ভ্রমণ নয়, মনে থেকে যাওয়ার মতো এক আবেগঘন অভিজ্ঞতা, আপনার সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে এই ভ্রমণ, এই গন্তব্যে যাওয়ার পথ। আসলে কিছু কিছু জায়গা আছে যার পথ বা যার যে রাস্তা, যে পথ ধরে আমরা এগিয়ে চলি গন্তব্যের দিকে, সেটি গন্তব্যের চেয়েও কম কিছু নয়। আর তেমনই জায়গা যদি আপনাকে খুঁজে পেতে হয় বা দেখতে হয় কিংবা এক্সপ্লোর করতে হয়, তাহলে কিন্তু মিজোরাম একেবারে বেস্ট আপনার জন্য। কারণ এই মিজোরাম যতটা না সুন্দর, তার যে গন্তব্য, তার যে যাওয়ার পথ, মিজোরামে যাওয়ার যে পথ, সে আরো বেশি সুন্দর। রাজ্যের নাম মিজোরাম। উত্তর পূর্ব ভারতের সপ্ত সহদরার একটি এই মিজোরাম বাংলাদেশের গাঘেশাই রাজ্য পর্যটনের এক গুপ্তধন, কিন্তু সে খবর আমরা কেউই রাখি না। আমরা খুব কম মানুষের চেনা আর জানা এই মিজোরামের টুরিস্ট ডেস্টিনেশন। মিজোরামের উত্তর দিকে রয়েছে ত্রিপুরা, অসম এবং মেঘালয় রাজ্য, আর পশ্চিম, দক্ষিণ ও পূর্বে রয়েছে দুটি আন্তর্জাতিক সীমানা। মিজোরামের দক্ষিণ পশ্চিমে রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ পূর্বে রয়েছে মায়ানমার। আর এই প্রতিটি জায়গার একেবারে কোনায় কোনায় লুকিয়ে আছে গুপ্তধন, পর্যটনের গুপ্তধন। আসলে যে সমস্ত জায়গাতে মানুষের পদচিহ্ন কম পড়ে, সেই জায়গা তত বেশি সুন্দর থাকে। আর তাই মিজোরামকে যদি আপনাকে এক্সপ্লোর করতে হয়, তাহলে এখনই আপনি মিজোরামে যাওয়ার প্ল্যান করে ফেলুন। কারণ এর বহু জায়গা রয়েছে, মিজোরাম রাজ্যের অসংখ্য এমন জায়গা রয়েছে যা আজও বেশিরভাগ মানুষের কাছে অচেনা, অজানা, অদেখা। মেঘালয় রাজধানী আইজলে এই রাজ্যের সবচেয়ে বেশি পর্যটক আসেন, ভীষণ জমজমাট এক এলাকা, বেশিরভাগ পর্যটক এই আইজলেই ভিড় জমান। কিন্তু পাহাড়ের কোলে থাকা মিজোরাম রাজ্যের পরতে পরতে থাকা সৌন্দর্য আপনাকে প্রতি মুহূর্তে মুগ্ধ করবে। এখানকার নীল পাহাড় বা লুসাই পাহাড় আপনার মন ভরিয়ে দেবে। এই সবুজ পাহাড় আপনাকে প্রতি মুহূর্তে হাতছানি দেবে। আর এই পাহাড়ের গা থেকেই বয়ে এসেছে থেগা ছাড়া। আসলে এই সবুজ পাহাড় যখন আপনাকে হাতছানি দেবে, আপনি যখন সেই সবুজের বুক চিরে এগিয়ে চলবেন, তখনই আপনি দেখতে পাবেন সেই সবুজের সমারোহের মধ্যে

সবুজের সমারোহের বুক চিরে শ্বেত শুভ্র এক ঝর্ণা নেমে এসেছে। ওই যে বললাম থেগা ছাড়া, এটি একটি স্থানীয় জলধারা। থেগা ছাড়া গিয়ে মিশেছে কর্ণফুলী নদীতে, আর এই থেগা ছড়াই মিজোরাম বাংলাদেশের সীমান্তে অবস্থিত একটি আকর্ষণীয় স্থান, পাশেই থেগা বাজার। থেগা জলধারা নাম অনুসারেই এই স্থানের এমন নামকরণ হয়েছে।

মিজোরামের সীমানা ঘেঁষা মেজো গ্রামগুলি মনে হয় যেন তুলিতে আঁকা কোনো দৃশ্যপট। থেগামুখের সংরক্ষিত অরণ্য, অজানা ঝর্ণা আর অদেখা পাহাড়গুলো না দেখলে মনে হয় বেশ কিছু শ্রেষ্ঠ সৌন্দর্য প্রকৃতির আমরা বোধহয় মিস করে গেলাম। থেগামুখের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হল তার বাজার। মঙ্গল এবং শনিবার থেগামুখ বাজার বসে, আর এই বাজারে এলে আপনি কিন্তু নানান ধরনের স্থানীয় খাবার চেখে দেখতে পারবেন, এবং তার সঙ্গে এই বাজারে হাতের কাজ করা নানান জিনিস আপনি কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই। এবং সবচেয়ে যেটি বড়, আমরা যখন কোনো একটা জায়গায় ঘুরতে যাই, সেখানকার কোনো ট্র্যাডিশনাল খাবার বা ট্র্যাডিশনাল পোশাক বা যে কোনো জিনিস বা হাতে বোনা কোনো জিনিস আমরা সংগ্রহ করি, আর আপনার জন্য একেবারে আদর্শ হলো এই হাট। এখানে আপনি ট্র্যাডিশনাল নানান জিনিস পেয়ে যাবেন যা অবশ্যই আপনি সংগ্রহ করে রাখতে পারবেন, এবং যে সমস্ত ট্র্যাডিশনাল খাবারে আপনি উদর পূর্তি করতে পারবেন অনায়াসে, আর তার সঙ্গে মনও ভালো হয়ে যাবে। আচ্ছা, মিজোরামে গেলে আর কি কি দেখবেন, চলুন চটপট জেনে নিয়ে আর কি কি দেখবেন। প্রথমেই চলে যাবেন আইজল। রাজধানী আইজলের বয়স প্রায় 112 বছর। শহরটিকে প্রকৃতি দেবী একেবারে নিজের হাতে যেন সাজিয়ে দিয়েছে, ভালোবাসার আঁচল বিছিয়ে রেখেছেন প্রকৃতি দেবী এখানে। এখানকার বাড়িঘর মূলত কাঠের তৈরি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফিট ওপরে অবস্থিত আইজল শহরের দক্ষিণে গা ঘেঁষে চলে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা। প্রায় সারা বছরই এখানে আবহাওয়া মনোরম, তাই যে কোনো সময়ে এখানে আপনি বেড়াতে আসতে পারেন। এরপরেই চলে আসুন তামডিল। আইজল থেকে প্রায় 85 কিলোমিটার দূরে অবস্থিত তামডিল একটি জলাশয়। এর ধারে পিকনিক তো করতে পারেন, সেই সঙ্গে সূর্যাস্ত আর সূর্যোদয় এ দুটিও দেখতে পারেন, এবং ইচ্ছে মতো ক্যামেরা বন্দি করতে পারেন। এই হ্রদে নৌকা বিহারের বেশ ভালো বন্দোবস্ত রয়েছে, আর তাই অবশ্যই এখানে এলে চেষ্টা করবেন বোটিং করার, আর তা যদি হয় বিকেলে তাহলে তো আর কথাই নেই। একেবারে জলাশয়ের মাঝে বসে আপনি দেখতে পারবেন সূর্যাস্ত। এরপরেই চলে আসুন ভান্তাওয়াং জলপ্রপাত। মিজোরামের শৈল শহর থেনজলের বাঁশের জঙ্গলে রয়েছে প্রায় 750 ফিট উঁচু একটি জলপ্রপাত, আর তার নাম ভান্তাওয়াং। আইজল থেকে এর দূরত্ব প্রায় 152 কিলোমিটার। এই অঞ্চলে চাইলে আপনি থাকতেও পারেন, আর তাই এখানে থাকার প্ল্যান কিন্তু আপনি একবার কষে নিতে পারেন, কারণ এই একরাত জঙ্গলের মধ্যে আপনি কাটাতে চাইলে সেটাও একটা সুন্দর স্মৃতি হয়ে যাবে। এরপরেই চলে যেতে পারেন ডাম্পা অভয়ারণ্যে। আইজল থেকে প্রায় 127 কিলোমিটার দূরে রয়েছে ডাম্পা অভয়ারণ্য। এটি মূলত ব্যাঘ্র প্রকল্প। অভয়ারণ্যে প্রবেশের জন্য অবশ্যই অনুমতির প্রয়োজন হয়। এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে, তবে বর্ষাকালে কিন্তু এই জঙ্গলে প্রবেশের অনুমতি পাওয়া যায় না। এই জঙ্গলে শুধু নয়, কোনো জঙ্গলেই বর্ষাকালে প্রবেশ করতে দেওয়া হয় না, আর তাই মিজোরামে বেড়াতে গেলে অবশ্যই ডাম্পা অভয়ারণ্যে একবার ঢুঁ মেরে আসবেন। মায়ানমারের কুয়াশা ঘেরা পাহাড় চম্ফাই অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের অধিকারী। ফংফুই পর্বতশৃঙ্গ অবশ্যই দেখবেন, তার সঙ্গে দেখবেন নীল পাহাড় বা লুংলেই সিয়াহা নদী। ইন্দো মায়ানমার সীমান্তে অবস্থিত রিহডেল হ্রদ অবশ্যই দেখে নেবেন, আর তাছাড়াও আদর্শ মিজো গ্রাম।

রেইং ঘুরে দেখতেই হবে আপনাকে মিজোরামে এলে। গ্রামে প্রবেশ করতে গেলে অবশ্য আপনাকে টিকিট কাটতে হবে, সে নয় টিকিট কেটে নেবেন, কিন্তু অবশ্যই এই স্বচ্ছ সুন্দর গ্রাম ঘুরে দেখবেন। তাহলে দেরি কিসের, চটপট বেরিয়ে পড়ুন মিজোরামের উদ্দেশ্যে। শুনলেন, আসুন বেরিয়ে যান ভারতে। এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই ব্যবস্থাপনাকে ফিনটেকের অন্যতম সফল উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, গত মাসে 2,400 কোটি টাকারও বেশি লেনদেন এর মাধ্যমে হয়েছে। ছত্তিশগড়ের কাঙ্কের আদালত কট্টর মাওবাদী প্রভাকর আর তার স্ত্রী রাজে কাঙ্কে সহ 5 মাওবাদীকে 2015 সালে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার দায়ে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। উত্তরপ্রদেশ সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের জন্য সাম্মানিকের পরিমাণ বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক আজ বারাণসীতে 9ম জাতীয় পুষ্টি মাসের সূচনা করবে। শ্রীলঙ্কা সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ওই দ্বীপরাষ্ট্রের সংকটের সময় ভারত সবসময় পাশে থেকেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলার প্রেক্ষিতে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। মার্কিন ওপেন টেনিস প্রতিযোগিতার মহিলাদের সিঙ্গলসে আরিয়ানা সাবালেঙ্কা এবং পুরুষদের সিঙ্গলসে ফ্রান্সেস তিয়াফো সেমিফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারতের আর্থিক প্রযুক্তি ক্ষেত্র বা ফিনটেক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি বলেন, এজেন্টিক এআই, টোকেনাইজেশন এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো বিষয়গুলি আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উদ্ঘাটন করেছে। গত সন্ধ্যায় মুম্বাইতে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্টের সপ্তম পর্বে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ইউপিআই ব্যবস্থাপনাকে ফিনটেকের অন্যতম সফল উদ্যোগ হিসেবে অভিহিত করে বলেন, গত মাসে রেকর্ড 2,400 কোটি টাকারও বেশি লেনদেন ইউপিআইয়ের মাধ্যমে হয়েছে। তিনি বলেন, ভারত ইউপিআই ব্যবস্থা বর্তমানে 11টি দেশে চালু রয়েছে। বৈদেশিক অর্থ লেনদেনের খরচ কমানোর লক্ষ্যে ফিনটেক ব্যবস্থায় আন্তর্জাতিক মহলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
1: ভারত কি ফিনটেক স্টোরি অদ্ভুত রহি হ্যাঁ, ইসকা এক বড়া চ্যাম্পিয়ন হামারা ইউপিআই। মানে পিছলে সাল ভি ইসকি চর্চা কি থি, লেকিন ইয়ে ইতনি বড়ি ট্রান্সফরমেশন হ্যা কি জব ভি ফিনটেক কি চর্চা হোগি তো ও ইউপিআই কে বিনা অধুরি হি হোগি।
0: এর আগে প্রধানমন্ত্রী গতকাল গুজরাটের ভাদোদরায় 35,000 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এই উপলক্ষে এক সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চিপ থেকে শিপ অর্থাৎ কম্পিউটারে ব্যবহৃত ইলেকট্রনিক মাইক্রোচিপ থেকে জাহাজ নির্মাণ পর্যন্ত সব ক্ষেত্রেই ভারত ম্যানুফ্যাকচারিং শিল্পের এক নতুন ভবিষ্যৎ গড়ে তুলেছে। পশ্চিমাঞ্চলীয় ডেডিকেটেড পণ্য করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ গতকাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী চলতি মাসের 12 ও 13 তারিখে নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনে একাধিক দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে বিদেশমন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়া ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারত এই দুটি দেশের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে।
2: बायलेटरल द्विपक्षीय वार्ता बहुत सारे राजनेताओं के साथ हमारे प्रधानमंत्री की होगी। रशिया और यूक्रेन की जो संघर्ष चल रही है उसकी बारे बात है। ये मुद्दा भी बहुत सारे मुद्दे जो द्विपक्षीय वार्ता होंगे तो बहुत सारे मुद्दे ऊपर उठ के आएंगे और उसमें एक ये मुद्दा भी रहेगा।
0: বন্যা বিধ্বস্ত নেপালে ভারতের সহায়তার প্রসঙ্গে তিনি বলেন, 7টি বিমানে করে এখনও পর্যন্ত 95 টন ত্রাণ সামগ্রী সেদেশে পাঠানো হয়েছে। ভারত চীন প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, দুদেশের সম্পর্ক ইতিবাচক পথে এগোচ্ছে, দুটি দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে।
2: Pursuant to the understandings reached between the special representatives of India and China for consultation and coordination, the WMCC mechanism that we have, meetings of which were held in Beijing and in New Delhi in May and August 2026 respectively, the first senior highest military commander level flag meeting was held at Vacha on the Indian side in Arunachal Pradesh on 6 September and in Damai on the Chinese side on 7 September.
0: ছত্তিশগড়ের কাঙ্কের আদালত কট্টর মাওবাদী প্রভাকর ও তার স্ত্রী রাজে কাঙ্কে সহ 5 মাওবাদীকে কারাদণ্ড দিয়েছে। প্রভাকর ও তার স্ত্রীর 7 বছর ও অন্য 3 জনের 5

বছর কারাদণ্ড হয়েছে। প্রভাকরের বাহিনী 2015 সালে নিরাপত্তা বাহিনী যখন কোরার অঞ্চলে তল্লাশি অভিযান চালাচ্ছিল তখন তাদের উপর হামলা চালায়। দীর্ঘ 9 বছর পলাতক থাকার পর 2024 সালে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আধিকারিকরা জানিয়েছেন প্রভাকর এবং তার স্ত্রীর বিরুদ্ধে 60টি ফৌজদারি মামলা রয়েছে। একসময় প্রভাকরের মাথার দাম 25 লক্ষ টাকা এবং রাজেশ আঙ্কের মাথার দাম 8 লক্ষ টাকা ধার্য করা হয়েছিল। উত্তরপ্রদেশ সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের জন্য সাম্মানিকের পরিমাণ বৃদ্ধি করেছে। রাজ্য সরকার প্রকাশিত এক আদেশনামায় বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে রাজ্যের অংশ প্রতি মাসে 4000 টাকা ও সহায়কদের জন্য প্রতি মাসে 2000 টাকা বাড়ানো হচ্ছে। এই সংশোধনের ফলে অঙ্গনওয়াড়ি কর্মীরা এবার থেকে মাসে 12000 টাকা এবং সহায়করা মাসে 6000 টাকা পাবেন। বর্ধিত সাম্মানিক চলতি মাসে কার্যকর হবে এবং কর্মীরা তা অক্টোবরে হাতে পাবেন। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক আজ বারাণসীতে নবম জাতীয় পুষ্টি মাসের সূচনা করবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ দপ্তরের মন্ত্রী অন্নপূর্ণা দেবী এই অভিযানের সূচনা করবেন। সেপ্টেম্বর মাস ধরে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, বিদ্যালয়, পঞ্চায়েত ও গৃহস্থ বাড়িতে এই অভিযান চালানো হবে। এবছরের জাতীয় পুষ্টি মাসের থিম হল আমাদের অঙ্গনওয়াড়ি আমাদের দায়িত্ব। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি আজ গোয়ার পোরভরিম এলিভেটেড করিডোরের উদ্বোধন করবেন। প্রায় 641 কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় সড়ক 66-টির ওপর অবস্থিত 5 কিলোমিটারের বেশি দীর্ঘ 6 লেনের প্রকল্পটি পানাজি এবং রাজ্যের উত্তরাঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি যানজট কমাতে সহায়ক হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত সবসময় শ্রীলঙ্কার সংকটের সময় পাশে থেকেছে। এই প্রসঙ্গে তিনি দুদেশের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের প্রসঙ্গ তুলে ধরেন। শ্রী সিং গতকাল 3 দিনের সফরে কলম্বোয় পৌঁছন। শ্রীলঙ্কার শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করার পাশাপাশি তিনি ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন। সেখানে তিনি বলেন, এই দ্বীপরাষ্ট্র যখন সংকটের সম্মুখীন হয়েছে, ভারত সর্বদা দৃঢ়ভাবে তার পাশে থেকে সমাধানের পথ প্রশস্ত করেছে। তিনি ভারতীয় সম্প্রদায়কে সেতু হিসেবে বর্ণনা করে বলেন, ভারত শ্রীলঙ্কার বন্ধু ক্ষেত্রে সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শ্রী সিং ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরের উল্লেখ করে বলেন, দেশ এখন বিশ্বের অন্যতম দ্রুততম অর্থনীতি এবং সারা বিশ্বের বিকাশের ক্ষেত্রে ভারতের অবদান 16%-এরও বেশি। প্রথম ত্রৈমাসিকে বিশ্বের বিভিন্ন ধরনের আর্থিক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েও ভারতীয় অর্থনীতি 7.8% হারে বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হামলা পাল্টা হামলায় পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। ওই অঞ্চলে নতুন করে সংঘাত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গত 2 দিনে মার্কিনি যুদ্ধজাহাজের উপর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের 5টি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। এদিকে ইরান জর্ডানে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন লক্ষ্যবস্তু নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে প্রতিবেশী দেশের বন্দরগুলিতে অবস্থানরত একাধিক জাহাজের কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় ইরানের সেনাবাহিনী বাহরাইন ও কুয়েতের বন্দরের কাছাকাছি থাকা ট্যাঙ্কারগুলির বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। নৌসেনার প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন আজ সরকারি সফরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। তার এই সফরে অ্যাডমিরাল স্বামীনাথন রয়্যাল অস্ট্রেলিয়ার নৌবাহিনীর বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করার পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন। এছাড়া তিনি রয়্যাল নিউজিল্যান্ড নৌবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা পরিদর্শন করবেন। একই সঙ্গে পেশাদার সামরিক শিক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গেও তার মতবিনিময়ের কথা আছে। নিউজিল্যান্ডের নৌসেনা প্রধান সেদেশের নৌসেনার প্রধানের সঙ্গে বৈঠকে বসার পাশাপাশি নৌবাহিনীর প্রতিরক্ষা ক্ষেত্রে নেতৃত্ব দানকারী অভিজ্ঞ আধিকারিকদের সঙ্গেও তার সাক্ষাতের কথা আছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড ও ওড়িশায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালেও বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। মার্কিন ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে গতবারের বিজয়ী শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা সেমিফাইনালে উঠেছেন। গত রাতে কোয়ার্টার ফাইনালে তিনি ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের লিন্দা নস্কোভাকে 7-6, 3-6, 7-6 সেটে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে একাদশ বাছাই আমেরিকার ফ্রান্সেস তিয়াফো স্বদেশীয় অ্যালেক্স মিকেলসেনকে 5-7, 3-6, 7-5, 6-3, 7-6 সেটে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছেন। এদিকে মহিলাদের সিঙ্গলসে অন্য ম্যাচে তৃতীয় বাছাই জেসিকো পেগুলা
আজ আমেরিকার এম্মা নাভারোর মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে অন্য ম্যাচে গতবারের

0: চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজ অষ্টম বাছাই আমেরিকান বেন শেলটনের মুখোমুখি হবেন। আহমেদাবাদে আয়োজিত ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে আজ ভারতীয় প্যারা আর্চাররা একাধিক পদক জয়ের লক্ষ্যে খেলতে নামবেন। প্যারা ঋষভ মিশ্র দলগত বিভাগে সোনা জয়ের লড়াইয়ে ভারতের ভাবনা ও হরবিন্দর সিং ফাইনালে উঠেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই ব্যবস্থাপনাকে ফিনটেকের অন্যতম সফল উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। ছত্তিশগড়ের কাঙ্কের আদালতে কট্টর মাওবাদী প্রভাকর ও তার স্ত্রী রাজ কাঙ্কে সহ পাঁচ মাওবাদীকে 2015 সালে নিরাপত্তা বাহিনীর উপর হামলার দায়ে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় আমি স্পন্দন দাস।

সুপ্রভাত। দুই বাংলার বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সকালের আড্ডা। জয়তী চক্রবর্তীর কণ্ঠে অসাধারণ সুন্দর একটি গান দিয়ে শুরু করলাম সকালের আড্ডা। সকালের আড্ডায় আজ যা নিয়ে কথা বলবো সেটি বলার আগে নিজের একটি অভিজ্ঞতার কথা জানাই। মনে পড়ে আমরা কলেজকালে কলেজ বয়সে একটা কবিতা বেশ বলতাম। আমার বয়স বাড়ছে শুনছো তো, ছাপা হয়েছে, সত্যি সত্যি বুকের লোম জুলপে, দাড়ি কাঁচায় পাকা, এই যে দেখো, চেয়ে দেখো, দেখে সবাই বলবে নাকি ছেলেটা কই, ও তো লোকটা। এসব খুব শক্ত ম্যাজিক, ছেলে কিভাবে লোক হয়ে যায়, লোকেরা ফের বুড়ো হবেই এবং মরবে, আমিও মরব, আরো খানিকটা ভালোবেসে আরো কয়েকটা পদ্য লিখে আমিও ঠিক মরে যাব। কলেজবেলায় এই কবিতাগুলো বেশ লিখতাম, বেশ আবৃত্তি করতাম। এ কয়েকদিন আগে স্ক্রিপ্ট লিখতে বসে আমি কিছুতেই মনে করতে পারছি না কার লেখা কবিতা। প্রথম বেশ কয়েকটা দুটো লাইন লিখলাম, লেখার পরে আর কিছুতেই আমার মনে হয় না যে কার লেখা কবিতা। অবশেষে হাতে থাকা মোবাইল ফোনে সার্চ করলাম এবং সবচেয়ে লজ্জার বিষয়, সুনীল বাবুর কবিতা যা আমি একেবারেই মনে রাখতে পারিনি, বেমালুম ভুলে গেছি। তখন নিজের মনেই বললাম বয়স হয়েছে আর কি। দেখুন, আমরা কোনো কিছু হলেই একটা সময়ের পরে এসে বয়সের অজুহাত দিই, বয়স বাড়ছে তো হাঁটুতে ব্যথা হবে, শরীর খারাপ হবে, ভুলে যাব, নাম মনে পড়বে না, কত সমস্যা, পাহাড়ে উঠতে পারবো না, অসংখ্য সমস্যা শুরু হয়ে যায়, বেশ খানিকটা বয়স বেড়ে গেলে আমাদের। কিন্তু আপনি কখনো ভাবতে পারবেন যে 96 বছর বয়সে গিয়ে তখনও আপনি যে পেশাতে আছেন সেই পেশায় থাকবেন, কিংবা এমন কোনো একজন মানুষ যিনি 96 বছর বয়সে গিয়েও প্রতিদিন 6টা করে ক্লাস নেবেন? না, শুনলে তো গল্প বলেই মনে হবে, কিন্তু একেবারেই গল্প নয়। 96 বছর বয়সে এসে বিনা পারিশ্রমিকে প্রায় 60 কিলোমিটার পথ, মানে 60 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিদিন ক্লাস নিচ্ছেন অধ্যাপিকা চিলুকুড়ি সান্থাম্মা, অন্ধ্রপ্রদেশের সবচেয়ে প্রবীণ পদার্থবিদ্যার অধ্যাপিকা। শুধু অন্ধ্রপ্রদেশ কেন, সারা ভারতবর্ষের সবচেয়ে প্রবীণ অধ্যাপিকা, যিনি 96 বছর বয়স পেরিয়েও ক্লান্তিহীনভাবে এই দেশের শিক্ষার্থীদের শিক্ষার আলো দিয়ে চলেছেন। এবার একটু শুনে দেখুন সেই মানুষটির লাইফস্টাইল। ভোর 4টে বাজলেই ঘুম ভেঙে যায় তাঁর, এরপর প্রাত্যহিক কাজকর্ম এবং প্রাতরা সেরে দুহাতের লাঠিতে ভর করে রওনা দেন সেঞ্চুরিয়ান বিশ্ববিদ্যালয়ের দিকে। অন্ধ্রপ্রদেশের এই বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা পড়ান চিলুকুড়ি সান্তাম্মা। দুই হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার কারণে তিনি লাঠিতে ভর দিয়ে হাঁটেন, সোজা হাঁটতে পারেন না, আর তা সত্ত্বেও তিনি প্রতিদিন বিশাখাপত্তনম থেকে বাসে করে প্রায় 60 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিজয়নগরমে ক্লাস নিতে আসেন এবং দিনে 6টা করে ক্লাস নেন। বিশ্ববিদ্যালয়ে রওনা দেওয়ার আগে ছাত্রছাত্রীদের জন্য নোটস তৈরি করে নিতে ভুল হয় না এই বৃদ্ধার। আমি তো সুনীল গঙ্গোপাধ্যায়।

ভাইয়ের নাম ভুলে যাচ্ছি মাত্র কয়েকটা বছরের মধ্যে, কিন্তু তিনি 96 বছর বয়সে এসে ছাত্রছাত্রীদের জন্য নোটস তৈরি করেন এবং অবশ্যই পদার্থবিদ্যার পড়াশোনার পাশাপাশি এবং পড়ানোর পাশাপাশি দান ধ্যানেও যথেষ্ট আগ্রহী সন্তাম্মা। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি বললাম, তা এখন তিনি আবার কি পড়ছেন? পড়ছেন, এখনও তিনি পড়ে চলেছেন, নতুন করে পড়ছেন উপনিষদ, এখনকার ছেলে মেয়েদের যাতে খুব সহজে তা বুঝিয়ে দেওয়া যায়। আর তারপরে সেই পড়াশোনার শেষে তিনি লিখবেনও। তিনি থাকেন ভাড়া বাড়িতে, তার কি নিজের বাড়ি নেই? তিনি যে অধ্যাপিকা ছিলেন, ছিল, নিজের বাড়ি ছিল, কিন্তু বাড়িটি বিবেকানন্দ মেডিকেল ট্রাস্ট নামে সংগঠনকে দান করে দিয়েছেন তিনি। বিশাখাপত্তনমের জনজাতিদের নামমাত্র মূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে ওই ট্রাস্ট। 1989 সালের 60 বছর বয়সে শিক্ষাদানের চাকরি থেকে অবসর নিয়েছিলেন সন্তাম্মা। তবে অবসরের পরেও পড়াশোনার নেশা তার পিছু ছাড়েনি, আর সেই সময় থেকেই তিনি গবেষণার কাজে মনোনিবেশ করেন এবং একসময় অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক লেকচারার হিসেবে যোগ দেন। অবসরের পর অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে 6 বছর কাজ করেছিলেন সন্তাম্মা। তিনি বলেন, মানে তার কথায়, আজও প্রতিদিন 6টা করে ক্লাস নিতে পারি আমি। সময় জ্ঞানের সঙ্গে সঙ্গে শিক্ষাদানে অফুরন্ত কর্মশক্তি থাকা প্রত্যেকের প্রয়োজন, আর সেটি আমি সর্বদা মাথায় রাখি। বিশাখাপত্তনম থেকে বিজয়নগরমের সেঞ্চুরিয়ান বিশ্ববিদ্যালয়ে যেতে প্রতিদিন কমপক্ষে 60 কিলোমিটার সফর করি। সন্তাম্মার কথায়, আজকালকার ছেলেমেয়েরা ছেলেমেয়েদের যাতে কাজে লাগে তাই আমি এমন একটি বই লেখার জন্য উপনিষদের অধ্যয়ন করছি আর শীঘ্রই তা নিয়ে বই প্রকাশ করব বলছেন 96 বছরের অধ্যাপিকা সন্তাম্মা।

আসলে সাধারণ মানুষের বয়স নিয়ে এই অজুহাতকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন সান্তাম্মা। নিজের জীবনের শুরুটা অবশ্য সহজ ছিল না সান্তাম্মার। 1929 সালের 8ই মার্চ মছলিপত্তমে জন্মগ্রহণ করেন তিনি। 5 বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন, তারপর থেকে কোলে পিঠে করে বড় করেছেন তাঁর কাকা। কিন্তু সেই পথটাও খুব সহজ ছিল না তার কাছে। ছোট থেকেই পড়াশোনায় আগ্রহ ছিল সান্তাম্মার। বিশাখাপত্তনমের এভিয়ান কলেজে পড়াশোনার পর অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় সাম্মানিক সহ স্নাতক হন। কলেজে পড়ার সময় 1945 সালে মহারাজা বিক্রমদেওর হাত থেকে পদার্থবিদ্যায় সোনার পদক লাভ করেন। পদার্থবিদ্যার পাশাপাশি বেদ পুরাণ এবং উপনিষদেও সমান আগ্রহী সান্তাম্মার। তা অবশ্যই প্রয়াত স্বামী চিলুকুড়ি সুব্রহ্মণ্য শাস্ত্রীর সৌজন্যে। সান্তাম্মার কথায়, কয়েক বছর আগে আমার স্বামী মারা যান। তিনি তেলুগু ভাষার অধ্যাপক ছিলেন, তাঁর হাত ধরেই উপনিষদের সঙ্গে আমার পরিচয়। কর্মজীবনের দায়িত্ব সেরে যখন অনেকেই অবসরের আনন্দ উপভোগ করেন কিংবা করতে চান, তখন কিন্তু সান্তাম্মা তাঁর দায়িত্ব পালন করে চলেছেন সমাজের প্রতি, দেশের প্রতি এবং সর্বোপরি মানুষের প্রতি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, অবসর গ্রহণ করবেন না আপনি? সেই প্রশ্নের সহজ উত্তর তিনি দিয়েছেন। তার কথায়, দেখুন, নিজেকে অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে তুলনা করতে পারি না, তবে আমার মতে সকলেই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় এসেছে, আর আমার উদ্দেশ্য শেষ জীবন পর্যন্ত পড়িয়ে যাওয়া, আর তাতেই আমার মুক্তি, বললেন সান্তাম্মা।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
4: শুনছেন সকালের আড্ডা, আর সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের।

গেয়েছেন তিনি। সে সময় জীবনমুখী গান এই শব্দের প্রচলন তেমন হয়নি, কিন্তু তার গান বলেছে জীবনের কথা, মানুষের কথা, মানবতার কথা, বিশ্বের কথা, সৌভ্রাতৃত্বের কথা।

ভূপেন হাজারিকা, একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, আবার অভিনেতা, সাংবাদিক, লেখক, চিত্র নির্মাতা। সুর দিয়েছেন অসমীয়া, বাংলা ও হিন্দি ছবিতে।

0: জন্ম অসমে। প্রতিভাজশা চিত্র নির্মাতার বহু সম্মানে ভূষিত হন তিনি, তবে গানই ছিল তার প্রথম ভালোবাসা। পল রবসনের সঙ্গে তার সাক্ষাৎ ও ঘনিষ্ঠতা ছাপ ফেলে তার সঙ্গীত জীবনে।
1: বিস্তীর্ণ দুপারে অসংখ্য

পেয়েছেন পদ্মশ্রী সম্মান। একসময় প্রসার ভারতী পর্ষদের সদস্য নিযুক্ত হন তিনি। তার গানে যেমন ফুটে উঠেছে দেশের অখণ্ডতা, মানবিকতার কথা, তেমনি তা বারবার বলেছে বাঁচার কথা।

বিশিষ্ট সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার স্মরণে শুনলেন দৃষ্টিকোণের প্রথম অংশ। আজকের দৃষ্টিকোণের দ্বিতীয় অংশ শুনবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের স্মরণে।

গানের প্রায় সব ধারাতেই তার অবাধ বিচরণ। বহু ভাষাতেই গান গেয়েছেন তিনি। প্লেব্যাক সিঙ্গার হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছানো আর সেই স্থানটি দীর্ঘদিন ধরে রাখা শিল্পীর সংখ্যা খুব বেশি নয়। আশা ভোঁসলে জায়গা করে নিয়েছিলেন তাদের মধ্যেই। গুলজারের সঙ্গে তার গানের জুটি অন

পাশাপাশি বাংলাতেও আশা ভোঁসলে এক উজ্জ্বল নক্ষত্র। সন্ধ্যা, মান্না, হেমন্ত, শ্যামলের সঙ্গে একাসরেই বাংলা পুজোর গানের ডালি ভরে উঠত লতা, আশা, কিশোর রফির সুরে।

শুনলেন দৃষ্টিকোণ, শুনছেন সকালের আড্ডা। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্পন্দন। আজও আমাদের সমাজে কন্যা সন্তান হলে আমাদের মুখ ভার হয়ে যায়। কন্যা সন্তানকে আজও সমাজের বেশিরভাগ মানুষ বোঝা বলে মনে করেন, আর সেখানে এক অন্য নিদর্শন স্থাপন করলেন এক পরিবার। যদিও যে পরিবারের কথা বলবো সেই পরিবারে কন্যা সন্তান জন্মেছে টানা পাঁচ প্রজন্ম পরে, এবং বছরের হিসেবে যদি যাই তাহলে তা দুই শতাব্দী পর। টানা দুই শতাব্দী পর পরিবারে জন্ম নিয়েছে এক কন্যা সন্তান, ভারতের মহারাষ্ট্রের বিড় জেলার পারুলি এলাকার দহিফলের পরিবারে ঘটনা ঘটেছে এটি। কল্পনা ঋষিকেশ দহিফলে নামের এক নারী জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তান, যার নাম রাখা হয়েছে গার্গী। দীর্ঘ দুশো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরে আসাই নবজাতককে ঘিরে পরিবার জুড়ে বইছে আনন্দের বন্যা, কারণ এই পরিবার চিরকালই চেয়ে এসেছে কন্যা সন্তান। কিন্তু সেই কন্যা সন্তান তাদের পরিবারে প্রায় ফিরে এলো পাঁচ প্রজন্ম পরে, আর তাই হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর মা ও মেয়েকে জাঁকজমকপূর্ণভাবে বরণ করে নেওয়া হয়। আর তার জন্য কি করলেন তারা? তারা পুষ্পসজ্জিত এক রথ নিয়েলেন ব্যান্ড পার্টি এবং ঢাক ঢোলের তালে বিশাল এক শোভাযাত্রা করে মা আর মেয়েকে রাজকীয় সম্মান জানানো হল। গার্গীর বাবার কথায়, অনেক পরিবার এখনো পুত্র সন্তানের প্রত্যাশা করে, কিন্তু একটি কন্যা সন্তানের জন্ম যে কতটা আনন্দ ও আবেগ নিয়ে আসে সে কথা কেবল কন্যা সন্তানের পিতারাই জানেন। বিশেষ করে মেয়েদের বাবার প্রতি একটু বেশি আনুগত্য থাকে, আর তাই তিনি বললেন, আমার মেয়েকে আমি ফুলের মতো করে বড় করব। পরিবারের অন্যান্য সদস্যরা জানান, কন্যা সন্তানের জন্ম কোনোভাবেই কম আনন্দের নয় এবং এটি ভীষণ গর্বের, আর তাই আমরা আজকে প্রাণ খুলে উদযাপন করছি। সমাজে মেয়ে শিশুর জন্মকে ইতিবাচকভাবে দেখার বার্তা ছড়িয়ে দিতেই তাঁরা এমন ব্যতিক্রমী আয়োজন করেছেন, আর একই সঙ্গে কন্যা সন্তানের জন্মকে আনন্দের সঙ্গে উদযাপনের আহ্বানও জানিয়েছেন সেই পরিবার। আর তাই তাঁরা রথ সাজিয়ে এনে এরকম জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠান করে, এক শোভাযাত্রা করে মা মেয়েকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এলেন। অথচ ওই যে বললাম, এই সমাজকেই মেসেজ দিতে চান তাঁরা, যেই সমাজে আজও পণপ্রথা গাছের ডাল বা সিলিং ফ্যানে জ্বলে, আজও যেখানে কন্যা সন্তানের মুখে, কন্যাদের মুখে, নারীর মুখে অ্যাসিড ছুঁড়ে দিতেও আমরা পিছপা হই না, আজও যেখানে কন্যা সন্তান হওয়ার অপরাধে পিটিয়ে খুন করা হয় গৃহবধূকে, সেই সমাজে কন্যা সন্তান হওয়ার কারণে ব্যান্ড পার্টি রথ সাজিয়ে বাড়িতে নিয়ে এলেন এই পরিবার।

সত্যি ভালোবাসার যে দামি কিছুই হয় না, সে যে যুগেই হোক না কেন। আর তাই এই নতুন যুগের মেয়ে, নতুন যুগের মেয়ে কোনো অংশেই কম নয়। তারা যুদ্ধক্ষেত্রেও লিড করতে পারছেন, ওড়াচ্ছেন মিগ বিমান যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। আর তাই বোধহয় সময় এসেছে আমাদের এই ধারণা বদলে ফেলার, নিজেদেরকে অন্যভাবে ভাবার, নিজেদেরকে আরও খানিকটা শিক্ষিত করে তুলবার। ঠিক যেমনটা ঋষিকেশ দৈফল তার পরিবারে এসেছে, বা তাঁরা যেভাবে ভেবেছেন ঠিক সেভাবে। শুনছেন সকালের আড্ডা, আর সকালের আড্ডায় এখন সময় জানা অজানার।

0: জানা অজানায় আজকের বিষয় চিতা নিয়ে যত চিন্তা, বলছেন ডক্টর অশোক কান্তি সান্যাল।
1: চিতা যত বড়ই হিংস্র পশু হোক না কেন, সে আদতে একটা বড় বিড়াল ছাড়া কিছুই নয়। বিড়াল পরিবার ফেলেরির অন্তর্গত 27টি প্রজাতির মধ্যে উল্লেখযোগ্য এবং পরিচিত বিড়ালগুলো হল চিতা, পুমা, জাগুয়ার, চিতাবাঘ, সিংহ, লিংস, বাঘ এবং গৃহপালিত বিড়াল। 90 লক্ষ থেকে 2 কোটি বছর আগে এশিয়া মহাদেশের জঙ্গলে বাস করত সিউডিলিউরাস নামে এক বিড়াল গোষ্ঠী, যারা হল আজকের গৃহপালিত ম্যাও ম্যাও বিড়ালের আদিপুরুষ। কালে কালে এই আদি বিড়াল 8টি বংশে বিভক্ত হয়। প্রথমটা প্যান্থেরা বংশ হয়েছিল 1 কোটি 60 লক্ষ বছর আগে, যার সদস্যরা বাঘ, চিতাবাঘ, জাগুয়ার, সিংহ, ধূসর চিতাবাঘ, তুষার চিতাবাঘ ও সুন্দা চিতাবাঘ। এরপর 67 লক্ষ বছর আগে উদ্ভব হল জাগুয়ারুন্ডি মধ্য এবং দক্ষিণ আমেরিকায়, চিতা আফ্রিকা এবং এশিয়ায়, এবং পুমা কানাডা এবং আমেরিকায়। আর আমাদের গৃহপালিত বিড়াল এসেছিল প্রায় 34 লক্ষ বছর আগে। প্রথমে একটা ভুল শুধরে রাখি, চিতা আর চিতাবাঘ একই প্রাণীর দুটো নাম নয়, দুটোই বিড়াল, তবে তফাত অনেক। চিতার বৈজ্ঞানিক নাম অ্যাসিওনিক্স জুবেটাস। এর দুটি উপপ্রজাতির একটি ভারতের চিতার স্থানীয় উপপ্রজাতি এশিয়াটিক চিতা অ্যাসিওনিক্স জুবেটাস ভেনাটিকাস, এবং অপরটি দক্ষিণ পূর্ব আফ্রিকান চিতা অ্যাসিওনিক্স জুবেটাস জুবেটাস। চিতা দ্রুততম প্রাণী, ঘন্টায় 93 থেকে 104 কিলোমিটার বেগে ছুটতে পারে এবং স্থির অবস্থা থেকে 3 সেকেন্ডের মধ্যে দৌড়ের গতিবেগ প্রায় 70 কিলোমিটার পৌঁছায়। তবে এরা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। প্রাগ ঐতিহাসিক যুগে চিতা আফ্রিকা, এশিয়া এবং ইউরোপে বিস্তৃত ছিল, ইউরোপে এখন বিলুপ্ত। ভারতের প্রচুর সংখ্যক চিতা 19 শতাব্দীর শেষ ভাগ থেকে কমতে কমতে 1948 সালে শেষ 3টি চিতার মৃত্যু হয়। 20 শতক পর্যন্ত এশিয়াটিক চিতা আরব উপদ্বীপ থেকে ইরান, আফগানিস্তান, ভারতসহ মধ্যপ্রাচ্য জুড়ে বিচরণ করত। 1952 সালে চিতা ভারতে বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষিত হয়। একসময় প্রায় 1000 চিতা আকবরের পশুশালায় পশু হিসাবে ছিল। চিতার সংখ্যা দ্রুত হ্রাসের প্রধান কারণগুলি হল পশমের জন্য শিকার, বাসস্থানের অবলুপ্তি, খাদ্যের অভাব এবং চিতাবাঘ ও মানুষের সাথে ক্রমাগত সংঘর্ষ। বর্তমানে আফ্রিকা এবং ইরানের সখানেক মিলিয়ে প্রায় 7000 চিতা আছে। IUCN-এর রেড লিস্টে চিতা দুর্বল প্রাণী। এখন প্রশ্ন হল, চিতা নিয়ে এত চিন্তা কেন? কারণ চিতা আমাদের দেশে ছিল, সে এখন বিলুপ্ত তকমাধারী। ইচ্ছা কি হবে না ভারতে পুনরায় ফিরিয়ে আনতে? প্রথমে ইরান থেকে চিতা আনার প্রচেষ্টা সফল হয়নি, এরপর আফ্রিকান চিতা পুনঃপ্রবর্তনের জন্য ভারত সরকারের 2009 সালের প্রস্তাব নাকচ হয়ে যায়। এরপর 2020 সালে অল্প সংখ্যক চিতা আমদানির অনুমতি পাওয়া যায়। তখন ভারত সরকার নামিবিয়া সরকারের কাছ থেকে উপহার পাওয়া 8টি চিতা 2022 সালে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের মধ্যে একটি ছোট ঘেরে ছাড়ে। এরপরেও কয়েকটি চিতা যোগ হয়েছে, এখন সংখ্যা 21। চিতা তৈরি করতে প্রজাতি ক্লোনিং পদ্ধতির সম্ভাবনা নিয়েও গবেষণা হচ্ছে। যেভাবেই হোক, এখন চিতা ভারতে আছে, তাই চিতা নিয়ে চিন্তাটা কমেছে।
0: জানা অজানায় আজ শুনলেন চিতা নিয়ে যত চিন্তা, বললেন ডক্টর অশোক কান্তি সান্যাল।
2: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

লুকোচুরি ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে শুনলেন গানটি। শুনছেন সকালের আড্ডা। আচ্ছা, সকালে ঘুম ভাঙিয়ে দিলে আপনি কি খুব বিরক্ত হন? ছেলেবেলায় মনে আছে সকালে আমাদের মা ঘুম ভাঙিয়ে দিতেন গ্রীষ্মের দিনে আর কি, এসে ফ্যানের সুইচটা বন্ধ করে দিতেন। আর তখন তো এইভাবে বেড সুইচ ছিল না, বেশ খানিকটা দূরে দেওয়ালে থাকতো ফ্যানের সুইচ, আর মা সকালে এসে সেই সুইচ বন্ধ করে চলে যেতেন। ব্যাস মায়ের যুক্তি থাকতো সারা রাত ফ্যান চলে গরম হয়ে গেছে, ওকে একটু বিশ্রাম দে, তোকে আর বিশ্রাম নিতে হবে না, তোর অনেক বিশ্রাম হয়েছে, এবার উঠে পড়তে বস। তখন যদিও ভীষণ বিরক্ত লাগতো, কিন্তু কিছু করতে পারতাম না। কী বা করা যায়, সমাজে ডেকে বা ঢাকঢোল পিটিয়ে ঘুম ভাঙিয়ে দেওয়ার কারণে এখনো পর্যন্ত কোনো জরিমানা বা আইন আছে বলে তো আমার জানা নেই, মানে আমাদের দেশে, কিন্তু অন্য দেশে রয়েছে। অন্য দেশে শুধু মানুষ নয়, আপনি যদি পশু পাখিরও ঘুম ভাঙিয়ে দেন, তাদেরকে বিরক্ত করেন, তাহলেও কিন্তু আপনার জন্য মোটা অঙ্কের জরিমানা ধার্য করা হয়। আর তেমনই এক ঘটনা ঘটল, ঘুমন্ত মেরু ভল্লুককে হর্ন বাজিয়ে বিরক্ত করলেন এক জাহাজের ক্যাপ্টেন, আর সেই কারণে তাকে দিতে হল 5 লক্ষ টাকার বেশি জরিমানা। দেশটির নাম নরওয়ে। বরফে নিশ্চিন্তে ঘুমিয়েছিল একটি মেরু ভল্লুক, চারপাশের নীরব পরিবেশে বিশ্রাম নিচ্ছিল প্রাণীটি, কিন্তু হঠাৎ একটি জাহাজের বিকট হর্ন সেই শান্ত পরিবেশ ভেঙে দেয়। শব্দে ঘুম ভেঙে যায় ভালুকটির, আর এই ঘটনা নিছক দুষ্টুমি হিসেবে দেখেনি কর্তৃপক্ষ। এর মাশুল হিসেবে এক ব্যক্তিকে গুনতে হয়েছে 50,000 নরওয়েজিয়ান ক্রোনার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 5,10,000 টাকার বেশি। ঘটনাটি ঘটেছে নরওয়ের প্রত্যন্ত সোলভার্ড দ্বীপপুঞ্জের এক এলাকায়। গত অগস্ট মাসের 8ই অগস্ট একটি জাহাজ ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় যাত্রীরা উপকূলের কাছাকাছি একটি ঘুমন্ত মেরু ভালুককে দেখতে পান। বরফের ওপর বিশ্রামরত প্রাণীটিকে দেখে জাহাজে থাকা এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হর্ন বাজান, আর হঠাৎ বিকট শব্দে চমকে উঠে ঘুম ভেঙে যায় ভালুকটির। পরে সে সেই স্থানটি ছেড়ে অন্য জায়গায় চলে যায়। আর এই ঘটনার পর জাহাজের অন্যান্য যাত্রীরা

ওইটি সলভারদের গভর্নরের কার্যালয়ে জানান। আর তারপর এই ঘটনা শুনে শুরু হয় তদন্ত। তদন্তে কর্তৃপক্ষের কাছে স্পষ্ট হয় যে হর্ন বাজানোর ঘটনাটি ছিল আসলে একেবারেই ইচ্ছাকৃত, এবং এর মাধ্যমে একটি বন্য প্রাণীকে অপ্রয়োজনীয়ভাবে বিরক্ত করা হয়েছে এবং তার ঘুম ভাঙিয়ে দেওয়া হয়েছে। আর তাই এই ব্যক্তির বিরুদ্ধে সোলবার্গ পরিবেশ আইনের 30-এর এ ধারার প্রথম অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। আর তাই তাকে 50,000 নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়। অভিযুক্ত সেই ব্যক্তি জরিমানা মেনে নিয়ে ইতিমধ্যে তা পরিশোধও করে দিয়েছেন, কিন্তু এই ঘটনাটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আসলে সলভার্ড অঞ্চলে বন্য প্রাণী সংরক্ষণের আইন অত্যন্ত কঠোর। সেখানে মেরু ভালুক সহ অন্যান্য প্রাণীকে অপ্রয়োজনীয়ভাবে বিরক্ত করলে কিংবা তাদের আকর্ষণ করলে বা ভয় দেখালে অথবা তাদের স্বাভাবিক আচরণে বাধা সৃষ্টি করলে মোটা অঙ্কের জরিমানা এবং জেল দুই হতে পারে। কারণ বন্যপ্রাণীর জীবনযাত্রা মানুষের বিনোদনের মতো নয়। বিশেষ করে মেরু ভালুকের মতো প্রাণীকে বিশ্রামের সময় বিরক্ত করলে তাদের স্বাভাবিক আচরণে পরিবর্তন আসতে পারে। আর তাই এই ধরনের মোটা অঙ্কের জরিমানা দিতে হয়, এবং প্রতি বছর নাকি বেশ কিছু মানুষকে এমন জরিমানা দিতে হয়। সোলভার্ড কর্তৃপক্ষের এই জরিমানা তাই শুধু একজন ব্যক্তিকে শাস্তি দেওয়ার ঘটনা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ বার্তা সারা পৃথিবীর কাছে। আর্কটিক অঞ্চলের বন্য প্রাণী মানুষের বিনোদনের বস্তু নয়, প্রকৃতির নিজস্ব নিয়মের প্রতি সম্মান দেখানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের মনুষ্য প্রজাতির কাছে। তাই প্রকৃতিকে সম্মান করুন, প্রকৃতির সমস্ত কিছুকে সম্মান করুন, রক্ষা করুন, তাহলেই আমরা বেঁচে থাকতে পারব, আমাদের জীবন আরও সুন্দর হয়ে উঠবে। সময় প্রায় শেষ, এবার বিদায় নিতে হবে। যেতে যেতে আশা ভোঁসলের কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য। ভালো থাকবেন সকলে।

শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম আমি স্পন্দন দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

সবাইকে নমস্কার, সুপ্রভাত। বুধ সকালের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সেপ্টেম্বর মাসের এটি দ্বিতীয় বুধবার। আপনারা লিখছেন এবং আগামীতেও আরও কিছু নিশ্চয়ই কয়েকজন লিখবেন যারা এখনও লিখে উঠতে পারেননি, কারণ সময় তো কিছুটা আছে। আপনারা লিখছেন বেড়ানোর প্রস্তুতি এই বিষয়ে। আর কোথায় লিখছেন? আমাদের যে ঠিকানা আছে সেখানে লিখছেন। বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত, এই ঠিকানায় যেমন লিখছেন, পাশাপাশি মেইলও তো করছেন। কেউ কেউ মেইল করছেন এই আইডিতে maitrikatha@gmail.com, MAITREKATHA maitrikatha@gmail.com। তাহলে শুরু করি। ইতিমধ্যে যারা চিঠি পাঠিয়ে ফেলেছেন তাদের লেখা শুরু করি। যার লেখা দিয়ে শুরু করব, তিনি বিকাশ মণ্ডল বাদপুর পূর্ব বর্ধমান থেকে আমাদের লিখেছেন। গত রবিবার হারান কাকার চায়ের দোকানে সান্ধ্য মজলিশি আড্ডায় বাড়ানোর প্রসঙ্গ উঠতেই সমরেশকে বললাম, কিরে সমরেশ, এবারের পুজোর ছুটিতে ফ্যামিলি নিয়ে কোথায় বেড়াতে যাওয়া হচ্ছে শুনি? ওই ফ্যামিলির সঙ্গে বেড়াতে যাওয়ার কথা আর বলিস নে ভাই, ঘেন্না ধরে গেছে। ফ্যামিলি নিয়ে বেড়ানোয় তোর কিসের এত অরুচি? কিছু হয়েছে নাকি রে? কি হয়নি তাই বল, এই তো গত বছরের কথা, পাহাড় সমুদ্রের দ্বন্দ্বযুদ্ধে গিন্নির কাছে পরাস্ত হয়ে শেষে দক্ষিণ গোয়ার পালোলাম বিচ যাওয়া নিশ্চিত করলাম। সেই মতো অনলাইনে বিভিন্ন ট্রাভেল এজেন্সির ওয়েবসাইট ছানবিন করে ট্যুরিস্ট স্পট, হোটেল বুকিং, ট্রাভেল ডিউরেশন, আরও আনুষঙ্গিক সুযোগ সুবিধাসহ জুৎসই প্যাকেজ সিলেক্ট করলাম। তারই সঙ্গে অমরাবতী এক্সপ্রেস ট্রেনে 4টে টিকিট কনফার্ম করে নিলাম। আর কি, গিন্নিও নাওয়া খাওয়া ভুলে লোকাল মার্কেট থেকে শুরু করে শহরের নামজাদা শপিং মলগুলোতে ঢু মেরে সবার জন্য মানানসই ড্রেস, জুতো, জুয়েলারি, কসমেটিক্স সব কিনে ফেলল। এরপর এলো প্যাকিংয়ের পালা। মা মেয়েতে সপ্তাহখানেকের প্রয়াসে ঢাউস সাইজের 2টো ট্রলি আর 3টে ট্রাভেল ব্যাগের রাক্ষুষে উদর পূর্তি করে শ্রান্ত হল। কি ছিল না বলতো তাতে? টুথপিক থেকে টুথপেস্ট, প্যারাসিটামল থেকে অ্যান্টাসিড, কটন বার থেকে মৌরির ডিবে। দেখে মনে হচ্ছিল গিন্নি বোধহয় ব্যাগে করে সংসার গন্ধমাদন পর্বতের ক্ষুদ্র সংস্করণ নিয়ে যাচ্ছে। পরিকল্পনা মাফিক সবকিছুই ঠিকঠাক চলছিল। বিপত্তি ঘটল ওই বেড়াতে যাওয়ার দিনে। আমাদের যাওয়ার ট্রেন ছিল কলকাতার শালিমার স্টেশন থেকে শনিবার রাত 11:40, আর আমরা ভুল করে পৌঁছলাম রবিবার রাত 10:40। তারপর যা হবার তাই হলো, যত দোষ নন্দ ঘোষ এই গোবেচারের ঘাড়ে এসেই পড়ল। গিন্নির তাণ্ডব নৃত্যরতা কালী রুদ্রমূর্তির সামনে আমি ভোলা মহেশ্বরের মতো বুক পেতে দিয়ে সে যাত্রায় ক্রোধ সংবরণ করলাম আর মনে মনে সংকল্প করলাম ফ্যামিলির সঙ্গে বেড়াতে যাওয়া নৈব নৈব চ। বিকাশ মণ্ডল লিখেছেন বাদপুর পূর্ব বর্ধমান থেকে। এ কেমন কথা হলো? এ একটা ভুল তো সবারই ভুল, বিশেষ করে যিনি টিকিট কেটেছেন তার ভুল। তাই বলে গোটা পরিবার নিয়ে বেড়াতে যাওয়া নৈব নৈব চা, এ ঠিক হলো না। পরে দেখা যাই। লিখেছেন বৃন্দাবন ঘোষ বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। নদীর চরে একটা দুটো কাশফুল যখন ফুটতে শুরু করেছে, যখন নদী আপন বেগে কুলকুল শব্দে বয়ে চলেছে আর ভোরবেলায় শিউলিতলা থেকে তার মিষ্টি সুবাসে প্রকৃতিকে ভরিয়ে তুলছে, ঠিক তখনই আমরা সিদ্ধান্ত নিলাম দুর্গাপুজোর আগেই 4-5 দিনের জন্য কোথাও ঘুরে আসব। আমি, আমার স্ত্রী, ছেলে আর মেয়ে, এই 4 জনকে নিয়ে আমাদের সংসার। ছেলেমেয়ে

এখন বেশ বড়, দুজনেই মাস্টার্স সম্পন্ন করেছে। একদিন বর্ষণমুখার সন্ধ্যায় ওদের সবাইকে ডাইনিং টেবিলে ডাকলাম। তিনজনকে চেয়ারে বসতে বলতেই ওদের চোখে মুখে একপ্রাশ বিস্ময় খেলা করতে লাগল। স্ত্রী জানতে চাইল, হঠাৎ কি জন্য ডাকলে, সেটা তো বলবে? ছেলে বলল, ও বুঝেছি, তুমি নির্ঘাত আমাকে বাজার থেকে মোমো আনতে বলবে। মেয়ে হেসে বলল, ওসব কিছুই না, বাবার স্বভাব তো আমাদের জানাই আছে। আমি তখন চোর পুলিশ খেলার মতো চারটি ছোট ছোট কাগজের টুকরোয় লিখলাম দীঘা, পুরী, অযোধ্যা পাহাড় এবং মুকুটমণিপুর। কাগজগুলো ভাঁজ করে টেবিলের ওপর ফেলে বললাম, এখান থেকে যে যার মতো একটা করে কাগজ তুলে নাও, দেখি কার কপালে কি ওঠে। মেয়ে কাগজ খুলে উৎসাহিত হয়ে বলল, আমারটাই পুরী উঠেছে। কিন্তু বাবা, এর আসল অর্থ কি? আমি হেসে বললাম, অর্থ অতি সহজ, পুজো আসার আগেই আমরা চার পাঁচ দিনের জন্য পুরী যাচ্ছি। গন্তব্য ঠিক হতেই শুরু হয়ে গেল পুরী যাওয়ার জোর প্রস্তুতি। এদিকে স্ত্রী পুরোদমে তোড়জোড় শুরু করে দিয়েছে। বড় ট্রাভেল ব্যাগে গুছিয়ে নেওয়া হলো শুকনো খাবার, জলের বোতল, টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, তেল, জামাকাপড়, গামছা। কেনাকাটা ও খরচের যাবতীয় দায়িত্ব রইল আমার কাঁধে। অবশেষে আজ রাতে ট্রেনে পুরীর উদ্দেশ্যে রওনা হতে আমরা প্রস্তুত হয়ে খড়গপুর স্টেশনের দিকে পা বাড়ালাম। লিখেছেন বৃন্দাবন ঘোষ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। কলকাতা 74-এর আনন্দময় মুখোপাধ্যায়, আপনার লেখা। থাকব নাকবদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। জীবন ধারণের প্রয়োজনটুকু মিটে গেলে মানুষ ভ্রমণে যায়। বিশাল বিশ্বের চারিদিক হতে প্রতি কণা মোড়ে টানিছে, আমার দুয়ারে নিখিল জগৎ শতকোটি পার হানিছে। প্রতিদিন সকল রকম সংবাদ মাধ্যম নতুন নতুন জায়গায় যাবার হাতছানি দিচ্ছে। পত্রপত্রিকা শুধু নয়, পাড়ায় পাড়ায় ট্রাভেল এজেন্ট প্রতিদিন তাদের পরবর্তী ভ্রমণসূচির তালিকা তৈরি করে তার মোহনীয় আকর্ষণের চেষ্টা, বর্ণনা, তাদের দেওয়া সুযোগ সুবিধার বার্তা দিচ্ছে। ঘরে বসে পেয়ে যান ভ্রমণ সংস্থার ইস্তেহার। এত হাতছানি সুদূরের পিয়াসী মানুষ এড়াতে পারে না, তাদের সঙ্গী হয়। সব সুবন্দোবস্তের প্রতিশ্রুতি, নেই কোনো ঝুট ঝামেলা। টিকিট কাটো, হোটেল বুক করো, নিখুঁত ভ্রমণসূচি তৈরি করা, ইতিহাস ভূগোল রপ্ত করা, কিছু না, একদম কাছে দূরে, দেশে বিদেশে, জলে স্থলে, সড়কপথে আকাশপথে, যেমনটি যেতে চাও তার বিস্তারিত বিবরণ সমেত প্রচার, এত সুন্দর বন্দোবস্ত। এতে সময় বাঁচে কর্তৃপক্ষের, এত যত্ন আত্মি, সেই ফাঁদে সকলেই পা দেবে নিজের পছন্দসই জায়গায়। বরফময় দেশে বা মরুভূমিকে চাক্ষুষ করতে একবার আরাম পেলে বারবার যাবে দূর দূরান্তরে, হয়তো তখনও দেখা হয়নি। ঘর হতে শুধু দুই পা ফেরিয়া একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু। লিখেছেন আনন্দময়ী মুখোপাধ্যায়, কলকাতা 74 থেকে। কৃষ্ণনগর, নদিয়ার মলয় কুমার বিশ্বাস। আমরা বাঙালি, আমাদের কাছে ভ্রমণের কথা শুনলেই মন নস্টালজিয়ায় ভেসে যায়। তাই এই কথাটা আশ্রয় করে বলতে চাই, আসুন বেরিয়ে যান ভারতে। ভ্রমণের কথা শুনলেই পায়ের তলায় সর্ষে জেগে ওঠে, সত্যিই মনটা ব্যাকুল হয়। অনুপ্রেরণা যোগায় বেড়াতে যাওয়ার জন্য দিনক্ষণ প্রস্তুত করা, কোথায় যাব, কোথায় থাকব, কি কি দেখব, এর ঐতিহাসিক গুরুত্বের বিশ্লেষণ, এইসব চুলচেরা বিশ্লেষণ বারবার ঘুরপাক খেতে থাকে, এর জন্য চলে আগাম মানসিক প্রস্তুতি। ভ্রমণের তালিকা প্রস্তুত করা, সবার আগে অর্থ সংকুলন, সরকারি কর্মচারী হলে ছুটি মঞ্জুর, ইত্যাদি ইত্যাদি। একটাই উদ্দেশ্য, ভ্রমণ যেন ঠিকঠাক হয়। এরপর শুরু হয় কাউন্টডাউন, ঠিক যেন দুর্গোৎসব শুরুর প্রস্তুতি পর্ব। বলা বাহুল্য, এইসব ক্ষেত্রে কোনো প্রকার ক্লান্তি, মানসিক অবসাদ মন থেকে দূরে সরে যায়। আগামী 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করতে চলেছি, বিষয়ভাবনা সত্যিই প্রাসঙ্গিক। পর্যটন বেড়ানোর প্রস্তুতিকে অন্য মাত্রা এনে দেয়। ভ্রমণের প্রস্তুতি পর্ব ভ্রমণের থেকে বেশি আকর্ষণীয় হয়। ভ্রমণে যেমন ক্লান্তি, আশঙ্কা বা অদৃষ্ট জড়িয়ে থাকে, কিন্তু প্রস্তুতি পর্বে তা থাকে না। ঘুরতে যাওয়া বা ভ্রমণ মানুষের একঘেয়ে ও ক্লান্তিভরা দৈনন্দিন জীবন থেকে মুক্তি দেয়। ভ্রমণ প্রস্তুতি পর্বে, যেখানে আমরা যেন স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করার যাবতীয় পরিকল্পনা করে যাই আর দেখতে পাই জানা অঙ্কের মতো সব হিসাব অনায়াসে মিলে যাচ্ছে। আবার যদি প্রস্তুতি হয় আড়ম্বরপূর্ণ, বিপুল, আগ্রহী সমারোহে, বেড়ানোর সময় প্রস্তুতির তুলনায় যদি 100% প্রযুক্ত না হয়, তখন নিজেকে অপ্রস্তুতে পড়তে হয়। তাই বলি, চেনা

জীবন থেকে অচেনা জগতে মানিয়ে নেওয়ার এক অপরিহার্য অঙ্গ, তা বাস্তবের কঠোরতা থেকে কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণে থাকা পরিকল্পিত দুনিয়ার চাবিকাঠি হিসেবে কাজ করে। পরিশেষে বলতে চাই, পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে চলতে হবে। সব মানুষ এক পথে এক জায়গায় দাঁড়িয়ে নেই, কাহারও সামনে পাহাড়, কাহারও সামনে সমুদ্র প্রান্তর, অথচ কারো বসে থাকার জো নেই। এটাই তো মানব জীবন। লিখেছেন মলয় কুমার বিশ্বাস, কৃষ্ণনগর নদিয়া থেকে। কৃষ্ণাচন্দ্র গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, কয়েক বছর আগে ঠিক হলো আমরা মধ্যপ্রদেশ বেড়াতে যাব, তাই একটি ট্যুর কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তারিখ ঠিক হলো। ট্যুর কোম্পানির সঙ্গে গেলে হোটেল খোঁজাখুঁজি করার দরকার হয় না, ওখানে গাড়ির ব্যবস্থা ওরাই করবে, কোনো মাথা ব্যথা নেই। সকলে নিশ্চিন্তে ট্রেনে উঠলাম। চুরির ভয়ে নগদ অর্থ প্রায় নিলাম না, যথাসময়ে গন্তব্য স্টেশনে নেমে কোম্পানির দেওয়া গাড়িতে করে ঘুরতে লাগলাম। হোটেল মোটামুটি ঠিকই ছিল। প্রথম দিন বাসে হুড়মুড় করে সকলে পছন্দ মতো আসন গ্রহণ করল। ট্যুর ম্যানেজার বাসে উঠে বললেন যে যেখানে বসেছেন পরের দিন পিছনের যাত্রী একটি সিট এগিয়ে যাবেন এবং একদম প্রথমের যাত্রী পিছনে আসবেন। প্রত্যেক দিন একটি করে সিট এগিয়ে যাবেন, ফলে সকলের মনে যে সন্দেহ ছিল প্রতিদিন সামনের সিটে বসবেন সেটা দূর হল। বর্তমানে সকলের ক্যাশলেস অবস্থা, সবাই মোবাইলে পেটিএম করে টাকা মেটাচ্ছেন। এক জায়গায় হলো বিপত্তি, সেখানে সুন্দর মিষ্টি আনারস, আখের রস, ডালবড়া, বিভিন্ন উপাদেয় খাদ্য বিক্রি হচ্ছে। ওখানে নগদ অর্থ ছাড়া বিক্রি হবে না, কারণ এখনও এখানে ক্যাশলেস ব্যবস্থা চালু হয়নি। ফলে আমি সকলকে খেতে ও খাওয়াতে শুরু করলাম। আমি এই কিছু নগদ অর্থ নিয়ে গিয়েছিলাম, ভাবলাম এটাও একটা শিক্ষা। যাই হোক, সকলকে কিছু কিছু নগদ অর্থ দিতে হয়েছিল, তবে সব অর্থ আদায় হয়নি। বেড়ানোর সিটের ব্যবস্থা ও নগদ অর্থের ব্যাপারে একটু সজাগ থাকবেন। কৃষ্ণাচন্দ্র গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে লিখেছেন কল্লোলকান্তি ডিঙ্গাল কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। আজ তোমাকে 90-এর দশকের গোড়ার দিকে একটা কলেজ ট্যুরের কথা শোনাব। বিএড সেকশনের একটি এডুকেশনাল ট্যুর হবে বিহারে, নালন্দা, বুদ্ধগয়া, দেওঘর, রাজগীর, টাটা ইত্যাদি জায়গায় বাসে করে 3 দিনের ভ্রমণ। বিকেল 5টায় বাস ছাড়বে কলেজ গেট থেকে। আমি তখন ডেপুটেড টিচার মাত্র, কয়েক বছর আগে চাকরি পেয়েছি। 60 সিটের বাস, বেশিরভাগই ফ্রেশার ছাত্রছাত্রী, আমরা কয়েকজন মাত্র স্কুল টিচার। গতরাতে বাবা একটা ঢাউস ব্যাগের নানা খোপে খোপে নানান জিনিস ভরে দিয়েছেন, এ যেন বিয়েবাড়ির তত্ত্ব সাজানো কিংবা ভোটের ডিউটি করতে যাচ্ছি। ব্রাশ, টুথপেস্ট, চিরুনি, সাবান, বেডশিট, 2 সেট পোশাক থেকে শুরু করে 1 গুচ্ছ ওষুধ পর্যন্ত। বাস ছাড়ল 7টায়। রাতে শালবনিতে গিয়ে বাস থেমে গেল। তখন নাকি ট্যুরিস্ট বাসে ডাকাতি হতো, তাই বেশ কয়েকটা বাস জড়ো হলে পর পুলিশ এসকর্ট করে আমাদের বের করে দিল। চলন্ত বাসের ভিতর চলছিল নাচ ও গান, কেউ কন্ডাক্টর সেজে টিকিট কাটার অভিনয় করছে, কেউ বা কোনো এক মেয়ের ওড়না নিয়ে মাথায় পাগড়ি বেঁধে অমিতাভ বচ্চনের লিপে কিশোর কুমারের ওই বিখ্যাত গানটা এ পাগে ঘুঙ্গুরু গাইছে আর কোমর দুলিয়ে নাচছে। ভোর রাতে বাস থামল একটি নগণ্য ধাবার কাছে। মেয়েদের টয়লেটের ব্যবস্থা থাকলেও ছেলেদের নেই, শেষ পর্যন্ত মাঠেই গেলাম। যে লজে ছিলাম আমরা ওখানে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। তখনকার দিনে লজে অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা ছিল না, যা কিছু বাইরে। লজ মালিক বলল রাতে কিছু সমাজ বিরোধীরা ক্যাম্পাসে ঢুকে পড়ে, উদ্দেশ্য কেবল লুট করা। শুনে মেয়েদের চোখ তো ছানা বড়া। তবে আমাদের জিএস বলল আমি রাত পাহারা দেব। যাই হোক, ওই রকম বেড়ানোর স্মৃতি আজও লাল কৃষ্ণচূড়া হয়ে অন্তরে ফুটে রয়েছে। তারপর থেকে যেখানেই বেড়াতে গেছি আটঘাট বেঁধেই গেছি। লিখেছেন কল্লোলকান্তি ডিঙ্গাল কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। কেয়া মাইতি লিখেছেন দিলশাদ গার্ডেন নতুন দিল্লি থেকে। প্রতিবারের মতো এবারেও ঠিক হল পুজোর ছুটিতে আমরা দার্জিলিং যাব। অনুরূপা দেবী রক্তচক্ষু দেখিয়ে স্বামী নিখিলেশবাবুকে বললেন, দেখো গতবার নৈনিতালে যা হয়েছিল তার পুনরাবৃত্তি যেন না হয়। একে তো হাঁটুর ব্যথা নিয়ে পাহাড়ের ওপরে হোটেলে উঠতে হয়েছে, তা আবার হোটেলে জলের ব্যবস্থা ভালো ছিল না, বাথরুমের টাওয়াল নেই, একেবারে করুণ অবস্থা। নিখিলেশবাবু বললেন, না না, দার্জিলিংয়ে সেরকম হবে না, একেবারে সুপার স্পেশালিটি হোটেল। ছেলে সৌগত বলল, বাবা গতবার ছোট গাড়িতে সবাই মিলে গাদাগাদি করে বসে গেছি,
এবারে একটা

বড় গাড়ির ব্যবস্থা করো আর দাদু ঠাকুমাকে সামনে সিটে বসতে দিও। পিসেমশাই তাই আগে থেকেই একটা এজেন্সির সঙ্গে কথা বলে দুটো বড় গাড়ি আগে থেকেই বুক করে নিয়েছিলেন। ঠাকুমা প্রতিমা দেবী বারবার সাবধান করে দিয়ে বললেন, প্রয়োজনীয় ওষুধপত্র, ফার্স্ট এড বক্স আর কটা লেবুর পাতা রাখি সঙ্গে। যাদের গাড়িতে বমি বমি ভাব আসে তারে লেবুর পাতা শুকিয়ে নেবে, একেবারে অব্যর্থ টোটকা। অনুরূপা দেবী বললেন, বাবা আপনার ছেলেকে বলবেন যেন দার্জিলিংয়ে গিয়ে ঠিকঠাক গাড়ি ভাড়া করে, গ্যাংটক আর আশপাশের জায়গাগুলো ঘুরতে যেন আকাশ ছোঁয়া গাড়ির ভাড়া না নেয়। ওদিক থেকে উত্তর এলো, না না, গুগল ম্যাপে একদম দূরত্ব মাপা। পিসির মেয়ে পুতুলের খুব ইয়াকে চড়ার শখ। আবার অনুরূপা দেবীর মেয়ে শ্রেয়া বলল, আমি কিন্তু ওই পাহাড়ি মেয়ের পোশাকগুলো পরব, কি সুন্দর রঙিন পোশাক। দাদু বলল, গরম জামাকাপড়, গ্লাভস আর টুপি নিতে হবে, টুপি না হলে ওই 7 ডিগ্রি 10 ডিগ্রিতে একেবারে জমে যেতে হবে বরফে। সবাই মিলে একসঙ্গে বলে উঠল, আমরা কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখব, হোটেলটা এমনভাবে নিও যাতে কাঞ্চনজঙ্ঘার ভিউ সুন্দর আসে। ভোরবেলা চা খেতে খেতে সেই সৌন্দর্য আমরা উপভোগ করব। দুগ্গা দুগ্গা করে দার্জিলিং বেড়ানোর দিন এগিয়ে এল। ভোরের সূর্যোদয় আর পাখির কূজনে ওদের যাত্রার শুভারম্ভ হোক। কেয়া মাইতি, দিলশাদ গার্ডেন, নতুন দিল্লি থেকে লিখেছেন। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। ত্রম্বক রঞ্জন সেন গোহালিয়াড়া বীরভূম, মঞ্জুশ্রী মণ্ডল তারকেশ্বর হুগলি, কানন রণসিংহ তমলুক পূর্ব মেদিনীপুর, স্বপন কুমার কুণ্ডু বুলচন্দ্রপুর পূর্ব বর্ধমান, ডাক্তার সুকুমার হালদার অশোকনগর উত্তর চব্বিশ পরগনা, বীরেন্দ্রনাথ মাইতি বুলবুলচটি পশ্চিম মেদিনীপুর। আপনাদের সবাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ। কৃষ্ণা কর্মকার খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, পাসপোর্টটা হাতে পেতেই মনের মধ্যে চাগার দিয়ে ওঠে মনের কোণে সযত্ন লালিত বিদেশ ভ্রমণের ইচ্ছা। বাড়িতেও সকলেই উৎসাহিত, সত্তর কলকাতায় যোগাযোগ, কদিনেই সব ব্যবস্থা পাকা হয়ে গেল। ট্যুর হবে ফার ইস্টে, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে। শুরু হয়ে গেল বাড়ানোর প্রস্তুতি। প্রথমেই কেনা হলো দুটি ভালো স্যুটকেস, দুটি ছাতা আর দুটি কাঁধে ঝোলানো ব্যাগ। ওই ব্যাগের মধ্যে থাকবে পাসপোর্ট, আধার কার্ড আর প্রয়োজনীয় কাগজপত্র, দেশের বাইরে যেগুলি আমাদের একমাত্র রক্ষা কবচ, তাই ওগুলো ব্যাগের মধ্যে করে সব সময় কাঁধে ঝোলানো থাকবে। এরপর শুরু হলো পোশাক পরিচ্ছদের হিসেব নিকেশ, কি আছে আর কি নাই দেখে নিয়ে বাজারে ছোটা, যা নেই তা কিনে এনে রাখা হলো। দুদিন পরে আবার মনে পড়ল, আরে এটাও তো চাই কিন্তু কেনা তো হয়নি, অতএব আবার বাজারে ছোটা। এর মধ্যে দুদিন আবার ছুটতে হলো কলকাতায় ট্যুর কোম্পানির অফিসে, টাকা পয়সা দেওয়া, ওইসব দেশে টাকা পয়সা সংগ্রহ করা ইত্যাদি কাজের জন্য। এরপর শুরু হলো স্যুটকেস গোছানো, জামা কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার পর কিছুটা মুড়ি চানাচুর সঙ্গে নিলাম। সমাপ্ত হলো বেড়ানোর প্রস্তুতি। কৃষ্ণা কর্মকার খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। বুধ সকালে অনুষ্ঠানে আপনারা শুনছেন বেড়ানোর প্রস্তুতি বিষয়ে আপনাদের লেখা। এবারে পূর্ব মানিকনগর উত্তর চব্বিশ পরগনার প্রদ্যুৎ সিংহর লেখা। দেখতে দেখতে পুজোতে এসেই গেল, আর পুজো আসার ঠিক আগে আগেই বাঙালি প্রস্তুত হয়ে যায় বেড়ানোর জন্য। আমি বা সেখানে বাদ যাই কেন? তবে এই বিষয়ে আমি খুব খুঁতখুঁতে। বেড়াতে যাওয়ার অন্তত 6 মাস আগেই শুরু হয়ে যায় আমার বেড়ানোর প্রস্তুতি। কোথায় জুতো, কোথায় ব্যাগ, কোথায় পাহাড়ি ট্রেকিংয়ের সরঞ্জাম, সব কিছু নিখুঁত হওয়া চাই। ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে তো? হোটেলের রুম পাওয়া যাবে তো? গাড়ি না পাওয়া গেলে ঘুরবো কিভাবে, ইত্যাদি নানান প্রশ্ন ঘুরতে থাকে মাথার মাঝে। বেড়াতে যাওয়ার বেশ কিছুদিন আগে থেকেই মাথার পোকাগুলো নিশ্চিন্তে ঘুমোতে দেয় না আমাকে। ওদের আর দোষ কি, বাস্তব পরিস্থিতিটাই তো এমন। সেবার বেড়াতে গিয়েছিলাম পুরী। পুরীর রথযাত্রা দেখার ইচ্ছে অনেক দিনের, কিন্তু গিয়ে দেখি হোটেলের একটি রুমও পাওয়া যাচ্ছে না। যদি আগে থেকে যোগাযোগ করে যেতাম তাহলে বেশ ভালো হতো, তাই না? গত বছর পুজোর সময়টায় পরিবারের সবাইকে নিয়ে গিয়েছিলাম ঘাটশিলা ভ্রমণে। সব কিছু ঠিকই ছিল, ভালো হোটেল, সুন্দর আবহাওয়া, নির্মল পরিবেশ, কিন্তু গাড়ির ড্রাইভার না। অনেক খোঁজ করেও তার দেখা পাওয়া গেল না। তিনি নাকি সুবর্ণরেখার জলে মাছ ধরার কাজে ব্যস্ত। অগত্যা গাড়ি ছাড়াই আমাদের সে যাত্রা ভ্রমণ সমাপ্ত করতে হয়েছিল। কিছুদিন আগে বন্ধুরা মিলে গিয়েছিলাম সুন্দরবন ভ্রমণে, কিন্তু প্রবল বর্ষণের কারণে মাঝপথেই যাত্রা সমাপ্ত করে ফিরতে হলো আমাদের। একেই বলে নিয়তি।

এবার আমি ঠিক করেই নিয়েছি, বেড়াতে যাওয়ার আগে সব খোঁজ খবর না করে বাড়ির থেকে এক পাও এগোব না। তাতে যদি আমার বেড়ানোর প্রস্তুতি ছ মাসের পরিবর্তে এক বছর আগের থেকেই নিতে হয় তাও সই। আপনারা কি বলেন? লিখেছেন প্রদ্যুৎ সিংহ, মানিকনগর, উত্তর চব্বিশ পরগনা থেকে। দীহা বাঁকুড়ার সোমনাথ চট্টোপাধ্যায় লেখা আমার হাতে। প্রিয় বুধ সকালে, বেড়ানোর নাম শুনলেই মনটা আনন্দে নেচে ওঠে। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল পাহাড়ের রানী কুলু মানালি ঘুরে আসব। বরফে ঢাকা পাহাড়, পাইন বন আর হিমেল হাওয়ার ছোঁয়া পেতে এবার সত্যিই সেখানে যাওয়ার পরিকল্পনা একটা করেই ফেললাম। পাহাড়ে বেড়ানোর জন্য প্রস্তুতিটা একটু আগে থেকেই শুরু করতে হয়। প্রথমেই আমি ট্রেনের টিকিট এবং সেখানে থাকার জন্য ভালো হোটেলের বুকিং সেরে নেব, যাতে শেষ মুহূর্তে কোনো ঝামেলার মধ্যে না পড়তে হয়। যেহেতু কুলু মানালিতে সবসময়ই বেশ ঠান্ডা থাকে, তাই ব্যাগে পর্যাপ্ত পরিমাণে গরম জামাকাপড় যেমন জ্যাকেট, থার্মাল ইনার, উলের টুপি, মাফলার এবং গ্লাভস গুছিয়ে নেওয়া সবচেয়ে জরুরি। পাহাড়ি রাস্তায় হাঁটার জন্য এক জোড়া আরামদায়ক এবং মজবুত স্নিকার্স জুতো রাখব সঙ্গে। এর পাশাপাশি প্রয়োজনীয় কিছু ওষুধপত্র, যেমন পাহাড়ি রাস্তায় বমি বা মাথা ঘোরার ওষুধ, ঠান্ডা লাগার ওষুধ, ব্যান্ডেড এবং ওআরএস ব্যাগে ভরে নেব। ক্যামেরা, মোবাইল এবং পাওয়ার ব্যাঙ্ক চার্জ দিয়ে সঙ্গে রাখতে ভুলব না। সব শেষে প্রয়োজনীয় পরিচয়পত্র এবং কিছু নগদ টাকা গুছিয়ে নিয়ে মানালির উদ্দেশ্যে রওনা দেব। প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটানোর এই প্রস্তুতি আমার দৈনন্দিন জীবনের ক্লান্তি দূর করে মনকে অনেকটাই সতেজ করে তুলবে বলে আমার মনে হয়। সোমনাথ চট্টোপাধ্যায় লিখেছেন ডিহা বাঁকুড়া থেকে। কৃষ্ণাংশু মাকুড়, পটাশপুর, পূর্ব মেদিনীপুরের। প্রস্তুতি বলে প্রস্তুতি, মনে হবে এ তো বাজনার থেকে খাজনা বেশি। আমি বাপু উঠল বাই তো কটক যাই, খাওয়া ফুটপাত কিন্তু দাওয়া ভদ্রস্থ হোটেল। পরনে একটি পোশাক, চটকে পটকে ভিকিরি গোছে দাঁড়াবে, তাকে বাঁচাতে হোটেলে দিগম্বর হয়ে থাকতে গেলে একটু ভদ্রস্থ আস্তানা দরকার। চার দিনের ছোট্ট ট্যুর ছিল। ওই যে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় অশোক কুমার আর সুচিত্রা সেন ভেসে বেড়াচ্ছেন, কি যেন নাম, ও মনে পড়েছে, তোপচাঁচি লেক, সঙ্গে পরেশনাথ পাহাড়, হাজারিবাগ ইত্যাদি ইত্যাদি, সব মিলিয়ে জনা ১৪। শুধু প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া আর কিচ্ছু নেওয়ার দরকার নেই, কারণ খাওয়ার বন্দোবস্ত নিজেদের ব্যবস্থাপনায়। বেরোনোর সময় দেখি আমাদেরই চারটে ব্যাগ। গিন্নিকে বলি, এত এই পেটমোটা ব্যাগে কি? বলল, আমি বাপু ওইসব হিজিভিজি খাবার খেতে পারবো না, আমার দুমুঠো হলেই হয়। বোঝো ঠেলা, যাচ্ছ ঘুরতে, খাবো দাবো, পেট বাজাবো, আয়েশ করব, তা নয় শুকনো মুড়ি চিবব। গাড়ির কাছে গিয়ে দেখি জিনিসপত্র রাখার জায়গা নেই। উপরে যেটুকু জায়গা ছিল তা দখল করে ফেলেছে হাঁড়ি, কড়াই, গ্যাস, ওভেন, সেদ্ধ ডিম, চাল, আনাজপাতি এইসব, কারণ রান্না হোম প্রোডাকশন। তবে ব্যাগপত্রের কি হবে, কি আর হবে, ব্যাগের উপর মানুষ আর মানুষের উপর ব্যাগ। গাড়ির নাকে মুখে গুঁজে বসে পড়লাম, চালাও গাড়ি বেলপাহাড়ি। গাড়ি কিছুটা চলার পর শুরু হলো, কোথায় থামবো, কোথায় খাবো, টাটা ঢোকার আগে সূর্য যখন শুতে যাবার প্রস্তুতি নিচ্ছে তখন প্রাণ চায় চা চা। বেশ জমে গেল চা পর্ব, তবে রান্নাটা বাকি থাকে কেন। এই করতে করতে রাত ১০টা, এরপর হোটেল অমিল মিলল তবে ভোর ৩:৩, ঘুম থেকে উঠে জলখাবার, তার মানে হস্তে হস্তে রন্ধনং, ফলে সেই হুলস্থুল। এই খাওয়া আর যাওয়ায় কতগুলো জায়গায় যে শর্টকাট করতে হলো, কতগুলো যে বুড়ি ছোঁয়া হলো তা আর মনে নেই। তবে বাড়ানোর প্রস্তুতি পর্বে দিবারাত্র বনভোজন না হোক, পথভোজন মন্দ হল না। লিখেছেন কৃষ্ণাংশু মাকুড়, পটাশপুর, পূর্ব মেদিনীপুর থেকে। কমল ঘোষ মালঞ্চ, পশ্চিম মেদিনীপুরের। একটা নিম্নচাপ কাটতে না কাটতে আর একটা নিম্নচাপ এসে হাজির। সজ্জীবামা ঠিক করে মুখ দেখাতে পারছে না। প্রকৃতি কাশ আর শিউলিতে সেজে গুজে পেঁজা তুলোর খামে ভরে নেমন্তন্নপত্র পাঠায়নি এখনও আকাশের ঠিকানায়। তাতে কি, ছোট্ট অঙ্কুশ প্রতিদিনই মাথায় গায়ে হাত বুলিয়ে আদর করতে করতে জিজ্ঞেস করছে, বাবা এবার তাহলে কোথায় বেড়াতে যাবে, দেরি করলে তো ট্রেনের টিকিট কনফার্ম হবে না। ওকে আশ্বস্ত করে বলি, আরে বাবা আমার কি ভ্রমণ পিপাসা কম,

পুজোর ছুটিতে পিপাসা মেটাতে না পারলে সারা বছর শুকিয়ে মরবো যে। তুই একেবারে চিন্তা করবি না, ঠিক সময় প্রস্তুতি সেরে নেব। অগত্যা সাধ আর সাধ্যের মধ্যে সামঞ্জস্য রেখে শুরু করলাম তথ্য সংগ্রহ। দোসর ইন্টারনেট, নেট ঘেটে ঘুটে মনের ভুরি ভোজের জন্য প্রাকৃতিক পর্যটন স্থলকে যেমন বেড়ানোর তালিকায় রাখলাম, তেমনি তালিকায় স্থান পেল গুহাচিত্র, প্রাচীন দুর্গ, মন্দির আরও কত কি। ট্রেনে চেপে জানালার পাশে বসে অবলোকন করি প্রকৃতিকে, যা বেড়ানোর আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। বেড়ানোর জায়গা নির্বাচন হয়ে গেলেই ওই জায়গাগুলোর ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞান নিয়ে রীতিমতো অধ্যয়ন শুরু করে দেয় ভাই বোনে। চলতে থাকে পারিবারিক কুইজ প্রতিযোগিতা, সঙ্গে চলে ওষুধপত্র, কাপড় চোপড়, খাবার দাবার নিয়ে ভাবনা। শেষমেশ বহু আকাঙ্ক্ষিত দিনটি এসে হাজির হয়, সে কি উত্তেজনা! তারপর কয়েকদিন কল্পনায় দেখা স্থানগুলোকে চাক্ষুষ করে ঘরে ফিরে আসি, যার রেশ কাটতে না কাটতেই আবারও বেড়ানোর প্রস্তুতি শুরু হয়ে যায়। অর্থাৎ বেড়ানোর প্রস্তুতি জীবনের এক ধারাবাহিক অবিচ্ছিন্ন প্রক্রিয়া, যা সারা জীবন ধরে চলে। লিখেছেন কমল ঘোষ, মালঞ্চ, পশ্চিম মেদিনীপুর থেকে। নাজির হোসেন বিশ্বাস, চুয়া, মুর্শিদাবাদ। সুনীলবাবু টেবিলে মানচিত্র ফেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, তার স্ত্রী ধোয়া ওঠা চায়ের কাপটা ঠক করে সামনে রেখে, অমন করে কি দেখছ গো? চশমাটা নাকের উপর টেনে, ও তুমি এখানে বসো তো। স্ত্রী বললেন, এখন আবার বসবো? অফিস থেকে ছুটি পেয়েছি, এত বছর বিয়ে হলো, তোমাকে নিয়ে কোথাও তো ঘুরতে যাওয়া হয়নি, তাই মানচিত্র দেখছিলাম। তোমার পাহাড় না সমুদ্র পছন্দ? এই বয়সে পাহাড়, তার চেয়ে সমুদ্রই ভালো। স্ত্রী উঠে যেতেই ফর্দ বানাতে মন দিলেন সুনীলবাবু। ওষুধ, গ্যাসের ওষুধ, বমির ওষুধ, মাথা ধরা, হজমের ওষুধ, কাপড়ের ব্যাগ, ধুতি, পাঞ্জাবি, আন্ডারওয়্যার, হাফ প্যান্ট, গামছা, তোয়ালে। এমন সময় স্ত্রী লম্বা ফর্দ দেখে, ওটা কিসের ফর্দ গো, কারুর বিয়ে? সুনীলবাবু সোল্লাসে বলে উঠলেন, বেড়াতে গেলে এগুলো প্রয়োজন, বিদেশ বুয়ে কোনটা পাই না পাই। কথা শুনে স্ত্রী ঝামটা দিয়ে বলে উঠলেন, গাছে কাঁঠাল গোফে তেল, আগে রেলের টিকিট পাও কিনা দেখে।

দেখতে চাই। সেখানে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়া খুব দারুণ ব্যাপার। যাই দেখি, পায়ে চটি গলাতে যেতেই স্ত্রী বলে উঠলেন, এক্ষুনি ঝমঝমিয়ে কোথায় যাচ্ছ? টিকিট কাটতে টাকা লাগবে না? ও, টাকা লাগবে না? নাজির হোসেন বিশ্বাস, চোয়া, মুর্শিদাবাদ থেকে। তাহলে আজ এখানেই শেষ করি। আপনারা নিতে থাকুন, বাড়ানোর প্রস্তুতি নিতে থাকুন, আর আমাদের জানান পরবর্তী সপ্তাহগুলোর জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

শুনলেন বুধ সকালে, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন গুর্জরি টোড়ি রাগে সেতার, পরিবেশন করবেন তরুণ চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সঙ্গত করেছেন রুদ্রনারায়ণ কল্যাণী। গুর্জরি টোড়ি রাগে সেতার।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন গুর্জরি টোরির আগে সেতার বাদন, পরিবেশন করলেন শিল্পী তরুণ চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সঙ্গত করলেন রুদ্রনারায়ণ কল্যাণী।

আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে মনের মতো গান। উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী।

যেই রং বদল হয় তার আর তার ক্যানভাসের, আমাদের মনও বদলে যায় তার সাথে সাথে। বিশাল সেই ক্যানভাসে আমরা হারাই, মেতে উঠি, ব্যথা পাই, হৃদয় নিংড়ে ওঠে গভীর কোনো দুঃখে, আবার আশ্রয় মেলে তারই বিপুল বিস্তৃত কোনো নীলাভ শামিয়ানায়। হ্যাঁ, নিশ্চয়ই ধরে ফেলেছেন আমি কিসের কথা বলছি, কার কথা বলছি। আমাদের মাথার উপরে শামিয়ানা হয়ে সুদূর বিস্তৃতি নিয়ে, যে আমাদেরকে সব সময় আচ্ছাদনে আবৃত করে রেখেছে সেই আকাশ। আজকের মনের মতো গানের অনুষ্ঠানে সেই আকাশের নানান রঙে, নানান অনুষঙ্গে, নানান পরতে, নানান প্রতিচ্ছবিতে, গানে গানে, সুরে সুরে আলাপ হবে আপনাদের সঙ্গে। আর সঙ্গে থাকব আপনাদের মৈত্রী বন্ধু পঙ্কজ, আর আপনারা তো স্টুডিওর প্রান্তে রয়েছেন আমাদের শ্রবণ শিল্পী, শ্রবণ সাথী, সমস্ত বন্ধুরা।

সত্যি তো বন্ধুরা, রবি ঠাকুরের কথা ধার করে বলতে পারি তারই গানের এই লাইনটা ধরেই, যে আকাশ তো আমাদেরকে আলোয় ভরে দিচ্ছে, প্রতিদিন ভরে দেয়, বছরের পর বছর ধরে ভরে রাখে, আর আমরা আপনাদেরকে আপনাদের মনের মতো গানে ভরে রাখতে চাই এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আসলে যে বিপুল বিস্তৃতির কথা, যে ক্যানভাসের কথা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম, সেই সীমাহীন অসীমতার এক বিপুল সমারোহে আমরা সবাই কিন্তু সঙ্গীতার। আমাদের মনের সঙ্গে যেন কোথায় তার নাড়ির একটা টান, বা বলতে পারেন অদৃশ্য কোনো একটা সুতো যেন বাঁধা রয়েছে ওই আকাশের সঙ্গে আমাদের সমস্ত অনুভূতির। আর যেখানেই অনুভূতি সেখানেই তো সুর, তাই মনের মতো গানে সুরে সুরে আমরা একটা ঘন্টা আপনাদের সঙ্গে কাটাবো, আমরা কাটাবো, আপনারাও যেমন কাটাবেন ঠিক সেরকমভাবেই। কিন্তু শুরুতেই একটু রবি ঠাকুরের অনুষঙ্গে এই ভোরটাকে না রাঙিয়ে দিলেই নয়। আর যে গানটা আকাশের কথা, আকাশের শব্দটা মাথায় এলেই সবার আগে আমাদের বাঙালি শ্রোতাদের মনে চলে আসে বা কানে বেজে ওঠে সেই গানটা, এবং সেই গলাটা যেন মিলে মিশে রয়েছে, সাজুজ্যময় হয়ে রয়েছে একেবারে আকাশের সঙ্গে। মেঘের যেমন সম্পর্ক, আকাশের সঙ্গে আলোর যেমন সম্পর্ক, কিংবা আকাশের সঙ্গে নীলের যেমন সম্পর্ক, ঠিক সেরকমই।

আসলে রবীন্দ্রসঙ্গীতে, নজরুল গীতিতে কিংবা অন্যান্য গানে আমরা যেমন বারবার খুঁজে পাই সেই আকাশকে, ঠিক সেরকমই কিন্তু আমরা পুরনো দিনের বাংলা গানে, সিনেমার গানে, আধুনিক গানে বারবার করে সেই আকাশ যেন পাখা মেলে উড়ে বেড়ায় এ গান থেকে ও গানে। কত রকম গানে তার অনন্ত বৈচিত্র্যময় উপস্থিতি, বহিঃপ্রকাশ আমরা শুনতে পাই বারে বারে, মুখে মুখে ফেরা অসংখ্য সব হিট গানে। চলুন আজকে মনের মতো গানের অনুষ্ঠানে সেই নানান ধরনের গান আপনাদেরকে শোনাবো। আর অবশ্যই হাতের কাছে যখন রয়েছে সাপমোচন ছবির সেই বিখ্যাত গান হেমন্ত মুখোপাধ্যায়ের, তখন তো সেই গানটা শোনাবার লোভ আপনাদেরকে সামলাতে পারছি না।

আসলে সত্যি তো আকাশের কত রকমের কথা বলছি আজকের এই অনুষ্ঠানে। সুরের আকাশটা, বিশেষ করে বাংলা গানের সুরের আকাশে, আকাশ নিয়ে যে কত বড় একটা বিস্তার রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেটা খানিকটা ওই যে উচ্চাঙ্গ সঙ্গীতের আলাপ বিস্তারের মতো আর কি, এত বড় বিস্তারটা। সেই বিস্তারের প্রসঙ্গে, সেই বিস্তারের প্রসঙ্গে আকাশের যে অনুষঙ্গ তার প্রসঙ্গ যখন আপনাদের সঙ্গে ভাগ করছি, আলোচনা করছি, তেমনি আকাশের বিস্তৃতি যেমন আমাদের সামনে একটা বড় বিষয়, আকাশ তো তেমনিভাবে আমাদেরকে মুক্ত, স্বাধীন করে তোলে, সেটাও তো কম বড় কথা নয়। এবং আমাদের গানে গানে তার প্রকাশ কিন্তু আমরা বারংবার পেয়েছি। আমাদের বাউল মনকে কোথাও একটা আস্বাদিত করে, তার আস্বাদ এনে

দেয় পুরনো ভালো দিনের, ভালো লাগা নানান অনুভূতির। আসলে আনন্দগুলো যেন ডানা মেলে একটা উড়ান দেয়, আর সেই আনন্দের সঙ্গী আকাশ। তাই পাখি ডাকার সকল আয়োজনে এই গানে যতই মিশে থাক না কেন, সমস্ত কিছুকে ছাপিয়ে বেজে ওঠে আনন্দ, উচ্ছ্বাস, আর অবশ্যই একটা অনন্ত আকাশের হাতছানি। তাই তো হীরক রাজার দেশের এই গানটা আমাদের এত এত পছন্দের। শিল্পী অনুপ ঘোষাল।

আসলে বলছিলাম না, আকাশের কত রকমের যে অনুষঙ্গ আমাদের মনে, আমাদের কবিতায়, আমাদের গদ্যে, আমাদের গল্পে, আমাদের গানে রয়েছে, তার ইয়ত্তা নেই। আকাশ আনন্দ দিচ্ছে, হাতছানি দিয়ে ডাকছে, আবার আকাশ কখনো কখনো দূরত্বকেও বোঝাচ্ছে, এবং বাংলা গানে তারও ব্যবহার হয়েছে বারবার। নিবিড় হওয়া কাছে আসার সাথে তার যেন দ্বৈরথ চলে কোথাও, মানে সেই আকাশের আর কি। অদ্যপ্রান্ত একটা প্রেমের গানেও তাই ভিন্নভাবে আকাশ ধরা দেয়, যদিও আকাশের মহিমা, তার রং, প্রকৃতিতে তার প্রেমের উদাহরণ এক অনন্য উপমায় প্রেমের লাবণ্যে ভেসে যাওয়ার গান। শুনুন তো এই গানটা। এই গানটা আসলে অনেক দিন আগের, শিল্পী শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়।

আসলে আকাশ, আলো, খুশি হাত ধরাধরি করে জীবন্ত হয় প্রতিদিন প্রতিনিয়ত। নতুন রং, নতুন সকাল, সবই তো সেই আকাশকে ঘিরে। আর অবশ্যই আজকের মনের মতো গান তো বটেই। নীল সীমানাকে ছাড়িয়ে তার হাতছানি যে গানের পরতে পরতে, আর তার সঙ্গের মানে সেই গানটার কোরাস যেন বয়ে আনছে সমবেত একটা আনন্দ, আর তার উচ্ছ্বাসকে যা ভীষণভাবে প্রকৃতির সঙ্গে আদ্যপ্রান্ত জুড়ে রয়েছে। আর অবশ্যই সাইকেল চালিয়ে বন্ধুদের মধ্যে সেই খুশির পরশ, সেই খুশির ছোঁয়া তাই আজও আমাদের মনে লেগে আছে, আমাদের কানে বাজে এবং তৈরি করে এক সজীব দৃশ্যপট যেখানে আলোর জোয়ার

ছবির নাম ছিল অজানা শপথ, আর এই গানটির গীতিকার ছিলেন মিল্টু ঘোষ, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। আর কণ্ঠ তো বলে দেওয়ার অপেক্ষা রাখে না, সেটাও বোধ হয় আকাশের মতো বিস্তৃত এবং তার গভীরতাটা বোধ হয় আমাদের সকলের মনে ভীষণভাবে জারিত হয়ে রয়েছে। একটা গল্প বলি এবারে। আকাশের আজ মন ভালো নেই, কোনো কিছুই ভালো লাগছে না তার। আকাশের বুকে মেঘেরা ভেসে বেড়ায়। অন্যদিন হলে আকাশ মেঘগুলোকে জোড়া লাগিয়ে কত কী বানিয়ে ফেলত। কোনোটা হয়ে যেত হাতি, কোনোটা পালকি, আবার কোনোটা তলোয়ার হাতে কোনো যোদ্ধা এগিয়ে চলেছে শত্রুর দিকে। আজ আকাশেরও তাই করতে ইচ্ছে করছে না। প্রতিদিন দুপুরবেলা নিরিবিলিতে একটা হলদে পাখি জানলার পাশে নারকেল গাছটায় এসে বসে, আকাশ তাকিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে। প্রথম প্রথম আকাশকে দেখলে উড়ে চলে যেত, আবার ফিরে আসত, তবে এখন আর উড়ে চলে যায় না, ডানা ঝাপটে এদিক ওদিক তাকায়, মাঝে মধ্যে আকাশের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আজ আকাশের পাখিটার জন্য অপেক্ষা করতে ইচ্ছে করে না। এমন সময় পাশে এসে দাঁড়ায় নীল। আকাশ তার মনের সব কথা গুছিয়ে বলতে না পারলেও নীল ঠিকই ওর অনেক কথা, না বলা কথা বুঝে নিতে পারে। কিরে ভাইয়া, তোর কি মন খারাপ আজ? আকাশ অবাক হয়, ও তো মন খারাপের কথা কাউকে বলেনি, নীল তবে বুঝল কী করে? এজন্যই নীলকে ওর এত ভালো লাগে, আর নীলও আকাশকে ভীষণ ভালোবাসে। বিকেলবেলা নীল বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে। কতদিন চেয়েছে আকাশকে নিয়ে যেতে, কিন্তু আকাশের যে লাল পুতুলটা বাদে অন্য কোনো খেলা ভালো লাগে না, লাল পুতুলটা ওর ভীষণ প্রিয়।

আর নীলের বন্ধুদের ওর পছন্দ নয়। নীল স্কুলে যায়, সুন্দর ধবধবে সাদা জামা পরে স্কুলে যায়, আকাশও গিয়েছিল। স্কুল ওর ভালো লাগে না, তাই মন বসাতে পারে না স্কুলে। একদিন স্কুলের টিচার মাকে ডেকে কি বলল আকাশ তা বুঝতে পারল না, তবে এটুকু বুঝেছে এ স্কুল ওর জন্য নয়। সেদিন মায়ের ভীষণ মন খারাপ হয়েছিল। মায়ের মন খারাপ দেখলে আকাশেরও মন খারাপ হয়। তা না হলে স্কুলে যেতে হবে না বলে ও তো খুশিই হয়েছিল, তবে মায়ের মন ভালো করার উপায় আকাশের জানা আছে। আকাশ যখন গান গায় মা তখন ভীষণ খুশি হন। মাঝে মধ্যে মা হাসতে হাসতে কেঁদেও ফেলেন, আকাশ অবাক হয়। মা হাসছেন আবার একই সঙ্গে কাঁদছেন। মা যখন আকাশকে গানের পাখি বলেন তখন আকাশের কি যে ভালো লাগে, আকাশ আরও প্রাণ খুলে গান গায়। আমরা রয়েছি মনের মতো গানে। এবারে শুনব শিল্পী শ্রীকান্ত আচার্য কণ্ঠে একটি গান।

শুনছেন মনের মতো গান, আর আপনাদের সঙ্গী রয়েছি স্টুডিওর এ প্রান্তে আপনাদের মৈত্রী বন্ধু পঙ্কজ। আসলে আকাশের মনের কথা, আকাশের মনের নানান অনুষঙ্গ গানে গানে সুরে সুরে কি করে ধরা পড়ে, তার কিছুমাত্র উদাহরণ আপনাদের সামনে এই ছোট্ট পরিসরে আজকে তুলে ধরছি আজকের মনের মতো গানের অনুষ্ঠানে। অনেক গান, অনেক রকমের গান, রবীন্দ্রসঙ্গীত থেকে আধুনিক, সিনেমার গান, সমস্ত কিছু পড়ে কোথায় যেন একটু চোখটা আটকে যাচ্ছে, কানটা আটকে যাচ্ছে, কিংবা আপনাদের সঙ্গে বলতে ইচ্ছে করছে, আচ্ছা কাজী নজরুল ইসলাম, তার আকাশও তো বিরাট বিস্তৃত, তারও তো একটা বিরাট নিজস্ব উন্মুক্ত আকাশ ছিল, তার কথা। আসলে নজরুলের সমালোচক এবং ভক্তরা প্রায় তার চেতনাকে আকাশের সঙ্গে তুলনা করে থাকেন, যেখানে কখনো জ্বলে ওঠে সূর্যের তেজোদ্দীপ্ত আলো, কখনো নামে ঝড়ের তাণ্ডব, আবার কখনো ভেসে বেড়ায় স্নিগ্ধ জোছনা বা অভিমানের মেঘ। নজরুলের অনেক গানে কবিতায় আকাশ শব্দটি তাই বারবার রূপক হিসেবে একটা অন্য মাত্রা বা অনন্য মাত্রা দিয়েছে বলা যায়। তার বিখ্যাত গান রয়েছে আমার কাছে অসীম আকাশ তোমার কাছে ঘর, কিংবা কবিতা আকাশ যেদিন দীর্ণ হবে, এ তার উল্লেখযোগ্য উদাহরণ। কিন্তু আজকে যে গানগুলো শোনাবো সেই গানটা একটু অন্য রকমের। প্রথম গানটি শুনুন শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, এই গানটিও আপনাদের ভীষণ পরিচিত এবং শোনা।

আকাশ যেদিন দীর্ণ হবে, আসবে যেদিন ভীম প্রলয়, অন্ধকারে বিলীন হবে গ্রহ তারা জ্যোতির্ময়, প্রভু আমার দামন ধরে বলবো কেঁদে, হে নিষ্ঠুর নিরপরাধ, মোদের কেন জন্মে আবার মরতে হয়। বলছিলাম না কাজী নজরুল ইসলামের আকাশ যেদিন দীর্ণ হবে। এবার রইল

সেই আদিকবি কালিদাস কবেই লিখে গিয়েছিলেন, বিরহী যক্ষে মেঘকে দূত করে পাঠিয়েছিল প্রিয়ার কাছে, আকাশ কালো মেঘ ভেসে আসতে দেখলে আমাদের মন আজও ভীষণ রকমের বিরহী হয়ে ওঠে, এবং সেটা বোধহয় যুগে যুগে কালে কালে ভীষণ রকম সত্যি। আর বাংলা আধুনিক গানে এবার যে গানটি শোনাবো তাদের জুটিও কিন্তু ভীষণ রকমের সত্যি, শুধু নয় আজও প্রাসঙ্গিক। শিবদাস বন্দ্যোপাধ্যায় এবং ভূপেন হাজারিকা, যে শিল্পীর জন্মশতবর্ষ পালন হচ্ছে, এবার শোনাবো ভূপেন হাজারিকার কণ্ঠে সেই বিখ্যাত একটা গান, একখানা মেঘ ভেসে এলো আকাশে।

আকাশ যেমন আমাদের ভালোবাসার, ভালো লাগার, প্রিয়ার হাতছানি, তেমনি সমস্ত কোলাহল কলরব একটা সময় প্রকৃতির নিয়মেই যখন থেমে যায় অসীম সেই নীল আকাশে, তখন নামে নিকষ কালো ঘন অন্ধকার, ঘনায় রাত্রি। অভিমানী মন প্রশ্ন ছোঁড়ে যেন সেই অসীমের কাছে, তার অসীম কষ্টের দুঃখের জীবনে যে কেবল তার আশ্রয়টুকুই সম্ভল, সাক্ষী যেন সেই কেবল একা তার এই দুঃখের দুর্দশার, মানুষের মর্মগাথা। আর সেই করুণ দুর্নিবার আরতি দিয়েই রচনা হয় অমর সৃষ্টি, সেই গান, এবং সেই গানও আকাশের অনুষঙ্গে ভীষণভাবে নিবদ্ধ। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

যেদিন পাবো তার দেখা, বলবো আমার মনের সব কথা। আমি হলাম আকাশ, কষ্ট আমার মেঘ, জ্যোৎস্না আমার আবেগ, বৃষ্টি আমার কান্না, রোদ আমার হাসি। কি করলে বুঝবে বন্ধু আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি।

কখনো আলোয় আলোকময়, কখনো ধূসর, কখনো কালো, কিংবা উদাসী করা ঘন নীলের ঘন ঘটা, সঙ্গে মেঘ রোদ্দুর আর তারাদের খুনসুটি। এই বিশাল ক্যানভাসটার নামই তো আকাশ। আর সেই ক্যানভাসের ছায়ায়, ক্যানভাসের অনুষঙ্গে শুনলেন আজকের মনের মতো গানের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ছিলাম আমি, মৈত্রীবন্ধু পঙ্কজ।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: এখন শুরু হচ্ছে অনুষ্ঠান রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন রাগ প্রধান গান, পরিবেশনায় শিল্পী টুকটুক ভট্টাচার্য।

শুনছেন রামধনু। এতক্ষণ শুনছিলেন রাগ প্রধান গান, পরিবেশন করলেন শিল্পী টুকটুক ভট্টাচার্য। এরপর লোকগীতি, পরিবেশনায় শিল্পী সুনীল ধারা।

0: শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন সুনীল ধারা। রামধনু অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত অনুষ্ঠান, প্রখ্যাত সুরকার ভি ভালসারের একটি সাক্ষাৎকার। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।
1: ভিস্তাব বালসারা, ভি ভালসারা নামে যিনি সমধিক পরিচিত, একাধারে যন্ত্রশিল্পী, সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত আয়োজক, এই ত্রিগুণের ঐশ্বর্য যার মধ্যে সুরভিত হয়েছে, এমনই একজন সম্ভ্রান্ত গুণীজন হলেন ভি ভালসারা, আমাদের বালসারাদা। প্রায়শই ওর সঙ্গীত মূর্ছনায় আপ্লুত হয়েছি, মুগ্ধ হয়েছি, কিন্তু খুব কাছ থেকে দেখার এবং কথা বলার সুযোগ ও সৌভাগ্য হয়েছিল কিছুদিন আগে। সেদিন শোনা গেল শিল্পীর বিস্তৃত সঙ্গীত জীবনের নানা বর্ণময় কথা।
2: সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত হওয়ার আগে আপনি গান নিয়ে নিশ্চয়ই অনেক সাধনা করেছেন বা সুর নিয়ে চর্চা করেছেন, এই গান নিয়ে বা সুর নিয়ে কিভাবে চর্চা করেছেন বা সাধনা করেছেন সে সম্পর্কে যদি একটু বলেন।
3: কাজ করতে করতেই আমি শিখেছি, যেমন ওয়েস্টার্ন নোটেশন, আমি মানে ফিল্মিস্তানে যখন কাজ করতাম তখন মানে আমি ওখানে ওখানকার গোয়ানিজ মিউজিশিয়ানরা আমাকে শেখাতো, আর আমি মানে বসে বসে লিখতাম এই সব করতাম, মানে তারপর কাজ কি করে করতে হয়, কাজ করতে করতে আমি শিখেছি।
2: শিখেছেন তো এই গান বাজনা শেখার পেছনে আপনার অনুপ্রেরণা আপনি কার কাছ থেকে পেয়েছেন?
3: আমার অনুপ্রেরণা বলুন না, আমার গুরু বলুন মা, প্রথমে সবচেয়ে প্রথমে মা।
2: আচ্ছা,
3: তুমি আমাকে প্রথম শিখিয়েছেন। তারপরে একজন পার্সি ভদ্রলোক ছিলেন মিস্টার শ্রফ করে, তুমি, তারপর ওস্তাদ বচুমিয়া বরোদার, আর এইটা সব মা আমাকে লাইভ মিউজিক শিখিয়েছেন, কিন্তু বচুমিয়া এবং ডক্টর মুনেশ্বর দয়াল দুজন আমাকে ক্লাসিক্যাল শিখিয়েছে।
2: আচ্ছা, তো আপনি এই গান বাজনা শিখতে শিখতে কি ডেক্স বা ফিল্ম জগতে এসেছেন কি আপনি?
3: অ্যাকচুয়ালি ফিল্ম জগতে আমার আসবার কোনো ইচ্ছে ছিল না, ওই বাই চান্স মানে হয়ে গেছে যে আমাকে নিয়ে গেছে ফিল্মে বাজাতে, তখন আমি বলেছি ওই একদিনের জন্যই আমি বাজাবো, এরপরে আর কোনো দিন বাজাবো না, কিন্তু ওখানে গিয়ে তারপর আটকে পড়েছি।
2: আর সে কথা আপনি রাখতে পারেন?
3: আচ্ছা,
2: তো আপনার প্রথম কোন ছবিতে আপনি বাজিয়েছেন?
3: ওই বাদল করে একটা ছবি ছিল
2: 1938-এ,
3: জহির রাজা প্রডিউসার ছিলেন, হিরো ছিলেন, ডিরেক্টর ছিলেন, আর খাসাব মুশতাক হোসেন মিউজিক ডিরেক্টর ছিলেন, উনি মুশতাক হোসেনই আমাকে পরে অ্যাসিস্ট্যান্ট করে নিলেন। আর ওনার আর এখন যেমন মানে আমি খাসাবের সঙ্গে কাজ করেছি, ন্যাচারালি আমি মানে ক্লাসিক্যাল মিউজিকের সম্বন্ধে ওনার কাছ থেকে অনেক মানে আমি জানতে পেরেছি, অনেক এই করতেন, উনি স্নেহ করতেন, আমি সেরকম প্র্যাকটিস করতাম ওখানে বসে বসে।
2: তো আপনি তো 1938-এ প্রথম বাদল ছবিতে বাজিয়েছেন, তো তো আপনার পাবলিক পারফরমেন্সও কি সেই একই সঙ্গে হয়েছিল?
3: 1928 থেকে,
2: প্রায় 10 বছর আগে থেকে আপনি বলছেন। আচ্ছা, তো কি ধরনের পাবলিক পারফরমেন্স আপনি শুরু করেছিলেন?
3: এই তখন আমি মানে গান গাইতাম, ভজন আছে,
2: আপনি গানও গাইতেন? আচ্ছা আচ্ছা, তো তারপরে আপনি কিভাবে ছবি জগতে এলেন বা এইভাবে
3: ছবি জগতে? আমাকে একজন আমার একজন বন্ধু নিয়ে গেল, তারপর মানে আমি ওখানে
2: সেসব আপনি কি কি ছবি করেছেন, মানে কি কি ছবিতে আপনি বাজিয়েছেন বা
3: মানে অনেক ছবিতে আসবে, মানে কোনো এমন মিউজিক ডিরেক্টর নেই যার আন্ডারে আমি কাজ করিনি বোম্বেতে।
2: আচ্ছা, যেমন আপনি
3: 54 অবধি সে শঙ্কর জয়কিষণ, নওশাদ, অনিল বিশ্বাস, রোশন, মদন মোহন,
2: আপনি তো এদের আন্ডারে মিউজিশিয়ান হিসাবে কাজ করেছেন, সঙ্গীত পরিচালক হিসাবে আপনার?
3: সঙ্গীত পরিচালক পরিচালনা আমার এত বোম্বেতে কিছু ছিল না, দু একটা ছবি করেছিলাম, সেও মানে না বলার মতন।
2: আমি 1953
3: মানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি মানে ওই গুলাম হায়দার, তারপর খেমচাঁদ প্রকাশ, তারপর কে দত্তা, মদন মোহন, খাসাব মুস্তাক হোসেন এদের সঙ্গে
1: আপনি কাজ করেছেন
3: এজ অ্যাসিস্ট্যান্ট।
1: আচ্ছা, আমরা আমরা যতদূর জানি মহেন্দ্র কাপুর প্রথম আপনার সুরে গানকে আত্মপ্রকাশ করেন।
3: ওই যে প্রথমে গিয়েছিল
1: আপনার সুরে গিয়েছে? আচ্ছা, লতাজি তো আপনার সুরে গিয়েছেন
3: এরকম? ওই ওই ছবিতেই গিয়ে
1: ওই ছবিতে গিয়েছে
3: গিয়েছে। তারপরে এখানে একবার কলকাতায় একটা হিন্দি বই হয়েছিল বিদ্যাপতি, তাতেও মানে এখানে এসে গিয়ে গেছে।
1: আচ্ছা দাদা, একটা মজার কথা হলো, আমরা এখান থেকে সকলে মানে সঙ্গীতকাররা প্রায়শই বোম্বেতে গিয়ে বিভিন্ন গান বিভিন্ন শিল্পীদের গাওয়ান, বা বোম্বেতে অনেকে গেছেন, সোহেল চৌধুরী বা অনিল বিশ্বাস সাথে গেছেন, কিন্তু আপনার ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটেছে। মানে আপনি বোম্বেতে কাজ করতে করতে কলকাতা চলে এসেছেন, এটা কেন?
3: এটা মানে আমি একদম গোয়ার থেকেই বাল্যকাল থেকেই আমি সব এখানকারই গান বাজাতাম, যেমন মানে পঙ্কজবাবু, রায়চন্দ বড়াল, কমল দাশগুপ্ত, জুঠিকা রায়, কানন দেবী, এদের সব গান বাজাতাম। তো এই এই কলকাতার দিকে একটা মানে আমার এই
1: ভালোবাসা ছিল,
3: গানও ছিল, অ্যাট দ্য সেম টাইম একটা এখানকার স্টাইলও আমার ভালো লাগতো, এখনো ভালো লাগে। আর তারপর 1953 একবার প্রোগ্রাম করতে এসেছিলাম অনিল বিশ্বাসের সঙ্গে, তখন এই কমল দাশগুপ্ত, জুঠিকা রায় এদের সঙ্গে দেখা হয়ে আমি খুব প্রভাবিত হলাম। তখন আমি ঠিক করেছি
1: যে বোম্বে থেকে কলকাতা আমি চলে
3: আসব।
1: সেটা মনে আপনি মনে বোম্বেতে এসে 1954 এসে কলকাতায় কি ধরনের কাজ করলেন আপনি প্রথম?
3: আমি মিউজিশিয়ান হিসেবে প্রথমে কাজ করেছি। সবচেয়ে প্রথম আমার ছবি ছিল, যে ছবিটা বাজিয়েছি, অনিল ঘটক বাবু মিউজিক ডিরেক্টর ছিলেন, অগ্নিপরীক্ষা।
1: অগ্নিপরীক্ষা, তারপরে আপনি নিজে মিউজিক মানে আপনার সুরে তখন কি ধরনের?
3: এটা প্রথম মানে রাতের অন্ধকারে করে সরোজ মুখার্জির ছবি ছিল।
1: আচ্ছা, আপনি মিউজিক ডিরেক্টর ছিলেন?
3: মিউজিক ডিরেক্টর। তারপর আরেকটা এই জহর সেই জহর নয় হলো, তারপরে মানে শম্ভু মিত্র এবং অমিত মৈত্র ওরা মানে অনেক বই করেছিলেন, শুভ বিবাহ আরম্ভ করে মানিক, কাঞ্চনরঙ্গ।
1: আপনি স্টেজেও তো কাজ করেছেন?
3: এটা মানে অনেক মানে ছবিটা প্রত্যেক ছবিতেই আমি কাজ করেছি, শুধু মানে ওই একদিন রাত্রে ওই ওরা বোম্বেতে আর কে ফিল্মসে করেছিল সেই ছবিটা আমি মানে কাজ করিনি, তাছাড়া ওদের প্রত্যেক
1: ছবিতে আপনি কাজ করেছেন। আচ্ছা, আপনি এই যে ফিল্মে কাজ করতে করতে আপনি স্টেজেও নিশ্চয়ই কাজ করেছেন, বিভিন্ন স্টেজের ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সঙ্গীত পরিচালক হিসাবে?
3: হ্যাঁ, শম্ভুবাবুর কোনো এটাতে করিনি।
1: আচ্ছা, অন্যান্য
3: অজিত ব্যানার্জির করেছিলাম।
1: আচ্ছা, তো আপনি এইভাবে এই যে ছবির জগতে কাজ করেছেন, আপনি স্টেজে কাজ করেছেন, সঙ্গে সঙ্গে আপনি তো বহু পুজোর গানও আপনি মিউজিক করেছেন, যে গানগুলো আজও আমাদের কাছে খুব আদরণীয় হয়ে আছে, তো সে ধরনের কোনো গান আপনার কি মনে আছে বা মনে পড়ে আজও, যে গানগুলো করে মানে মিউজিক করে আপনি খুব ভালো লেগেছে আপনার, সে ধরনের কোনো গান যদি আপনাদের বাজিয়ে শোনান তাহলে?
3: মানিক ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব মানে ডাক কেটেছিল, তার জন্য মানে পেপারে খুব লেখালেখি হয়েছিল।
1: আচ্ছা,
3: কাঞ্চনরঙ্গের বইয়ের জন্যে আমাদের মান্না দে একটা গানের জন্য উনি বিএফজে অ্যাওয়ার্ডও পেয়েছিলেন।
1: আচ্ছা,
3: আর এমনি তো দেখতে গেলে তালাতের আমার গানগুলো যা করেছিলাম সেটা সত্যি ভালো লাগে, হিন্দি হোক বাংলা হোক অনেক।
1: আচ্ছা, তো তালাক মাহমুদের যদি একটা গান আপনি বাজিয়ে শোনান তাহলে ভালো হয়।

0: এবং পূজোর গানের অসংখ্য রেকর্ডের ব্যস্ততার মধ্যেও আপনি বহু বিখ্যাত ক্লাসিক্যাল মিউজিকের রেকর্ড করেছেন, গান বাবুর সঙ্গে কাজ করেছেন। তো এত সব কাজ একই সঙ্গে আপনি কেমন করে করেছেন? কাজ
1: হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট বলতে পারেন।
0: আচ্ছা, বা জ্ঞানপ্রকাশ ঘোষের সাথে আপনার পরিচয় বা এইভাবে জ্ঞানপ্রকাশ ঘোষের সাথে পরিচয় বা এইভাবে বাজেবার
1: জ্ঞানপ্রকাশ জ্ঞানবাবুর সঙ্গে আমার পরিচয় 1942 থেকে।
0: আচ্ছা,
1: মানে প্রায় 50 বছর হয়ে গেল।
0: হ্যাঁ,
1: উনি তখন বম্বেতে একটা ছবির মিউজিক ডিরেকশন দিতে এসেছিলেন। উনি নিতিন বোস, রাধারানী এসব বম্বেতে এসেছিল, তখন আমি মানে বাজিয়েছি। সে তখনকার থেকে চেনাশোনা, প্লাস মানে তারপরে প্রায় আমরা চিঠিপত্রের মাধ্যমে আমাদের পরিচয় বজায় রেখেছিলাম। তারপর আমি যখন কলকাতায় চলে এলাম, প্রথমে ওনার কাছেই আমি এসেছিলাম, আর উনিই আমাকে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করেছিলেন।
0: আচ্ছা, তো আপনাদের রেকর্ড যে একটা বিখ্যাত আপনার যে,
1: এটা ওনার সঙ্গে।
0: হ্যাঁ, সেটা কিভাবে করেছিলেন সেই ব্যাপারটা যদি একটু বলেন।
1: সেটা আমি পিয়ানো বাজিয়েছি, উনি মানে হারমোনিয়াম বাজিয়েছেন।
0: সেটা আপনি তো দীর্ঘকাল ধরে কাজ করছেন, এই কাজে স্বীকৃতি হিসাবে আপনি নিশ্চয়ই অনেক সরকারি এবং বেসরকারি পুরস্কার পেয়েছেন, বহুবার সম্মানিত হয়েছেন।
1: সরকারি সম্মান এই লাস্টে মানে গত বছর বা তার আগে বছর বোধ হয় ওই আমাদের খাসাই আলাউদ্দিন খানের অ্যাওয়ার্ড মানে দিয়েছে সরকার।
0: আচ্ছা,
1: সেটা এইটা যদি 1991 হয় তাহলে 90-তে।
0: আচ্ছা আচ্ছা।

0: তোকে বোনের মতনই বলতে পারেন, কুমারী ধান নাগাজ করে।
1: আচ্ছা,
0: ও প্রায় মানে মিউজিকের সব দখল করেছিল।
1: আচ্ছা,
0: ওটা গান বলুন বা বাংলা নোটেশন বলুন, ওয়েস্টার্ন নোটেশন বলুন, লেখা, তারপর কিছু কিছু অ্যারেঞ্জ করা, কিছু কিছু অর্কেস্ট্রেট করা, আমার অনেক কাজ ও প্রায় করত। আর এখন
2: আপনাকে শুনেছি আপনাকে কিছু সৃষ্টি মুখর করতে,
0: তারপর অ্যাকচুয়ালি মানে এই পিয়ানোতে যা মানে ক্লাসিক্যাল মিউজিক বাজাই, এটা ওরই আইডিয়া যে এর উপরে তুমি কিছু মানে ক্লাসিক্যাল বাজাও। আমি বললাম এর উপরে ক্লাসিক্যাল বাজবে না, হয় না। ও বললো ঠিক আছে, আগে ধুন বাজাতে আরম্ভ করো। ধুনের পর ধুন বাজাতে যখন আমি আরম্ভ করলাম, তখন বললো কি এখন একটু ট্রাই করে, এই করতে করতে মানে খোঁচা দিয়ে দিয়ে আমাকে মানে এই তৈরি করেছে। ও অনেক ব্যাপারে মানে
2: এক্ষেত্রে আপনার স্ত্রীর তো একটা বড় মস্তমূল্য ভূমিকা আছে।
0: হ্যাঁ,
2: এক্ষেত্রে আপনার স্ত্রীরও একটা মস্তমূল্য ভূমিকা আছে। আজকে যে আপনি এত আজ এই জায়গায় যে এসেছেন, এত
0: বড় স্ত্রীর কথা বলছেন।
2: হ্যাঁ,
0: স্ত্রীর ভূমিকা একই আছে যে ও আমাকে কাজ করতে কোথাও মানে ডিস্টার্ব করেনি।
2: আচ্ছা,
0: মানে সংসারের দিকে আমাকে কোনো মন লাগাতে লাগাতে হয়নি।
2: আপনাকে ছোটবেলা খুব স্ট্রাগল করতে হয়েছে?
0: আমি খালি মিউজিকই জানতাম, আর সংসার মানে কি, বাচ্চা মানে কি, ওইসব মানে বাড়ি মানে কি, সেটা বউ জানতো,
2: সামলাতাম সমস্ত কিছু।
0: সেই দিকে আমি মুক্ত ছিলাম, সেই জন্য কাজ করতে পেরেছি। নিশ্চয়ই সেই দিকে ওর অবদান বলতে পারে।
2: আচ্ছা, তো দাদা আজকে আপনি প্রায় 50 বছরেরও বেশি আপনার কাজে মুখর হয়ে আছেন। হয় যে সমস্ত বাংলা গান তৈরি হচ্ছে বা হিন্দি গান তৈরি হচ্ছে, সেগুলোকে সেই আগেকার মতো সেই প্রাচুর্য নিয়ে সেই গানগুলিকে তৈরি হচ্ছে বলে মনে হয়, বা বাংলা গানের ক্ষেত্রে বা হিন্দি গানের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে কি সেই ব্যাপারটা কি আজও আছে বলে মনে হয়?
0: মানে কি আজকালকার গান ভালো লাগছে না?
2: হ্যাঁ, ভালো ভালো অনেক মানে শ্রোতারা বলছে ভালো বাংলা গান তৈরি হচ্ছে না, ভালো হিন্দি গান তৈরি হচ্ছে না, ভালো কণ্ঠ পাওয়া যাচ্ছে না।
0: ভালো হওয়ার কোনো চান্সও নেই।
2: এটা কেন?
0: কেন যে আগেকার পরিবেশ আর এখনকার পরিবেশে মানে আকাশ পাতালের তফাৎ আছে। ওই আগেকার একটা গানের পেছনে আমরা 6-7 দিন রিহার্সাল করতাম, একদিন টেক ভালো না হলে আরেকবার করতাম। এখন সেই সুযোগ নেই। এখন মিউজিশিয়ানরা আসবে, যেদিন রেকর্ডিং হবে সেই দিনই আসবে, ওখানেই নোটেশন দেওয়া হবে, কম্পিউটারের মতন ওরা বাজিয়ে দেবে। আর্টিস্টদেরও টাইম নেই, মিউজিক ডিরেক্টরেরও টাইম নেই। তারপর এই আগে রেকর্ড যা চলতো, ওই রেকর্ডে 78 রেকর্ডে তো মাত্র দুটো গান
2: থাকতো।
0: এখন তো ক্যাসেট করবে মানে অন্তত 10টা তো মিনিমাম 10টা গানের উপরে কনসেন্ট্রেট করতে
2: হচ্ছে,
0: সে কেউ কনসেন্ট্রেট করতে পারে
2: না। আচ্ছা আচ্ছা, সেই ধরনের কি সুর বা সেই ধরনের বাংলা গানের কথা কি লেখা হচ্ছে এখন আপনার মনে হয়? আগেকার দিনে যে সমস্ত গানের কথা লেখা হতো, এই প্রণব রায় বা অজয় ভট্টাচার্য, এই যে বিদগ্ধ জন্মা যে লিখে গেছেন, বা আপনার আপনার সময়
0: খালি গান লিখে মানে মিউজিক ডিরেক্টরকে দিয়ে দিতে না, মানে ওরা মিউজিক ডিরেক্টরের সঙ্গে বসে আলোচনা করতেন, ওনারা মানে ঝগড়া করতেন, ওনা মারপিট করতেন, মানে অনেক কিছু, তখন একটা গানের সৃষ্টি হতো।
2: আচ্ছা, তো এখন সেটা মনে হচ্ছে না?
0: এখন কারো সময় নেই,
2: সব সকলে মানে
0: সব এখানে ওখানে ছুটছে সব, মানে তারপরে এই দুটো গানের জায়গায় 12টা গান করতে হচ্ছে, এটা কোনো ছেলে খেলা না।
2: আচ্ছা, তো আপনি এই সমস্ত কাজের মাঝখানে, আপনি তো খুবই ব্যস্ত বিভিন্ন কাজ নিয়ে, তো এই কাজের মাঝখানে আপনার অবসর সময় কিভাবে কাটে? আপনার অবসর সময় কিভাবে কাটে?
0: আমার কোনো ওই রকম নেই, গান বাজনা ছাড়া আমার কোনো এই নেই কোনো।
2: সম্পর্কে বা আগামী দিনের সম্ভাবনাময় শিল্পীদের জন্য আপনার কি কোনো অ্যাডভাইস আছে?
0: ওদের উপরে আমার খুব মানে আশা আছে, ওদের উপরে খুব ভরসা আছে যে মানে আজকের যুবকটা সত্যিকারে মানে কিছু করে দেখাবে। টাইম লাগবে, কিন্তু এর জন্য অতি পরিশ্রমের দরকার।
2: আচ্ছা,
0: অতি পরিশ্রমের দরকার মানে এই গান বাজনা ছাড়া আর কিছু ভাবলে চলবে না, শুধু গান বাজনা
2: বিরোধ হতে হবে,
0: কমপ্লিটলি ডেডিকেট হতে হবে। ডিভোট করলেও মানে নেই, ডেডিকেশন।

0: মানে এই যদি হয় আমার মানে সত্যি মানে আশা যে মানে আজকে যুবকরা এটা পারবে ভবিষ্যতে।
1: আচ্ছা, তো আপনি বিভিন্ন বাংলা গান বা হিন্দি গান বা ক্লাসিক্যাল মিউজিক বাজিয়েছেন, একই সাথে আমি রবীন্দ্রসঙ্গীতের সাথে বিভিন্ন ভাবে সঙ্গীত আয়োজন করেছেন।
0: রবীন্দ্রসঙ্গীত আমাকে একটা মানে এমন মানে বেঁধে নিয়েছে যে আর তার বাইরে যেতে পারছি না।
1: আচ্ছা, আপনি রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে বাড়িতে গেলে কোন ধরনের অনুভূতি হয় কি অন্যান্য গানের থেকে?
0: সেখানে গুরুদেবের গানে কথা আর সুর এই দুটো এত মিল থাকে তার কোন কম্পোজারের এরকম মিল আমি দেখিলাম।
1: আচ্ছা, তো আপনি যদি একটা রবীন্দ্রসঙ্গীত সুর আমাদের বাজিয়েছেন,
0: খুবই প্রিয় গান আছে আগেকার সে কত পুরনো আমার দিন চলে গেছে তার উপরে, আর ওনার এমন একটা সাবজেক্ট নেই যে সাবজেক্টের উপরে লেখা নেই, তো আমি এখন পুরনো সে দিনের কথা খুবই ফিরে আসবো।

0: এতক্ষণ ধরে যুব বাড়ির শ্রোতা বন্ধুদের আপনি যে অমূল্য সময় দিলেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: এতক্ষণ শুনছিলেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত প্রখ্যাত সুরকার ভি ভালসারের একটি সাক্ষাৎকার। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমিত্রা সেন এবং ইন্দ্রাণী।

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন সুমিত্রা সেন এবং ইন্দ্রাণী সেন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতির অনুষ্ঠান। এবারে শিল্পী উৎপলা সেন, এই গানটির সুরকার সতীনাথ মুখোপাধ্যায়।

ব্রহ্মগীতির অনুষ্ঠানের শেষ গানটি একটি দ্বৈত সঙ্গীত, শিল্পী ভারতী কর চৌধুরী এবং অধীর বাগচি। এই গানটির গীতিকার জয়ন্ত বসু এবং সুরকার সুধাংশু সেন।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz-এ। এখন শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সৃজনী পাল।

কি বন্ধুরা, কেমন আছো তোমরা? অল্প অল্প গল্পকথার আসরে আমি তোমাদের যুববাণীর বন্ধু সৃজনী কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে জমিয়ে আড্ডা দেব বলে। আর গল্প তো এনেইছি, তার সঙ্গে এনেছি গানও। আচ্ছা, হাসি, এই হাসি শব্দটা শুনলেই মুখে একটা মিষ্টি হাসি চলে আসে, তাই না? কিন্তু এই যে হাসি, এই অনুভূতিটা কিন্তু খুব ইনফেকশাস, জানো তো। মানে মনে করো, একদল হাসিমুখ মানুষের মাঝে একজন গোমরা মুখ খুব একটা কিন্তু দেখা যায় না। হ্যাঁ, দেখা যায় যদি সেই ব্যক্তি হাসির পাত্র হন, তাহলে নিশ্চয়ই দেখা যায়। হাসি হলো মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি। হাসতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই ভার। কেউ কেউ কৃত্রিম গাম্ভীর্য নিয়ে চলেন বটে, তবে তারাও যে হাসেন না তা কিন্তু নয়। এই যে হাসি, কেউ প্রাণ খুলে হাসেন, আবার কেউ মুখ টিপে, যাকে বলে মুচকি হাসি। বহু মানুষ আছেন যারা নিজেরা হয়তো গম্ভীর থাকেন, অথচ অন্যদেরকে হাসিয়ে মারেন। পরকে হাসিয়েই তাদের আনন্দ। যে কোনো আড্ডার আসর জমে ওঠে যেখানে মজার মজার কথাবার্তা হয়, আর তার মধ্যে থেকে ওঠে হাসির ফুলঝুরি। হাসির সিনেমা দেখতে পছন্দ করেন বহু মানুষ, কেউ কেউ হাসির গানও শোনেন। বহু মানুষ কিন্তু আবার পছন্দ করেন হাসির বই পড়তে, তা সে গল্প, উপন্যাস বা রম্য রচনা যাই হোক, অথবা হতে পারে ছড়া, কবিতা কিংবা জোকস। এখন এই হাসির বইয়ের কিন্তু বেশ তুমুল চাহিদা। বইমেলায় বিক্রি হচ্ছে মুড়িমুড়কির মতন। লেখকদের একক বইয়ের পাশাপাশি কিন্তু হটকেকের মতন বিক্রি হচ্ছে বিভিন্ন লেখকের হাসির গল্প নিয়ে তৈরি সব সংকলন। কোনো কোনো সাহিত্য, মানে যেমন এই ধরো হাসির রচনা, সেইগুলো লিখেই কিন্তু বহু সাহিত্যিক খ্যাতি অর্জন করেছেন অনেক। কেউ কেউ অন্যান্য বিষয়ে লেখার পাশাপাশি লিখেছেন হাসির রচনা। শুধুমাত্র মানে এই যে লেখকদের ব্যাপ্তি, তার মধ্যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাই ধরা যাক। বহু সিরিয়াস লেখার পাশাপাশি তিনি লিখেছেন কমলাকান্তের দপ্তর। এই গ্রন্থে মানে হাসির হাস্য পরিহাস, ঠাট্টা তামাশা, এগুলো যেমন রয়েছে, তেমনই রয়েছে এই ঠাট্টা তামাশার মাধ্যমে তুলে ধরা সমাজের নানান ক্ষতর কথা। নিজেও ছিলেন তিনি দারুণ রসিক মানুষ। এবার কেমন রসিক মানুষ ছিলেন সেটার উদাহরণ দিতে গিয়ে তোমাদের একটা গল্প বলি। বঙ্কিমচন্দ্রের বাড়িতে একদিন এক বিলেত ফেরত বাঙালি সাহেব এসেছেন। তিনি বঙ্কিমচন্দ্রের বাড়ির একটি লোকের মাধ্যমে একটা ছোট্ট কাগজ তাতে লিখে দিয়েছেন যে মিস্টার বি চ্যাটার্জির সঙ্গে দেখা করতে চাই। এইটা লিখে তিনি পাঠিয়ে দিয়েছেন। বঙ্কিমচন্দ্র সেটি পড়ে যে চিরকুট নিয়ে এসেছিল তাকে বললেন যে ভদ্রলোককে গিয়ে বলো মিস্টার বি চ্যাটার্জি নামে এখানে কোনো লোক থাকেন না, আপনি ভুল করছেন। এখানে যিনি থাকেন তার নাম শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে আমাদের বাংলা সাহিত্যের জগতে, তার কিছু আজ তোমাদেরকে বলবো। তবে তার আগে একটা গান শুনে ফিরে আসছি এক্ষুনি। রইল তোমার জন্য চন্দ্রবিন্দুর থেকে একটা গান। বাইরে যা রোদ্দুর, তাতে এই গানটা কিন্তু একটা ওয়ার্নিং হিসেবেই কাজ করবে তোমাদের জন্য।

বলছিলাম মজার মজার কৌতুক সাহিত্যের কথা। আর সেই কৌতুক সাহিত্যের মধ্যে আরও একটা নাম ভীষণ প্রাসঙ্গিক, তিনি হলেন মেঘনাদ বধ কাব্যের স্রষ্টা মাইকেল মধুসূদন দত্ত। তার রসিক মনের প্রকাশ ঘটেছে মূলত প্রহসনে। একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এই সমস্ত লেখায় ফুটে উঠেছে হাস্যরস আর কৌতুক দুটোই। এর মাধ্যমে সমাজের দোষ ত্রুটির কথা তুলে ধরেছেন তিনি। ব্যক্তি জীবনেও ছিলেন ভারী রসিক মানুষ। একদিন মধুসূদন পথ চলতে চলতে হঠাৎ খেয়াল করলেন যে একজন পাঠক মনোযোগ দিয়ে মেঘনাদ বধ কাব্য পড়ছেন। তিনি কৌতূহলী ভাব নিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন যে কি পড়ছেন মশাই। পাঠক উত্তর দিলেন একটা কাব্য। মধুসূদন দত্ত ইচ্ছে করেই একটু ঠেস দিয়ে জিজ্ঞেস করলেন, বাংলা ভাষায় আবার কাব্য? পাঠক অত্যন্ত বিরক্ত হয়ে জবাব দিলেন যে এই কাব্য একটা জাতির ভাষাকে গৌরবময় করতে পারে, ও আপনি বুঝবেন না। না, এটা শুনে মনে মনে খুশি হয়েছিলেন মধুসূদন দত্ত, এমনই মানুষ ছিলেন তিনি। আরও একজনের কথা ভীষণ মনে পড়ে, তিনি হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। তার লেখা পড়ে মনে হতে পারে যে সাহিত্যিকেরা সময়ের সীমা পেরিয়ে আসতে সত্যিই পারেন। ডমরু চরিত কতকাল আগের লেখা, অথচ আজও কত আধুনিক। যারা এরিক রাস্পের বিখ্যাত চরিত্র ব্যারন মুনশাউজেনের কথা জানেন, তারা কিন্তু ডমরু চরিত পড়েও সেই স্বাদ পাবেন। ওরকমই নানান অসম্ভব এবং উদ্ভট ঘটনা রয়েছে একটা গোটা বই জুড়ে। গল্পের মধ্যে বিভিন্ন সংস্কারকে নিয়ে তিনি যেভাবে রসিকতা করেছেন, সত্যি ভাবলেই অবাক হতে হয়। তখন ওই সময় ওই রকম বুদ্ধিদীপ্ত রসিকতা গ্রহণ করার মতো মানুষ ছিলেন কি না, সেটা নিয়ে সত্যিই যথেষ্ট সন্দেহ থাকে। বাঙালি পাঠকদের কাছে এমন একটা বই কিন্তু ভীষণই উপভোগ্য। বাংলা সাহিত্য নিয়ে কথা হবে, আর সেখানে সাহিত্য সম্রাট মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আসবে না, এমন ধৃষ্টতা আমার কেন সত্যি কথা বলতে কারোরই নেই। নানা বিষয়ের রচনার পাশাপাশি বেশ কিছু হাস্যরসাত্মক রচনা উপহার দিয়েছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও। লিখেছেন মজার গল্প, ছড়া, কবিতা। হাস্য কৌতুক তার উল্লেখযোগ্য নাটকের বই। এর মধ্যে বেশ কিছু এমন মজার মজার নাটক রয়েছে যেগুলো কিন্তু নিয়মিত মঞ্চস্থ করা হয়। ব্যক্তি জীবনেও রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তুমুল রসিক মানুষ, রসিকতা করেছেন অনেকের সঙ্গেই। তার প্রমাণ অবশ্য পাওয়া যায় বেশ কিছু ঘটনায়, কয়েকটা উদাহরণ তোমাদেরকে বলি আর কি। সাহিত্যিক বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ভাই বিশ্বভারতীতে পড়াশোনার জন্য শান্তিনিকেতনে পৌঁছেই কার কাছ থেকে যেন জানলেন যে রবীন্দ্রনাথ কানে একটু কম শোনেন। অতএব রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গেলে তিনি যখন বললেন, মানে জিজ্ঞেস করলেন যে কি হে, তুমি কি বলাইয়ের ভাই কানাই নাকি, তখন বলাইবাবুর ভাই চেঁচিয়ে জবাব দিলেন, আগে না, আমি অরবিন্দ। রবীন্দ্রনাথ তখন হেসে উঠে বললেন, ও বাবা, এই যে দেখছি একেবারে সানাই। আবার একবার আর একটা ঘটনা বলি। শান্তিনিকেতনের ছেলেদের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের ছেলেরা ফুটবল খেলছে। শান্তিনিকেতনের ছেলেরা 8-0 গোলে জিতেছে, সবাই তো দারুণ খুশি। শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর এসে মন্তব্য করলেন, না জিতেছে ভালো কথা, তাই বলে 8 গোল দিতে হবে?

0: কৌতুকের সমাগমে এসে একটা গম্ভীর মুখ করে একটা এরকম কথা বললেন। আরেকটা ঘটনা, রবীন্দ্রনাথ ঠাকুর একবার এক ভদ্রলোককে বললেন, আপনাকে আমি ভীষণ দণ্ড দেব। তো ভদ্রলোক তো ভীষণ বিব্রত, না জানি কী অপরাধ হয়েছে তার। বললেন যে, কেন আমি কী অপরাধ করেছি গুরুদেব? তখন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন যে, গতকাল আপনার লাঠি মানে এই দণ্ডটা আমার এখানে ফেলে গিয়েছিলেন, এই নিন আপনার দণ্ড, বলে তার দিকে লাঠিটা বাড়িয়ে ধরলেন। এমনই ছিলেন কবিগুরু, আর তার এতটাই চটুল ছিল হিউমার। আমাদের গল্প আরও চলবে, বরং এখন একটা তোমাদের হাসির গান, এত হাসির গল্প বললাম তাই হাসির একটা গান তো সত্যি হওয়ারই কথা। রইল কিশোর কুমারের কণ্ঠে তোমার জন্য এই গানটা।
1: সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

তোমাদের সঙ্গে রয়েছি আমি সৃজনী, আর আজ আড্ডা চলছে বাংলার কৌতুক সব সাহিত্য নিয়ে, সব হাসির মজার মজার সব রচনা নিয়ে। এবার আসা যাক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কথায়। সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি, রবীন্দ্রনাথের অত্যন্ত সুহৃদ, লিখেছেন বহু হাসির গল্প। তার টুনটুনির বই না পড়লে সত্যি কথা বলতে পাঠক জীবনই বৃথা। এই বইয়ের ভূমিকায় লেখক আজ থেকে বহু বছর আগে লিখেছিলেন, সন্ধ্যার সময় শিশুরা যখন আহার না করিয়াই ঘুমাইয়া পড়িতে চায়, তখন পূর্ববঙ্গের কোনো কোনো অঞ্চলের স্নেহরূপিণী মহিলাগণ এই গল্পগুলো বলে তাহাদিগকে জাগাইয়া রাখেন। টুনটুনির বইয়ের রসালো গল্পগুলো একবার পড়লে ভোলা সত্যি অসম্ভব। টুনটুনি আর রাজার কথা, পান্তাবুড়ির কথা, বাঘের উপরে টাগ, বুদ্ধুর বাবা, এইসব গল্পের মতন মজার গল্প বাংলায় তো বটেই, বিশ্ব সাহিত্যেও বিরল। উপেন্দ্র কিশোরের পুত্র সুকুমার রায়, রসসাহিত্য এবং সুকুমার রায়, এই দুটো নাম যেন সত্যি বলতে অঙ্গাঙ্গীভাবে জড়িয়েছিল। শতবর্ষ উত্তীর্ণ তার আবোল তাবোলের কবিতাগুলো এখনও এক কথায় অসাধারণ। রামগরুড়ের ছানার মুখেও সেগুলো হাসি ফোটাতে পারে। তার গল্পগুলো না পড়লে সত্যিই সম্পূর্ণ হয় না বাংলার বই পাঠ, কারণ তার হাসির যে ছড়ার মতন মানে গল্পগুলো বা ছড়াগুলো কোনোটারই কিন্তু

রুড়ি মেলা সত্যিই ভার। তার হজবরল বইতে পাওয়া যায় এমন এক জায়গার কথা যেখানে কখনো সাদ্যগুণে হয় ১৩ টাকা ১৪ আনা ৩ পাই, আবার কখনো ১৪ টাকা ১ আনা ৯ পাই। তার অবিস্মরণীয় চরিত্র পাগলা দাশুর মজার মজার কাণ্ড এখনও আমার মনে পড়লে এমনি এমনি বসে বসেই হাসি আমি। চিনে পটকা, টুকে মারি আর মুখে মারি এইসব গল্পগুলো পড়তে পড়তে আজও একই রকমের মজা লাগে। আবার রায়চৌধুরী পরিবারেরই আর এক কন্যা লীলা মজুমদার, তার গল্পগুলোয় হাসিখুশির ধারা কিন্তু সমানভাবে বহমান। তার লেখা প্রদীপিসির বর্মী বাক্স সেই অর্থে হাসির বই না হলেও এর পরতে পরতে কিন্তু লুকিয়ে আছে হাসির বিচিত্র সব উপকরণ। আবার যদি বলি সব ভূতুরে বইটা, সেটাও কিন্তু একই রকম, ভূতের গল্পের আড়ালে নির্মল মজা আর আনন্দ। এটাও একটা এই একই রকম কৌতুক সাহিত্যের উদাহরণ। এবার বলি তার নাম, যার নাম হাসির সমার্থক। সারা জীবন শুধু হাসির গল্পই লিখে গিয়েছেন তিনি, তিনি আর কেউ নন শিবরাম চক্রবর্তী। মূলত ছোটদের জন্য আশ্চর্য এক লেখক তিনি, তার এক একটা গল্প যেন এক একটা জলজলে হীরে। তার হাসির গল্পগুলোতে না আছে কোনো প্যাঁচ, না তিক্ততা, অবসাদ নেই, শ্লেষ নেই, গ্লানি নেই, শুধু আছে পান, নির্মল নির্ভেজাল আনন্দ, একেবারে মানে খাঁটি রাবড়ির মতন। 200-এর বেশি গল্প আর 13টা উপন্যাস নিয়ে তার ছোটদের হাসির সাম্রাজ্য। ওরে বাবা, সেসব কিসব নাম তাদের, গল্প কাণ্ড নয় প্রকাণ্ড, বাড়ির ওপর বাড়াবাড়ি, ঠিক ঠিক পিকনিক, এই দুটো দুটো শব্দ মিলিয়ে মজা করার ক্ষেত্রে বাংলা ভাষায় কিন্তু শিবরাম চক্রবর্তী একেবারে অদ্বিতীয়। তবে এই পান নির্ভর শিবরামের গল্প যত এগোয় তত্তর করে, তত কিন্তু হাসতে হাসতে পেটে খিল ধরে যায় পাঠকের। যদি তোমার না পড়া থাকে তাহলে কিন্তু পড়ে দেখতে পারো। এই সত্যি কথা বলতে ব্যস্ত এবং মুখ বেজার করা জীবনের মাঝে এই হাসিগুলো ভীষণ দরকার হয়। এখন থাক মান্নাদের কণ্ঠে তোমার জন্য এই গানটা, গানের পর ফিরে আসছি আবার আড্ডায়।

ঘরত ধরে নাও এই বুক থেকে আমি কোল যেটা ছেড়ে যদি রাখি এই মানি ব্যাগেতে আর মানি ব্যাগ থেকে এই টাকাটাকে নিয়ে যদি রাখি পাঁজরার ফাঁকেতে এই বুক থেকে আমি কোল যেটা ছেড়ে যদি রাখি এই মানি ব্যাগেতে আর মানি ব্যাগ

বাংলা সাহিত্যের যে দুই দাদার কথা মনে পড়লেই হাসি পায় আজও, মন ভালো হয়ে যায়। সেই দুই চরিত্র হলো কিন্তু প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা আর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা। এই দুই দাদার সঙ্গে আমরা ছোটবেলা থেকেই পরিচিত হয়ে গেছি মোটামুটি। বনমালী লস্কর লেনের বাসিন্দা ঘনাদার গল্পে টান টান রহস্য আর উত্তেজনা তো রয়েছেই, সঙ্গে রয়েছে গল্প বলবার এক অনবদ্য ধরন। এই কারণেই পাঠকের ঠোঁটের কোণে কিন্তু হাসি ফুটে উঠবেই উঠবে। আবার টেনিদার লাইনে লাইনেও মজা। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এই কালজয়ী চরিত্র পটলডাঙার টেনিদা আর তার সাগরেদ হাবুল সেন, প্যালারাম আর ক্যাবলার সব দুরন্ত সব কীর্তি, তাদের কিন্তু জুড়ি নেই। এমন রসালো সব লেখা যে না চাইলেও হাসতে হয়। আবার ভূত রহস্য অ্যাডভেঞ্চার গল্পের মোড়কে যে কিভাবে পেট ফাটানো হাসির সব গল্প বলা যায়, তার অদ্বিতীয় উদাহরণ হল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজের বইগুলো। রসালো, মজারু, নানান কাণ্ডকারখানায় ভরপুর, তবে ছোট আয়তনের এই যে কিশোর উপন্যাসগুলো, এগুলো কিন্তু পড়া না থাকলে পড়া চাই চাই। শীর্ষেন্দুর লেখা গোসাইবাগানের ভূত, মনোজদের অদ্ভুত বাড়ি, এই সমস্ত অন্য সব বইও কিন্তু অবিস্মরণীয়। তার অমর গোয়েন্দা চরিত্র বরদাচরণের গল্পগুলো যোগান দেয় অফুরন্ত হাসির। আবার তারাপদ রায়ের কথাও মনে রাখতে হবে এই ক্ষেত্রে। কবিতার পাশাপাশি লিখেছেন কিন্তু বেশ কিছু মজাদার রচনা লিখেছে, মানে নিজেও ছিলেন তুমুল আড্ডাবাজ, আবার মজার মজার ছড়া লিখে আধুনিক বাংলা ছড়ার জগতে কিন্তু সম্রাট হয়ে উঠেছিলেন ভবানীপ্রসাদ মজুমদার। তার দম ফাটানো হাসির ছড়াগুলো আজও সব বয়সী পাঠকের কাছে আনন্দসঙ্গী হয়ে থেকে গিয়েছে। রাজা এডওয়ার্ড একটা কথা বলতেন, তিনি বলতেন, আমি যুদ্ধ জিততে পারি কিন্তু হাসিকে জয় করা আমার কাজ নয়। হাসির এই যে এক অদ্ভুত ক্ষমতা, তা অনাদিকাল ধরে কিন্তু মানুষকে মুগ্ধ করে আসছে। হাসি আমাদের জীবনকে সুন্দর তো করে তোলেই, কঠিন সময়কেও অনেকটা সহজ করে দেয়। পরশুরাম, বনফুল, সৈয়দ মুজতবা আলীর মতন অনেক লেখকের কথাই এই অল্প সময়ের মধ্যে সত্যি বলা হয়ে উঠল না। ঘড়ির কাঁটা জানিয়ে দিচ্ছে যে সময় হয়ে গিয়েছে। আজকের আড্ডা এখানেই শেষ করছি। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি সৃজনী। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরাও হাসি খুশি থেকো, সবাইকে হাসাও, আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, নিজে হাসতে ভুলো না। আর তার সঙ্গে এই মজার মজার বাংলা সাহিত্য যেগুলো তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম, সেগুলোও কিন্তু শুনতে থেকো, কারণ মানে শুনতে থেকো এবং পড়তে থেকো। আর আবার আড্ডা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গল্প নিয়ে, গান নিয়ে। কানে রেখো যুববাণী, আমাদের জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। রইল যেতে যেতে লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গানটা তোমার জন্য।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন সৃজনী পাল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে নজরুল গীতির অনুষ্ঠান। প্রথম শিল্পী পায়েল কর।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে নাটক।
1: আজকের নাটক কোণে দেখা, রচনা মানস রায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। নাটক কোণে দেখা।

0: মিঠু মিঠু, তোর বাবা কই রে?
1: দূর বাবা, জানি না। যাও।
0: জানি না কি রে? আজকে তারিখটা মনে আছে?
1: হ্যাঁ, 10th December। হয়েছেটা কি?
0: কথা দেখো, সব ভুলে খেয়েছে, যেমন বাপ তা তেমনি মেয়ে।
1: রান্নাঘর থেকে চেঁচাচ্ছ কেন? এসে দেখে যাও বাবা কোথায় কি করছে। ওটা তোমার ডিপার্টমেন্ট।
0: আর তোর ডিপার্টমেন্ট? ঢেঙ্গি বনা।
1: গানা, দিল বড়ি হ্যায় মস্ত মস্ত, দিল বড়ি হ্যায় মস্ত মস্ত। আমার ডিপার্টমেন্ট হলো সংস, ডান্স, সিনেমা, ফুর্তি।
0: হ্যাঁ, ফুর্তি করাচ্ছি। হইয়া গান হয়েছে, মস্ত মস্ত, গোল্লায় দিল সব।
1: গোল্লায় কি গো? একবার ঘরে এসে কান পেতে শোনো, তুমিও পাগল হয়ে যাবে।
0: গান শুনে আর পাগল হয়ে কাজে নেই। এমনিতেই বাপেতে মেয়েতে মিলেই আমাকে বাবা হাড়ে মাসে কালি করে দিল। বলি, তোর কাণ্ড জ্ঞান কি কিছু আছে? বলেছি না, অন্তত আজকের দিনটা এইসব ছাই পাশ গান বাজাবি না।
1: আজকে কি বাজাবো? দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদী, নাকি পুরাতনী? প্যান প্যানে যত সব।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই।
1: হ্যাঁ তাই, তোমার কলিগের দিকে তাকাও। আজকেও তাহলে বাবা ওই অবস্থায় থাকবে?

সত্যি আমার হয়েছে যত জ্বালা, কালুর কোনো দিকে হোশ নেই গা। ইনি মস্ত মস্ত করছেন আর উনি ঘর ঘর ঘর ঘর করে ফট ফট করছেন। বলি শুনছ কি হলো? শুনছ? কাকে বলছি আর কে শুনছে?

0: 顺招。
1: 顺气，
0: 各种顺招，我们两个把他搞到，他们说的顺气。
1: 那，阿叔来讲呢，阿米库 tired， 干都，我们呢，脚骨木些起来。
0: ঘুমলে আমন সবাই বলে ঘুমাইনি
1: দাদা সত্যি বলছি ঘুমাইনি আমি চোখ বুঝে ক্লান্তি কাটাচ্ছিলাম
2: ইস বাবা কি মিথ্যুক তুমি চোখ বুঝে ক্লান্তি কাটাচ্ছিলাম চোখ ফুলে লাল গলা ধরে ঘড়ঘড় করছে বলছো ঘুমাওনি কি জোর নাক ডাকছিল তোমার যেন মেশিন গান চলছে
0: তা নয় হলো কিন্তু এই তো তুমি ঘুম থেকে উঠলে মুখটা ধুয়ে সবে বসেছো এরই মধ্যে এত ক্লান্ত তুমি হয়ে পড়লে কি করে
1: ঘুমিয়ে
0: তাহলে আবার ঘুমাও মনে আছে আজ ওরা মিঠুকে দেখতে আসবে
1: তাই তো একবারে ভুলেই মেরে বসে আছি
0: তাই তো
1: বাজার যেতে হবে তো ঘুমও পাচ্ছে যে
0: আবার ঘুম

0: এসেছিস বাবা? শিগগির ঢোক, শিগগির ঢোক।
1: গামছাটা বাজারের টুলের উপর রেখে দাও মা, নইলে ওনারা আবার নজর দেবেন।
0: তোর মুন্ডু, কাঁচা শাকসবজি মাছের উপর নজর লাগে না রে, রান্না হতে দে আগে, তবে তো নজর দেবে।
2: তোমারও যেমন কথা, রান্নার খাবারে নজর পড়ে, কাঁচার উপরে নজর লাগে না।
0: ছোটবেলা থেকে তাই তো শুনছি।
2: কেচ্ছু শেখনি, ওই হাম্বাক জিতেন আর বউটার যা চোখ, কাঁচাই রান্না করে দেবে সব। তারপর আর যারা আসছেন তাদের ভোর রাত্রে থেকে গাড়ো নিয়ে ছুটোছুটি করতে হবে, ছুটোছুটি করতে হবে।
0: আস্তে আস্তে শুনতে পাবে যে গলাটা তো একেবারে যেন প্যান্ডেলের মাইক, যেমনি বেসুরো যেন একেবারে ফাটা ঘষি।
2: মনে স্পট নেই তাই গলাটা এরকম দরাজ। ওই জিতেনটাকে দেখো মিনমিন করছে, একেবারে প্যাচে ভর্তি।
0: আরে বউটা দিন রাত গলা ফাটাচ্ছে।
2: না না না, স্ত্রীলোক সম্পর্কে কোনো কমেন্ট করবো না, আমার এটিকেতে বাদ দে।
0: তাহলে আমাকে যে দিন রাত যা তা বলো, আমি কি স্ত্রীলোক নই?
2: এই জন্যই বলি তোমার খুলিটা একদম ব্রড গেজের, ন্যারো গেজ। নিজের মিটের কাছ হলেও বুঝতে পারতে স্ত্রী আর পরস্ত্রীতে পার্থক্য কোথায়। নিজের স্ত্রীকে দু চার কথা বলা যায়, পরস্ত্রীকে নয়।
0: এখন দেখছি পরস্ত্রী হলেই বোধহয় ভালো হতো।
2: ছি ছি ছি ছি ছি ছি ছি, এ কথা বলতে তোমার লজ্জা করলো না?
0: কেন লজ্জা করবে শুনি?
2: বেশ তাহলে তাই হবে।
0: হবই তো, অনেক সহ্য করেছি আর নয়। উফ, আজ সকালে কি শুরু করলে তোমরা? এই দেখ না, তোর বাবা আমায় যা নয় তাই বলছে।
2: আমি নয় রে মা, আমি নয়, তোর মাই শুরু করেছে।
3: বাবা রে বাবা, চুপ করো না তোমরা, পাশের ফ্ল্যাটে জেঠুরা শুনতে পাবে না? তোমাদের সিভিক সেন্সটাই যেন হারিয়ে যাচ্ছে।
2: এই আবার জেঠু জেঠু করছিস, জেঠু নয় জেঠু নয়, শত্রু।
0: ঠিক আছে বাবা, শত্রু, এখন মাথাটা ঠান্ডা করো তো, যাও যাও বারান্দায় গিয়ে খানিক বসে এসো, যাও।
2: মাথা গরম করিয়ে দিয়ে এখন বলছে মাথা ঠান্ডা করো গিয়ে।

0: কালি, ও কালি, মোরগ মশলাটা হলে নামিয়ে রাখিস, আমি বারান্দায় দাঁড়িয়ে ততক্ষণ চুলটা শুকিয়ে নি।
1: গোবিন্দ, চিকেন ফ্রাইড রাইসটা দেখে শুনে করবি বাবা? 22 টাকা কিলো চাল, ধরে গেলে তোর মাথা আমি একবার ভাঙবো।
0: মিঠু, ঠিক 4টার সময় বিউটি পার্লারে যেতে হবে, মনে থাকে যেন।
1: রুনু, দুপুরে আবার মোষের মতো ঘুমিও না যেন, একটু পরে ফেসিয়াল নিতে হবে, লোক আসবে।
2: হ্যাঁ রে মিঠু, সেবার রাজস্থানে গিয়ে বাঁশ পাতার তৈরি এই যে শাড়িটা কিনেছিলাম, সেই শাড়িটা কোথায় রে? সন্ধ্যেবেলা ওই শাড়িটাই তোকে পরতে হবে।
1: মেজো মিশু, বাংলাদেশে সেমিনার করে ফেরার সময় যে ঢাকাই শাড়িটা এনেছিল সেটা আলমারি থেকে বের করে রাখ রুনু।
2: টমি, তোকেও আমেরিকা থেকে একটা ঢাকাই শাড়ি এনে দেব, পরিস।
1: মিনি, আমার মিনি, কি রে মিনি, বাঁশপাতার শাড়ি পরবি?
2: মরেও না,
1: আগে মরে দেখিয়ে দিলেই হয়,
2: লজ্জা করা উচিত। আমাদের দেখা দেখি একই দিনে নিজের মেয়ে দেখার দিন ফেলেছে।
1: আমাদের অনেক আগেই দিন ঠিক করা ছিল, লজ্জা করা উচিত যে বলছে তার।
2: মৃত্যু, মুখে পোকা পড়বে।
1: মৃত্যু আমি নই যে বলছে সে।
0: ও মা গো, তো আমাকে মৃত্যু বললে গো।
3: বাবা, কি শুরু করেছো কি তোমরা? চলো ভেতরে চলো,
4: তোমরা একটা দিনও কি শান্তিতে থাকতে দেবে না? চলো তো ঘরে, চলো এক্ষুনি চলো।

0: আরে আসুন আসুন আসুন, নমস্কার
1: নমস্কার নমস্কার, আসুন আসুন আসুন।
2: আপনি তো যে সরকার?
0: আমি যে সরকার,
1: আমি
2: আপনি রেলে কাজ করেন বুঝি?
0: আমার কথা শুনে ধরেছেন তো, কি করব বলুন, অফিসেই থাকি 8-10 আবার।
2: না না না না না, তাতে কি হয়েছে, রেলের চাকরি তো ভালো চাকরি, লোভনীয়, বিনি পয়সায় ঘোরা যায়।
1: আমিও আমিও বাসে ফ্রিতে ঘুরতে পারি, স্টেট ট্রান্সপোর্টে চাকরি করি তো।
2: খুব ভালো খুব ভালো খুব ভালো।
0: আরে আরে, দরজার সামনে সব কথাবার্তা হয়ে যাবে নাকি? ঘরে চল,
1: এদিকে
0: এদিকে
1: এদিকে
3: দেখো তো, খালি ঘুমো, ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হও, ঘুম থেকে উঠে আবার ঘুমো।
1: আরে কি করব, পাঁজা কোলা করে নিয়ে গেল যে।
3: তুমি পাঁজা কোলা করতে পারতে না?
1: আরে কোন ভদ্রলোক, কোন ভদ্রলোকে পাঁজা কোলা করতে পারে? জীবনটা তো ছ্যাঁচড়, হ্যাঁ, ডিজেল ইঞ্জিনের মতন মেজাজ আর তেমনি গায়ের জোর।
3: ওই ভদ্রলোক হয়ে থাকো, মেয়েরা বিয়ে দিতে হবে না। আতরটা ভালো ছিল গো, বসিরহাটের জমিদার বাড়ির বংশধর গো, হাত ছাড়া হয়ে গেল গো। পুরুষ মানুষ হয়েছেন, ধুতি খুলে শাড়ি পরে থাকো।
1: তাহলে তো আমি বেধবা হয়ে যাব গিন্নি, তোমাকে হারাবো যে।
3: ওই করো, সময় নেই অসময় নেই, খালি মশকরা, কোনো কমেন্ট নয়।

0: অপূর্ব অপূর্ব।
1: কি অপূর্ব?
0: ওই যে ওই যে রজনী রজনীগন্ধার গন্ধটা।
2: না ওটা তো রজনীগন্ধা নয়, ওটা জুঁই।
0: তাই নাকি? তবে জুঁইটা তো খাসা, অনেকটা ওই রজনীগন্ধার মতো, মানে ওই রজনীগন্ধা মানে রজনীগন্ধা মানে গন্ধ একেবারে ফ্রেশ, ভারি সুন্দর।
1: আকাশ মুখ্য জুঁয়ে রজনীগন্ধার গন্ধ থাকে, তাহলে তো ওটা রজনীগন্ধাই হতো।
0: কে কে কে কথা বললো?
2: না না ও কেউ নয়।
0: না না না
2: আপনি ভুল শুনেছেন।
0: না না ভুল ভুল শুনিনি, এ কি অবদ্রতা! আর আমি কেনই বা ভুল শুনতে যাবো শুধু শুধু?
2: একটু দেখো তো,
0: হতে পারে না। ও বাপরে বাপ।

0: বড়, পত্র যদি ফসকে যায় তাহলে আমি কিন্তু কুরুক্ষেত্র বাঁধাবো, বলে দিলাম।
1: কথার জবাবটা দিয়ে দে তরে।
0: হ্যাঁ, ঘেউ ডাকাবো, পাত্রপক্ষ চলে যাক ভালোয় ভালোয়, তারপর দেখাচ্ছি কঞ্চি বড় দড় হয়েছে। কই

0: কোথায় এলাম রে বাবা?
1: কেউ আপনাকে বলতে পারে? আপনি তো আর আকাটমুখ্য নন।
2: বললে অপারেশন করে ভোকাল কর্ড গঙ্গার জলে ফেলে দেবো না?
0: মানে আমাকে অপারেশন করে গঙ্গায় ফেলে দেবেন, তার মানে?
1: না মানে মানে ওই হলো ডাক্তার, আমার আমার শ্যালক, মানে ওই গিন্নির ভাই, দারুণ নাম করা সার্জন, লন্ডন ফেরত। আপনার কথা বলছে না, মানে ওই যদি কেউ বাজে বকেন তাদের কথা বলছে।
3: লন্ডন নয়, লন্ডন নয়, লাউহাটি ফেরত, ঘোড়া ডাক্তার।
0: দেখলেন দেখলেন আবার সেই গলা, হুবহু সেই কি সেই একই গলা।
2: বাদ দিন, ওটা সাউন্ড পলিউশনের এফেক্ট।
0: কিন্তু
2: বাইরে চারদিকে কত সাউন্ড বলুন তো, সব একসঙ্গে আমাদের অডিটরি নার্ভের উপর প্রেশার দিচ্ছে, ফলে এই নার্ভ কতটা উইক হয়ে পড়ছে ভাবুন তো। আমরা শুনছি না, তবু মনে হচ্ছে অনেক কথা শুনছি। এসব সিন্ড্রোমে আজে বাজে কথাই একটু বেশি শুনি আর কি।
1: কমপ্লিকেটেড ব্যাপার, শিয়ালদা স্টেশনের আউটারের নাড়েভুড়ি পাকানো লাইনগুলোর মতো।
0: আপনি তো আবার রেলে চাকরি করেন,
1: আপনাদের আশীর্বাদ না হলে সম্ভব হতো না।
0: কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, কোন পোস্টে?
1: আপনাদের শুভেচ্ছায় হেড টিকিট কালেক্টরের পরে বহাল হয়েছি।
3: চোরেদের পান্ডা।
0: আপনাদের এখানে সাউন্ড পলিউশনটা একটু বেশি মনে হচ্ছে,
1: মাঝে মাঝে একটু বাড়ে। ও কিছু না কিছু না,
2: ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ।
1: তবু দেখুন, এত পলিউশনের মধ্যে আমার মেয়ে এখনো ফ্রেশ পোলেন হয়ে আছে।
0: মানে
2: মানে আমার ভাগ্নিটি এখনো ফুলের তাজা রেনুটি হয়ে আছে। ক্লিনিক্যালি অল রাইট, পারফেক্ট, একেবারে পাক্কা।
3: বদ্ধ কালা, মা বললে মামা শোনে।
0: আবার পলিউশন বলছে, বদ্ধ কালা, আবার পলিউশন। ও বাপ রে বাপ,
2: ডোন্ট ওরি ডোন্ট ওরি, বি হ্যাপি।
0: কই কই, নিয়ে আসুন নিয়ে আসুন, মেয়েকে নিয়ে আসুন, অনেক রাত হয়ে গেল যে।
1: গিনি গিনি যাও, আমার রুনুমাকে নিয়ে এসো।
3: যাক বাবা, এবার মেয়েটার উদ্ধার হলো, বছর খানিক ধরে ছেলেটা একেবারে চিনে জোকের মতো লেগেছিল।
0: বলে কি বলে কি, এটাও কি শব্দ দূষণ?
2: হ্যাঁ মশাই, আমি ডাক্তার বলছি, তাও বিশ্বাস হচ্ছে না আপনার?
0: তা তো বটেই, তা তো বটেই।
3: কি হলো, আপনি তো কিছুই খাচ্ছেন না, সব খেয়ে নিতে হবে। কিন্তু নিন নিন নিন, এবার কিন্তু একটু মিষ্টি মুখ করতেই হবে, নিন শুরু করুন। খেলেই পেট ছেড়ে দেবে, ফেলে দিন ফেলে দিন।
0: মহা মুশকিল হলো তো, এ আবার কি ধরনের সাউন্ড, কিছুই বুঝতে পারছি না।
2: আলটপকা।
0: কি কি বললেন? আলটপকা,
2: হ্যাঁ, মানে ওই আল্ট্রাসাউন্ডের বাংলা কি না, উৎপত্তি স্থল দেখা যায় না কিন্তু শব্দ শোনা যায়, কর্কশ, কানের পক্ষে ক্ষতিকর, কোনের পক্ষে।
1: শুনবেন না শুনবেন না, ওসব কথায় একদম কান পাতবেন না।
2: এই এই নিন, রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী, আমার ভাগ্নিটিকে কি জিজ্ঞেস করবেন করুন।
3: হ্যাঁ ঠিকই, রূপে অসত্যি, গুণে অলক্ষ্মী, যদি হলেই বাঁচি।
0: জ্বালালে দেখছি। তা কি পড়ছো মা?
4: বিয়ে পাশ করেছি।
3: টুকে টুকে
0: মা, গান টান জানো?
4: হ্যাঁ।
0: কি গান মা?
4: রবীন্দ্রসঙ্গীত।
0: একটা একটা গান গাও তো মা, গাও গাও।
3: মরেছে।

0: আরে মধু, ওর গানে শব্দ দূষণ অনেকটাই কমে যায়।
1: কই আর কমছে, সমানে তো কে একটা বাইরে থেকে খচ খচ খচ খচ করে যাচ্ছে,
2: খচ খচ করাচ্ছে, দূষণ মুক্তির ওষুধ আমার জানা আছে।
1: না মা, বাহ বাহ বাহ বাবা, গানটা তুমি ভালোই গাও, তোমার বেশ আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা মা, তুমি রাঁধতে পারো মা? আমি একটু পেটুক মা, তাই জিজ্ঞাসা করছি। মা মা এদিকে তাকাও তাকাও না, মা গো মা কি কি রাঁধতে পারো? আপনারা কিছু ভাবছেন বলুন তো,
2: গ্যালোপিং করছেন কেন, গ্যালোপিং করছেন কেন, থ্রু চালিয়ে যান, চালিয়ে যান, থামবেন না।
1: কথা বলা কি আপনার ট্রেন যে চোখ কান বুঝে চালিয়ে দেওয়া যাবে?
0: তা কেন চালিয়ে দেওয়া যাবে না বলুন, জীবন দিয়েছেন যিনি, কথা জোগাবেন তিনি।
1: ভালো বলেছেন তো বাবা বাবা বাবা, তা আমাদের পাত্রী পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এবারে তুমি আসতে পারো মা।
2: জয় মা কালী, জয় মা কালী, মুখ তুলে চেয়েছো মা, শব্দ দূষণের কাঁথায় আগুন, সব টাইট করে দেব, প্যান্টোগ্রাফ খুলে নেব।
1: কি বললেন, কি বললেন, আমার আমার প্যান্ট খুলে নেবেন?
0: না না না না, কিছু না, কোথায় না। জয় বাবুর আনন্দ হলে মুখ দিয়ে দু চারটে রেলের শব্দ বেরিয়ে যায়। এতদিন রেলের সঙ্গে ঘর সংসার তো।
2: তা বাবা, বাবাদের না হয় আমার মেয়েকে পছন্দ হলো, কিন্তু তোমার তোমার কি পছন্দ হয়েছে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর পছন্দ হয়েছে, আমাদের পছন্দই ওর পছন্দ, ভারী লক্ষ্মী ছেলে, মুখে কথা সরে না।
0: তা বাবা তোমার নামটি কি?
1: ওর নাম চন্দন।
2: কতদূর পড়েছো বাবা?
1: গ্রাজুয়েট, গ্রাজুয়েট,
0: গ্রাজুয়েট। ওকে বলতে দিন, ওকে বলতে দিন, ও কথা বলছে না কেন? ও কি খুব লাজুক?
1: না না, মানে ও সেরকম বলতে পারে না, ভারী এদিকে সরে না, ভারী লক্ষ্মী ছেলে, ভারী লাজুক।
2: বাবা বাবা, বেশ বেশ বেশ, লাজুক মানেই ভালো, ভালো মানে সৎ, সৎ মানে চরিত্রবান, চরিত্রবান মানে ঘরমুখ, ঘরমুখ মানে সংসারী, সংসারী মানে আমার মেয়ে সুখী। স্বামীরা যত চুপ করে থাকে স্ত্রীরা ততই সুখী হয়।
1: আল্লুপাত আল্লুপাত, আপনার মেয়ে সুখী হবেই, মানে মানে তোমার ওই ভাগ্নিটি সাচ্চারও কথা বলে না, খুব সুখী হবে আপনার মেয়ে, দেখবেন, দেখে নেবেন।
0: একটা কথা তোমার মুখ থেকেই শুনতে চাই বাবা, তুমি কি রাজনীতি করো?
1: না না না না না না,
0: আপনি প্লিজ চুপ করুন না, এটা সিরিয়াস ম্যাটার, ওর মুখ থেকেই শুনতে চাই। হ্যাঁ বলো বাবা, তুমি কি রাজনীতি করো? কি হলো
3: বোবা, ডাহা বোবা, ওরে মিটু উলুদে সাগ বাজা, আমাদের বোবা জামাই এসেছে।
0: কি, আপনার ছেলে বোবা?
1: না না না, আপনি আপনি বাইরের সাউন্ডটা নিচ্ছেন কেন? ওটা তো সাউন্ড পলিউশন, আপনার বলেছিলেন না যে ওটি ওটি বোবা নয়, আসলে কথাও আটকে যায়, তোতলা বলতে পারেন।
0: তোতলা? আমি ডাক্তার, আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে?
4: আরে
1: আপনাদের বেলায় শব্দ দূষণ হলো, আমাদের চন্দনের বেলায় শব্দ দূষণে আলটপকা কথাটা নেওয়া হলো। বাবা বাবা, চমৎকার চমৎকার। আরে বাবা বিশ্বাস করুন, চন্দন চন্দন আবার বোবা না, একটু তোতলা, মানে আপনাদের মেয়ের লক্ষ্মী টালার মতন, তোতলা হওয়া কি অপরাধ নাকি? হ্যাঁ
0: চপ, দেখো দেখো
1: দেখো দেখো দেখো,
0: আবার
1: খুন করে ফেললো রে, ওরে বাবা রে, আমি খুন করে ফেললো রে, এবারও ফেল করলি রে চন্দন, এই নিয়ে তিন তিনবার, ওরে ওরে, এখনো বোধ হয় স্কুল ফাইনাল পরীক্ষায় ফেল করার রেকর্ডটা টপ কাটে পারিশ দিতে, ওটার রেকর্ড বোধহয় চার চারবার, ওরে বাবা চার চার পর ফেল, ওরে বাবা রে, ওরে বাবা রে।
0: হ্যাঁ গ্রাজুয়েট তাহলে মিথ্যে কথা
1: শুনে ফেলেছে দেখছি।
2: বেরোন বেরোন বলছি বেরোন,
4: চলেন চলেন বাবু বেরোন।
5: বলছিল না যে আমি শুধু ঘুমোই, ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হই আবার ঘুমোই।
3: তুমি ঘুমাও, অনেক ঘুমাও, আমার বোমা জামাইয়ের দরকার নেই গো। শুনছো, তুমিও এবার একটু বেশি বেশি ঘুমো দেখি, বেশি ছটপট করতে গিয়ে তো আমার রুনুর সর্বনাশ করছিলে আর কি।
2: তুমি ঠিকই বলেছো কিন্নি, প্রথমে হুটোপুটি না করলে ওই বোবাটাকে জিতেনের কার শেডে অন্তত পাঠিয়ে দেওয়া যেত, বুঝেছো?
5: যে গ্যারেজে যেটা, তোর গ্যারেজে টায়ার ফাটা গাড়ি ভালো মানায়, বোবা জামাই তোর ঘরেই মানাবে রে জিতু, তোর ঘরে।

0: রে, রাস্তায় এবার ষাঁড় ছুটতে শুরু করবে রে।
1: সে কি মশাই, তোমাদের রাস্তায় ষাঁড় ছড়াছড়ি করবে কি? এ তো ভীষণ বিপদের কথা।
2: রাখুন ওসব বাজে কথা, দেখলেন, শুনলেন আমার ভাগ্নির গলা মধু।

0: না বাবা, রুনুকে কেন তার কাটা হর্ন দেবে? ও কি আমাদের মেয়ে নয়? বোবা ছেলেটাকে এবার জিতেন জিঠুর কার সেটা কেন দেবে? মিঠু দেখি আমাদের বংশের কেউ নয়।
1: মা, এই তোমরা ছোট, তোমরা ঘরে যাও।
2: বড়দের কথায় নাক গলিও না।
0: আমরা বড় হতে চাই না। বড় হলে তোমাদের মতো যদি শুধু ঝগড়া করতে হয় তাহলে ছোট থাকাই ভালো। আর বলে রাখি শোনো, রুনুকে কানা খোঁড়া বর দিলে আমি বিয়ে করব না। আমিও বলে রাখছি, মিঠুদের জন্য যদি হাবাকালা বর তোমরা আনো তাহলে আমিও বিয়ে করব না।
3: ওমা, সে কি রে?
4: আমি দুধে শেষে এক হলি।
0: আমরা একই ছিলাম মা, তোমরাই আমাদের আলাদা করে রেখেছিলে। রুনু কত ভালো মেয়ে, অথচ তোমরা মিশতেই দিচ্ছিলে না। কি যে তোমরা খালি ফোঁসফোঁস করো না, ভাল লাগে না। শোনো বাবা, শোনো মা, তোমরা আর ফোঁসফাঁস করবে না, করলে কিন্তু জীবনে আর বিয়েই করব না। ঘরে বসে তোমাদের সারা দিন জ্বালাবো, এই বলে দিলুম।
5: আমিও বলে দিচ্ছি, তোমরা বড়রা যদি ফের মুখ দেখা দেখি বন্ধ করেছো তো আমিও বরের মুখ দেখা বন্ধ করে দেব। আইবুড়ো থেকে সারা দিন ফুল ভলিউমে রেডিও আর টিভি চালিয়ে বসে থাকবো, কান ঝলাপালা করে দেবো তোমাদের।
0: মিঠুদের মতো আমিও হারমোনিয়াম সপ্তমে চড়িয়ে দেবো, প্যাঁ প্যাঁ করে রাত দিন হারমোনিয়াম বাজবে, কানের খোল না বেরোনো পর্যন্ত।
5: কলেজে যাবো না, কোথাও যাবো না।
0: আমিও পড়াশোনা বন্ধ করে দেবো, বাড়ির কাজকর্ম বন্ধ।
2: না না না, থাক মা, থাক থাক। আচ্ছা বল, আমারই কি সব দোষ মা? তোর বাবাটা কিরকম গুমার গোবিন্দ দেখলি না?
1: জিতেন, ফের শুরু করলি, ভালো হবে না কিন্তু। তুই কি, হ্যাঁ তুই কি, তুই কি, তুই তো একটা লাইনচ্যুত মালগাড়ি।
2: হ্যাঁ, আর তুই, তুই একটা টায়ার পাংচার করা বাস।
0: ওফ, আবার শুরু করলে? দেখলে তোমরা, তোমরা দুজনেই কিন্তু দোষী, কেউ কারোর থেকে কম নও। ঠিক আছে ঠিক আছে, তোমরা ঝগড়া করো, আমরাও আমাদের সিদ্ধান্তে অবিচল, বিয়ে করব না। কিরণু, ঠিক তো?
4: হ্যাঁ মিঠুদি, একেবারে ঠিক। আমরা ব্যাচেলার থাকবো, শপথ নিলাম।
3: হায় হায় হায় হায়, ওরকম কুচিন্তা মাথাতে মানিসনি মা তোরা।
6: আমাদের কি করতে হবে বল? যা বলবি তাই করবো। বাবাদের কথা বাদ দে, ওরা ওই রকম।
0: বেশ কাকিমা, তোমার হাজবেন্ড এন্ড ভাসুরকে বলো দুজনে মিলে একসঙ্গে রুনুর পাত্র যেন দেখে।
4: দেখ, তা হয় নাকি? শুধু আমার না, মিঠুদিরও পাত্র দেখতে হবে জয়েন্টলি।
7: হবে রে হবে, তাই হবে। তোরা তাহলে বিয়ে করবি তো মা?
0: বিয়ে তো নসি, সব করব, যা বলবে তাই।
4: আলপাত সব, ফ্রম জুতো সেলাই টু চণ্ডী পাঠ।
7: ওরে তাহলে এবার ভাত করাতেই হবে, কি বল ছোট?
4: নিশ্চয়ই নিশ্চয়ই, এটা কিন্তু ভালোই হলো বড়, মেয়ে দুটো না হলে এই ভাব করানোই যেত না।
7: মধুরে না সমা পায়।

0: কোণে দেখা, নাটকটি এখানেই শেষ হল। রচনা মানস রায়, অভিনয়ে জিতেন্দ্র, অমর গঙ্গোপাধ্যায়, জীবন জগদীশ মুখোপাধ্যায়, অমিত মানুষ কুমার মিশ্র, পাত্রের মামা দীপক গঙ্গোপাধ্যায়, মিঠু মৌসুমী বন্দ্যোপাধ্যায়, রুনু পারমিতা চট্টোপাধ্যায়, জীবন গিন্নি কেয়া ভট্টাচার্য এবং জিতেন্দ্র গিন্নির ভূমিকায় মিতা চট্টোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন, নাটকটি প্রযোজনা করেছেন বিশ্বনাথ দাস।
1: এতক্ষণ শুনছিলেন নাটক কোণে দেখা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনগণের সেবায় 25 বছর পূর্তি উপলক্ষে চলতি মাসের 17 তারিখ থেকে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শিখর সম্মেলনের প্রাক্কালে আজ মুম্বাইতে ব্রিক্স অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠক চলছে। সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেশনায়কের সঙ্গে বৈঠক করেছেন। ভারত ও কুয়েত বিভিন্ন ক্ষেত্রে তাদের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে সহমতে পৌঁছেছে। আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে আজ কলকাতার গার্ডেন বিচে ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সমুদ্র গবেষণা জাহাজ কার্যকর হয়েছে। বিহারের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেশের বিভিন্ন রাজ্যে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ সে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনগণের সেবায় 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসে 17 তারিখ থেকে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে আজ দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন জানান, আগামী 7ই অক্টোবর প্রধানমন্ত্রীর জনসেবায় 25 বছর পূর্ণ হবে। উল্লেখ্য, 2001 সালে তিনি এই দিনে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তার কার্যকাল শুরু করেন। তাঁর নেতৃত্বে দেশের অগ্রগতি কেবলমাত্র উন্নয়নের মধ্যেই থেমে থাকেনি, বরং ভারতের সাংস্কৃতিক পরিচিতি ও ঐতিহ্য আরও শক্তিশালী হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
1: उन्होंने केवल इंफ्रास्ट्रक्चर और डेवलपमेंट की बात नहीं की, उन्होंने इस देश के सोच को भी बदलने का प्रयास किया। उनके पूरे कालखंड को हम जब देख रहे हैं तो केवल युगांतकारी निर्णय ही नहीं हुए, आम लोगों के जीवन में बदलाव ही नहीं हुआ, आम लोगों के जीवन के सोच में भी बदलाव आया है। और 25 साल के ये सशस्त्र सेवा और समर्पण के जो उनके कार्यकाल रहे हैं, जो उनके बेदाग जीवन लगातार शासन दुनिया भर के लोकतंत्र के इतिहास को एक अलग परिभाषा के साथ सामने लाया है।
0: এই সেবা সংকল্প অভিযান শুরু হবে রক্তদান শিবিরের মাধ্যমে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দল গ্রাম ও শহর জুড়ে সেবা জ্যোতি কলস যাত্রা শুরু করবে। এছাড়াও একাধিক জনহিতকর কার্যক্রম শুরু হবে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শিখর সম্মেলনের প্রাক্কালে আজ মুম্বাইতে ব্রিক্স অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠক চলছে। এর আগে গত মাসে জয়পুরে অর্থমন্ত্রী ও গভর্নররা বৈঠক করেছিলেন। মুম্বাইয়ের বৈঠকে সদস্য দেশগুলি স্থিতিশীল উন্নয়ন সহযোগিতা উদ্ভাবনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে মুম্বাইয়ের চূড়ান্ত বৈঠকের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ব্রিক্সের আর্থিক গতি প্রকৃতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলম্বোতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেশনায়কের সঙ্গে বৈঠক করেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উভয় নেতাই সামরিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। সামুদ্রিক অংশীদার হিসেবে দুই দেশই উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবে বলে জানিয়েছে সমাজ মাধ্যমের এক বার্তায়। শ্রী সিং বলেন, আঞ্চলিক নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে উভয় দেশ যৌথভাবে কাজ করে যাবে। উল্লেখ্য, প্রতিরক্ষামন্ত্রী 3 দিনের সরকারি সফরে গতকাল শ্রীলঙ্কা পৌঁছেছেন। কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের 600টিরও বেশি পণ্যের ওপর 50% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছে। গত রাত থেকেই এই শুল্কহার আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। ফেডারেল সরকারের নতুন ডলার ফর ডলার বা সমপরিমাণ মূল্যের পাল্টা শুল্ক নীতির আওতায় কানাডা এই পদক্ষেপ নিয়েছে। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো শিল্পপণ্য, টয়লেট পেপারের মতো নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী প্রভৃতির ওপর পরিবর্তিত শুল্কহার কার্যকর হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমের এক বার্তায় কানাডার বিরুদ্ধে অন্যায্য আচরণের অভিযোগ তুলে সেদেশের কোনো পণ্য না কেনার জন্য মার্কিনী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলায় পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতির তীব্র আকার ধারণ করেছে। ওই অঞ্চলে নতুন করে সংঘাত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গত 2 দিনে মার্কিনী যুদ্ধজাহাজের ওপর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের 5টি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। এদিকে ইরান জর্ডনে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন লক্ষ্যবস্তু নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অন্যদিকে প্রতিবেশী দেশের বন্দরগুলিতে অবস্থানরত একাধিক জাহাজের কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় ইরানের সেনাবাহিনী বাহরিন ও কুয়েতের বন্দরের কাছাকাছি থাকা ট্যাঙ্কারগুলির বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। ইসরায়েল থেকে আসা পণ্যদ্রব্যের ওপর ব্রিটেন কঠোর নিষেধাজ্ঞা জারি করায় পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটেনের বাণিজ্যিক দূতাবাস বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন জার জানিয়েছেন, এর আওতাধীনে বেশ কয়েকজন ব্রিটিশ সাংসদদের প্রবেশ ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত নিরসনে ব্রিটেন, ফ্রান্স এবং কানাডা তাদের দৃঢ় প্রত্যয় আবারও ব্যক্ত করেছে। এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, পশ্চিম এশিয়া এবং অবশিষ্ট বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা নিরাপত্তার জন্য ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত নিরসনের দ্বিরাষ্ট্র সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই তিনটি দেশের শীর্ষ নেতারা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার উপরও গুরুত্ব দেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, সাম্প্রতিক কূটনৈতিক প্রক্রিয়ার ফলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি বৈঠক পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছে। বরিষ্ঠ মার্কিন দূতের সাম্প্রতিক মস্কো ও কিভ সফরের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। এক প্রেস বিবৃতিতে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজেরিক বলেছেন, আন্তর্জাতিক স্বার্থে রাশিয়া ও ইউক্রেনকে কোনোরকম শর্ত ছাড়াই যুদ্ধবিরতির রাস্তা প্রশস্ত করতে হবে। উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন ও তাদের অন্যান্য সদস্য দেশ গুলি ইউক্রেনে ২২৬ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক, সামরিক ও মানবিক সহায়তা পাঠিয়েছে। ভারত সৌদি ভূখণ্ডের অসামরিক ও অর্থনৈতিক কেন্দ্র লক্ষ্য করে হুতিদের হামলা নিন্দা করেছে। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সবসময় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়। বাবেল মন্দেব প্রণালীতে জাহাজ চলাচলের হুমকি ভারতের কাছে কখনোই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন। ভারত ও কুয়েত বিভিন্ন ক্ষেত্রে তাদের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে সহমতে পৌঁছেছে। কুয়েতে গতকাল উভয় দেশের মধ্যে অষ্টম কুয়েত বিদেশ মন্ত্রক পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে যৌথভাবে পৌরোহিত্য করেন ভারতের বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন এবং কুয়েতের বিদেশ মন্ত্রকের এশিয়া বিষয়ক সহকারী বিদেশমন্ত্রী নওয়াফ আব্দুল লতিফ সুলাইমান আল আহমেদ। দুই দেশই রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্য, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার উপর গুরুত্ব দিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের আমন্ত্রণে প্রিন্স রহিম আগা খান পঞ্চম আজ ভারত সফর শুরু করছেন। থাকবেন চলতি মাসের 15 তারিখ পর্যন্ত। ইসমাইলি সম্প্রদায়ের 50তম ইমামের দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম ভারত সফর। নতুন দিল্লিতে শ্রী আগা খান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও তাঁর দেখা হবার কথা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক বিষয় নিয়ে এবারের সফরে তাঁর সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছি ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। কলকাতার গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নির্মিত ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ওশান রিসার্চ ভেসেল বা সমুদ্র গবেষণা জাহাজ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। সংস্থার চেয়ারম্যান পিআর হরি জানিয়েছেন, জাহাজটি ভারতের ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চের গভীর সমুদ্র অভিযানের জন্য নির্মাণ করা হয়েছে। ভারত সরকারের আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে প্রায় 840 কোটি টাকা চুক্তিতে তৈরি এই আধুনিক জাহাজটি আন্টার্কটিকা ও আর্কটিক অঞ্চলের মেরু গবেষণা এবং সমুদ্রের খনিজ অনুসন্ধানে ভারতের সামুদ্রিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। কলকাতা হাইকোর্টের 45তম বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন বিচারপতি রবীন্দ্র বিঠ্ঠাল রাও ঘুগে। হাইকোর্টের 1 নম্বর কক্ষে সকাল 10টায় রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথ বাক্য পাঠ করান।

নেপালে বিধ্বংসী বন্যার প্রেক্ষিতে কাঠমান্ডুতে কর্মরত ভারতীয় ফরেন্সিক দল এ পর্যন্ত 1400 বেশি ডিএনএ পরীক্ষা সম্পন্ন করেছে। এখনও পর্যন্ত 308 টিডিএনএ প্রোফাইল প্রস্তুত করা হয়েছে বলেও বিদেশ মন্ত্রক জানিয়েছে। গঙ্গা, গণ্ডক, কোশী, সোন, পুনপুন ও অন্যান্য নদীর জলস্তর হ্রাস পাওয়ায় বিহারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এর ফলে বন্যা দুর্গত অঞ্চলে বেশ কিছুটা স্বস্তি মিলেছে। এদিকে বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। মুঙ্গের, ভাগলপুর ও কাহালগাঁওয়ে জলস্তর বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে। অন্যদিকে পাটনা, সারন, বৈশালী, বেগুসরাই, সমস্তিপুর, জাহানাবাদ জেলায় বন্যাত্রাণ কার্য চলেছে। পূর্ব মধ্য রেল জানিয়েছে পাটনা গয়া সেকশনে আবার ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড ও ওড়িশায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে IMD। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের সেবায় 25 বছর পূর্তি উপলক্ষে চলতি মাসের 17 তারিখ থেকে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শিখর সম্মেলনের প্রাককালে আজ মুম্বাইতে ব্রিক্স অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠক চলেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন শুনবেন ব্যান্ডের গান, আর ব্যান্ডের গান নিয়ে হাজির রয়েছে স্টুডিওতে আমি, পঙ্কজ। আজকের প্রথম গানটি পরশ পাথর ব্যান্ডের।

খাপু রে পাক মেরে পাক যত রস উছলে পড়ে, চটানের মিঠা মাদুর নলেনের নবাদ ভরে। খাপু রে পাক মেরে পাক যত রস উছলে পড়ে, চটানের মিঠা মাদুর নলেনের নবাদ ভরে।

কায়া ব্যান্ডের গানের সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের ব্যান্ডের গানের অনুষ্ঠান। ব্যান্ডের গান নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মৈত্রী বন্ধু পঙ্কজ, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখনো ভারতীয় সময় বিকেল 3:12 এবং বাংলাদেশের সময় বিকেল 4:18। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শুরুতেই জানিয়ে দেব আবহর সংবাদ। আগামী 24 ঘন্টা কলকাতা ও তার আশেপাশে অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 95% এবং সর্বনিম্ন 69%। গতকাল থেকে এ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 0.9 মিলিমিটার। 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী এবং উপকূল থেকে দূরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, যা মাঝে মাঝে ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়ায় পৌঁছতে পারে এবং এর ফলে আমাদের জেলে ভাইদের 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী এবং উপকূল থেকে দূরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবর আপাতত এটুকুই।

জানিয়ে দেব আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। একটু পরেই অর্থাৎ 3:35 শুনবেন অনুরোধের আসর। আপনাদের সঙ্গে আমি তন্ময়ী ভট্টাচার্য। বিকেল 4:05 মহিলাদের আসর, এই অনুষ্ঠানে শুনবেন এক কলমে দুই নারী, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 কলকাতা কলতান, এই অনুষ্ঠানের বিষয় রাজ্য সরকার আয়োজিত উত্তম কুমার স্মরণ। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন এবং সম্পাদনা করেছেন অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। এদিন শুনবেন অনুষ্ঠানটির পুনঃপ্রচার। 4:50 লালন গাথা, উপস্থাপনায় আমি তন্ময়ী ভট্টাচার্য। 5:05 আজ সন্ধ্যায় নিয়ে আপনাদের সঙ্গে তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, এ অনুষ্ঠানে থাকছে আমার চাষের কথা, মাশরুম চাষ। এ বিষয়ে

শুনবেন দৃষ্টিহীন চাষী সুলেখা দাস মুর্মুর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য। শুনবেন আধুনিক স্নায়বিক শল্য চিকিৎসা অথবা নিউরোসার্জারি বিষয়ে একটি কথিকা, বলবেন ডাক্তার অমিত ঘোষ। শুনবেন অনুষ্ঠানটির পুনঃপ্রচার। সাতটায় নাটক কোণে দেখা, নাটকটি পুনঃপ্রচারিত হবে। রচনা মানুষ রায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। রাত 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 বাংলা পপ এবং ব্যান্ডের গানের অনুষ্ঠান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:00 কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ। শুনবেন চিত্র পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শ্রাবণী মুখোপাধ্যায়। শুনবেন প্রথম পর্ব। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঝাপতাল এবং তিন তালে তবলা বাদন। বাদনে প্রবীর ধারা, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন দেবাশিস অধিকারী। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। শুরু হচ্ছে অনুরোধের আসর। দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আবারও একটি পর্বের অনুরোধের গানের আজ ঠিক প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। আপনাদের অগণিত গানের অনুরোধ, আর হাতে মাত্র আধ ঘন্টা। দেখা যাক কতগুলি গান আপনাদের অনুরোধকে ছুঁয়ে যেতে পারে। প্রথমেই যে গান শোনাব, সে গানটি শুনতে চেয়েছেন গড়দরজা বিষ্ণুপুর থেকে চিরশ্রী পাল ও মঙ্গলা কাঙ্গুলি, শুনতে চেয়েছেন ললিতাধর চৌধুরীর কণ্ঠে পলাশেরও কানে কানে প্রজাপতি কথা কয় এই গানটি।

প্রতিদিন আকাশবাণী মৈত্রীতে বিকেল 3:25 থাকে অনুরোধের গান, আপনাদেরই অনুরোধের গান। আর সেই অনুরোধের গানগুলির মধ্য দিয়ে যেমন আপনাদের ভালো লাগার বৈচিত্র্য ফুটে ওঠে, তেমনি কিন্তু একটা লম্বা সময় আমাদের এই মাত্র আধ ঘন্টার অবকাশে পাড়ি দেওয়া হয়ে যায়। কখনো একটু পিছিয়ে নিয়ে যায় আপনাদের অনুরোধের গানগুলি আমাদের, আবার কখনো একেবারে এই সময়ে এনে ফেলে, কখনো স্বর্ণযুগের প্রান্ত ছুঁয়ে আসি। এভাবেই প্রতিদিন আপনাদের অনুরোধের গানগুলি নানান বৈচিত্র্যে এই সময়টাকে একদম রঙিন করে তোলে। ঠিক যেমন এই গানটি ললিতা ধর চৌধুরীর কণ্ঠে গান শুনতে চেয়েছিলেন চিরশ্রী পাল এবং মঙ্গলা গাঙ্গুলি। হ্যাঁ, সত্যি এ গান একটু কমই শোনা যায়, তবু আকাশবাণীর সংগ্রহশালায় তা সযত্নে রক্ষিত থাকে, আর এই যে মাঝে মাঝে তা ভেসে আসে আপনাদের অনুরোধে। চলে যাই পরের গানে। পরের গানের অনুরোধ বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে, অনুরোধ করেছেন সাথুন দাস, ভৈরব টোলা, লবণ চোয়া, মুর্শিদাবাদ থেকে।

0: হৃদয় কি বুঝি মনে মনে হয়ে গেল মিল।
1: দেয়া নেয়া ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে এ গান। আহা, এ গানের দৃশ্যায়নেও কিন্তু জুড়ে আছে রেডিও। মহানায়ককে দেখা যাচ্ছে রেডিওতে গান গাইছেন, কি অপূর্ব দৃশ্য না? আর এবছর চলছে উত্তম শতবর্ষের নানা অনুষ্ঠান, চলবে বছর জুড়ে। আর অনুরোধের আসরে আপনাদের অনুরোধের গানে রোজ তার ছোঁয়া পাই আমরা। গানটি শুনতে চেয়েছিলেন আলাউল মল্লিক দেওরা আমতা হাওড়া পশ্চিমবঙ্গ থেকে। যখন একটু পুরনো সময়ে চলেই গেছি, তখন চলুন একটু ছোটোবেলায় উকি দিই, কারণ আপনার অনুরোধের গান কিন্তু সেই প্রশ্রয় দিচ্ছে। শিল্পী উৎপলা সেন শুনতে চেয়েছেন পাখিদের ওই পাঠশালাতে, অনুরোধ করেছেন লালু নে দেবলীনা নে, নার্সারি রোড আদর্শনগর বৈদ্যবাটি হুগলি থেকে। শুনে নিই সবাই মিলে আরেকবার বাড়িতেই ছোট্টবেলায়।

0: ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভাই, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের বান।
1: পরের গান একটি লোকগানের অনুরোধ স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। এ গানের জন্য অনুরোধ করেছেন মৌমিতা ভট্টাচার্য ও অদ্রিতা ভট্টাচার্য সাটুই মুর্শিদাবাদ থেকে। পুজো আসছে আসছে গন্ধ বাতাসে শুরু হয়ে যাচ্ছে বা পাচ্ছি আমরা একটু একটু করে। আর এই যে গানটি স্বপ্না চক্রবর্তীর, এই গানে কিন্তু পুরো দস্তুর সেই পুজোর মেজাজ। পুজো আসছে।

কিশোর কুমারের কণ্ঠে এই গান শোনার জন্য অনুরোধ করেছিলেন সৌমেন্দু সামন্ত, ঋতজা সামন্ত, বৈভব সামন্ত ও কল্পনা সামন্ত। পূর্ব মেদিনীপুরের ব্যবত্তারহাট নাড়াদাড়ি থেকে। পরের গান মান্নাদের কণ্ঠে, অনুরোধ করেছেন সত্যদর্শন দত্ত, গোলাহাট বর্ধমান থেকে।

সময় একদম শেষ। শেষ গানটি শুনলেন নির্মলা মিশ্রের কণ্ঠে। শুনতে চেয়েছিলেন ভূমিকা কটিয়াল, রেমিকা কটিয়াল এবং বাদল কটিয়াল, নর্থ উলুবেড়িয়া হাওড়া থেকে। একদম সময় শেষ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুরোধের গান আজও যেমন ছিল আগামীকালও থাকবে, প্রতিদিন যেমন থাকে। জানাতে থাকুন আপনাদের অনুরোধ। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি তন্ময়ী ভট্টাচার্য। তবে আমি বিদায় নিলেও আপনারা কিন্তু থাকছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, কারণ এই মুহূর্তে আপনাদের জন্য মহিলাদের আসর সাজিয়ে অপেক্ষা করছেন শ্রীতমা মুখোপাধ্যায়।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আপনারা অধীর আগ্রহে আছেন, আপনাদের লেখা চিঠি পড়ব, মেল পড়ব। তাহলে চলে আসি আজকের প্রথম মেল। আলপনা দি পাঠিয়েছেন আলপনা জানা রামপুর নন্দপুর চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর থেকে। এই মাসের এক কলমে দুই নারীর বিষয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকুলি গল্প। মিতা মহিলাদের আসর, প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকুলি গল্পের মঞ্জুরি ও গোপিনী দুটি বিপরীত নারী চরিত্র। আমার চোখে মঞ্জুরি সুন্দরী, গালে দুইটি ঈষৎ টোল, নাকে রসকলি আঁকা। 10 বছর বয়সে মঞ্জুরির একবার বিবাহ হয়েছিল, কিন্তু পুলিনের সহিত তার ছেলেবেলা থেকে খুব ভাব। পুলিন জাতে বষ্টম, মঞ্জুরি ধোপার মেয়ে, তাই জাত বষ্টম ত্রয়োদশ বর্ষীয়া গোপিনীর সঙ্গে পুলিনের বিয়ে হয়। মঞ্জুরি লোকের চোখে কলঙ্কিনী হলেও তার মনটি ছিল স্বচ্ছ আরশির মতো এবং পবিত্র। পুলিনকে সে নিঃস্বার্থভাবে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসত। সে ভালোবাসায় কোনো খাত ছিল না। মঞ্জুরি গান ধরে, লোকে বলে আমি কলঙ্কিনী, সখী সেই গৌরবে আমি গৌরবিনী। অপরদিকে গোপিনী, গোপিনী পুলিনের স্ত্রী। বিবাহের পর পুলিন রীতিমতো মঞ্জুরির বাড়ি যাতায়াত করলে গোপিনী ক্রোধাননে জ্বলতে থাকে। পরে অবশ্যই গোপিনী ও মঞ্জুরি উভয়ে উভয়ের নাকে রসকলি এঁকে নেয়। একসময় গোপিনীর সৎ বাবা রামদাস মৃত্যুসজ্জায় স্থাবর অস্থাবর সকল সম্পত্তি গোপিনীকে দিয়ে যায়। যেখানে গোপিনী পুলিনকে বাড়িতে স্থান দিতে নারাজ, সেখানে মঞ্জুরি নিজ হস্তে অতি যত্নে কারুশিল্পের অপরূপ ছাদে বিচিত্রিত সিজনী বিছিয়ে পুলিনকে রাতে ঘুমোতে দেয়। মঞ্জুরি গোপনে 50 টাকা দিয়ে জমিদারের কাছ থেকে বিপিনকে ঋণ মুক্ত করেছিল। গোপিনী জাত বষ্টম আর রসমঞ্জুরি ধোপার মেয়ে। গোপিনীর প্রকৃতি গম্ভীর আর মঞ্জুরি প্রাণোচ্ছল, যে হাসি তার সর্বদা অটুট। এখানেই দুই নারী চরিত্রের বৈপরীত্য। এক রাশ কদম ফুলের শুভেচ্ছা নিয়ে আলপনা জানা রামপুর নন্দপুর চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর থেকে। বেশ, এবারে চলে আসি।

চিঠি পুষ্পদীর চিঠিতে। আচ্ছা, আরেকটু মানে পূর্ব মেদিনীপুরেই থেকে যাই। পুষ্পদি থাকেন পূর্ব মেদিনীপুরের আটবেড়িয়া হাড়িজামায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রসকলি গল্পের মঞ্জরী ও গোপিনী, এই দুই চরিত্রই গ্রামীণ সমাজের এক বৈষ্ণব আখড়ার প্রেক্ষাপটে দুটি বিপরীত চরিত্র। আখড়ায় পুলিনীর সঙ্গে মঞ্জরীর প্রেম হয়, কিন্তু সম্পর্কের টানাপোড়েন চলে। এই চরিত্রটি বড্ড গভীর এবং রহস্যময়। আবেগ আর দীপ্তি থাকা সত্ত্বেও বেদনার সাথে মাধুর্য ছিল। কপালে রসকলি কেটেছিল পুলিনী, তবে গোপিনীর সাথে ঢলাঢলি করলে তা মেনে নিতে পারেনি। মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে পড়ে। তবুও পাঠক বুঝে নেয় তার চরিত্রে আভিজাত্য মানসিক দৃঢ়তা প্রকাশ পেয়েছে। গোপিনী গ্রাম্য নারীর বৈষ্ণব আখড়ায় বেড়ে ওঠা এক মেয়ে, যে সংস্কৃতিকে আঁকড়ে থাকতে চায়। পুলিনের আচরণে ক্ষুব্ধ উত্তপ্ত হয়, তাই তার চরিত্রে অসঙ্গত দিকটি কখনো প্রকাশ পায়। গোপিনী জানে পুলিন মঞ্জরীকে চায়, এই ক্ষুদ্র চাওয়ার মধ্যে কোনো বিদ্রোহ নেই। সমাজ ও বৈষ্ণব রীতিকে মেনেছে বলেই কোনো দ্বন্দ্ব নেই, যা মনে মনে প্রেমকে জাগিয়ে রাখতে চায়। এতে পুষ্পসাতরা আটবেড়িয়া হাড়িঝামা পূর্ব মেদিনীপুর থেকে। এবারে ও আচ্ছা, রেখাদি চিঠির কাছে যাব। রেখাদি মেল পাঠিয়েছেন, মেদিনীপুর থেকে চলে এলাম বর্ধমানে, পশ্চিম বর্ধমান। রেখাদি থাকেন দুর্গাপুর এ জোনে, পশ্চিম বর্ধমানে। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। গল্পে চরিত্র গোপিনী, 18-19 বছরের গোলগাল চেহারার মেয়ে, যে যথেষ্ট বুদ্ধিমতী। স্বামী পুলিনকেও হেনস্থা করলে সে সর্পিনীর ন্যায় ক্রুদ্ধ হয়, স্বামীর নির্বুদ্ধিতায় লজ্জা বোধ করে। স্বামীর বাল্যসাথী মঞ্জরী তার রসকলির বউ দেখতে এসে তাকে খোঁচা দিলে গোপিনী সমান তালে উত্তর দিয়ে তাকে পরাস্ত করে। মঞ্জরীর প্রতি স্বামীর আকর্ষণে সে খুব আঘাত পায় এবং আত্মহননে উদ্যত হয়। পুলিনের ক্ষুড়ো স্নেহের পরশে সে নিরস্ত হয়। মঞ্জরীর আত্মত্যাগকে যখন সে বুঝতে পারে, তখন তাকে যেতে না দিয়ে কাছে রাখতে চায়। এখানেই চরিত্রের মানবিক রূপটি প্রতিভাত হয়েছে। মঞ্জরী সৌরভী বৈষ্ণবীর মেয়ে। মঞ্জরী সুশ্রী রসচ্ছলা, সব কিছুতেই ডগমগ ভাব তার। সে পুলিনের বাল্যসাথী ও রসকলিও বটে, সর্বাঙ্গে তার হিল্লোল, কথাবার্তাও ঈষৎ বাঁকা। যখন সে দেখল পুলিনের স্ত্রী কথাবার্তায় বেশ ধারালো, তখন সে সুকৌশলে পুলিনকে তারও কাছে টানার চেষ্টা করল। পুলিন তার ফাঁদে ধরাও দিয়েছে, কিন্তু তার পরিবর্তন আমরা দেখলাম পুলিনের খুড়োর মৃত্যুর পূর্ব মুহূর্তে। ভ্রষ্টনীর বিহঙ্গের মতো শোকবিহ্বলা গোপিনীর পাশে কেউই যখন এলো না, তখন তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসে মঞ্জরী। জমিদারের হাত থেকেও তাদের বাঁচিয়েছে সে। পরিশেষে উভয়ের মিলন ঘটিয়ে অনন্ত কৃষ্ণ প্রেমের পথে যাত্রা করেছে। তার মানবীয় প্রেম ভগবত প্রেমে উত্তীর্ণ হয়েছে। সকলকে জানাই আমার ভালোবাসা। নিবেদনে রেখা মুখোপাধ্যায় দুর্গাপুর রেজন পশ্চিম বর্ধমান থেকে লিখছেন এই চিঠি, চিঠি তো নয় মেল পাঠিয়েছেন। এই সাহিত্যভিত্তিক চিঠিগুলো পড়তে পড়তে আপনারা এত সুন্দর লেখেন, মনে হয় যে কত কত দিন বাদে এক একটা হয়তো কোনো কোনো শব্দ অনেক দিন পরে শুনলাম। এই যেমন আমার এই রসচ্ছলা শব্দটি শুনে মনে হচ্ছিল, তেমনই কথা। তো সব মিলিয়েই বাংলা ভাষাকে আবার এরকমভাবে ফিরিয়ে দেওয়ার জন্য খুব ভালো লাগা। এবারে চলে আসি বৈশাখী মুখোপাধ্যায়, থাকেন হচ্ছে 2 নম্বর শিবতলা লেন, শিবপুর হাওড়াতে। এক কলমে দুই নারী, নিস্তরঙ্গ পুষ্করিণী। আর সেই পুষ্করিণীতে বাতাসের স্পর্শে ওঠা হিল্লোল, এই দুইয়ের যে বৈপরীত্য তারই প্রকাশ গোপিনী আর মঞ্জরী চরিত্রে। অথচ দুজনেই গড়ে উঠেছে একই ধাতুতে, যার নাম ভালোবাসা। ভেকধারী বৈষ্ণব কন্যা 10 বছর বয়সে গানের তুরিকে একা ভাসিয়ে দিয়েছে। আর জাত বৈষ্ণব কন্যা বিবাহের পর জানতে পেরেছে তার স্বামী পুলিন মঞ্জরী রসকলিতে আটক।
মঞ্জুরি মায়ের কপটতায় হাত

হিমানির হিমবাহ এক সময় বুঝি দ্রবীভূত হয়েছে। দুই প্রতিস্পর্ধী রসকলি সম্বোধনে পরস্পরকে কাছে ডেকে নিয়েছে। সর্বংসহা মঞ্জুরী পুলিনার গোপিনীকে নিজ নিজ আসনে প্রতিষ্ঠিত করে নিজে হয়েছে নিরুদ্দেশের পথিক। ইতি বৈশাখী মুখোপাধ্যায় দু নম্বর শিবতলালেন শিবপুর হাওড়া থেকে লিখেছেন এই মেল। এবারে চলে আসি শর্মিষ্ঠাদির মেলে। শর্মিষ্ঠা মোদক, গ্রাম ডাকঘর খণ্ডকোষ, পূর্ব বর্ধমান থেকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রসকলি, ছোট গল্পের দুই নারী চরিত্র মঞ্জুরী ও গোপিনী। রসকলি গল্পে রামদাস ও শ্যামদাস দুই ভাই। শ্যামদাসের পুত্র পুলিন তার 8 বছর বয়সে বাবা মা মারা গেলে রামদাস তাকে প্রতিপালন করে। পুলিন সপুরুষ হলেও অকর্মা, তার রূপে নারীরা আকৃষ্ট। গল্পের প্রধান চরিত্র মঞ্জুরী দেখতে অতীব সুন্দরী, তার বলা চলা সমস্ত কিছু প্রেম ও রসে পুষ্ট, যার দ্বারা পুলিনদাস জর্জরিত। পুলিনের বাল্যসখী মঞ্জুরী বৈষ্ণব ধর্মাবলম্বী হওয়ার কারণে নাক থেকে কপাল পর্যন্ত রসকলি কাটত এবং পুলিনের সাথে রসকলি পাতায়। মঞ্জুরীর প্রথম বিবাহ না টিকলে সে মায়ের কাছেই থাকে এবং তার মা মঞ্জুরীর পুনরায় বিয়ে দেওয়ার জন্য পুলিনের কাকার কাছে প্রস্তাব রাখলে অনেক টাল বাহানার পর সে সম্মতি দেয়। শেষ পর্যন্ত বিয়েটা অবশ্য কাকা হতে দেননি, তবুও মঞ্জুরী কিন্তু পুলিনকেই ভালোবাসে। পুলিনের বিয়ে হয়েছে, বাড়িতে বউ আছে, তবুও মঞ্জুরী মন প্রাণ দিয়ে নিজেকে পুলিনের প্রেমে উৎসর্গ করে। সংসার পায়নি ঠিকই, কিন্তু নিজে কৃষ্ণভাবে মাতোয়ারা হয়ে নিজেকে কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী হওয়ার গর্বের কথা বলে। নিজেকে পুলিন সর্বস্ব মনে করে, পুলিনের সংসারে শান্তি স্থাপন করে নিজে তীর্থভ্রমণে বেরিয়ে পড়ে অনির্দিষ্টের উদ্দেশ্যে। রসকলি এই গল্পের অপর নারী চরিত্র গোপিনী, পুলিনের কাকা রামদাসের স্ত্রী। পালিয়ে অন্য পুরুষের সাথে ঘর বাঁধলে তাদের সন্তান গোপিনী। তীর্থে গিয়ে রামদাস গোপিনীকে পায় ও তার স্ত্রীর শেষ ইচ্ছা মতো গোপিনীর সাথে ভাইপো পুলিনের বিয়ে দেয়। পুলিন তখন কিন্তু মঞ্জুরীকে ভুলে গিয়ে গোপিনীর সাথে সুখে সংসার করে। এই অবস্থায় তাদের মধ্যে আবার চলে আসে মঞ্জুরী, আবার শুরু হয় বাঘ বিতণ্ডা মনোমালিন্য। গোপিনী এ মতো অবস্থায় মঞ্জুরীকেই তার সব থেকে বড় শত্রু বলে মনে করতে থাকে। রামদাস তার সমস্ত সম্পত্তি গোপিনীকে দিয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে প্রচার করে দেয়, পুলিন যদি মঞ্জুরীকে বিয়ে করে তাহলে সেই সম্পত্তির কানা কুড়িও সে পাবে না। এই সময়ে গোপিনী মঞ্জুরীকে বলে তারা দুইজনে বোনের মতো একসঙ্গে সংসার করবে। মঞ্জুরী নিজের সঞ্চিত অর্থ জমিদারকে ঘুষ দিয়ে সমস্ত কিছু মিটমাট করিয়ে পুলিন আর গোপিনের মধ্যে মিলন ঘটায়। মঞ্জুরী চরিত্রটি রাধাভাবে মিশে গিয়ে ন্যায়নীতিহীন ভালোবাসা শ্রদ্ধারসে জারিত। তার কাছে সমস্ত পথ খোলা থাকলেও সে অপরের সংসার ভাঙতে পারেনি। গোপিনী তার জীবনের সব থেকে বড় শত্রু। মঞ্জুরীকে মনে করলেও শেষ পর্যন্ত তার ভুল ভাঙে এবং মঞ্জুরীকে আঁকড়ে সে ধরে রাখতে চায়। শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম শর্মিষ্ঠা মোদক, গ্রাম ডাকঘর খণ্ডকোষ, পূর্ব বর্ধমান থেকে লিখছেন এই চিঠি। এবং এর সঙ্গে সঙ্গেই যতগুলো মেল এখনো পর্যন্ত পেয়েছি সবকটা আপনাদের পড়ে শুনিয়ে দিলাম, নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের। আর সেই সঙ্গে জানিয়ে দিই, কিছুটা তো সময় আছে, হয়তো যারা আজকে রেডিও শুনছেন এই মুহূর্তে কোনোদিন লেখেননি, এমন তো নতুন বন্ধু থাকেনি, তাদের জন্য আমার অপেক্ষা থাকে। তাদের জন্য বলি যে আপনার যে লেখার ইচ্ছে ছিল, হয়তো কোনো দিন ছিল, ভেবেছিলেন লিখবেন, লেখালেখি করবেন, সংসারের চাপে হয়ে ওঠেনি, এই মহিলাদের আসর বা মহিলা মহল কিন্তু সেই শুরুর একটা মাধ্যম হয়ে উঠতে পারে। আপনার হারিয়ে যাওয়া কলম বা অভ্যেসের পুনরুদ্ধার করতে পারেন আপনি আমাদের সঙ্গে, এক কলমে দুই নারী। আপনার যদি সাহিত্য পড়ার ইচ্ছে থাকে বা ধরুন পড়েছেন সে সম্পর্কে লেখার ইচ্ছে ছিল, সেই ইচ্ছেকে জাগাতে আমরা আছি।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রসগোল্লা।

গল্পের মঞ্জরী ও গোপিনী চরিত্র। ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর তাদের নারীর হৃদয়ে স্নেহ প্রেম মমতার প্রকাশ, দুই নারীর বৈপরীত্য, সব মিলিয়ে আপনার অনুভবে এই দুই চরিত্র সম্পর্কে লিখে জানান, অবশ্যই 150 শব্দে। মেল করবেন আমাদের mohilamahal.airkolkata@gmail.com, কারণ আমরা এখন অ্যান্ড্রয়েডে আপনার হাতেই আছি। তাই রেডিও সেটটা যদি আপনার কাছে নাও থাকে কোনো অসুবিধা নেই, আপনি নিউজ অন এআইআর অ্যাপ ডাউনলোড করবেন, করে আমাদের নিত্যদিন শুনতে পারবেন, একদম রেডিও শোনার মতো। আপনার সেই পুরনো অভ্যেসটাকেও ফিরিয়ে আনুন তো। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা, এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যদি আপনি চান যে না একটু একেবারে নিজের কথা দিয়ে শুরু করব, কোনো ঘটনার কথা, তাহলে আপনি আমার কলমে মেল করুন, শুরু করুন। শুরুর ঘণ্টা যদি বাজে তাহলে দেখবেন আপনি ঠিক শুরু করবেন। যেমন ধরুন না, সেই স্কুলে ঢোকার ঘণ্টা ছিল, বা টিফিনের আগে যখন বেল বজে উঠত আর আপনি টিফিন নিয়ে সোজা ছুট দিতেন, বা গ্রীষ্মের ছুটির সময় একেবারে ছুটির শেষ দিনে যখন ঘণ্টাটা বাজলো পাই পাই দৌড়, মনে পড়ে সেসব কথা? হ্যাঁ, সেই স্মৃতি বা বাস্তবের কথা যা ঘণ্টার ধ্বনি আপনাদের কানে বাজে, সে কথা লিখে পাঠান ঘণ্টার ধ্বনি শিরোনামে 150 শব্দের মধ্যে। আমাদের এ মাসের বিষয় ঘণ্টার ধ্বনি, যে ঘণ্টা ঘণ্টার সঙ্গে জড়িত আপনার কোনো স্মৃতি, সেটা ঢং ঢং হতে পারে, ক্রিং ক্রিং হতে পারে, বা যা কিছু হতে পারে, যে কোনো রকম ঘণ্টার ধ্বনি যা আপনার স্মৃতিপটে ভেসে উঠছে একটা ঘটনা সমেত, সেটাই আমরা জানতে চাই। mohilamahal.airkolkata@gmail.com চিঠি পাঠাবেন ওই একই ঠিকানায়, শুধু লিখবেন আমার কলম, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল এসে পৌঁছতে হবে কিন্তু 23 সেপ্টেম্বরের মধ্যে। তাহলে আজ এ পর্যন্তই, মানে চিঠির পাতা। একটা গান শোনাই, শুনতে শুনতে ভাবুন দেখি যে গানটা কোন ছায়াছবি সেটা মনে করতে পারেন কিনা। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে রইল এই গানটি।

0: মনে পড়ে গেছে নিশ্চয়ই যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই ছবির কথা মনে না পড়ে পারে? 1962 সালে রিলিজ করেছিল উত্তম সুচিত্রা অভিনীত বিপাশা, তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে। এই ছবিটি ছিল উত্তম সুচিত্রার পরিণত ছবির একটি, এবং এরপর প্রায় 7 বছর উত্তম সুচিত্রার কোনো ছবি আসেনি। 1969 সালে আবার গৃহদাহ দিয়ে ফিরল এই জুটি, এবং চেহারায় চূড়ান্ত বদল দেখতে পেলাম সুচিত্রা সেনের। সব মিলিয়ে এই যে আজকের, কেন বলুন তো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত ছবির কথা বললাম, কারণটা খুব সহজ। আজকে আমরা এই যে আপনাদের অনুভবে মহিলাদের আসরে যে কথা লিখেছেন, রসকলি গল্পের কথা, তার স্রষ্টাও তারাশঙ্কর। তাই মনে হলো যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে যে সমস্ত হিট হিট ছবি হয়েছে, তার কিছু গান যদি যেটুকু সময় আছে শোনাই, এবং সেই সঙ্গে কি অদ্ভুতভাবে মিলে গেছে দেখুন এই আমরা একদম সদ্য ম্যাটিনি আইডলের জন্মের 100 বর্ষ পেরিয়ে এলাম। সবটা মিলিয়ে আজকের এই মহিলাদের আসরের সময়টুকু আপনার জন্য গান থাকুক। আরও একটা গান রইল দেখুন তো, মান্নাদের কণ্ঠে এই ছায়াছবি মনে করতে পারেন কি না।
1: আমি এসেছি দূর।

আহা, এরকম পড়ন্ত বিকেলে মান্নাদের কণ্ঠে যদি এরকম গান শুনি তাহলে মনটা ভালো না হয়ে পারে। ছবির নাম হার মানা হার, এটা তো শুনতে শুনতেই মনে হচ্ছে এ বাবা এই ছবির নাম আর মনে করতে পারবো না। আসলে রবীন্দ্র বঙ্কিম শরৎচন্দ্রের পর, সেই যুগের অবসানের পর, যে দুজন সাহিত্যিকের কাহিনি নিয়ে সব থেকে বেশি বাংলা চলচ্চিত্র নির্মিত হয়েছে তাদের মধ্যে অগ্রগণ্য হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয়জন অবশ্যই আশুতোষ মুখোপাধ্যায়। বাঙালির দুই প্রিয় সাহিত্যিক যাদের কলমই যেন একটা সময় হয়ে উঠেছিল ফিল্মের চিত্রনাট্যের মতো, তাদের লেখা সুপারহিট সব ছবি একদম বক্স অফিসে একেবারে প্রযোজককে লাভের লাভ শুধু দেখিয়েছে তাই নয়, আমাদের সকলকে আনন্দ দিয়েছে এবং বাংলা সিনেমা সেই সময় এক একটা মাইলস্টোন তৈরি করেছে তারাশঙ্করের একের পর এক কাহিনী অবলম্বনে নির্মিত ছবি দিয়ে। তিনি একাধারে ছিলেন কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ লেখক। বাংলা ছবিতে সংলাপ লেখক হিসেবেই প্রথম পাওয়া যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম। 1943 মুক্তিপ্রাপ্ত আলেয়া ছবির সংলাপ লিখেছিলেন তিনি, যে ছবির কাহিনীকার ও পরিচালক ছিলেন নব্যেন্দু সুন্দর এবং সেই ছবির সঙ্গীত পরিচালনা করেন সুবল দাশগুপ্ত। ছবিতে অভিনয় করেছিলেন রমলা দেবী, ছবি বিশ্বাস, প্রমোদ গাঙ্গুলি। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি, একের পর এক সুপারহিট ছবি। এবং সেই সময়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে যে ছবি প্রায় সব রেকর্ড ভেঙে দিয়েছিল তা হলো কবি। তবে এই মুহূর্তে যেতে যেতে আমি যে গান শোনাব সেই গান সুপার ডুপার হিট, আর আমাদেরও তো একটাই কথা, এই সফর যেন শেষ না হয়, চলতেই থাকে। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, রেডিও সেটটা আপনার সঙ্গে যেন চলতে থাকে। সে মহিলাদের আসর হোক, মহিলা মহল হোক, আকাশবাণী মৈত্রী হোক, আকাশবাণী গীতাঞ্জলি হোক, রেডিওটা আপনার সঙ্গী হোক প্লিজ। সেই সঙ্গে দুই বাংলার মৈত্রীর বন্ধন দৃঢ় হোক, আমাদের ভালোবাসা, ভাষা সব কিছু এক থাক, রেডিওটা সঙ্গে থাক। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়।

শুনলেন মহিলাদের আসর, আপনাদের সঙ্গে ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন পরবর্তী অনুষ্ঠান কলকাতা কলতান।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে শুনবেন মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকীতে কলকাতার নন্দনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত উত্তম কুমার স্মরণ অনুষ্ঠান বিষয়ে প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঙ্কিতা দাস।

0: কিছু মানুষ সময়ের ভিতর দিয়ে চলে যান, অথচ সময় তাঁদের পেরিয়ে যেতে পারে না। পর্দার আলো নিভে যায়, ছবি শেষ হয়, প্রেক্ষাগৃহের আসন ফাঁকা হয়ে যায়, তবু কিছু মুখ থেকে যায় মানুষের স্মৃতিতে, ভালোবাসায় আর বাংলার সাংস্কৃতিক চেতনায়। উত্তম কুমার তেমনই এক নাম। শুধু বাংলা চলচ্চিত্রের মহানায়ক নন, তিনি বাঙালির আবেগ, নস্টালজিয়া এবং কয়েক প্রজন্মের স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকা এক অনিবার্য উপস্থিতি। সেই উপস্থিতিকে নতুন প্রজন্মের কাছে আরও সুসংগতভাবে পৌঁছে দেওয়া, তার চলচ্চিত্র ও শিল্প ঐতিহ্যকে সংরক্ষণ করা এবং গবেষণার একটি পরিসর তৈরি করার ভাবনা থেকেই নন্দনে প্রতিষ্ঠিত হল উত্তম কুমার ফিল্ম সেন্টার। কিন্তু কেন আজও এমন একটি কেন্দ্রের প্রয়োজন? উত্তম কুমারের চলচ্চিত্র ও তার সময়কে সংরক্ষণ করার প্রয়োজনীয়তাই বা কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে নন্দনের বিশেষ আয়োজনের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা দাস। আর প্রথমেই তিনি কথা বলে নিয়েছিলেন সত্যজিৎ রায়ের পুত্র চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়ের সঙ্গে। সন্দীপ রায়ের কথায় উঠে এলো শুধু একটি চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নয়, উঠে এলো একটি সময়কে সংরক্ষণ করার তাগিদ।
1: একটা তো ফিল্ম ইনস্টিটিউটের মতো হচ্ছে বলে আমার মনে হয়, আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ছবিগুলো এখন সংরক্ষণ করার সময় এসছে, কাজেই সেটা হওয়া উচিত, কারণ অধিকাংশ ছবি নেই ওর। মানে আমার মনে হয় উনি যা ছবি করেছেন 250-300 ছবি করে থাকলে প্রায় 50 ভাগ ছবি হয়তো নেই, কাজেই সেগুলোকে একটু দেখা উচিত যে কিভাবে কি সংরক্ষণ করা যায়। কারণ আর যার জন্য মহানায়ক সেই ছবিগুলো তো ঠিক করতে হবে, উদ্ধার করতে হবে, সেটাই প্রথম কাজ আমাদের।
0: কথা হল এই দিনের অনুষ্ঠানে উপস্থিত দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তিনি ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে উত্তম কুমারের স্মৃতিতে প্রকাশিত বিশেষ ডাক টিকিট সম্পর্কে বিস্তারিত জানালেন।
2: উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে দুটি জিনিস প্রকাশ করা হয়েছে। এক, একটি কমেমোরেটিভ পোস্টেজ স্ট্যাম্প, যা ডাক টিকিট মূলত, যাকে আমরা স্ট্যাম্প হিসেবে সাধারণত বলে থাকি। আর দুই, একটি স্পেশাল পোস্টাল কভার। এই দুটি বস্তুই ফিলাটেলিক আইটেম এবং স্পেশাল পোস্টাল কভারটি খুব সীমিত সংখ্যায় ছাপা হয়েছে, স্ট্যাম্পটি সেই তুলনায় আর একটু বেশি সংখ্যায় ছাপা হয়েছে। মানুষ যারা উত্তম কুমারের অনুগ্রাহী এবং উত্তমের মধ্য দিয়ে বাঙালিয়ানার এই উদযাপনকে নিজের কাছে স্মরণীয় করে রাখতে চান, তাদের সবার কাছে অনুরোধ করব এই বিশেষ ডাক টিকিটটিকে অন্ততপক্ষে আপনারা নিজেদের সংগ্রহে রাখুন। এটি এত অল্প সময়ের মধ্যে এই প্রস্তাব অনুমোদিত হয়ে ডাক টিকিটটা প্রকাশ করা গেল মূলত মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে। তিনি ব্যক্তিগতভাবে চেয়েছিলেন যেন খুব কম সময়ের মধ্যে হলেও এই ডাক টিকিটটা প্রকাশিত হয়, তাই আমি তার কাছে আন্তরিকভাবে বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
0: এমন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকার অনুভূতিও ব্যক্ত করলেন শ্রী গঙ্গোপাধ্যায়।
2: দেখুন, এটা আমাদের চাকরির একটা খুব বিশেষ

0: অবদান যে সিফ কাজের সূত্রেই আমরা এমন বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারি যা তা না হলে হয়তো হতে পারতাম না, এবং সেজন্যে আমার নিজের বিভাগের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আজ বিশেষ করে আজকে যে মুহূর্তটার আমি সাক্ষী হতে পারলাম মঞ্চে থেকে, এ সুযোগ আমি কখনো ভাবিনি আমি পাবো, এবং আজ যে বিভাগের সৌজন্যে আমি এই যে সুযোগটা পেলাম, মুহূর্তের জন্য হলো সেই মানুষটির বিপুল বিশাল প্রতিভাকে পরোক্ষভাবে হলো আমরা যে ছুঁয়ে দেখতে পারলাম, এজন্যে আমার বিস্ময় এবং আমার কৃতজ্ঞতা আমার কোনোদিন ফুরোবে না।
1: আগামী দিনে এমন আরও কি কি বিশেষ ডাক টিকিট প্রকাশের ভাবনা রয়েছে সে কথাও জানালেন তিনি।
0: আমরা এটুকু বলতে পারি যে বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটি বাংলা ও বাঙালিয়ানার যে সংস্কৃতি, তার যে সাংস্কৃতিক গর্ব, তাকে উদযাপন করতে বিশেষভাবে আগ্রহী, এবং কেন্দ্রীয় সরকারের তথা ডাক বিভাগের পক্ষ থেকে আমরা নিজেরাও চেষ্টা করছি যত এই ধরনের সাংস্কৃতিক, যাকে আমরা স্মারক বলা যেতে পারে, ল্যান্ডমার্ক বিভিন্ন ধরনের জিনিস, আমরা সেই সিনেমা, সেই ব্যক্তিত্ব, সেই ঘটনা, সেই বই, আমরা এগুলোকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের পক্ষ থেকে যথাসাধ্য উদ্যোগ নেব। কিন্তু আমরা আজকেই যে কৃতি অভিনেতা অভিনেত্রীরা এসেছিলেন আজকে উত্তম কুমারের স্মৃতিধন্য হয়ে এই ঘটনাস্থলে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমাদের ইচ্ছে আছে, আমাদের লক্ষ্য আছে আগামী কিছুদিনে তাদের বেশ কিছু স্মরণীয় কাজ, যা বাঙালির সাংস্কৃতিক ইতিহাসে অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয়, তার উপরে যদি আমরা কিছু কাজ করতে পারি।
1: এরপর কথা হল উত্তম কুমারের স্মৃতি সংগ্রাহক ইন্দ্রনীল চৌধুরীর সঙ্গে, যিনি তাঁর দীর্ঘদিনের সংগ্রহে থাকা মহানায়কের নানা স্মারক নিয়ে নন্দনে সাজানো এক বিশেষ প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত জানালেন।
2: উত্তম কুমারের কালেকশন আমি শুরু করি করোনার এক বছর আগে থেকে, কোভিড শুরু হবার, তো প্রায় 10 বছরে আমি উত্তম কুমারের সমস্ত বুকলেট, সমস্ত বই, সমস্ত সিডি ডিভিডি, ফার্স্ট ডে পেপার কাটিং আমি সবই জোগাড় করতে পেরেছি। তো আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে বলেছিলাম আমাকে একটু স্পেস দিতে, তো ওনারা একটু স্পেস জোগাড় করে দিয়েছেন, একটা ঘর করে দিয়েছেন, সেখানে আমি সমস্ত উত্তমের, এবং এটা একটি একক প্রচেষ্টা, এবং আমি মনে করি যে ভারতবর্ষে কেউ নেই যার সিঙ্গল পুরো রেঞ্জ আছে অফ বুকস, সিডিজ, ডিভিডিজ, বুকলেস, পেপার কাটিং সব অ্যান্ড ম্যাগাজিনস, কারো কাছে নেই। ইউনিক কালেকশন হচ্ছে যে 1948 সাল থেকে প্রথম থেকে যে খবরের কাগজে যখন বেরোতো শুক্রবার দিন শুভ মুক্তির অ্যাডভার্টিজমেন্টগুলো, প্রায় 100 আমার কাছে আছে, এবং 1948 সাল থেকে যুগান্তর, হ্যান যখনকার দিনে যে বাংলা কাগজে, সেটা আমি মনে করি খুবই ইউনিক। আর অনেক একটা হিন্দি বক্তৃতা আছে, এখানে উত্তম অ্যাক্টিং করেননি কারণ উনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু সেটা ধর্মেন্দ্রের একটা বই, সেখানে মেরা ধরম মেরা করম, সেই বুকলেটটা এখন আর পাওয়া যাবে, অ্যান্ড দ্যাটস আ ভেরি রেয়ার বুকলেট। এদুটো খুব আমি মনে করি ইউনিক একটা কালেকশন। আর বুকলেটগুলো খুব কষ্ট করে জোগাড় করেছি, এক একটা করে আজকাল পাওয়া যায় না বুকলেট, সেই বুকলেটগুলো খুব কষ্ট করে জোগাড় করেছি। আর আমার কাছে কিছু এডনা লরেন্স বোন অ্যান্ড শেপার্ডের ছবি আছে যেগুলো কেউ দেখেনি, সেগুলো আমি কালেক্ট করতে পেরেছি। আমরা প্রাক সুবর্ণ জয়ন্তী ও প্রাক শতবর্ষ করেছিলাম হায়দ্রাবাদে, আবির চ্যাটার্জি এসে ইনগ্রেট করে, মানসী সিনহা, চন্দন সিং সবাই এসেছিলেন। আবার এই শতবর্ষে আমি একটু জায়গা পেলাম করলাম। আমি আসলে 1962 জন্মেছি, ভবানীপুরের ছেলে, যোগবাজারের ছেলে, উত্তম গ্রীশ চ্যাটার্জি স্ট্রিটে থাকতেন, প্লাস আমার দাদু নীরেন লাইরি ডিরেক্টর, বাংলা সিনেমা প্রচুর করেছে, এবং উত্তমের সঙ্গেও 6-6 সিনেমা করেছি, ইন্দ্রাণী, রাজদ্রী, পৃথিবী আমার চায়, লাখ টাকা, শঙ্কর নারায়ণ ব্যাংক, কাজরি। তো বাড়িতে উত্তমের একটা হাওয়া, আমাদের গল্প সিনেমা তো চলতেই, সেই থেকেই আমার মানে বেসটা তৈরি হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে যখন আর্থিক ক্ষমতা হয়েছে, আমি আস্তে আস্তে শুরু করেছি।
1: উত্তম কুমারের অভিনীত যে ছবিগুলি তার মনে বিশেষ জায়গা করে নিয়েছে সেই সব ছবির কথাও জানালেন শ্রী চৌধুরী।
2: সন্ন্যাসী রাজা, আমিষীয় সখা, নগর দর্পণে, এগুলো চট করে লোকে বলে না, নগর দর্পণে অসাধারণ।
1: এই দিন কথা হল নন্দনে উপস্থিত বিরাটির বাসিন্দা মিহির রায়ের সঙ্গে। উত্তম কুমারকে ঘিরে নানা স্মৃতি, তার দেখা উত্তম অভিনীত একাধিক ছবির কথা এবং প্রিয় মহানায়ককে ঘিরে তার ব্যক্তিগত অনুভূতির কথা বিস্তারে জানালেন তিনি।
3: অ্যাকচুয়ালি বাংলা সিনেমা তো এখন দেখা ছেড়েই দিয়েছি, উত্তম কুমারের পরে আর সিনেমা দেখি না বাংলা, কিন্তু বাংলা উত্তম কুমারের অনেক ছবি আমার দেখা, হারানো সুর বলুন, পথে হলো দেরি বলুন, বা কমললতা থেকে শুরু করে সাগরিকা থেকে, মোটামুটি সব ছবি আমার দেখা, পুরনো সব ছবি। মানে যবে থেকে উনি মোটামুটি

0: প্রথম দিকের ব্যর্থতা কাটিয়ে তারপরে যে ছবিগুলো হিট করেছেন, যদিও আমরা তখন ছোট, আমার মা বাবারা তখন দেখতেন, কিন্তু পরবর্তীকালে পরে আমি সেগুলো দেখেছি। উত্তম কুমার একজন বাংলা সিনেমাতে নায়ক বলতে যা বোঝায় সেটা কিন্তু উত্তম কুমারই। তার আগে আরও অনেকে করেছেন, কিন্তু আমার দেখা প্রথম এবং শেষ বলবো। তার কারণ সত্যজিৎ রায় কিন্তু উত্তম কুমারকে নিয়ে খুব বেশি ছবি করেননি, তো সেক্ষেত্রে কিন্তু তখন আরও যারা তার সঙ্গে ছিলেন, যারা সেই সময় তার সমসাময়িক শিল্পী, নায়ক করার সময় কিন্তু সত্যজিৎ রায়কে কিন্তু উত্তম কুমারকেই নির্বাচন করতে হলো। কারণ নায়ক বলতে যা বোঝায় সেটা অন্য কেউ পারত না। তখন কিন্তু সত্যজিৎ বাবু উত্তম কুমারকেই নির্বাচন করলেন এবং একটা গ্র্যান্ড সাকসেস, খুবই ভালো। তো সেই অর্থে আমরা নায়ক বলতে যা বুঝি আর কি, মানে বাংলা সিনেমার ক্ষেত্রে, সেটা কিন্তু বলবো উত্তম কুমারই শেষ কথা। কারণ এখনও কোনো প্রেক্ষাগৃহে যদি পুরনো বই যদি চলে, আমরা দেখি কিন্তু অনেকেই দেখতে যায়। কারণ সেই সময়ে উত্তম কুমার এবং সুচিত্রা সেন বা সুপ্রিয়া এদের জুটি করে যে বইগুলো বেরিয়েছিল, সে বইগুলো মোটামুটি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে একটা সমস্যা, মধ্যবিত্তের সকল সময় সবসময় সমস্যা, কিন্তু সেই সমস্যাকে কাটিয়ে যে একটা উত্তরণের যে প্রচেষ্টা, সেই সবপটা ছবিতে কিন্তু সেই একই জিনিস ছিল। তো বাঙালি তো এবং মধ্যবিত্ত শ্রেণী তো সেই সমস্যা এখনও কাটিয়ে উঠতে পারেনি, কাজেই ওই যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা বা 3 ঘন্টার একটা হলে মুভিতে যদি আমরা সেগুলো দেখি তখন অনেকটা রিলিফ পাই। হিরো হিসেবে উত্তম কুমারের মধ্যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একটু নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, স্বপ্ন দেখা, একটু ভালো কিছু পাওয়ার জন্য জীবন সংগ্রাম চালিয়ে যাওয়া, এইরকম একটা ভূমিকাই আমার মনে পড়ে উত্তম কুমারকে। এবং এর বাইরে অনেক কিছু অন্যরকম করেছে, কিন্তু আমার এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আমার দেখা হারানো সুর, রোমান্টিক সিনেমা হিসেবে পথে হলো দেরি, এগুলো আমার খুবই ভালো দেখা। আর নায়ক এবং চিড়িয়াখানা, এই দুটো আমার খুব প্রিয় সিনেমা।
1: সবশেষে কথা হলো গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় আয়োজিত উত্তম কুমার স্মৃতি প্রদর্শনীতে উপস্থিত নাকতলার বাসিন্দা অভ্রদিতা সাহার সঙ্গে। তার কথায় উঠে এলো তাঁরই প্রদর্শনী দেখার অভিজ্ঞতা।
2: এক্সিবিশনটা প্রথম কথা নো ডাউট মানে অসাধারণ একটা কালেকশন। এখানে বিভিন্ন ধরনের পোস্টার্স যেমন আছে, তারপরে মানে ওনার লাইফের সম্বন্ধে ডিটেলস লেখা আছে, বিভিন্ন সময় ছবি আছে, তারপরে ওনার সই আছে, ওনার ব্যবহৃত পোশাক রয়েছে, চায়ের কাপ প্লেট সেটও রয়েছে, মানে সমস্ত রকম এভরিথিং এখানে রয়েছে। সবারই আসা উচিত। এটা একটা ভালো উদ্যোগ কি সবাইকে ফ্রি পাসে টিকিট দেওয়া হচ্ছে। মানে ওনার মৃত্যু দিবসেও একটা এখানে হয়েছিল, কিন্তু ওটাতে কি হয়েছিল, টিকিট হয়েছিল, তার ফলে অনেকেই ঢুকতে পারেনি। এখানে যেমন প্রবেশ সবাদ রাখা হয়েছে, তো এটা একটা খুব ভালো একটা উদ্যোগ, যাতে যারা পছন্দ করবে তারা এসে দেখতে পারবে।
1: তার দেখা উত্তম কুমারের প্রিয় সিনেমাগুলি নিয়েও কথা বললেন অভ্রদিতা।
2: মানে বিভিন্ন জনার্ডের ছবি আছে ওনার, তো সব থেকে ভালো লেগেছে বলতে গেলে একটা তো হচ্ছে চিড়িয়াখানা। নায়কটা আমি প্রথমেই রাখবো, যেটা একটু আগেই এক শোতে আমি দেখে এলাম আর একবার নন্দন। এখন আমার গায়ে কাটা দিচ্ছে, কারণ সত্যজিৎ রায়ের পরিচালনায় সিনেমা নন্দনে বসে আবার মহানায়কের শতবর্ষ সেলিব্রেশনের সময় দেখছি, এটা একটা দারুণ একটা অ্যাচিভমেন্ট।

0: কলকাতা কলতান অনুষ্ঠানে শুনলেন উত্তম কুমারের জন্ম শতবার্ষিকীতে কলকাতার নন্দনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত উত্তম কুমার স্মরণ অনুষ্ঠান বিষয়ে প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।
1: শুনলেন কলকাতা কলতান, অনুষ্ঠান শুনছেন আকাশবাণী মৈত্রীতে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: শুরু হচ্ছে লালন গাথা। আজ লালন গাথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি তন্ময়ী ভট্টাচার্য।

একটি মানুষকে চেনার কত না পথ খুঁজি আমরা, খুঁজি তার নাম, ঠিকানা, পরিচয়, জাত, ধর্ম, পেশা, কিন্তু উনিশ শতকের বাংলার মাটিতে দাঁড়িয়ে এমন একজন মানুষ খুব সহজেই প্রশ্ন করেছিলেন, লালুন কি জাত সংসারে? কারণ সবাই সে প্রশ্ন নিয়ে যখন ব্যাকুল, তখন তিনি তার পরিচয় এঁকে দিয়েছিলেন তার কথায়, তার গানের ভেতর দিয়ে, মানুষকে নিয়ে, শরীরকে নিয়ে, আত্মাকে নিয়ে, প্রেম এবং ভেদাভেদহীন এক মানব সমাজের স্বপ্ন নিয়ে। তিনি লালন ফকির। লালনের কাছে ধর্ম কেবল আচার সর্বস্ব এক অনুশাসন ছিল না, তাই তার সতর্ক প্রশ্ন, মন্দির, মসজিদ, বাহ্যিক পরিচয়ে যদি ঈশ্বরকে খুঁজি, তাহলে মনের ভেতরে যে মনের মানুষটি আছে তাকে খুঁজে পাই কিভাবে? আজ লালন গাথায় তারই গানের মধ্য দিয়ে তার আধ্যাত্মবাদ, তার কথা, সবকিছু আমরা অনুধাবনের চেষ্টা করব। কেবল তারই গান আর সুরের পথ ধরে।

লালনকে কেবল বাউল গানের শিল্পী বা স্রষ্টা এই হিসেবে যদি আমরা বেঁধে দিই, তবে তাকে ধরা যায় না একেবারেই। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার প্রশ্নমুখর মন। তার গানে আমরা সেই প্রশ্ন আর উত্তর খোঁজার তাগিদ অনুভব করি সবচেয়ে বেশি। আমি কে, আমার পরিচয় কি, মানুষে মানুষে কেন এত ভেদ? ওই যেখান থেকে শুরু করেছিলাম, জাত ধর্মের পরিচয়ে আমাকে খুঁজতে চায় কে? সত্যিই তো, আমরা নিজেদের ভেতরের মানুষটিকে, মনের মানুষটিকে চিনতে পেরেছি তো? আর এই প্রশ্নের উত্তরই সারা জীবন খুঁজে গেছেন লালন। তার দর্শনের সবচেয়ে বড় শক্তি হয়তো এখানেই, কোনো কঠিন তত্ত্বকে বইয়ের পাতায় আটকে রাখা নয়, তিনি তা তুলে ধরেছেন মানুষের হাতে, মানুষের কণ্ঠে, সুরের এই ব্যাপ্তির মধ্য দিয়ে। নিজে যেমন খুঁজে গেছেন, মনের মানুষের সন্ধান করে গেছেন, তেমনি তার সুর, তার গান, তার দেহতত্ত্বের গান সবকিছুই আমাদের মনেও সেই প্রশ্ন তোলে নিরন্তর। আজও তাই প্রাসঙ্গিক লালন ফকিরের গান। ফরিদা পারভিনের পরের গানটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

জাতির কিরূপ দেখলাম না এই সংসারে। সত্যি আজীবন তিনি এই প্রশ্নের উত্তর খুঁজে গেছেন, আর মানুষের অধিকারের প্রশ্নে মনুষ্যত্বকেই রেখেছেন সবচেয়ে উপরে। মানবিকতা যা হারিয়ে যায় বহু আচার সর্বোচ্চতার পাহাড় প্রমাণ উচ্চতার নিচে। আর এখানে এই সহজ সরল রূপটি লালনের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে, মানুষের চেয়ে বড় পরিচয় আর কিছু নেই। মনে করিয়ে দেয় আত্মানাং বৃদ্ধি আত্মানাং সিদ্ধির সেই অমুখ বাণী, তা যেন অতি সহজ সুরে আত্মনিবেশের মধ্য দিয়ে আত্মানুসন্ধানের মধ্য দিয়ে লালন খুঁজে গেছেন তার ঈশ্বরকে, তার আধ্যাত্মবাদকে অন্তর্মুখিতার মধ্য দিয়ে আত্মদর্শনের কঠিন জর্জরিত পথে। আজ লালন গাথা এখানেই শেষ। গান সমাপ্তের সঙ্গে সঙ্গে লালন গাথা থেকে বিদায় নেব আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। পরবর্তী গান সুভদ্রা শর্মার কণ্ঠে।

দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। কেমন আছেন বন্ধুরা? এই প্রশ্নটি করলেই আমরা গড়পড়তা যে উত্তরটি দিই এই চলে যাচ্ছে। আসলেই তাই, প্রতিদিন নানান রকম ছোট ছোট ঘটনা, সুখ দুঃখ আর জীবনে নানা বর্তে পাড়ি দিতে দিতে আমরা কিন্তু মেনে নিই, মানিয়ে নিই আর তাকিয়ে থাকি একটি নতুন দিনের দিকে, সময় বদলের আশা নিয়ে। প্রতিদিন চারপাশে এমন কত ঘটনা সারা বিশ্ব জুড়ে চলছে, তার কতটুকুই বা আমরা খবরে রাখতে পারি বা খবর থাকে আমাদের কাছে। তবু আমাদের ইতিহাস, আমাদের চারপাশ, আজকের দিনের পৃথিবী হুহু করে ছুটছে কোথায়, এসব কিছু তো একটা দিনের শুরুতে বা দিনের শেষে আমাদের ভাবায়। তার উপরে আমাদের গোটা জীবন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সব কিছু দাঁড়িয়ে থাকে। আর এত সব ভারী ভারী কথা আসলেই এই জন্য বলা নয় যে আজ সন্ধ্যায়ের আপনাদের এই মূল্যবান সময়টুকু কেড়ে নেব। আসলে এই যে বিকেলের বাড়ি ফেরার সময়টুকু, কেউ ফিরেছেন, কেউ ফিরছেন, কেউ পথে আর রয়েছেন আকাশবাণী মসজিদে। আজ সন্ধ্যায় আমরা এরকমই চারপাশের নানান টুকিটাকি খবরে কান পাতব আর শুনব মিষ্টি সুরেলা কিছু গান। কথা হবে আজকের দিনে জন্মদিন যাদের তাদের নিয়ে, আজকের বিশেষ দিনটিকে ঘিরে, আর থাকবে ওই যে বললাম চারপাশের টুকরো বেশ কিছু চমকপ্রদ খবর। তবে তার আগে আপনাদের জন্য নীল দত্তের কণ্ঠে এই মিষ্টি গানটি।

এই প্রশ্নগুলো আমাদের সবারই একটু মন খারাপ করে দেয়, কিন্তু এই কেনগুলোর মধ্যে লুকিয়ে থাকে আমাদের ইচ্ছেটা, হয়তো সময়ের অভাবে, হয়তো ফেলে আসা দিনগুলোকে মনে করার অবকাশে আবার ফিরে যেতে ইচ্ছে করে এই সব অভ্যেসের কাছে, আমাদের ভালো লাগা ভালোবাসার কাছে। এক্ষুনি যার গল্প আজ শোনাবো, আজকের দিনটিতে তার জন্মদিন, এবং এই এক পা এক কদম এগিয়ে আসার সাহস যাদের বুকে থাকে তিনি তাঁদেরই একজন, যার মনে এরকম অজস্র কেন প্রশ্ন তুলেছিল, তাই তিনি আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন ভারতীয় নারীদের জন্য।

চোখেশের কাছে, আমাদের ভালো লাগা ভালোবাসার কাছে। এক্ষুনি যার গল্প আজ শোনাব, আজকের দিনটিতে তার জন্মদিন, এবং এই এক পা এক কদম এগিয়ে আসার সাহস যাদের বুকে থাকে তিনি তাঁদেরই একজন, যার মনে এরকম অজস্র কেন প্রশ্ন তুলেছিল। তাই তিনি আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন ভারতীয় নারীদের জন্য।

তিনি ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করলেন, যা ভারতের প্রথম দিকের জাতীয় স্তরের নারী সংগঠনগুলির মধ্যে কিন্তু অন্যতম। এই সংগঠনের লক্ষ্য কি ছিল? এ সংগঠনের আসল লক্ষ্য ছিল বিভিন্ন অঞ্চল এবং সম্প্রদায়ের নারীদের একত্রিত করে তাদের নৈতিক, সামাজিক এবং শিক্ষাগত উন্নয়নের সুযোগ তৈরি করে দেওয়া। কিন্তু বিয়ের পর চলে গেলেন লাহোর ও পাঞ্জাবে। তার এই বিপুল চিন্তাভাবনা কিন্তু থেমে গেল না, তাই বিয়ের পর তার কর্মক্ষেত্রের একটা বড় অংশ হয়ে উঠল লাহোর ও পাঞ্জাব, যেখানে একইভাবে তিনি নারীদের সংগঠিত করেন এবং তাদের জন্য শাখা গড়ে তোলেন, দেশ জুড়ে নারী সমাজকে আত্মনির্ভর ও সচেতন করে তোলার চেষ্টা চালিয়ে যান। তার বক্তৃতাই বলুন, লেখা বা তার কর্মকাণ্ড সমস্ত নারী পুরুষকে জাতীয় আন্দোলনের সাথে যুক্ত হতে অনুপ্রাণিত করে গেছে। সরলাদেবীর জীবন তাই শুধু স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নয়, নারী শিক্ষা, আত্মমর্যাদা আর জনজীবনে নারীর অংশগ্রহণের ইতিহাসও সাক্ষ্য দেয়।

সময় পাখির ডানায় ভর করে চলুন ফিরে যাই 1902 সালে। মিসিসিপিতে ভালুক শিকারে গিয়েছিলেন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট। একসময় একটি ভাল্লুককে ধরে গাছের সঙ্গে বেঁধেও ফেলা গেল, কিন্তু রুজভেল্ট সেই অবস্থায় ভাল্লুকটিকে গুলি করতে আর রাজি হলেন না। এই ঘটনাটি সংবাদপত্রে ছড়িয়ে পড়তেই কার্টুনিস্ট ক্লিফোর্ড বেরিম্যান সেই ঘটনা নিয়ে একটি সুন্দর কার্টুন আঁকলেন। সে কার্টুনটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে সেখান থেকে আবার জন্ম নিল এক নতুন খেলনার। নিউ ইয়র্কের খেলনা নির্মাতা মরিস মিকটাম এবং তার স্ত্রী এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তুলোয় ভরে একটি নরম খেলনা ভালুক তৈরি করলেন আর রুজভেল্টের ডাকনাম টেডি ব্যবহার করে সে খেলনার নাম রাখলেন টেডি বিয়ার। 1903 সালের দিকে এই খেলনার জনপ্রিয়তা তুঙ্গে আর পরবর্তীতে সারা বিশ্বে পরিচিত হয়ে গেল টেডি বিয়ার। ভাবুন তো, একটি সংবাদ কার্টুন আর একজন খেলনা নির্মাতার সৃজনশীলতা, সব কিছু মিলে তৈরি হলো আমাদের শৈশবের সাথে মিশে যাওয়া এক প্রিয় সঙ্গী। আজকে টেডি বিয়ার ডে, কিন্তু সেখান থেকেই তার গল্প খুঁজে পেয়েছে। টেডি কি শুধুই একটা খেলনা যা শিশুদের হাতে ঘোরে? আসলে তেমনভাবে দেখলে আমাদের শৈশবের স্মৃতিতে যদি ফিরে যাই, যে কোনো খেলনার সঙ্গে মানুষের যে বন্ধুত্ব, স্নেহ, নিরাপত্তার একটা সম্পর্ক, এই যে শিশুরা আজও পুতুলের সঙ্গে কথা বলে, খেলনার সঙ্গে কথা বলে, সেই সময়টাকে খানিকটা ফিরিয়ে দেয় তাদের মধ্য দিয়ে আমাদেরও। তাই এই দিনটি হতে পারে ছোটদের সঙ্গে সময় কাটানোর, পুরনো টেডিকে আলমারি থেকে বের করে স্মৃতি রোমন্থনের, কিংবা কাউকে ছোট্ট এক উপহার দেওয়ার মধ্য দিয়ে এই সুন্দর গল্পটা আজও জাল বুনে চলেছে আজকের সময় দাঁড়িয়েও।

আমরা যখন কথায় কথায় বলি কম্পিউটারে বাগ বা ভাইরাস লেগেছে, তখন আমরা ঠিক কি বোঝাতে চাই? সফটওয়্যারের কোনো গোলমাল, তাই তো? কিন্তু আজকের এই দিনটির সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত ও মজার ইতিহাস। 1947 সালের ঠিক আজকের দিনে, অর্থাৎ 9ই সেপ্টেম্বর, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মার্ক টু কম্পিউটারে একটি সত্যিকারের সমস্যা দেখা দিয়েছিল। প্রকৌশলীরা যখন কম্পিউটার খুলে দেখলেন, তখন তো তাদের চক্ষু রীতিমতন চড়ক গাছ। কম্পিউটারের ভেতরে আসলেই একটি মথ আটকেছিল, যার কারণে কম্পিউটারটি কাজ করছিল না। বিখ্যাত প্রোগ্রামার গ্রেস হপার সেই পোকাটিকে ডায়েরিতে আঠা দিয়ে আটকে লিখেছিলেন, আজ প্রথম কম্পিউটারের আসল বাঘ পাওয়া গেল। সেই থেকে এই পর্যন্ত আজকের দিন অবধি কম্পিউটারের যে কোনো ত্রুটিকেই আমরা বাগ বলি। যদিও যন্ত্রে ত্রুটি বোঝাতে বাগ শব্দটি টমাস এডিসনের আমল থেকেও ব্যবহৃত হতো, তবে এই মত আটকা পড়ার ঘটনাটি শব্দটিতে কম্পিউটারের ইতিহাসে একেবারে স্থায়ীভাবে পাকাপোক্তভাবে অমর করে দিল। বেশ মজার গল্প না?

0: আশেপাশে
1: রক্ষার জন্য জরুরি, আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
3: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
4: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
5: সময় কিন্তু গল্পে আর গানে এগিয়ে চলেছে, আর এ পর্যন্ত যে গানগুলি আমরা শুনেছি গল্পের তোড়ে সবার নাম কিন্তু বলা হয়নি। আমরা শুনেছি প্রথমে নীল দত্তের কণ্ঠে গান, তারপর লোপামুদ্রা মিত্র, শাহানা বাজপেয়ী, এবং শেষ যে গানটি বাজল স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত ও নচিকেতার কণ্ঠে। পরপর দুটি গান এবার আপনাদের জন্য, তারপর আবার ফিরব আমরা আজ সন্ধ্যায়ের এরকমই টুকিটাকি কিছু চমকপ্রদ খবরে। না, শুধু চমকপ্রদ নয়, আমাদের প্রাকৃতিক বিপর্যয়গুলো হঠাৎ হঠাৎ করে এসে কেমন স্তব্ধ করে দিয়ে যায়, তাই না? কিছুদিন আগে সত্য ঘটে যাওয়া নেপালের ঘটনা, কিংবা এই যে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বিপদ কখনো বলে আসে না, কিন্তু বিপদের কি করতে হবে সে সতর্কতা থাকলে অবশ্যই প্রাণ বাঁচাতে পারি, নিজেদের প্রয়োজনীয় সামগ্রী বাঁচাতে পারি, হবে সেই প্রয়োজনীয় বার্তাও, তাই নিয়ে কথা। তবে তার আগে পরপর দুটি গান আপনাদের জন্য, সুমন চট্টোপাধ্যায় এবং নুর্নিবার সাহার কণ্ঠে।

পরপর দুটি গানের বিরতি। আজ সন্ধ্যায় এই গানের বিরতির আগে বলেছিলাম যে কিভাবে ফ্ল্যাশ ফ্ল্যাট তার সাথে মোকাবিলা করা যায়, বলবো সেই জরুরি কথা। ভাবুন তো, সামান্য নিম্নচাপেই তো সারাদিন আকাশ মেঘলা, হঠাৎ বৃষ্টি শুরু হলো, তারপর কয়েক ঘন্টার মধ্যে রাস্তা মাঠ নিচু এলাকা একেবারে জলমগ্ন, কোথাও বা নদীর জল বেড়ে গিয়ে রীতিমতন বাঁধ উপচে পড়ল। এমন দ্রুত জলস্তর বৃদ্ধি তৈরি করতে পারে ফ্ল্যাশ ফ্ল্যাট বা আকস্মিক বন্যা। পশ্চিমবঙ্গের দক্ষিণের বদ্বীপ অঞ্চল, বিশেষ করে সুন্দরবন আর তার চারপাশের এলাকা এই ধরনের জলবিপদের ক্ষেত্রে বিশেষভাবে সংবেদনশীল, কারণ নদী খাল মোহনা জোয়ার ভাটার জটিল ব্যবস্থা সব কিছু এর সাথে যুক্ত। রাজ্যের সেচ দপ্তরের তথ্য অনুযায়ী উপকূলীয় সুন্দরবন অঞ্চলে উচ্চ জোয়ারের ঢেউয়ের কারণে তীরবর্তী এলাকায় জল ঢুকে পড়া এবং প্লাবনের ঘটনা ঘটতেই পারে। আর একটি গুরুত্বপূর্ণ কারণ হল অতিবৃষ্টি। পশ্চিমবঙ্গের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বলছে, ভারী বৃষ্টি, নদীর জলস্তর বৃদ্ধি এবং ঘূর্ণিঝড় ও ঝড়ের জলোচ্ছ্বাস সবই বন্যার কারণ হতে পারে। তাই আকস্মিক বন্যা বিশেষভাবে দ্রুত তৈরি হয় এবং কখনো কখনো ভারী বৃষ্টি থেকে শুরু করে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি রীতিমতন হাতের বাইরে যেতে পারে। তাহলে ভয় পেয়ে গুটিয়ে যাওয়া নাকি মাথা ঠান্ডা করে সতর্ক বার্তা মন দিয়ে শোনা? আবহাওয়ার পূর্বাভাস এবং সরকারি সতর্কবার্তা নিয়মিত শুনতে বলছেন বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থায় আগাম সতর্কবার্তা এবং নির্ধারিত ইভাকুয়েশন এরিয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, বাড়ির কাছে জল বাড়তে শুরু করলে নদী খাল

ভয় পেয়ে গুটিয়ে যাওয়া নাকি মাথা ঠান্ডা করে সতর্ক বার্তা মন দিয়ে শোনা? আবহাওয়ার পূর্বাভাস এবং সরকারি সতর্কবার্তা নিয়মিত শুনতে বলছেন বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থায় আগাম সতর্কবার্তা এবং নির্ধারিত ইভাকুয়েশন এরিয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, বাড়ির কাছে জল বাড়তে শুরু করলে নদী খাল

সময় একেবারে শেষ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজ সন্ধ্যায় এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য।

মুশকিল। এই পথটা গেল, এটা মিতালিদির কাছে আমায় কথা শুনতে হবে। শ্রোতা বন্ধুরা, প্রথমে চলে যাচ্ছি নানান খেলার খবরে দেশ বিদেশে। এশিয়ান গেমসে নীল রঙের জার্সি পরে খেলবে জাতীয় হকি দল। এশিয়ান গেমসে নীল রঙের জার্সি পরে খেলবে জাতীয় হকি দল ভারতের। বিশ্ব প্যারা তীরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে আজ শীতলা দেবী মুখোমুখি আইজাদা সেদানের। কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশন লীগের সুপার সিক্সের সূচি ঘোষিত হয়েছে। আগামীকাল সুপার সিক্সের প্রথম ম্যাচে মোহনবাগান মুখোমুখি কোল ইন্ডিয়া। আগামীকাল এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর আত্মবিশ্বাসী।

দালিফ ট্রফি ফাইনালে আজ চতুর্থ দিনের পূর্বাঞ্চলের প্রথম ইনিংসে 708 রানের জবাবে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস আজ শেষ হয় 336 রানে। দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলের রান 5 উইকেটে 202 এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু বলা যায় যে শেষ হয়ে গিয়েছে এবং তারা 5 উইকেটে শেষ পর্যন্ত 212 রান করেছে। আর দক্ষিণ আফ্রিকা বনাম নামিবিয়ার মধ্যে প্রথম একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার রান 6 উইকেটে 348। বার্মিংহামে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ড পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত পাকিস্তানের রান 7 উইকেটে 100। ব্যাটিং বিপর্যয় হয়েছে পাকিস্তানের, কিন্তু সিরিজে ইংল্যান্ড 2-0 এগিয়ে রয়েছে। ভিয়েতনাম ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের বিভাগে শীর্ষ বাছাই ভারতের তানভি শর্মা স্ট্রেট গেমে আজ হারিয়ে দিয়েছেন রাচেল চানকে। ক্যানাডার খেলোয়াড় রাচেল চানকে তিনি স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন, স্ট্রেট গেমে হারিয়ে দিয়েছেন। মাফ করবেন শ্রোতা বন্ধুরা, রাউন্ড অফ 32-এর এই খেলার ফল তানভির পক্ষে 21-16, 21-17। ইউএস ওপেনে বিশাল অঘটন। আজ পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাস হারলেন 5 সেটের লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বেন শেলটনের কাছে। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে জয়ী জেসিকা পেগুলা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ড 3-2 গোলে হারালো ভিয়ারিয়ালকে, ম্যানচেস্টার সিটি 2-0 গোলে হারালো পোর্তোকে, রিয়াল ম্যাড্রিড 2-1 গোলে হারালো ইন্টার মিলানকে। আজ ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি বার্সিলোনা ফেইনউড, পিএসজি বনাম স্লোভন, নাপোলি বনাম আর্সেনাল, লিভারপুল বনাম অ্যাটলেটিকো।

0: এশিয়া কাপ জুনিয়র হকিতে বাংলাদেশের জুনিয়র হকি দল হেরে গেল পাকিস্তানের কাছে। এক নজরে আজকের মতো এই পর্যন্তই, আমরা চলে যাব আতশ গাছের তলায়।
1: আতশ গাছের তলায়
0: আমরা চলে এসেছি শ্রোতা বন্ধুরা, আতশ গাছের তলায়। আর ইউএস ওপেন কিন্তু আগেই তারকাহীন হয়ে গিয়েছিল। গতকাল বিদায় নিয়েছিলেন একাধিক তারকা, আজও বিদায় নিয়েছেন তারকা কার্লোস আলকারাজ। কোয়ার্টার ফাইনাল থেকে তিনি বিদায় নিয়েছেন। আমেরিকার বেন শেলটনের কাছে আলকারাজ হেরেছেন 7-6, 1-6, 3-6, 6-1, 7-6। খেলাটি শেষ হয়েছে নিউ ইয়র্কের মঙ্গলবার রাত ভোর 3:33। এত দেরিতে ইউএস ওপেনে এই প্রথম কোনো ম্যাচ শেষ হলো। আগেও এমন ঘটনা ঘটেছে, ঠিক 2 বছর আগে ইয়ানিক সিনারের বিরুদ্ধে আলকারাজের ম্যাচ শেষ হয়েছিল রাত 2:50। সেবার আলকারাজ জিতেছিলেন, আর এবার আর পুনরাবৃত্তি করতে পারলেন না। এবার আর কিন্তু জিততে পারলেন না আলকারাজ, স্নায়ু ধরে রেখে জিতলেন প্রতিপক্ষ শেলটন। দর্শকের সমর্থনও ছিল তার দিকেই। ম্যাচ গড়ালো 4:28। চোট সারিয়ে দীর্ঘদিন বাদে কোর্টে ফিরলেও সময়টা কিন্তু সুখকর হলো না কার্লোস আলকারাজের জন্য। প্রথম কয়েকটি ম্যাচেতে তাকে বেশ স্বচ্ছন্দেই খেলতে দেখা গিয়েছিল, কিন্তু শেলটনের বিরুদ্ধে প্রথম সেট যথেষ্ট কষ্ট করে জিততে হয়। পরের দুটি সেটে উড়ে যান আমেরিকার খেলোয়াড়ের কাছে। বিদায়ের মুখে দাঁড়িয়ে প্রত্যাবর্তন ঘটান আলকারাজ। চতুর্থ সেটে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি। পঞ্চম সেট হয় হাড্ডাহাড্ডি, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়েননি। সেখান থেকে টাইব্রেকারে ম্যাচ জিতে নেন কার্লোস আলকারাজ। অষ্টম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে নেমেছিলেন আলকারাজ। রজার ফেডারারের পর দ্বিতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে ইউএস ওপেন ধরে রাখতে চেয়েছিলেন। চোট সারিয়ে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে নেমেছিলেন, কিন্তু লক্ষ্য পূরণ হলো না স্পেনীয় খেলোয়াড়রা। গ্র্যান্ড স্ল্যামে টানা 18টি ম্যাচে জয়ের দৌড়ও থামল। গতবার ইউএস ওপেন জেতার পর অস্ট্রেলিয়ান ওপেনেও জিতেছিলেন তিনি। জয়ের পর প্রতিপক্ষ শেলটন বলেছেন সংবাদ মাধ্যমকে, তিনি দর্শকদের জন্যই এই ম্যাচ জিততে পেরেছেন। তার কোচ, দল ছাড়াও পরিবার ও বন্ধুবান্ধবেরাও আজকের ম্যাচে দর্শক আসনে ছিলেন। আর পাশাপাশি নিউ ইয়র্কের মানুষরা ভোর 3 পর্যন্ত জেগে তার খেলা দেখেছেন এবং শেষ পর্যন্ত তার নাম ধরে চিৎকার করেছেন। তার ফলেই কেরিয়ারের অসাধারণ জয় পেলেন বেন শেলটন কার্লোস আলকারাজের বিরুদ্ধে। আমরা ফিরে আসছি আতশ গাছের তলায়। শ্রোতা বন্ধুরা, আপনারা অপেক্ষা করুন।

শ্রোতা বন্ধুরা, আমরা আবারও ফিরে এলাম আতসগাছের তলায়। আর আতসগাছের তলায় আমরা দলীপ ট্রফিতে কিন্তু চলে আসছি। আজ চতুর্থ দিন ছিল, দলীপ ট্রফির ফাইনাল চলছে পূর্বাঞ্চল বনাম দক্ষিণাঞ্চলের মধ্যে। প্রথম ইনিংসেই কিন্তু পূর্বাঞ্চল এগিয়েছিল 372 রানে। দলীপ ট্রফির ফাইনালে আজ চতুর্থ দিনের শেষে সেই লিড আরও বাড়িয়ে নিল পূর্বাঞ্চল। দিনের শেষে তারা এগিয়ে 584 রানে, আর একদিনেরই মাত্র খেলা বাকি। ফলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে 14 বছর পর দলীপ ট্রফি আসতে চলেছে পূর্বাঞ্চলের ঘরে। দ্বিতীয় ইনিংসে 5 উইকেটে 212 রান তুলেছে পূর্বাঞ্চল। শেষবার 2012-13 মরশুমে দলীপ ট্রফি জিতেছিল পূর্বাঞ্চল, তার আগের বছরও ট্রফি জিতেছিল তারা। সেই হিসেবে 14 বছর পর ট্রফি জেতার সামনে পূর্বাঞ্চল। তবে মাঝে 5 বছর আঞ্চলিক ফরম্যাটে খেলা হয়নি, 2 বছর কোভিডের কারণেই প্রতিযোগিতা হয়নি। ঈশান কিশানের 200 রানে ভর করে প্রথম ইনিংসে 708 রান তুলেছিল পূর্বাঞ্চল। জবাবে 336 রানে শেষ হয় দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস, 372 রানে এগিয়েছিল পূর্বাঞ্চল। ভারতের ঘরোয়া ক্রিকেটে ম্যাচের ফয়সলা না হলে প্রথম ইনিংসে যে দল এগিয়ে থাকে তারাই জেতে। সেই হিসেবে 5 দিনে দলীপ ফাইনালের ফলাফল না হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ট্রফি জেতার কথা পূর্বাঞ্চলেরই। ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা হলেও এখন যা পরিস্থিতি তাতে পূর্বাঞ্চলের হারার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তৃতীয় দিনের শেষে 242 রানে 6 উইকেট হারিয়েছিল দক্ষিণাঞ্চল। সেখান থেকে খেলা শুরু করেছিল তারা, তবে চামা মিলিন্দ এবং তিলক বর্মার জুটিকে বিপদে ফেলতেই পারছিলেন না যেন পূর্বাঞ্চলের বোলাররা। দুজনে ধীরে ধীরে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। এমন সময় দক্ষিণাঞ্চলকে ধাক্কা দেন শিখর মোহন, তিনি ফেরান মিলিন্দকে, অর্থাৎ চামা মিলিনকে 43 রানে। এরপরেই ধসে যায় দক্ষিণাঞ্চলের ইনিংস। ত্রিপুরানা বিজয় 1 ও মোহাম্মদ সিরায় 1 রান করলেও তা যথেষ্ট লড়াই ছিল না। 17 রানের দিকে এগিয়ে যেতে থাকলেও তিলক বুঝতে পারছিলেন সময় কম, তাই চালিয়ে খেলতে গিয়ে 99 রানের মাথায় কোনাইন কুরেশির বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। আর দ্বিতীয় ইনিংসে যদি আমরা দেখি যে কত রান করেছে পূর্বাঞ্চল, 5 উইকেটে 212, তা ইতিমধ্যেই বললাম। দ্বিতীয় ইনিংসে কারা কারা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন রানের ক্ষেত্রে সেটা আপনাদের একবার জানিয়ে দিই। দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলের হয়ে শিখর মোহন 52 রান করেছেন। অধিনায়ক ঈশান কিশন, যিনি 200 রান করেছিলেন বা ডাবল সেঞ্চুরি করেছিলেন প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন, 80 রান করেছেন 98 বলে। আর শেষের দিকে কুরেশি, তিনিও কিন্তু 26, তিনি বোলার হলেও তিনিও কিন্তু 30 বলে 26 রান করেছেন, 2টি 4 ও 1টি 6 সাহায্যে। তাই বলাই বাহুল্য যে প্রায় 14 বছর বাদে দলীপ ট্রফি পূর্বাঞ্চলের দিকেই আসছে।

আবারও ফিরে এসেছি আতসকাছের তলায়। আতসকাছের তলায় এবার আমরা চলে যাচ্ছি বিশ্ব প্যারা সিরিজ আহমেদাবাদে, যেটি অনুষ্ঠিত হচ্ছে আহমেদাবাদের মাটিতে। যেন সাফল্যের তীর ছুটল একের পর এক। 2026 বিশ্ব প্যারা তীরঞ্জাদি তীরন্দাজি সিরিজের তৃতীয় পর্বে প্রতিযোগিতার শেষের আগের দিনে ভারত জিতে নিয়েছে 2 সোনা, 2 রূপো ও 1টি ব্রোঞ্জ। পুরুষদের কম্পাউন্ড টিমের বিশ্ব চ্যাম্পিয়ন তোমন কুমার ও শ্যাম সুন্দর স্বামী 152-139 ব্যবধানে ইরাককে হারিয়ে সোনা জেতেন। এরপর হরবিন্দর সিং ও বিজয় সুন্দির রিকার্ভ টিম স্লোভাকিয়াকে 6-2 ব্যবধানে হারিয়ে দ্বিতীয় সোনা এনে দেন। মহিলাদের রিকার্ভ টিমের ভাবনা ও পূজা চীনের কাছে 0-6 হেরে রূপ পান। হুইলচেয়ার তীরন্দাজির মিক্স টিমে স্বাতী চৌধুরী ও আদিল মোহাম্মদ নাজির আনসারি চেক প্রজাতন্ত্রের কাছে 1-5 ফলে পরাজিত হয়ে রূপ জেতেন। দিনের শেষে স্বাতীর তুনেরই যোগ হয় আরও একটি পদক। হুইলচেয়ার তীরন্দাজির মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে রাশিয়ার এলেনা ক্রুতোভাকে 6-2 হারিয়ে ব্রোঞ্জ জেতেন তিনি। তবে সাফল্যের গল্প এখানেই শেষ নয়। বুধবার শেষ দিনে ভারতের সামনে রয়েছে আরও পদকের হাতছানি। মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে নামবেন ভারতের সবথেকে বড় প্রত্যাশা, অর্থাৎ আজকেই কিন্তু মহিলাদের এই কম্পাউন্ডের ফাইনালটি হয়েছে শীতলা দেবী এবং আইজাদা সেদানের মধ্যে। একই বিভাগে ব্রোঞ্জের লড়াইয়ে রয়েছেন ভারতের সরিতা। এছাড়াও রিকার্ভ ও কম্পাউন্ড মিক্স টিমের পদক জয়ের লক্ষ্যেও কিন্তু আজই রয়েছে ভারতীয় দল বিশ্ব প্যারা সিরিজে। বিশ্ব প্যারা সিরিজে তাই বলাই যায় অসাধারণ ফল করেছে ভারতীয় দল।

জুনিয়র এশিয়া কাপ হকিতে আজ পাকিস্তানের কাছে 3-0 গোলে হেরে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশের ছেলেদের দল। 3টি ফিল্ড গোল, 9 ও 12 মিনিটে প্রথম দুই গোলটি করেন ওয়ালিদ রানা, 52 মিনিটে গোলাম মোস্তাফা 3-0 গোল করেন। 4 ম্যাচে মাত্র 1 জয় নিয়ে 5 দলের গ্রুপে বাংলাদেশ চতুর্থ হয়েছে। একমাত্র জয়টি এসেছে গতকাল কাজাকস্তানের বিরুদ্ধে, যারা তাদের 4 ম্যাচেই হেরেছে। গ্রুপ পর্বে বাংলাদেশ চতুর্থ হয়েছে। বাংলাদেশকে এখন খেলতে হবে 5ম থেকে 8ম স্থান নির্ধারণী ম্যাচ, যেখানে বাংলাদেশ সবচেয়ে ভালো করলেও হবে 5ম, খারাপ করলে 8ম। চলমান জুনিয়র এশিয়া কাপে অনূর্ধ্ব 20 আগামী পরশু জাপানের বিপক্ষে জয় পরাজয়ের ওপরই নির্ভর করছে চীনের মুখী শহরে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। যুব এশিয়া কাপ থেকে শীর্ষ 6টি দল বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাবে। গতবার ষষ্ঠ হয়ে বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলেছিল। এবার জাপানকে হারাতে পারলে ষষ্ঠ স্থান নিশ্চিত হবে। জাপানের বিপক্ষে ম্যাচটি তাই বাংলাদেশের জন্য জীবন মরণ লড়াই। আর আতশ কাচের তলায় শ্রোতা বন্ধুরা, শেষ হচ্ছে এখানেই।

তিনি ক্রোয়েশিয়ার ফুটবলের অন্যতম সেরা ফুটবলার। তিনি ক্রোয়েশিয়ার ফুটবলের হৃৎপিণ্ড, এমন কথা অনেক ফুটবল বিশেষজ্ঞ বলে থাকেন। আজকের দিনে উনিশশো পঁচাশি সালে জন্ম হয়েছিল তার, এবং তিনি কিন্তু আজ 41 বছরে পা দিয়েছেন। আর তাকে নিয়েই রয়েছে একটি বিশেষ কথিকা। কথিকাটি লিখেছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, আর গ্রন্থনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, সম্পাদনা অভিরূপ পাল, প্রযোজনা হর্ষ মান্ডে। তাই সেই কথিকাটি শুনুন যার জন্মদিন তাকে নিয়েই, কারণ যার জন্মদিন তাকে নিয়েই তো আমরা কথিকাটি তৈরি করেছি, এবং সেই কথিকাতেই আপনারা পেয়ে যাবেন তার সমস্ত কিছু। উল্লেখ করছি না আলাদা করে শ্রোতা বন্ধুরা তিনি কে, শুনে নি। 41 বছর জন্মদিনে তার ওপর সেই কথিকা

0: সেই ফুটবলারের ওপর, ক্রোয়েশিয়ান সেই ফুটবলারের ওপর কথিকাটি চলুন।
1: যুদ্ধ থেকে বিশ্বমঞ্চে মদ্রিচের অবিশ্বাস্য যাত্রা, লিখেছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। পাহাড়ের কোলে ছবির মতো একটা রাস্তা, রাস্তার ধারে ছোট্ট একটা গ্রাম, চারপাশে নীরবতা, দূরে গরুর পাল। সেই পাল নিয়ে ঘুরে বেড়াতেন এক বৃদ্ধ, তার নাম লুকা মদ্রিচ। কেউ তখন জানত না শান্ত সেই গ্রাম একদিন যুদ্ধের আগুনে পুড়ে যাবে, আর সেই আগুন কেড়ে নেবে বৃদ্ধ লুকার জীবন, বদলে দেবে তার ছোট্ট নাতির ভবিষ্যৎ। 1991 যুগোস্লাভিয়া ভেঙে ক্রোয়েশিয়ার স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে। সংঘাতের আঁচ ছড়িয়ে পড়ছে চারপাশে, ছোট্ট গ্রামটিও বাদ গেল না। ক্রোয়েটদের ওপর হামলা শুরু হল 1991 সালের ডিসেম্বরে। গরুর পাল নিয়ে বাড়ি ফেরার পথে খুন হন লুকা মদ্রিচের দাদু। তখন নাতির বয়স মাত্র 6, বন্ধুদের সঙ্গে খেলছিল ছোট্ট লুকা। হঠাৎ খবর এলো দাদু আর নেই। সেদিনই যেন ছিন্ন হয়ে গেল শৈশব, পরিবারকে ঘর ছাড়তে হলো, পাড়ি দিতে হলো জাদারে। উদ্বাস্তু হিসেবে হোটেলে আশ্রয় নিল মদ্রিচ পরিবার। যে বয়সে একটা শিশুর হাতে থাকার কথা খেলনা, সেই বয়সেই লুকার জীবনে ঢুকে পড়ল যুদ্ধ, মৃত্যু, আতঙ্ক আর অনিশ্চয়তা। কিন্তু যুদ্ধ সব কিছু কেড়ে নিতে পারেনি, একটা ফুটবল তখনও তার কাছে ছিল আশ্রয়। জাদারের হোটেলেই শুরু হলো অন্য রকম জীবন, বাইরে বোমার শব্দ, সাইরেন, আতঙ্ক। আর হোটেলের পার্কিং লটে একটা বল নিয়ে ছুটে বেড়াতো রোগা ছোটোখাটো ছেলেটা। চারপাশের ভয়াবহ বাস্তব থেকে ফুটবলই ছিল তার পালানোর রাস্তা। সেই পার্কিং লটে দিনের পর দিন বল পায় অনুশীলন করতেন তিনি। পরে সেই সময়ের কথা বলতে গিয়ে মদ্রিচ জানিয়েছেন, যুদ্ধের ভয়াবহতার মধ্যেও ফুটবল তাকে অন্য জগতে নিয়ে যেত। ছোট্ট লুকার প্রতিভা প্রথম বুঝেছিলেন তোমিস্লাভ বসিচ। পরবর্তীতে মদ্রিচ যাকে বলেছিলেন তার দ্বিতীয় বাবা। যুদ্ধের কঠিন সময় বসিচ শুধু তাকে ফুটবল শেখাননি, বিশ্বাসও করিয়েছিলেন। রোগা শরীর, ছোটোখাটো গড়ন দেখে অনেকেই যেখানে সন্দেহ করেছিলেন, বসিচ সেখানে দেখেছিলেন সম্ভাবনা। তবু পথটা মসৃণ ছিল না। শারীরিক গড়নের কারণে হাচদুক স্প্লিটের ট্রায়ালেও প্রত্যাখ্যাত হতে হয়েছিল মদ্রিচকে, কিন্তু প্রত্যাখ্যান তাকে থামাতে পারেনি। ডায়নামো জাগ্রেবের যুব দলে সুযোগ পেলেন। পরে জিনস্কি মোস্তার ও ইন্টার জাপ্রেসিচে লোনে গিয়ে নিজেকে তৈরি করলেন। সেখানেই ধীরে ধীরে পরিষ্কার হল ফুটবল শুধু শক্তির খেলা নয়, বুদ্ধি, দৃষ্টি, সময় জ্ঞান আর বল নিয়ন্ত্রণও একজন ফুটবলারকে আলাদা করে দিতে পারে। 2008 সালে টটেনহ্যাম হটস্পারে পা রাখলেন মদ্রিচ। ইংল্যান্ডেও শুরুটা সহজ ছিল না, দল খারাপ ফল করছিল, মদ্রিচও সবসময় প্রথম একাদশে জায়গা পাচ্ছিলেন না। কিন্তু হ্যারি রেডনা তার মধ্যে অন্য কিছু দেখতে পেলেন। মদ্রিচকে মাঝ মাঠের আরও গভীরে খেলার স্বাধীনতা দিলেন তিনি, আর সেখান থেকেই যেন বদলে গেল গল্প। বল পায় ছোট্ট সেই ফুটবলার ধীরে ধীরে হয়ে উঠলেন ম্যাচের ছন্দ নিয়ন্ত্রণকারী। তারপর 2012 সালে রিয়াল ম্যাড্রিড, প্রায় 30 মিলিয়ন ইউরোর দল বদল, প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। কিন্তু প্রথম মরশুমে সমালোচনা।

কম হয়নি। তাকে রিয়ালের অন্যতম খারাপ সই বলেও কটাক্ষ করা হয়েছিল। মদ্রিজ অবশ্য জবাব দিয়েছিলেন মাঠে, ধীরে ধীরে বদলে গেল তার পরিচয়। বেঞ্চের ফুটবলার থেকে হয়ে উঠলেন রিয়ালের মাঝমাঠের প্রাণ। রিয়াল ম্যাড্রিডের হয়ে 13 মরশুমে 597 ম্যাচে 43 গোল, জিতেছেন 28টি ট্রফি, তার মধ্যে 6টি ইউরোপিয়ান কাপ, 6টি ক্লাব বিশ্বকাপ, 5টি UEFA সুপার কাপ, 4টি লা লিগা, 2টি কোপা দেল রে এবং 5টি স্প্যানিশ সুপার কাপ। এই 28টি ট্রফি তাকে রিয়াল ম্যাড্রিডের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ী ফুটবলার করেছে। টনি ক্রুস ও ক্যাসিমিরোর সঙ্গে তার মাঝমাঠের জুটি হয়ে উঠেছিল আধুনিক ফুটবলের অন্যতম সেরা। মদ্রিচের ফুটবলে ছিল না অযথা প্রদর্শন, ছিল ছন্দ, নিখুঁত পাস, চাপের মধ্যেও বল ধরে রাখার অসাধারণ ক্ষমতা। কখন গতি বাড়াতে হবে, কখন খেলা ধীর করতে হবে, মাঝমাঠ যেন তার হাতের তালুতে। কিন্তু ক্লাবের সাফল্যের বাইরেও তার জীবনের সবচেয়ে আবেগের অধ্যায় লেখা হয়েছিল দেশের জার্সিতে। 2018 রাশিয়া বিশ্বকাপ, ছোট্ট ক্রোয়েশিয়া পৌঁছে গেল ফাইনালে, তবে সেই দলে হৃদয় ছিলেন অধিনায়ক লুকা মদ্রিচ। অবশ্য ফ্রান্সের কাছে 4-2 হেরে বিশ্বকাপ জেতা হয়নি, কিন্তু মদ্রিচ জিতে নিলেন গোল্ডেন বল, বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সেই বছরই মেসি রোনাল্ডোর একাধিপত্যকে ছাপিয়ে তার হাতে উঠল ব্যালন ডি'অর, পাশাপাশি ফিফার দ্য বেস্ট এবং ইউএফার বর্ষসেরা ফুটবলারের সম্মানও পান তিনি। ক্রোয়েশিয়ার হয়ে তার গল্প থামেনি সেখানেও। 2022 বিশ্বকাপে দলকে তৃতীয় স্থানে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, আর 2026 বিশ্বকাপে 40 বছর বয়সে আবারও দেশের জার্সিতে মাঠে নেমে ইতিহাস লিখলেন। পানামার বিরুদ্ধে ম্যাচে খেললেন তার 200তম আন্তর্জাতিক ম্যাচ। পুরুষদের ফুটবলে

0: শেষ পর্যন্ত ক্রোয়েশিয়া বিশ্বকাপের শেষ 32 পর্তুগালের কাছে 2-1 হেরে বিদায় নেয়। কিন্তু অধিনায়ক মদ্রিচের উপস্থিতিই যেন আলাদা এক গল্প। 2026 বিশ্বকাপ শেষে দেশের হয়ে তার পরিসংখ্যান দাঁড়িয়েছে 202 ম্যাচ 29 গোল। রিয়াল ম্যাড্রিডের হয়ে 13 বছরের অধ্যায় শেষ করে 2025 সালে এসি মিলানে নতুন চ্যালেঞ্জ নেন মদ্রিচ। 2025-26 মরশুমে মিলানের হয়ে খেলেছেন 37 ম্যাচ, করেছেন 2টি গোল, বয়স তখন 40, তবু তাকে ধরে রাখতে চেয়েছে ইটালির ক্লাবটি। 2026 সালের জুলাইয়ে মিলান ঘোষণা করে মদ্রিচের চুক্তি বাড়ানো হয়েছে 30 জুন 2027 পর্যন্ত। আজ 9 সেপ্টেম্বর 41 পা দিলেন তিনি, অথচ এখনো থামেননি। আন্তর্জাতিক ফুটবল থেকে তার আনুষ্ঠানিক অবসরের কথা জানাননি, ক্লাব ফুটবলেও তিনি সক্রিয়। তাই মদ্রিচের গল্পকে এখনই বিদায়ের গল্প বলা যায় না, বরং ফিরে তাকালে দেখা যায় তার জীবনের প্রতিটি বাঁক যেন এক একটি অসম্ভবকে সম্ভব করার গল্প। যে ছেলেটিকে রোগা বলে প্রত্যাখ্যান করা হয়েছিল, সেই হয়ে উঠেছে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার। যে শিশুকে যুদ্ধের ভয় ঘরছাড়া করেছিল, সেই শিশুই একদিন বেনারবুরে আলোয় দাঁড়িয়েছে। যে ছেলেটি উদ্বাস্তু হোটেলের পার্কিং লটে বোমার শব্দের মধ্যে বল নিয়ে ছুটত, সেই পায়ে উঠেছে ব্যালন ডি'অর। জন্মদিনে তাই শুধু একজন ফুটবলারের বয়স বাড়ে না, মনে পড়ে যায় এক দীর্ঘ যাত্রার কথা। একটা যুদ্ধ তাকে ঘরছাড়া করেছিল, একটা ফুটবল তাকে আশ্রয় দিয়েছিল, আর সেই ফুটবলই একদিন তাকে পৌঁছে দিয়েছিল বিশ্ব মঞ্চে।
1: লুকা মদ্রিচের আজ জন্মদিন, 41তম জন্মদিন উপলক্ষে শুনলেন বিশেষ কথিকা। লিখেছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, বলেছেন বা গ্রন্থনা বুধাদিত্য মুখোপাধ্যায়, ও সম্পাদনা অভিরূপ পাল, আর সমগ্র অনুষ্ঠানটির প্রযোজনা হর্ষ পাণ্ডে। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো, আর লুকা মদ্রিচকে আকাশবাণীর ক্রীড়া বিভাগের পক্ষ থেকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।

আজকের দিনে খেলার দুনিয়ায় ঘটেছিল যুক্তরাষ্ট্র ওপেনেই উল্লেখযোগ্য ঘটনা অনেক রয়েছে, তবে একটির কথাই উল্লেখ করছি। ১৯৯০ সালে আজকের দিনেই মাত্র ১৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবে পিট সাম্প্রাস হারিয়েছিলেন তার দীর্ঘদিনের প্রতিপক্ষ আন্দ্রে আগাসিকে স্ট্রেট সেটে 6-4, 6-3, 6-2, এবং সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস ওপেন জিতে নিয়েছিলেন। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের তা জানিয়ে অবশ্যই আমাদের মেল করুন aircolkatasports@gmail.com, আর নিজেদের ফেসবুক পেজে গিয়ে টাইপ করুন aircolkatasports এবং লিখে জানান আপনাদের স্পষ্ট মতামত। রোজ ক্রীড়াঙ্গনের আসরে কান পাতুন, এই আশা নিয়ে শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক হাজির হয়ে গিয়েছি আজকে আরো একটি নতুন অনুষ্ঠান নিয়ে। তবে সাধারণত যে ধরনের অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিয়ে থাকি, আজকের অনুষ্ঠানটি কিন্তু তার থেকে একটু আলাদা। এবং আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমি রবি ঠাকুরের একটি গানের দু লাইন দিয়ে শুরু করতে বড্ড ইচ্ছে করছে। চোখের আলোই দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। নিশ্চয়ই আমার বন্ধুরা রেডিওর উপার থেকে ভাবছেন যে হঠাৎ ভগিনী স্বাগতা কেন এই কথা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছে। শুরু করছি তার কারণ আজকে আমার সঙ্গে যে অতিথি স্টুডিওতে রয়েছেন, প্রথমে তার নামটা একটু জানিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন সুলেখা দাস মুর্মু। সুলেখা, তোমাকে স্বাগত জানাই আকাশবাণীর স্টুডিওতে।
2: নমস্কার।
1: সুলেখা আমার সঙ্গে বসে রয়েছে স্টুডিওতে এবং বেশ কিছুক্ষণ আগে এসেছে, এবং আমার আজকে সৌভাগ্য হয়েছে সুলেখার সঙ্গে এই আলাপচারিতায় বসার। তার কারণ শুনেছিলাম আমি যে সুলেখা বিশেষভাবে সক্ষম একজন মানুষ, সুলেখা দেখতে পান না। এই কথাটা বলতে কিছুটা কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু ওই যে বললাম না রবি ঠাকুরের কথা, চোখের আলোয় হয়তো সুলেখা দেখতে পান না, কিন্তু তার অন্তরের দৃষ্টি দিয়ে এই পৃথিবীর সব রূপ রং রস তিনি নিংড়ে নিয়েছেন। এবং এমন একজন মানুষের সঙ্গে আজকে আমি বসে আছি। আমরা তো অনেক হিরোইন, হিরো, নেতা, নেত্রী, তাদের জীবন দর্শন পড়ি, শুনি, তাদেরকে আমাদের দিশারি বলে মনে করি। তো আজকে আমি যখন স্টুডিওতে বসার আগে সুলেখার সঙ্গে একটু কথা বলছিলাম আজকের অনুষ্ঠান নিয়ে, তখন বারবারই মনে হচ্ছিল যে সুলেখা তাদের থেকে বোধহয় কোনো অংশেই কম নন। তিনিও জীবনের এক নতুন দিশা নিজে দেখেছেন এবং অন্যদেরও দেখানোর চেষ্টা করছেন। সরাসরি চলে আসি আজকের অনুষ্ঠানে, সুলেখার কাছ থেকে প্রথমেই শুনে নেব আমি। সুলেখা, তুমি কোথা থেকে আসছো সেটা যদি আমার শ্রোতা বন্ধুদের একটু বলো।
2: আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত নাদাভাঙ্গা গ্রাম থেকে আমি এসেছি।
1: আচ্ছা আচ্ছা সুলেখা, যেমনটি বললাম যে আমি তো দেখতে পাচ্ছি যে তুমি দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে সবসময়ই বলবো যে তুমি বিশেষ বিশেষভাবে সক্ষম একজন মহিলা এবং অনেকের কাছে তুমি একজন আদর্শ নারী। তুমি যদি একটু তোমার ছোটবেলার কথা, তোমার বাড়িতে কে কে ছিলেন, কিভাবে তুমি বড় হলে, এই গল্পটা বা এই যে তুমি চোখে দেখতে পাও না, এটা কি একেবারে জন্ম থেকেই নাকি কোনো কারণে তুমি তোমার দৃষ্টি হারালে, সেটা যদি একটুখানি বলো।
2: না, প্রথম বলি যে আমি জন্ম থেকেই দৃষ্টিহীন।
1: আচ্ছা,
2: তো সেখানে দৃষ্টিহীন হলেও আমার এখন যেরকম আমি একদম দেখতে পাচ্ছি না, আগে আমি প্রথমে এরকম ছিলাম না, কিছু দেখতে পেতাম কিছু,
1: ছোটবেলায় দেখতে পেতে,
2: অল্প অল্প দেখতে পেতাম।
1: আচ্ছা আচ্ছা।
2: তারপর থেকে আমার দুই ভাই, বাবা মা এবং ঠাকুমা সবার সাথে আমার বেড়ে ওঠা। তারপরে আমি তখনও বুঝে উঠতে পারিনি যে আমি অন্যদের থেকে আলাদা। তো গ্রামের বিদ্যালয়ে আমি কিন্তু ভাই দাদা ওদের সাথে পড়াশুনো শুরু করি।
1: আচ্ছা,
2: ওখানে গিয়ে পড়াশুনো করার পর দুটো ক্লাস, মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, তখনই বুঝলাম যে আমি অন্যদের থেকে আলাদা। কারণ কোথাও খেলতে গিয়ে প্রবলেম হচ্ছে, কোথাও পড়ার যেগুলো টিচাররা দিচ্ছেন আমি সেগুলো ঠিক ফলো করতে পাচ্ছি না।
1: না, সেটা তখন তার মানে তোমার কিছু কিছুটা দৃষ্টিশক্তি ছিল, তাই তো?
2: হ্যাঁ, আমার কিছুটা দৃষ্টিশক্তি ছিল।
1: আচ্ছা,
2: তখন আমি যাতায়াত করে একা আমি স্কুলে যেতে পারতাম।
1: আচ্ছা,
2: তো সেখানে
1: সেটা ক্ষীণ ছিল, তাই তো?
2: সেটা ক্ষীণ ছিল।
1: আচ্ছা,
2: সেখানে আমি পড়াশোনা শুরু করি এবং আমার যারা টিচাররা ছিলেন ওখানে, ওনারা বুঝেন যে আমি পড়াশোনা করতে চাইছি কিন্তু পেরে উঠি না। তখন ওনারা আমার বাড়ির বাবা মা সবাইকে বলেন, বাবা মা সেখানে, বাবা মা তো যেহেতু তেমন কিছু জানে না গ্রামের মানুষ।
1: কি করতেন বাবা?
2: বাবা পেশায় ছিলেন মানে ফিশারম্যান, এবং উনি ছোট একটা মুদিখানা দোকান ছিল।
1: আচ্ছা,
2: কোনোভাবে মোটামুটি কেটে যেত, তিন ভাই বোনকে নিয়ে বাবা মা সবার কেটে যেত। যে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সেরকম পরিবার ছিল না,
1: মানে সঠিক সময়ে এইটা বুঝতে পেরে তার যে একটা চিকিৎসা সেই সুযোগটা ছিল না।
2: হ্যাঁ, সেই সুযোগটা ছিল না, তাই হয়ে ওঠেনি যথাটাইমে। তো ওই সময়ে আমার যিনি প্রধান শিক্ষক ছিলেন ওই স্কুলে, উনি একদিক থেকে আমার আত্মীয়ও ছিলেন, কারণ আমার বড় পিসমশাই।
1: আচ্ছা,
2: কারণ উনি বুঝলেন যে এটা পড়াশোনা করলে ভালো পড়াশোনা করবে, এগিয়ে যাবে। ওনার সহায়তায় আমি মানে ব্লাইন্ড স্কুলে ভর্তি হই।
1: আচ্ছা, সেটা কোথায়?
2: সেটা ছিল পূর্ব মেদিনীপুর, চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম,
1: আচ্ছা,
2: দৃষ্টিহীন শিক্ষায়তন।
1: আচ্ছা, তাহলে তোমার বাপের বাড়ি কোথায় ছিল?
2: আমার বাপের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা।
1: আচ্ছা আচ্ছা,
2: দক্ষিণ চব্বিশ পরগনাতে আমার বাপের বাড়ি ছিল। আমি ওখান থেকে স্কুলে চলে যাই পূর্ব মেদিনীপুর জেলার চৈতন্যপুর দৃষ্টিহীন শিক্ষায়তন, বিবেকানন্দ মিশন আশ্রমে দৃষ্টিহীন শিক্ষায়তন।
1: মানে আশ্রমে থেকে পড়াশোনা করতে হতো,
2: ওখানে থেকে পড়াশোনা করতে হতো। এবার ওখানে আমি যখন গেলাম তখন আমি অনেকটা বুঝতে শিখেছি, কারণ আমার একটু দেরি হয়ে গেছিল স্কুলে যেতে। তো সেই জায়গাতে যখন আমি পৌঁছালাম তখন আমি বুঝে গেলাম যে না, আমি আমার মতো সঠিক জায়গায় এসেছি।
1: আচ্ছা, তো বন্ধুরা, সুলেখার সঙ্গে আমরা কথা বলছি, ওর ছোটবেলা নিয়ে কথা বলছি। আজকের এই অনুষ্ঠানটা কেন বা আজকের এই অনুষ্ঠানের শিরোনামটা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি বলিনি। আজকের এই অনুষ্ঠানের শিরোনাম ঘুরে দাঁড়ানোর কাহিনী। এই যে সুলেখা আজই আমার পাশে বসে রয়েছে, সে ছোটবেলায় অত্যন্ত ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন ছিল এবং ধীরে ধীরে সে সম্পূর্ণ দৃষ্টি হারায় এবং অত্যন্ত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তার জীবন যাপন। সেই জীবন যাপনের গল্প আজকে আমরা শুনব। তার কারণ, আমরা আজকাল মানুষ অতি সহজেই হেরে যাই, নিজেদের ছোট ছোট দুঃখ কষ্টকে এত প্রাধান্য দিয়ে ফেলি, সেখান থেকে কোথাও কোথাও আমরা পড়ে যাচ্ছি প্রতিদিনের ডিপ্রেশনে, তা থেকে নানান রকম কারণে আমরা কখনো কখনো তো জীবনহানিও করতে চাই। সেই রকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে সুলেখা, সে কিন্তু আজকে সম্পূর্ণ নিজের চেষ্টায় এবং অবশ্যই পারিপার্শ্বিক মানুষের সাহচর্য সহযোগিতা পেয়েছে, তো অবশ্যই আজকে কিন্তু একজন সফল নারী, তারই ঘুরে দাঁড়ানোর কাহিনী আমি আজকে আপনাদের সাথে ভাগাভাগি করে নেব। কেউ সরে যাবেন না রেডিওর ওপার থেকে। আমি জানি এই গল্প আপনাদেরও সকলকে অনুপ্রাণিত করবেন এবং আপনারাও এক নতুন দিশা আজকে খুঁজে পাবেন। আবার আসি সুলেখার কাছে। সুলেখা, তাহলে তোমার সেই যে পড়াশুনো শুরু হলো, কতদূর তারপর সেখানে তুমি পড়াশুনো করলে বা পড়াশুনোর পাশাপাশি তুমি বলছিলে আমাকে যে তুমি ছোটবেলায় খেলাধুলো করেছো, সেই যে সময়টা, সেই গল্পটা, কিভাবে খেলাধুলোর জগতে গেলে সেটা একটু বলো আমার।

0: বন্ধুদের?
1: আমি পড়াশোনা শুরু করার দু বছর পরে ক্লাস টু থ্রিতে পড়ি, ওই সময়ে আমাদের স্কুলে স্পোর্টস হতো, তো সেখানে আমি স্পোর্টসে খুব ভালো ফলাফল করি এবং অনেকেই সেখানে করে।
0: কি খেলতে?
1: আমি দৌড় 100 মিটার, 200 মিটার, 800 মিটার, আচ্ছা লং জাম্প, তারপরে এর মধ্যে তো সাঁতার তো ছিলই। এগুলোর মধ্যে যখন আমি এদিকে এগিয়ে গেলাম, ভালো ফলাফল করলাম, তখন ওই স্কুলের যিনি খেলার টিচার ছিলেন, ওনারা সবাই আমাকে ওইদিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করলেন।
0: আমি একটা ছোট্ট কথা তোমাকে জিজ্ঞাসা করি, এই যে তুমি এই দিকে এগিয়ে গেলে, এই যে খেলাধুলোর জগতে এগিয়ে গেলে, অনেক সময় তো আমরা যারা সম্পূর্ণভাবে দেখতে পাই তারাও গিয়ে কোথাও ধাক্কা খাচ্ছি, ঠোকা খাই, পড়ে যাই, তোমার অসুবিধে হতো? কিরকম অসুবিধে হতো, সেটাকে কিভাবে জয় করে?
1: এবার বলি, ওখানে দৃষ্টিহীনদের মধ্যেই খেলাটা হতো, কারণ যেহেতু আমি দৃষ্টিহীন, দৃষ্টিহীনদের সব খেলাধুলা হতো ওখানে, তার দৃষ্টিহীনদের রাজ্য স্তর ছিল, ন্যাশনাল ইন্টারন্যাশনাল এগুলো সবই হতো। তো সেই দৃষ্টিহীনদের যে সিস্টেম, যেটা যেভাবে ধাক্কা না খাই, যেভাবে পড়ে না যাই, সেই সিস্টেমে আমাদের খেলাধুলোটা হতো। কিন্তু তার মধ্যেও তো দেখতে পাওয়া মানুষরাও পড়ে যায়, সেক্ষেত্রে আমরাও কখনো কখনো পড়েছি, ভেঙেছে হাত, পা ভেঙেছে, কোথায় পায়ের চামড়া উঠে গেছে, অনেক কিছু প্রবলেম।
0: ওটাই আমি বলতে চাইছি, ওটাই শুনতে চাইছি, যে ভেঙে পড়নি তাই তো, মনের জোরটা কখনোই তোমার কমে যায়নি?
1: না, কমে যায়নি, সেক্ষেত্রে অনেক ধাক্কা খেয়েছি জীবনে, অনেক কিছু হয়েছে, কিন্তু তবুও আমি এদিকটা আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোথাও থেমে যাইনি। এবং আমার যে টিচার ছিলেন, উনি আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে, হতে পারে, পড়ে যেতে পারিস, তুই যখন ছোটবেলায় হাঁটা শিখেছিস তখন তুই ধাক্কা খেয়েছিস, পড়েছিস, তুই হাঁটা বন্ধ করে দিয়েছিস,
0: ঠিক,
1: তো আমার টিচার ছিলেন যিনি, ওনার অনুপ্রেরণায় এবং আমার চেষ্টায় আমি এগিয়ে যাই।
0: মাস্টারমশাইয়ের নামটা মনে আছে?
1: হ্যাঁ, মাস্টারমশাইয়ের নাম অবশ্যই মনে রয়েছে, কারণ উনি ছিলেন সুমিত কুমার বাগ। উনি আমার শুধু খেলার টিচার নয়, আমার সর্বদিকে সমস্ত কিছুতে উনি আমাকে সাহায্য করেছেন এবং এখনো ওনার সাথে আমার কথাবার্তা হয়।
0: আচ্ছা, মানে একজন গাইড তোমার জীবনে,
1: আমার পথপ্রদর্শক বলা যায় উনাকে।
0: বাহ, আচ্ছা, এ তো গেল কথা যে খেলার জগতে এইভাবে তোমার আশা হলো। বাবা মার সহযোগিতা ছিল? বাবা মা কি চেয়েছিলেন যে তুমি এই কাজগুলো করো, মা নাকি সবাই একটু ভয় পেতেন, একটু পেছনের দিকে টানতেন, সেরকম হয়েছে না সকলে তোমাকে খুব সহযোগিতা করেছেন?
1: না, আমার মা এবং বাবা দুজনেরই ইচ্ছে ছিল যে আমার মেয়ে কিছু করুক, কিন্তু আমার বাবার যেহেতু আর্থিক অবস্থা ভালো ছিল না, সেক্ষেত্রে বাবা মা আমাকে সেভাবে করে সময় দিতে পারেনি, কিন্তু মনে মনে ওনারা চেয়েছেন যে আমি এগিয়ে যাই। ওনাদের, আমি থাকতাম হোস্টেলে, ওনারা থাকতেন বাড়িতে, ওখান থেকে যতটা সহযোগিতা করা যায়, যতভাবে আমাকে এগিয়ে দেওয়া যায়, সেটা সর্বদা আমার বাবা মা এবং আমার আত্মীয় পরিজনরাও চেষ্টা করেছেন।
0: আচ্ছা, আর এই যে খেলাধুলোর জগতে এলে বা পড়াশোনাটা তার পাশাপাশি তোমার চলছিল, কতদূর পড়াশোনা করলে?
1: আমি পড়াশোনা করেছি, আমি হায়ার সেকেন্ডারি দিয়ে সেকেন্ড ইয়ার দেওয়ার পড়তে পড়তে আমার বিবাহ হয়ে যায়, আমি আর পড়াশোনার সুযোগ পাইনি।
0: খেলাধুলো
1: আমি করেছি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলি 2005 পর্যন্ত, আর 2005 গিয়ে আমি ওই ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার হিসেবে পরিচিত হই অ্যাথলেটিক্সে, মানে অ্যাওয়ার্ডও পেয়েছিলাম, কিন্তু আমি ওই জগৎ থেকে ফিরে আসতে চাইনি, কিন্তু আমার শারীরিক অসুস্থতা আমাকে ওই জায়গা থেকে ফিরে আসতে বাধ্য করেছে। এই জায়গাতে আমি হেরে গেছি, কারণ এই জায়গাতে আমার সত্যি কষ্ট, কারণ
0: সেটা খেলার কোন কোন সেগমেন্টে ছিল
1: আমার, ওখানে আমি ছিলাম 100 মিটার রান আর 200 মিটার রান, আমি ওখানে ইন্টারন্যাশনালে ওখানে চান্সও পেয়েছিলাম, কানাডাতেও গিয়েছি।
0: আচ্ছা,
1: হ্যাঁ, ওখানে আমি কোন অসুস্থতার কারণে, আর ওখানে আমি কোন র্যাঙ্ক করতে পারিনি, তবে আমার অসুস্থতার কারণটা তো জানেন সবাই, তো সেখানে আমাকে ফিলিপাইন্সেও চান্স করে দিয়েছিলেন ওনারা, কিন্তু সেই কারণ, সেই আমার অসুস্থতার কারণ এতটাই বড় হয়ে দাঁড়ালো যেখানে আমাকে ওই জগৎ থেকে সরে আসতে হলো। কারণ আজকের বলছি, আজকে আমার খুব কষ্টও লাগছে এই জায়গায়, কারণ আমি এটা নিয়ে এগোতে চেয়েছিলাম, খুব চেয়েছিলাম, কিন্তু আমি অসুস্থতার কারণে সত্যি পেরে উঠিনি।
0: তখন তুমি কত কত বছর বয়স?
1: তখন আমি
0: বয়স কত ছিল?
1: তখন আমার বয়স ছিল এই 13-14।
0: মানে সেটা কি শুধু এই যে তোমার দৃষ্টিহীনতা সেটা নাকি অন্য কোন শারীরিক সমস্যা?
1: না না না, আমার এই দৃষ্টিহীনতা তো এটা আমার কোন শারীরিক অসুবিধা নয়, কারণ এটা আমার সঙ্গী, এভাবেই চলতে হবে, কারণ সময়ের সাথে সব মানিয়ে নিতে পেরেছিলাম। কিন্তু ওই ওই দৃষ্টিহীনতা কোনো কারণ নয়, আমার শারীরিক অন্যান্য প্রবলেম এসে গেছিল, তো পড়াশোনাও করতে পারবো এরকম নিশ্চয়তাও ছিল না।
0: আচ্ছা,
1: কিন্তু সে জায়গা খেলাধুলাও ছেড়ে দিলাম।
0: আচ্ছা,
1: কিন্তু পড়াশোনার জগতে আমার এই শিক্ষক শিক্ষিকা যিনার কথা একটু আগে বলছিলাম, উনি এবং আমার আর এক শিক্ষিকা ছিলেন ছবি সামন্ত, উনিও আমাকে খুব অনুপ্রাণিত করে যেভাবে আমাকে ওই অসুস্থতার মধ্য দিয়ে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সে চেষ্টাই ওনারা সারাক্ষণই করে গেছেন।
0: তুমি বলছো যে এই যে তোমার দৃষ্টিহীনতা এটাই তোমার শক্তি, এই যে কথাটা, এই কথাটার মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে তোমার মনের জোর। তুমি হয়তো পারোনি, খেলার জগৎটা তোমাকে ছেড়ে আসতে হয়েছে ঠিকই। দেখো, সকলেরই তো মানে কোন না কোন একটা নির্দিষ্ট কাজ ভগবান ঠিকই নির্ধারণ করে রাখেন, তো তুমি কিন্তু আজকে একটা অন্যভাবে নিজেকে সফলতায় পৌঁছে নিয়ে যেতে পেরেছো। এবারে আমি সেই প্রসঙ্গে আসব যে তুমি এখন কি করো, এবং তোমার পড়াশুনো বললে তুমি যে সেকেন্ড ইয়ারের পরপরই তোমার বিয়ে হয়ে গেল, কিভাবে সেই বিয়ে হলো, কার সাথে হলো, এবং এখন তুমি কি করছো, এই এখনকার সময়ের কথাটা তুমি বলো।
1: আমার আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমারই এক বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন উনি, ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল, কারণ আমার এই সমস্ত যে এই শারীরিক অসুস্থতা সমস্ত কিছু জেনে এবং আমার যে ভালো দিক খারাপ দিক সবই সে জানতো, সে জেনেও তো আমার সঙ্গে তার একটা সম্পর্ক হয়, তাতে করে আমার সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে তার সাথে বিয়েও হয়ে যায়।
0: আচ্ছা,
1: তারপর আমার এই জীবন যখন বিয়ে হয়েছে তখন উনি কিন্তু তখন কিছু তেমন করতেন না।
0: আচ্ছা,
1: এই টিউশন করতেন আর বা কোনোভাবে টিউশন, আমিও দু চারটে চেষ্টা করতাম দুটো চারটো ছোট বাচ্চা পড়ানোর, পড়িয়ে এভাবে খুব কষ্ট করেই চলছিল।
0: তারপরে তারপরে কিভাবে এই যে তোমরা আজকে জীবিকা নির্বাহ করছো, মাশরুমের চাষ করছো তাই তো?
1: হ্যাঁ, এখন বর্তমান মাশরুমের চাষ করছি। যিনি এখন আমার হাজবেন্ড, উনি আমার বন্ধু, সব সময়তেই উনি বলেছে আমি তোমার বন্ধু,
0: ঠিক,
1: কারণ উনি সব সময় আমার পাশে থেকেছেন এবং এই এখনো যে এসছেন উনি, আমি ভয় পাচ্ছিলাম তো উনি আমাকে কিন্তু বলছে কোনো ভয় নেই, তো এই জায়গাতে আমাকে উনি আজকে উনি এসেছেন। আর এই মাশরুম যে ব্যাপারটা, উনি এটা প্রথম থেকে জানতেন কিন্তু সেটা আমি জানতাম না।
0: আচ্ছা,
1: উনি যেখানে পড়াশোনা করতেন তো সেখানে উনি এই মাশরুম জিনিসটা জানতেন।
0: এই মাশরুম চাষটা তোমরা কিভাবে শুরু করলে?
1: মাশরুম চাষ শুরু করি, উনি রামকৃষ্ণ মিশনের ক্যাজুয়াল কর্মচারী হিসেবে প্রথমে এই মাশরুম কাজে উনি কাজ করেন প্রথমে, সেখান থেকে উনি যখন কাজ করছিলেন তো আমি কাজ করার পরে মাশরুমটা আমিও একটু বুঝলাম জানলাম, তখনই উনাকে বললাম যে তুমি যখন ওখানে কাজ করছো, আচ্ছা ঠিক আছে আমি তো বাড়িতে আছি, তো আমিও তাহলে একটু করে দেখি না দু একটা কেমন কি হয়। তো উনি যেখানে কাজ করতেন ওখানে বীজ সমস্ত কিছু পাওয়া যেত, তো উনি আমাকে প্রথম এই দিকে সাহায্য করেন, মাশরুমের বীজ, প্লাস্টিক এবং ইত্যাদি ইত্যাদি যা কিছু লাগে উনি আমাকে সমস্ত কিছু দিকে সাহায্য করেন। আমি সেটা বাড়িতে কিভাবে করা যায়, কারণ উনি আমাকে বলেও দিয়েছেন, কারণ আমি তো তখন ট্রেনিং নিও নি, কিছু জানিও না।
0: তোমার যে স্বামী তিনি ট্রেনিংটা নিয়েছিলেন তাই তো?
1: উনি ট্রেনিং নিয়েছিলেন, উনি জানতেন, এবং পরবর্তীতেও উনিও এই যে প্র্যাকটিক্যাল, ওই প্র্যাকটিক্যালের ট্রেনিংটাও উনি করাতেন। ব্লাইন্ড বয়েজ যে একাডেমি রয়েছে,
0: আচ্ছা,
1: নরেন্দ্রপুর রামকৃষ্ণ ব্লাইন্ড বয়েজ একাডেমি, ওখানে উনি প্র্যাকটিক্যাল যে দিকটা সেটা উনিও করাতেন।
0: আচ্ছা, তারপরে তোমরা এটা শুরু করলে বাড়িতে নাকি?
1: হ্যাঁ, তারপর আমরা এটা বাড়িতে ছোট করে শুরু করলাম, করে তারপরে কিছু হলো ভালো মোটামুটি।
0: মোটামুটি কি লেগেছিল এই ব্যবসাটা শুরু করতে?
1: এই ব্যবসাটাতে প্রথমে প্রথমে লেগেছিল বীজ কেনার জন্য, যেটা বীজের একটা কিছু টাকা লেগেছিল। আচ্ছা, তারপরে
0: কতটা পুঁজি লেগেছিল?
1: একদম প্রথম যখন আমি শুরু করি তখন আমি প্রথম শুরু করি 150 টাকা দিয়ে।
0: আচ্ছা, কারণ সেটা কত বছর?
1: 150 টাকা ওটা আমি করেছিলাম 2016 সালে।
0: আচ্ছা,
1: ফার্স্ট আমি 150 টাকা দিয়ে শুরু করি, তো প্রথমে কিন্তু আমি সফলতা পাইনি, কারণ আমার হয়নি, প্রথম ভালো করতে পারিনি বা কোনো কারণে হয়তো ভুল হয়ে গেছে। আবার সেই 150 টাকা কি 300 টাকা দিয়ে আবার শুরু করি। তো তখন আমার কিন্তু খুব ভালো হয়েছিল, তখন থেকে এই

0: আর যখন আমি প্রোডাক্টটা করব তখনই আমাকে বুঝতে হবে যে আমি প্রোডাক্ট করলে তো হবে না, আমাকে
1: বাজারে
0: বিক্রি করতে হবে, এটা করব কিভাবে। তারপর মাশরুম হওয়ার পর তখন আমরা দুজনে আলোচনা করে ওকে বললাম যে দেখো এটা তো বিক্রি করার দরকার, তো আশেপাশে যে স্কুলগুলো রয়েছে স্কুলগুলোতে গিয়ে আমরা অ্যাপ্রোচ করি যে এই মাশরুমটা খান, মাশরুমের যে গুণাগুণ সম্পর্কে, মাশরুম কোন রোগ প্রতিরোধ করে, মাশরুমে কি আছে, কত সমস্ত
1: খাদ্যগুণটা প্রচুর মাশরুমের,
0: মাশরুমের খাদ্যগুণ বলে একদিনে শেষ করা যাবে না, আর এর যে প্রতিরোধক ক্ষমতা অসীম। যখন আমরা বুঝাতে পারলাম, যে মানুষকে বোঝাতে পারলাম যে এর যে গুরুত্বটা বা এটা খেলে কি হয়, তখনই আমি এদিকেও আমিও চাষও করছি, তখন আমার বাড়িতে মানুষ এসে এ বলছে আজকে 250, কালকে 300, কালকে এই করতে করতে আমরা মার্কেট পাই এবং চাষও পরপর করে বাড়াতে শুরু করি।
1: মানে এটা তো যখন শুরু করেছিল তখন তোমরা দুজনে মিলেই করতে, তাই তো?
0: না, তখন দুজনে করতাম না, তখন উনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছিলেন, আমি করতাম এবং আমার বাবা ছিলেন, সর্বদা আমাকে একটু হেল্প করতেন যখন যেটা ধরুন আমার পক্ষে অসম্ভব হচ্ছে, সেটা চোখের ব্যাপার থাকে কিছু, সেখানে বাবা ছিলেন প্রথমে, এখনো বাবা অবশ্যই সঙ্গে রয়েছেন।
1: এছাড়া এখন যে এখন কিরকম পরিস্থিতি, মানে এখন তোমার কতটা পুঁজি বিনিয়োগ করা রয়েছে, কিরকম ভাবে কতটা মানে কোথায় কোথায় তুমি বাজারে এগুলো দিচ্ছ, সেটা তুমি যদি একটু বলো আমার বন্ধুদের, বা কিরকম আয়ের মুখ তোমরা এখন দেখতে পাচ্ছ?
0: এখন আমাদের মোটামুটি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা দুজনেই এই কাজই করছি, আমার হাজবেন্ড নরেন্দ্রপুর থেকে ওটা ছেড়ে দিয়ে এই মাশরুম করছি, কারণ এই এই মাশরুমে যা ইনকাম আসে তাতে করে আমাদের তিনজনের ফ্যামিলিতে কোন রকম কোনো অসুবিধা হয় না।
1: তুমি, তোমার স্বামী আর তোমার মেয়ে, তাই?
0: হ্যাঁ,
1: বলছিলে তুমি মেয়ের কথা?
0: হ্যাঁ, মেয়ের কথা বলছিলাম, আমাদের এই তিনজনের কোন রকম অসুবিধা হয় না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এর লাভ কতটা, তো সে এর লাভ যদি বলা যায়, আমি যদি 30% আমার খরচ করি তাহলে আমি সেখানে আমি 70% পাচ্ছি।
1: আচ্ছা, মানে তুমি একটা যদি টাকার হিসেবে সেটা বলো তাহলে আমার বন্ধুদের শুনতে সুবিধা হয়।
0: টাকার হিসেবে যদি বলি, আমি যদি 1000 টাকা খরচ করি
1: মাসে
0: নয়, সেটা হচ্ছে আমি দিনে যদি আমি 1000 টাকা খরচ করছি,
1: দিনে 1000 টাকা, আচ্ছা, হ্যাঁ,
0: সেখানে 1000 টাকার মধ্যে আমার 300 টাকা খরচ হচ্ছে, বাকি 700 টাকা আমি লাভ পাচ্ছি।
1: আচ্ছা, মানে তুমি 1000 টাকা ইনভেস্ট করলে তোমার 700 টাকা তোমার ঘরে ফিরে আসছে।
0: হ্যাঁ,
1: মানে 700 টাকা তোমার লাভ হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: বাহ, তারপরে এখন কি এই কাজে তুমি আরো কাউকে নিযুক্ত করেছো, তোমার পাশাপাশি আরো কেউ তোমার সাথে এই কাজে রয়েছে? তোমার সাথে
0: আমার রয়েছে আমার পাড়ায় একজন কাকিমা, উনি রয়েছেন, এবং আরো অনেককে আমি করানোর চেষ্টা করছি, যারা আমার সঙ্গে টুকটুক করে করছে, তারাও করে আমাকে মাশরুমটা আমার কাছে দিয়ে যাচ্ছেন, সেটা আমি বাজারজাত করছি।
1: মানে তুমি তাদেরকে কাজটা দিয়ে দিচ্ছ, তারা করছে এবং তোমার কাছে এসে তুমি সেটা বিক্রির বন্দোবস্তটা করে দিচ্ছ, তাই তো? কোথায় কোথায় বিক্রি করছো, বাজারটা এখন কোথায় কোথায় রয়েছে তোমাদের?
0: এখন বলি, বাজার যদি বলতে চাই, কারণ এই মাশরুমের বাজার সেভাবে করে কিন্তু যে একটা নির্দিষ্ট অমুক বাজার রয়েছে সেটা এখনো পর্যন্ত ঠিক কোথায় রয়েছে সে সম্পর্কে আমি অত জানি না, কারণ আমার যে প্রোডাক্ট হয়, আমি যে প্রোডাক্ট করছি, কারণ আমার সেই রকম বড় বাজার খুঁজতে হয় না, আমার যে কাস্টমাররা রয়েছে এমনও সময় হয় আমি তাদেরকে দিয়ে পারি না,
1: মানে বাড়িতে এসেই নিয়ে যায়
0: না, বাড়িতে নিয়ে যায় না, কলকাতাতে আসতে হয় আমাদেরকে।
1: আচ্ছা,
0: হলেও আমার হাজবেন্ড আসে, আমার বিভিন্ন রকম সবজি দোকান, পাইকার,
1: মানে মোট কথা তোমরা এখন কলকাতাতে তোমাদের বাজারটা বিস্তৃত করতে পেরেছো।
0: হ্যাঁ,
1: কোন সরকারি সাহায্য, সরকারি অনুদান, ট্রেনিং, এই সমস্ত কিছু নিয়েছো?
0: ট্রেনিং বলতে গেলে আমি আমার হাজবেন্ড যখন ওই নরেন্দ্রপুরে ছিলেন তখন আমি একটা ট্রেনিং নিই, এই মাশরুমের ট্রেনিংটা করি, কারণ আমি প্র্যাকটিক্যালে কিছু জানলে ও থিওরিতে আমাকে কিছু জানতে হবে, তো সেখানে আমি একটা ট্রেনিং করি। এবং আরো একটা সমস্যা, যেটা সরকারি যদি আমাকে সাহায্য পেতে হয় সেখানে আমার আমার যে সার্টিফিকেট সেটাও তো শো করতে হবে, তো সেক্ষেত্রে আমি একটা ট্রেনিং করি।
1: আর সেই সরকারি সাহায্য কি পাচ্ছি?
0: সরকারি সাহায্য বলতে আমি আপাতত আমি একদম যখন

0: আশ্রম শুরু করি, তখন আমি এই খড় কাটা বঠি দিয়ে সারাদিন খড় কেটে কেটে নিজের হাতে বেড করতাম, মানে মাশরুম বীজটা ফেলতাম। তো সেই এই আমার ট্রেনিং হওয়ার পর আমার সরকার থেকে ওই আত্মা প্রকল্প যে রয়েছে, ওনারা ওই খড় কাটা মেশিনের জন্য আমাকে 10,000 টাকা দিয়েছেন।
1: আচ্ছা।
0: এবং ওই 10,000 টাকা এবং আমিও কিছু ওই মেশিনের জন্য কিছু লাগিয়ে আমি আপাতত এখন একটা খড় কাটা মেশিন করতে পেরেছি, যেখানে আমার আর এই সারাদিনের যে পরিশ্রম বঠিতে বসে কাটা সেটা আর করতে হয় না।
1: আচ্ছা, এখন মাস গেলে কিরকম আয় হচ্ছে?
0: মাস গেলে আমাদের এখন ইনকাম হয় আপনার ধরুন এই এই যে ইনকাম বলি, এই ইনকামটা সমানভাবে হয় না। এই মাশরুমটা যেটা হয়, যেটা ওয়েস্টার মাশরুম, এটা কিন্তু এর ইনকামটা হচ্ছে আপনার 4 মাস থেকে 5 মাস বেশি হয়।
1: আচ্ছা, মোটামুটি তাও একটা
0: গড় আয় আমাদের রয়েছে। মাসে আমরা অন্ততপক্ষে 15,000-17,000 করে ইনকাম করতে পারি।
1: বাহ। তো আমরা আজকে একদম অনুষ্ঠানের শেষে চলে সুলেখা, তো তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো। আমি বলছিলাম যে আমরা সবকিছু থাকা সত্ত্বেও, একজন স্বাভাবিক মানুষ হওয়া সত্ত্বেও, অনেকেই আজকের দিনে আত্মগ্লানিতে ভুগি, নানান রকম ছোটখাটো বাধাতেই আমরা পিছিয়ে পড়ি, কিন্তু তুমি একটা এত বড় দুর্জয় জয় করে চলে এসেছো। তো তুমি আমার বন্ধুদের কি বলবে যাতে তারা পিছিয়ে না পড়ে, তারা মনের জোরটা খুঁজে পায়, তারাও এগিয়ে যেতে পারে? তোমার মতো যারা রয়েছে, নানান রকম প্রতিবন্ধকতা যাদের মধ্যে রয়েছে, তাদের জন্য তুমি কি বলবে?
0: আমি প্রথমে বলবো, যারা এই ছোটখাটো দুঃখ কষ্টগুলোকে বড় করে দেখেন, প্রথমেই বলবো এটা একদমই উচিত নয়। প্রথম নিজেকে কিছু সময় দিন। মানুষের জীবনে অনেক বাধা আসে, অনেক দুঃখ আসে, যন্ত্রণা আসে, এইগুলো তো এড়িয়ে চলতে হবে। এগুলো যদি না এড়িয়ে চলতে পারি তাহলে আমরা জীবনের পথে তো হেরে যাব, কারণ আমাদের দুঃখ কষ্ট যদি জয় না করতে পারি তাহলে হেরে গেলে কি চলবে? কারণ
1: দুঃখটাকে বড় করে না দেখে,
0: হ্যাঁ,
1: নিজেকে কিভাবে জয় করব সেটাকে ভাবতে হবে, তাই তো?
0: হ্যাঁ, সেটাকে,
1: দুঃখটাকে কি করে জয় করে আনন্দটাকে আহরণ করতে পারবো, সাফল্যটাকে আনতে পারবো, সেটা ভাবতে হবে, তাই তো?
0: হ্যাঁ, সেটা ভাবতে হবে, এই মনের জোর নিয়ে এগিয়ে যেতে হবে।
1: খুব সুন্দর কথা বলেছো সুলেখা, এবং আমাদের সময় আজকে একেবারেই শেষ হয়ে গেছে। বন্ধুরা, আমরা আজকে ছিলাম সুলেখা দাস মুর্মুর সঙ্গে, শোনালাম আপনাদের তার ঘুরে দাঁড়ানোর কাহিনী। সকলে ভালো থাকুন, নিশ্চয়ই এই গল্প আপনাদেরও অনুপ্রাণিত করবে। এখানেই শেষ করছি, আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক, নমস্কার। শুনলেন ক্ষেত খামারের কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 505 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন শুনবেন পরবর্তী অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় আধুনিক নিউরোসার্জারি। এই নিয়ে একটি কথিকা বলছেন নিউরোসার্জন অমিত ঘোষ।
3: আজকে আমাদের আলোচনার বিষয় ব্রেন টিউমারের আধুনিক নিউরোসার্জিক্যাল যে ইকুইপমেন্টসগুলো, যে মেথডসগুলো আমরা ব্যবহার করি যাতে আরও অপারেশনটা, ব্রেন টিউমার অপারেশন এবং সার্জারিটা যাতে আরও সাকসেসফুল, আরও প্রেসাইসলি আমরা করতে পারি সেই ব্যাপারে। তো এখন ব্রেন টিউমার হলে, ব্রেন টিউমার দুভাগে আমরা ভাগ করি, যেটা ব্রেনের একদম ভেতরে থাকে আর একটা ব্রেনের বাইরে কিন্তু স্কালের ভেতরে থাকে। তো এটাকে আমরা বলি ইন্ট্রাঅ্যাক্সিয়াল টিউমার অ্যান্ড এক্সট্রাঅ্যাক্সিয়াল টিউমার। তো এই টিউমারে অপারেশনের আগে যে কিছু ইনভেস্টিগেশন আমরা ইউজ করা হয়, যেমন কমনলি সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান, এবং এমআরআই স্ক্যানের সাথে সাথে নতুন যে সংযোজনগুলো, যেমন ফাংশনাল এমআরআই, যেটাতে আমরা বুঝতে পারি যে ব্রেনের কোন এরিয়া কি কাজ করছে। যেমন আমরা যখন কথা বলি, কোন এরিয়াটা স্টিমুলেটেড হচ্ছে, কোনো টিউমার যদি আমাদের কথা বলার এরিয়াতে থাকে বা আমাদের যে হাত পা নাড়ছি সেই এরিয়াতে থাকে, তাহলে সেই এরিয়ার নার্ভগুলোকে স্পেসিফিক্যালি ফাংশনাল এমআরআই বা ডিফিউসর টেনসর ইমেজিং দ্বারা আমরা দেখতে পারি, এবং সেই অনুযায়ী আমাদের সার্জিক্যাল প্ল্যানিং, যেটা অপারেশনের আগে যে প্ল্যানগুলো করতে হয় সেটা আমরা করতে পারি। এরপরে আমাদের অপারেশনের সময়, যখন অপারেশন চলাকালীন আমাদের কিছু কিছু মেথডস আছে, যেমন অ্যাওয়েক সার্জারি, পেশেন্ট জেগে থাকে, জেগে জেগে কথা বলে, জেগে জেগে হয়তো হ্যান্ডরাইটিং লিখছে, গল্প করছে, এবং যার শুধু স্ক্যাল্প মানে মাথার চামড়াটা যেখানে অপারেশন হয়েছে সেই জায়গাটা আমাদের অজ্ঞানের ডাক্তাররা অবশ করে দেয়। সুতরাং পেশেন্টের সঙ্গে কথা বলা যায়, পেশেন্ট কিছু কাজ করা যায়, পেশেন্ট ভায়োলিন বাজাতে পারে, পেশেন্ট কিছু কিছু টাস্ক করতে পারে, যেগুলো থেকে অপারেশন চলাকালীন পেশেন্টের কোনো অসুবিধা হচ্ছে কি না সেটা আমরা বুঝতে পারি, এক নম্বর। দু নম্বর হচ্ছে যেটা নিউরো মনিটরিং বলে, যখন অপারেশন চলছে তখন পেশেন্টের কিছু কিছু নার্ভ আমরা মনিটর করতে পারি, তো এটাকে বলে নিউরো মনিটরিং। থার্ড হচ্ছে নিউরো ন্যাভিগেশন, ঠিক এক্স্যাক্টলি একটা টিউমার কোথায় আছে সেটা ব্রেনের বাইরে থেকে বোঝা যায় না, একটা মেশিন আছে যাকে বলে নিউরো ন্যাভিগেশন, সেইটা ইউজ করে আমরা প্রিসাইসলি সেই জায়গাতেই বোনটাকে কেটে সেই জায়গা দিয়ে ঢুকে যাতে টিস্যু ড্যামেজ অনেক কম হয়, মিনিমালি ইনভেসিভ ওয়েতে অপারেশনটা করা যায়। এবং ইন্ট্রা অপারেটিভ স্ক্যানস, ইন্ট্রা অপারেটিভ সিটি স্ক্যান, ইন্ট্রা অপারেটিভ এমআরআই স্ক্যান, এগুলো করেও আমরা দেখে নিই যে অপারেশনের চলাকালীন কতটা টিউমার ঠিক রিমুভ হয়েছে, কতটা থেকে গেছে এবং কতটা আরও করতে হবে, এই ইনফরমেশানগুলো আরও প্রেসাইসলি আমরা পেয়ে যাই। এই যে জিনিসগুলো অ্যাডিশনালি এখন অ্যাড হয়েছে, এতে ব্রেন টিউমার সার্জারিতে সাকসেস রেট অনেকখানি বেড়ে গেছে। আগে যেমন এইগুলো ছিল না তো অনেক ইনফরমেশান আমরা পেতাম না, কিন্তু এখন এইগুলো থাকার জন্যে ব্রেন টিউমারের সাকসেস রেট অনেক বেড়ে গেছে। যে ভয়টা মানুষের মধ্যে ছিল, বাবা ব্রেন টিউমার, সে তো অপারেশন করতে গিয়ে হয়তো মারাই যাবে পেশেন্ট, হয়তো প্যারালাইজড হয়ে যাবে, হয়তো কথা বলবে না, কোমায় চলে যাবে, এই ভয়গুলো এখন আর একদমই নেই। এই সমস্ত টুলসগুলো বা আধুনিক পদ্ধতি এসে গেছে যাতে করে ব্রেন টিউমার সার্জারিতে অনেক বেশি সাকসেস রেট, এখন 95-98% সাকসেস রেটে এখন ব্রেন টিউমার সার্জারি করা যায়। এছাড়াও সার্জারির পরে যে বায়োপসি, যে বায়োপসি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে দেখা যায় ঠিক কোন প্রকারের টিউমার, ক্যান্সার টিউমার নাকি নন ক্যান্সার টিউমার, যদি ক্যান্সার হয় সেটা আবার ভবিষ্যতে রিকারেন্স হওয়ার মানে আবার ফিরে আসার সম্ভাবনা কতটা, সেই সব ইনফরমেশান এখন খুব প্রেসাইসলি বিভিন্ন বায়োমার্কার, বিভিন্ন জেনেটিক টেস্ট থেকে আমরা পেয়ে যাই। সেই অনুযায়ী যদি এটা ক্যান্সার হয় তাহলে অপারেশনের পরে যে রেডিয়েশন লাগবে, যে কেমোথেরাপি লাগবে, সেই জিনিসগুলোকে আমরা সেভাবে প্ল্যান করে তাদের লাইফ স্প্যান সেভাবে বাড়িয়ে দেওয়া যায়, এবং সাথে সাথে প্যালিয়েটিভ কেয়ার যেগুলো এসে গেছে সেগুলোও অনেক অ্যাডভান্স, রিহ্যাবিলিটেশন যেগুলো, পুনর্বাসন যাকে বলে, সেগুলো করে এখন অনেক বেশি পেশেন্টের যে কোয়ালিটি অফ লাইফটাকে সেভাবে অনেক বেশি ইম্প্রুভ করা যায়।
2: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল আধুনিক নিউরোসার্জারি। কথিকাটি বললেন নিউরোসার্জন ডাক্তার অমিত ঘোষ। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মুভি এফে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। জানিয়ে দেব আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলির কথা। একটু পরে অর্থাৎ 7টায় বেতার নাটক কোণে দেখা, রচনা মানুষ রায়, প্রযোজনা বিশ্বনাথ দাস, নাটকটি পুনঃপ্রচারিত হবে। রাত 8টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা। 8:30 মিনিটে বাংলা ব্যান্ডের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9টায় কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 মিনিটে বিশ্ব পরিক্রমা। 9:45 মিনিটে সিনেমা জগৎ। শুনবেন চিত্র পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শ্রাবণী মুখোপাধ্যায়। অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন। 9:15 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঝাঁপ তাল এবং তিন তালে তবলা বাদন। বাদনে প্রবীর ধারা, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন দেবাশিস অধিকারী। 10:45 মিনিটে উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। ভারতীয় সময় রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলির ঘোষণা।

0: জানিয়ে দেব আজ রাতের হারানো দিনের গানের বিষয়বস্তু। ভুবন ভোলানো হাসি, একটু একটু করে ক্রমশ বাঙালির বিনোদনের চিরকালের ভরসাস্থল হয়ে ওঠা একটি মুখ। সেই আরাধ্য বিগ্রহ থেকে নিজেকে নামিয়ে খলনায়কের চরিত্রে অবতীর্ণ হওয়া মোটেই সহজ ছিল না। অন্য স্বাদের অভিনয়ের তাগিদেই নায়কের চিরচেনা ইমেজ ভেঙে ভিলেন হলেন তিনি, এমনকি নিজের সেরা সময়েও। তাঁর খলনায়ক অন্য মাত্রার খলনায়ক হয়েও কখনো তিনি উদ্ভাসিত ট্র্যাজিক নায়ক হিসেবে, কখনো বা এক দ্বন্দ্বময় প্রতিনায়ক। শত অন্ধকারের মধ্যেও শুধু তিনি বলেই কি আশ্চর্য, আমাদের ক্ষমা, সহিষ্ণুতা, সংবেদ তবু জেগে থাকে তার অভিনীত চরিত্রের প্রতি। আজকের হারানো দিনের গানে আমাদের স্মৃতির সেলুলয়েডে ধরা দেবেন খলনায়কোত্তম, সঙ্গে কেয়া মুখোপাধ্যায়। শুনতে একদম ভুলবেন না বন্ধুরা, ঠিক রাত ১১টায় হারানো দিনের গানে আজ খলনায়কোত্তমকে নিয়ে কেয়া মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক। আজকের নাটক কোণে দেখা, নাটকটি পুনঃপ্রচারিত হচ্ছে।
1: আজকের নাটক কোণে দেখা, রচনা মানস রায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। নাটক কোণে দেখা।

0: মিঠু মিঠু, তোর বাবা কই রে?
1: দূর বাবা, জানি না, যাও।
0: জানি না কি রে, আজকে তারিখটা মনে আছে?
1: হ্যাঁ, 10th ডিসেম্বর। হয়েছেটা কি?
0: কথা দেখো, সব ভুলে খেয়েছে।

0: যেমন বাপ তা তেমনি মেয়ে।
1: রান্নাঘর থেকে চেঁচাচ্ছ কেন? এসে দেখে যাও বাবা কোথায় কি করছে। ওটা তোমার ডিপার্টমেন্ট।
0: আর তোর ডিপার্টমেন্ট? ঢেঙ্গি পনা।
1: গানা, দিল বড়ি হ্যায় মস্ত মস্ত, দিল বড়ি হ্যায় মস্ত মস্ত। আমার ডিপার্টমেন্ট হলো সংস, ডান্স, সিনেমা, ফুর্তি।
0: হ্যাঁ, ফুর্তি করাচ্ছি। হইয়া গান হয়েছে মস্ত মস্ত, গোল্লায় দিল সব।
1: গোল্লায় কি গো? একবার ঘরে এসে কান পেতে শোনো, তুমিও পাগল হয়ে যাবে।
0: গান শুনে আর পাগল হয়ে কাজে নেই। এমনিতেই বাপেতে মেয়েতে মিলেই আমাকে বাবা হাড়ে মাসে খালি করে দিল। বলি তোর কাণ্ড জ্ঞান কি কিছু আছে? বলেছি না অন্তত আজকের দিনটা এইসব ছাই পাস গান বাজাবি না।
1: আজকে কি বাজাবো? দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদী, নাকি পুরাতনী? প্যান প্যানে যত সব।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাই।
1: হ্যাঁ তাই, তোমার কলিগের দিকে তাকাও, আজকেও তাহলে বাবা ওই অবস্থায় থাকবে।

0: সত্যি আমার হয়েছে যত জ্বালা, কারুর কোনো দিকে হুঁশ নেই গা। ইনি মস্ত মস্ত করছেন আর উনি ঘড় ঘড় ঘড় ঘড় করে ফট ফট করছেন। বলি শুনছ কি হলো? শুনছ? কাকে বলছি আর কে শুনছে? শুনছ?
1: শুনছি শুনছি শুনছি।
0: কচু শুনছ? ঘুমিয়ে একেবারে কাদা আবার বলে শুনছি।
1: না আসলে জানো আমি খুব টায়ার্ড, ক্লান্ত, ঘুমাইনি, চোখ মুছেছিলাম।
0: ঘুমোলে এমন সবাই বলে ঘুমাইনি।
1: দাঁড়া সত্যি বলছি ঘুমাইনি, আমি চোখ মুছে ক্লান্তি কাটাচ্ছিলাম।
2: ইস বাবা কি মিথ্যুক তুমি, চোখ মুছে ক্লান্তি কাটাচ্ছিলাম? চোখ ফুলে লাল, গলা ধরে ঘড়ঘড় করছে, বলছো ঘুমাওনি? কি জোর নাক ডাকছিল তোমার, যেন মেশিন গান চলছে।
0: তা নয় হলো, কিন্তু এই তো তুমি ঘুম থেকে উঠলে, মুখটা ধুয়ে সবে বসেছ, এরই মধ্যে এত ক্লান্ত তুমি হয়ে পড়লে কি করে?
1: ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে।
0: তাহলে আবার ঘুমাও। মনে আছে আজ ওরা মিঠুকে দেখতে আসবে?
1: ও তাই তো তাই তো, একবারে ভুলেই মেরে বসে আছি।
0: হ্যাঁ তাই তো,
1: বাজার যেতে হবে তো। ও আমার ঘুমও পাচ্ছে রে।
0: আবার ঘুম।

0: এসেছিস বাবা? শিগগির শিগগির
1: গামছাটা বাজারের টোলের উপর রেখে দাও মা, নইলে ওনারা আবার নজর দেবেন।
0: তোর মুন্ডু, কাঁচা শাকসবজি মাছের উপর নজর লাগে না রে, রান্না হতে দে আগে, তবে তো নজর দেবে।
2: তোমারও যেমন কথা, রান্নার খাবারে নজর পড়ে, কাঁচার উপরে নজর লাগে না।
3: ছোটবেলা থেকে তাই তো শুনছি।
2: কেচ্ছু শেখনি, কেচ্ছু শেখনি। ওই হাম্বাক জিতেন আর বউটার যা চোখ, কাঁচাই রান্না করে দেবে সব। তারপর আর যারা আসছেন তাদের ভোর রাত্রে থেকে গাড়ো নিয়ে ছুটোছুটি করতে হবে, ছুটোছুটি করতে হবে।
0: আস্তে আস্তে শুনতে পাবে যে, গলাটা তো একেবারে যেন প্যান্ডেলের মাইক, যেমনি বেসুরো যেন একেবারে ফাটা ঘষি।
2: মনে স্পট নেই তাই গলাটা এরকম দরাজ। ওই জিতেনটাকে দেখো মিনমিন করছে, একেবারে প্যাচে ভর্তি।
0: আরে বউটা দিন রাত গলা ফাটাচ্ছে।
2: না না না, স্ত্রীলোক সম্পর্কে কোনো কমেন্ট করবো না, আমার এটিকেতে বাঁধবে।
3: তাহলে তাহলে আমাকে যে দিন রাত যা তা বলো, আমি কি স্ত্রীলোক নই?
2: এই জন্যই বলি তোমার খুলিটা একদম ব্রড গেজের, ন্যারো গেজ। নিজের মিটের কাজ হলেও বুঝতে পারতে স্ত্রী আর পরস্ত্রীতে পার্থক্য কোথায়। নিজের স্ত্রীকে দু চার কথা বলা যায়, পরস্ত্রীকে নয়।
3: এখন দেখছি পরস্ত্রী হলেই বোধহয় ভালো হতো।
2: ছি ছি ছি ছি ছি ছি ছি, এ কথা বলতে তোমার লজ্জা করে না?
3: কেন লজ্জা করবে শুনি?
2: বেশ তাহলে তাই হবে।
3: হবই তো, অনেক সহ্য করেছি আর নয়। উফ, আজ সকালে কি শুরু করলে তোমরা? এই দেখ না, তোর বাবা আমায় যা নয় তাই বলছে।
2: আমি নই রে মা, আমি নয়, তোর মাই শুরু করেছে।
4: বাবা রে বাবা, চুপ করো না তোমরা, পাশের ফ্ল্যাটে জেঠুরা শুনতে পাবে না। তোমার সিভিক সেন্সটাই যেন হারিয়ে যাচ্ছে।
2: এই আবার জেঠু জেঠু করছিস। জেঠু নয়, জেঠু নয়, শত্রু।
0: ঠিক আছে বাবা, শত্রু। এখন মাথাটা ঠান্ডা করো তো, যাও যাও বারান্দায় গিয়ে খানিক বসে এসো, যাও।
2: মাথা গরম করিয়ে দিয়ে এখন বলছে মাথা ঠান্ডা করো গিয়ে।

0: কালি, ও কালি, মোরগ মশলাটা হলে নামিয়ে রাখিস, আমি বারান্দায় দাঁড়িয়ে ততক্ষণ চুলটা শুকিয়ে নি।
1: গোবিন্দ, চিকেন ফ্রাইড রাইসটা দেখে শুনে করবি বাবা? 22 টাকা কিলো চাল, ধরে গেলে তোর মাথা আমি একেবারে ভাঙবো।
0: মিঠু, ঠিক 4টার সময় বিউটি পার্লারে যেতে হবে, মনে থাকে যেন।
1: রুনু, দুপুরে আবার মোষের মতো ঘুমিও না যেন, একটু পরে ফেসিয়াল নিতে হবে, লোক আসবে।
0: হ্যাঁ রে মিঠু, সেবার রাজস্থানে গিয়ে বাঁশ পাতার তৈরি আমি যে শাড়িটা কিনেছিলাম, সেই শাড়িটা কোথায় রে? সন্ধ্যেবেলা ওই শাড়িটাই তোকে পরতে হবে।
1: মেজ মেসু, বাংলাদেশে সেমিনার করে ফেরার সময় যে ঢাকায় শাড়িটা এনেছিল সেটা আলমারি থেকে বের করে রাখ রুনু।
0: টমি, তোকেও আমেরিকা থেকে একটা ঢাকাই শাড়ি এনে দেব, পরিস।
1: মিনি, আমার মিনি, কি রে মিনি, বাঁশ পাতার শাড়ি পরবি?
0: মরিও না,
1: আগে মরে দেখিয়ে দিলেই হয়,
0: লজ্জা করা উচিত। আমাদের দেখা দেখি একই দিনে নিজের মেয়ে দেখার দিন ফেলেছে।
1: আমাদের অনেক আগে দিন ঠিক করা ছিল, লজ্জা করা উচিত যে বলছে তার।
0: মিথ্যুক, মুখে পোকা পড়বে।
1: মিথ্যুক আমি নই, যে বলছে সে।
0: ও মা গো, ছোট আমাকে মিথ্যুক বললে গো। ও মা গো, কথা তাই গো,
1: আমার মুখে পোকা পড়বে বললো গো।
2: বাবা, কি শুরু করেছো কি তোমরা? চলো ভেতরে চলো,
3: তোমরা একটা দিনও কি শান্তিতে থাকতে যাবে না? চলো তো ঘরে, চলো এক্ষুনি চলো।

0: আসুন আসুন আসুন, নমস্কার
1: নমস্কার নমস্কার, আসুন আসুন আসুন।
2: আপনি তো যে সরকার।
0: আমি যে সরকার,
1: আমি যে সরকার, আমি যে সরকার। আপনার চিঠিতে অপেক্ষা করছি।
2: আচ্ছা আচ্ছা,
0: আপনার চিঠিতে, আপনার চিঠিতে পাঁচটা আসার কথা আছে, প্রায় দু ঘন্টা লেট রানিং। ডিজেল হয়েছিলেন নাকি?
2: আপনি রেলে কাজ করেন বুঝি?
0: আমার কথা শুনে ধরেছেন তো, কি করব বলুন, অফিসেই থাকি 8 to 10 আবার।
2: না না না না না, তাতে কি হয়েছে, রেলের চাকরি তো ভালো চাকরি, লোভনীয়, বিনি পয়সায় ঘোরা যায়।
1: আমিও আমিও বাসে ফ্রিতে ঘুরতে পারি, স্টেট ট্রান্সপোর্টে চাকরি করি তো।
2: বাবা, খুব ভালো খুব ভালো খুব ভালো।
0: আরে আরে, দরজার সামনে সব কথাবার্তা হয়ে যাবে নাকি?
2: তাই তো,
0: ঘরে চল।
1: এদিকে এদিকে
0: এদিকে
2: এদিকে দেখো
3: বাবা। তো খালি ঘুমো, ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হও, ঘুম থেকে উঠে আবার ঘুমো।
1: আরে কি করবো, পাঁজা কোলে করে নিয়ে গেল যে।
3: তুমি পাঁজা কোলা করতে পারতে না?
1: আরে কোন ভদ্রলোক, কোন ভদ্রলোককে পাঁজা কোলা করতে পারে? জীবনটা তো ছ্যাঁচোর। হ্যাঁ, ডিজেল ইঞ্জিনের মতন মেজাজ আর তেমনি গায়ের জোর।
3: ওই ভদ্রলোক হয়ে থাকো, মেয়েরা বিয়ে দিতে হবে।

0: না। আতরটা ভালো ছিল গো, বসিরহাটের জমিদার বাড়ির বংশধর গো, হাত ছাড়া হয়ে গেল গো। পুরুষ মানুষ হয়েছেন, ধুতি খুলে শাড়ি পরে থাকো।
1: তাহলে তো আমি বেধবা হয়ে যাব গিন্নি, তোমাকে হারাবো যে।
0: ওই করো, সময় নেই অসময় নেই, খালি মশকরা, কোনো কমবেন নয়।

0: বাবা, অপূর্ব অপূর্ব।
1: কি অপূর্ব?
0: ওই যে ওই যে রজনী, রজনীগন্ধার গন্ধটা।
2: না, ওটা তো রজনীগন্ধা নয়, ওটা জুঁই।
0: তাই নাকি? তবে জুঁইটা তো খাসা, অনেকটা ওই রজনীগন্ধার মতো, মানে ওই রজনীগন্ধা মানে রজনীগন্ধা মানে গন্ধ একেবারে ফ্রেশ, ভারী সুন্দর।
1: আকাশ মুখ্য, জুঁয়ে রজনীগন্ধার গন্ধ থাকে, তাহলে তো ওটা রজনীগন্ধাই হতো।
0: কে কে কে কথা বললো?
2: না না না, ও কেউ নয়।
0: না না না,
2: আপনি ভুল শুনেছেন।
0: না না, ভুল ভুল শুনিনি, এ কি অবদ্রতা! আর আমি কেনই বা ভুল শুনতে যাব শুধু শুধু?
1: কুরুক্ষেত্র বাঁধাবো বলে দিলাম,
3: কথার জবাবটা দিয়ে দে তরে।
1: হ্যাঁ, ঘেউ ডাকাবো, পাত্রপক্ষ চলে যাক ভালো এ ভালো, তারপর দেখাচ্ছি কঞ্চি বড় দর হয়েছে। কই, কেউ না তো? কেউ নেই
2: বলেছি না, ওটা আপনার সোনার ভুল।
0: এতটা ভুল শুনলুম? আমাকে আকাশ মুখ্যু বলল? কোথায় এলাম রে
2: বাবা? কেউ আপনাকে বলতে পারে? আপনি তো আর আকাট মুখ্য নন।
4: বললে অপারেশন করে ভোকাল কর্ড গঙ্গার জলে ফেলে দেবো না?
0: মানে আমাকে অপারেশন করে গঙ্গায় ফেলে দেবেন, তার মানে?
2: না মানে মানে ওই হলো ডাক্তার, আমার আমার শ্যালক, মানে ওই গিন্নির ভাই, দারুণ নাম করা সার্জন, লন্ডন ফেরত। আপনার কথা বলছে না, মানে ওই যদি কেউ বাজে বকেন তাদের কথা বলছে।
1: লন্ডন নয়, লন্ডন নয়, লাউহাটি ফেরত, ঘোড়া ডাক্তার।
0: দেখলেন দেখলেন, আবার সেই গলা, হুবহু সেই কি সেই একই গলা।
4: বাদ দিন বাদ দিন, ওটা সাউন্ড পলিউশনের এফেক্ট।
0: কিন্তু
4: বাইরে চারদিকে কত সাউন্ড বলুন তো, সব একসঙ্গে আমাদের অডিটরি নার্ভের উপর প্রেশার দিচ্ছে, ফলে এই নার্ভ কতটা উইক হয়ে পড়ছে ভাবুন তো। আমরা শুনছি না, তবু মনে হচ্ছে অনেক কথা শুনছি। এসব সিন্ড্রোমে আজে বাজে কথাই একটু বেশি শুনি আর কি।
2: ওই বেশ কমপ্লিকেটেড ব্যাপার, শিয়ালদা স্টেশনের আউটারের নাড়েভুড়ি পাকানো লাইনগুলোর মতো।
0: আপনি তো আবার রেলে চাকরি করেন,
2: আপনাদের আশীর্বাদ না হলে সম্ভব হতো না।
0: কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, কোন পোস্টে?
2: আপনাদের শুভেচ্ছায় হেড টিকিট কালেক্টরের পরে বহাল হয়েছি।
1: তোরেদের পান্ডা,
0: আপনাদের এখানে সাউন্ড পলিউশনটা একটু বেশি মনে হচ্ছে,
2: মাঝে মাঝে একটু বাড়ে। ও কিছু না কিছু না,
4: ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ।
2: তবু দেখুন, এত পলিউশনের মধ্যে আমার মেয়ে এখনো ফ্রেশ পোলেন হয়ে আছে।
0: মানে?
4: মানে আমার ভাগ্নিটি এখনো ফুলের তাজা রেনুটি হয়ে আছে, ক্লিনিক্যালি অল রাইট, পারফেক্ট, একেবারে পাক্কা।
1: বদ্ধ কালা, মা বললে মামা শোনে।
0: আবার পলিউশন বলছে বদ্ধ কালা, আবার পলিউশন। ও বাপরে,
4: ডোন্ট ওরি ডোন্ট ওরি, বি হ্যাপি।
0: কই কই, নিয়ে আসুন নিয়ে আসুন, মেয়েকে নিয়ে আসুন, অনেক রাত হয়ে গেল যে।
2: গিনি গিনি, যাও আমার রুনুমাকে নিয়ে এসো।
3: যাক বাবা, এবার মেয়েটার উদ্ধার হলো, বছর খানেক ধরে ছেলেটা একেবারে চীনের জোকের।

0: মতো লেগেছিল।
1: বলে কি বলে কি, এটাও কি শব্দ দূষণ?
2: হ্যাঁ মশাই, আমি ডাক্তার বলছি, তাও বিশ্বাস হচ্ছে না আপনার?
1: তা তো বটে, তা তো বটে।
0: কি হলো, আপনি তো কিছুই খাচ্ছেন না, সবটা খেয়ে নিতে হবে কিন্তু। নিন নিন নিন।

0: কি ধরনের সাউন্ড কিছুই বুঝতে পাচ্ছি না।
1: আলটপকা।
0: কি বললেন? আলটপকা।
1: হ্যাঁ, মানে ওই আল্ট্রাসাউন্ডের বাংলা কি না, উৎপত্তি স্থল দেখা যায় না কিন্তু শব্দ শোনা যায়, কর্কশ, কানের পক্ষে ক্ষতিকর, কোনের পক্ষে।
0: শুনবেন না, শুনবেন না, ওসব কথায় একদম কান পাতবেন না।
1: এই নিন, রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী, আমার ভাগ্নিটিকে কি জিজ্ঞেস করবেন করুন।
2: হ্যাঁ ঠিকই, রূপে অসত্যি, গুণে অলক্ষ্মী, যদি হলেই বাঁচি।
0: জ্বালালে দেখছি। তা কি পড়ছ মা?
3: বিএ পাশ করেছি।
2: টুকে টুকে
0: মা, গান টান জানো?
3: হ্যাঁ।
0: কি গান মা?
3: রবীন্দ্রসঙ্গীত।
0: একটা একটা গান গাও তো মা, গাও গাও।
2: মরেছে।

0: রে, রাস্তায় এবার সার ছুটতে শুরু করবে রে।
1: সে কি মশাই, তোমাদের রাস্তায় সার ছড়াছড়ি করবে কি? এ তো ভীষণ বিপদের কথা।
2: রাখুন ওসব বাজে কথা, দেখলেন শুনলেন আমার ভাগ্নির গলা? মধু ঝরে মধু, ওর গানে শব্দ দূষণ অনেকটাই কমে যায়।
1: কই আর কমছে, সমানে তো কে একটা বাইরে থেকে খচ খচ খচ খচ করে যাচ্ছে,
3: খচ খচ করাচ্ছে, দূষণ মুক্তির ওষুধ আমার জানা আছে।
4: না মা, বাহ বাহ বাহ, গানটা তুমি ভালোই গাও, তোমার বেশ আমার না আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা মা, তুমি রাঁধতে পারো মা? আমি একটু পেটুক মা, তাই জিজ্ঞাসা করছি। মা মা এদিকে তাকাও তাকাও না, মা গো মা কি কি রাঁধতে পারো?
1: আপনারা কিছু ভাবছেন বলুন তো,
3: গ্যালোপিং করছেন কেন, গ্যালোপিং করছেন কেন? থ্রু চালিয়ে যান, চালিয়ে যান, থামবেন না।
1: কথা বলা কি আপনার ট্রেন যে চোখ কান বুঝে চালিয়ে দেওয়া যাবে?
2: তা কেন চালিয়ে দেওয়া যাবে না বলুন, জীব দিয়েছেন যিনি, কথা জোগাবেন তিনি।
4: ভালো বলেছেন তো বাবা বাবা বাবা, তা আমাদের পাত্রী পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এবারে তুমি আসতে পারো মা।
3: জয় মা কালী, জয় মা কালী, মুখ তুলে চেয়েছ মা, শব্দ দূষণের কাঁথায় আগুন, সব টাইট করে দেব, প্যান্টোগ্রাফ খুলে নেব।
1: কি বললেন, কি বললেন? আমার আমার প্যান্ট খুলে নেবেন?
2: না না না না, ও কিছু না, ও কিছু না। ওই বাবুর আনন্দ হলে মুখ দিয়ে দু চারটে রেলের শব্দ বেরিয়ে যায় বাবা, এতদিন রেলের সঙ্গে ঘর সংসার তো।
3: তা বাবা, বাবাদের না হয় আমার মেয়েকে পছন্দ হলো, কিন্তু তোমার তোমার কি পছন্দ হয়েছে?
4: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর পছন্দ হয়েছে, আমাদের পছন্দই ওর পছন্দ, ভারী লক্ষ্মী ছেলে, মুখে কথা সরে না।
2: তা বাবা তোমার নামটি কি?
4: ওর নাম চন্দন।
2: কতদূর পড়েছো বাবা?
4: গ্রাজুয়েট, গ্রাজুয়েট, গ্রাজুয়েট।
2: ওকে বলতে দিন, ওকে বলতে দিন, ও কথা বলছে না কেন? ও কি খুব লাজুক?
4: না না, মানে ও সেরকম বলতে পারে না, বাড়ি এদিকে সরে আন না, বাড়ি লক্ষ্মী ছেলে, বাড়ি লাজুক।
3: বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ, লাজুক মানেই ভালো, ভালো মানে সৎ, সৎ মানে চরিত্রবান, চরিত্রবান মানে ঘরমুখ, ঘরমুখ মানে সংসারী, সংসারী মানে আমার মেয়ে সুখী। স্বামীরা যত চুপ করে থাকে স্ত্রীরা ততই সুখী হয়।
4: আল্লুপাত আল্লুপাত, আপনার মেয়ে সুখী হবেই, মানে মানে তোমার ওই ভাগ্নিটি সাচ্চারও কথা বলে না, খুব সুখী হবে আপনার মেয়ে, দেখবেন, দেখে নেবেন।
2: একটা কথা তোমার মুখ থেকেই শুনতে চাই বাবা,

0: রাজনীতি করো?
1: না না না না না না,
0: আপনি প্লিজ চুপ করুন না, এটা সিরিয়াস ম্যাটার, ওর মুখ থেকেই শুনতে চাই। হ্যাঁ বলো বাবা, তুমি কি রাজনীতি করো? কি হলো
2: বোবা? দাহা বোবা, ওরে মিটু, লুদে সাগ বাজা, আমাদের বোবা জামাই এসেছে।
0: কি, আপনার ছেলে বোবা?
1: না না না, আপনি আপনি বাইরের সাউন্ডটা নিচ্ছেন কেন? ওটা তো সাউন্ড পলিউশন। আপনার বলেছিলেন না যে ওটি বোবা নয়, আসলে কথাও আটকে যায়, তোতলা বলতে পারেন।
0: তোতলা? আমি ডাক্তার, আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে?
1: শুনুন আমার কথাটা, শুনুন, কি সর্বনাশ হলো রে বাবা।
0: কোনো কথা নয়, বেরোন বেরোন, এক্ষুনি বেরোন বলছি, বেরোন।
2: ও মা গো, কি সর্বনাশ হলো গো আমাদের, কি বাবা!
1: আরে আরে, আপনাদের বেলায় শব্দ দূষণ হলো, আমাদের চন্দনের বেলায় শব্দ দূষণে আলটপকা কথাটা নেওয়া হলো। বাবা বাবা, চমৎকার চমৎকার! আরে বাবা, বিশ্বাস করুন, চন্দন চন্দন আবার বোবা না, একটু তোতলা, মানে আপনাদের মেয়ের লক্ষ্মী টেলার মতো হন। তোতলা হওয়া কি অপরাধ নাকি? হ্যাঁ,
0: চোপ!
1: খুন করে ফেললো রে, ওরে বাবা রে, আমি খুন করে ফেললো রে, এবারও ফেল করলি রে চন্দন, এই নিয়ে তিনবার, ওরে ওরে, এখনো বোধ হয় স্কুল ফাইনাল পরীক্ষায় ফেল করার রেকর্ডটা টপ কাটে পারিস দিতে, ওটার রেকর্ড বোধহয় 4-4 বার। ওরে বাবা, 4-4 বার ফেল! ওরে বাবা রে, ওরে বাবা রে!
0: হ্যাঁ, গ্রাজুয়েট তো তাহলে মিথ্যে কথা
1: শুনে ফেলেছে দেখছি।
0: বেরোন বেরোন বলছি, বেরোন!
3: চলেন চলেন বাবু, বেরোন।
4: বলছিলে না যে আমি শুধু ঘুমোই, ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হই, আবার ঘুমোই।
2: তুমি ঘুমাও, অনেক ঘুমাও, আমার বোবা জামাইয়ের দরকার নেই গো।
5: শুনছো, তুমিও এবার একটু বেশি বেশি ঘুমো দেখি, বেশি ছটপট করতে গিয়ে তো আমার রুনুর সর্বনাশ করছিলে আর কি।
0: তুমি ঠিকই বলেছো গিন্নি, প্রথমে হুটোপুটি না করলে ওই বোবাটাকে জিতেনের কার শেডে অন্তত পাঠিয়ে দেওয়া যেত, বুঝেছো?
4: যে গ্যারেজে যেটা, তোর গ্যারেজে টায়ার ফাটা গাড়ি ভালো মানায়, বোবা জামাই তোর ঘরেই মানাবে রে জিতু, তোর ঘরে।

0: না বাবা, রুনুকে কেন তার কাটে হর্ন দেবে? ওকে আমাদের মেয়ে নয়, বোবা ছেলেটাকে এবার জিতেন জিঠুর কার সেটি কেন দেবে? মিঠু দেখে আমাদের বংশের কেউ নয়।
1: মা, এই তোমরা ছোট, তোমরা ঘরে যাও।
2: বড়দের কথায় নাক গলিও না।
0: আমরা বড় হতে চাই না, বড় হলে তোমাদের মতো যদি শুধু ঝগড়া করতে হয় তাহলে ছোট থাকাই ভালো। আর বলে রাখি শোনো, রুনুকে কানা খোঁড়া বর দিলে আমি বিয়ে করব না। আমিও বলে রাখছি, মিঠুদের জন্য যদি হাবাকালা বর তোমরা আনো তাহলে আমিও বিয়ে করব না।
3: ওমা, সে কি রে?
4: আমি দুধে শেষে এক হলি।
0: আমরা একই ছিলাম মা, তোমরাই আমাদের আলাদা করে রেখেছিলে। রুনু কত ভালো মেয়ে, অথচ তোমরা মিশতেই দিচ্ছিলে না। কি যে তোমরা খালি ফোঁস ফোঁস করো না, ভাল লাগে না। শোনো বাবা, শোনো মা, তোমরা আর ফোঁস ফাঁস করবে না, করলে কিন্তু জীবনে আর বিয়েই করবো না। ঘরে বসে তোমাদের সারা দিন জ্বালাবো, এই বলে দিলুম।
5: আমিও বলে দিচ্ছি, তোমরা বড়রা যদি ফের মুখ দেখা দেখি বন্ধ করেছ তো আমিও বরের মুখ দেখা বন্ধ করে দেব। আইবুড়ো থেকে সারা দিন ফুল ভলিউমে রেডিও আর টিভি চালিয়ে বসে থাকবো, কান ঝলাপালা করে দেবো তোমাদের।
0: মিঠুদের মতো আমিও হারমোনিয়াম সপ্তমে চড়িয়ে দেবো, প্যাঁ প্যাঁ করে রাত দিন হারমোনিয়াম বাজবে, কানের খোল না বেরোনো পর্যন্ত।
5: কলেজে যাব না, কোথাও যাব না।
0: আমিও পড়াশোনা বন্ধ করে দেবো, বাড়ির কাজকর্ম বন্ধ।
2: না না না, থাক মা, থাক থাক। আচ্ছা বল, আমারই কি সব দোষ মা? তোর বাবাটা কিরকম গুমার গোবিন্দ দেখলি না?
1: জিতেন, ফের শুরু করলি, ভালো হবে না কিন্তু। তুই কি

0: হ্যাঁ, তুই কি তুই কি তুই তো একটা লাইনচ্যুত মালগাড়ি। হ্যাঁ, আর তুই তুই একটা টায়ার পাংচার করা বাস।
1: ওফ, আবার শুরু করলে? দেখলে তোমরা তোমরা দুজনেই কিন্তু দোষী, কেউ কারুর থেকে কম নও। ঠিক আছে ঠিক আছে, তোমরা ঝগড়া করো, আমরাও আমাদের সিদ্ধান্তে অবিচল, বিয়ে করব না। কিরণু, ঠিক তো?
2: হ্যাঁ মিঠুদি, একেবারে ঠিক। আমরা ব্যাচেলার থাকবো, শপথ নিলাম।
3: ওরকম কুচিন্তা মাথাতে মানিসনি মা তোরা।
4: আমাদের কি করতে হবে বল? যা বলবি তাই করব।
3: হ্যাঁ,
4: বাবাদের কথা বাদ দে, ওরা ওই রকম। হ্যাঁ
1: বেশ, কাকিমা তোমার হাজবেন্ড এন্ড ভাসুরকে বলো দুজনে মিলে একসঙ্গে রুনুর পাত্র যেন দেখে।
2: দেখ, তা হয় নাকি? শুধু আমার না, মিঠুদিরও পাত্র দেখতে হবে জয়েন্টলি।
3: হবে রে হবে, তাই হবে। তোরা তাহলে বিয়ে করবি তো মা?
1: বিয়ে তো নসি, সব করব, যা বলবে তাই।
2: আলপাত সব, ফ্রম জুতো সেলাই টু চণ্ডী পাঠ।
3: ওরে তাহলে এবার ভাব করাতেই হবে, কি বল ছোট?
4: নিশ্চয় নিশ্চয়, এটা কিন্তু ভালোই হলো বড়। মেয়ে দুটো না হলে এই ভাব করানোই যেত না।
3: মধুরে না সমা পায়।

0: কোণে দেখা, নাটকটি এখানেই শেষ হল। রচনা মানস রায়, অভিনয়ে জিতেন্দ্র, অমর গঙ্গোপাধ্যায়, জীবন জগদীশ মুখোপাধ্যায়, অমিত মানস কুমার মিশ্র, পাত্রের মামা দীপক গঙ্গোপাধ্যায়, মিঠু মৌসুমি বন্দ্যোপাধ্যায়, রুনু পারমিতা চট্টোপাধ্যায়, জীবন গিন্নি কেয়া ভট্টাচার্য এবং জিতেন্দ্র গিন্নির ভূমিকায় মিতা চট্টোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন, নাটকটি প্রযোজনা করেছেন বিশ্বনাথ দাস।
1: শুনলেন নাটক কোণে দেখা, নাটকটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরে বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেলমন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর জনসেবামূলক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান চালাবে। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির পথ খুলে দিতে আগামীকাল বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে একটি বিল পেশ হতে চলেছে। আহমেদাবাদে বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের তৃতীয় পর্বের শেষ দিনে ভারত 2টি সোনা এবং 4টি ব্রোঞ্জ পদক জয় করেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল প্রকল্পের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলির আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে 20,700 কোটি টাকার বেশি। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। পরে এক সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তেলেঙ্গানা 17টি জেলাকে যুক্ত করে প্রথম 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের 14টি জেলা জুড়ে আরও 3টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্র। 10,700 কোটি টাকারও বেশি খরচে নির্মিত হতে চলা এই প্রকল্প 3টি বর্তমান রেল নেটওয়ার্কে প্রায় 656 কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত করবে। শ্রী বৈষ্ণব আরও জানান, দেশের সমস্ত ব্যস্ততম রেল করিডোরকে 4 লেন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
1: দিল্লি সে মুম্বাই, মুম্বাই সে চেন্নাই, চেন্নাই সে কলকাতা, কলকাতা সে বাপস মুম্বাই, ইয়ে হো গিয়া গোল্ডেন কোয়াড্রিলেটারাল। 7 হাই ডেন্সিটি করিডোরস হ্যায়, উন করিডোরস কি 4 লাইনিং কা কাম চল রহা হ্যায়, তো করিব করিব 2,000 কিলোমিটার এসে হ্যায় জো অলরেডি 4 লাইনিং হো চুকে হ্যায়।
0: এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে। এই করিডোরের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
1: वापी से सूरत का 100 किलोमीटर का सेक्शन, पहला सेक्शन ओपन करेंगे 2027 में। कंस्ट्रक्शन करीब करीब दिसंबर तक कंप्लीट हो जाएगा और जो ट्रेन बन रही है वो ट्रेन का काम बहुत तेजी से चल रहा है। जो फर्स्ट कोच टेस्टिंग के लिए बन रहा है वो टेस्टिंग का कोच लास्ट वीक बन के रेडी हुआ है और उसको अब पहला टेस्ट होता है उसका स्क्वीज टेस्ट है, उसके बाद में उसका क्लाइमेट टेस्ट होगा, उसके बाद में फर्निशिंग और नेक्स्ट बाकी के कोच बनेंगे। अगले साल मई जून तक ट्रेन पटरी पे आ जाएगी।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত হয়েছে দুই দেশ। বৈঠকে শ্রীলঙ্কার বিমান বাহিনীর আধুনিকীকরণ সহ একাধিক প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শ্রী সিং এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যৌথভাবে 3টি বেলি ব্রিজের উদ্বোধন করেছেন। তাঁর দেশের মাটি কখনও ভারতের নিরাপত্তা বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া হবে না বলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন। চলতি সপ্তাহের শেষের দিকে নতুন দিল্লিতে নির্ধারিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের ঠিক আগে মুম্বাইতে শুরু হয়েছে ব্রিক্স দেশগুলির অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের চূড়ান্ত বৈঠক। ব্রিক্স সম্মেলনের প্রস্তুতি এবং আর্থিক কৌশলগত নানা বিষয়ে আলোচনার লক্ষ্যে গত মাসে রাজস্থানের জয়পুরে অর্থমন্ত্রী এবং গভর্নর পর্যায়ের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর জনসেবামূলক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি জানান, 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর এই রাজনৈতিক সফর শুরু হয়েছিল।
2: जो आम लोगों के जीवन को बेहतर बनाने का प्रयास रहा है, एक बहुत बड़ा योगदान नेतृत्वकर्ता के रूप में उन्होंने दिया है। उनका सफर एक साधारण कार्यकर्ता के रूप में जो प्रारंभ हुआ और आज देश के प्रधान सेवक के रूप में जो उन्होंने काम को आगे बढ़ाया, ये केवल उनके स्पष्ट विजन, उनके दृढ़ संकल्प, सामाजिक जीवन में लगातार गुणात्मक कैसे परिवर्तन आए, कैसे उनके जीवन में बदलाव आए, इसका प्रयास उन्होंने किया।
0: কলকাতা হাইকোর্টের 45তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন বিচারপতি রবীন্দ্র বিঠল রাও খোখে। হাইকোর্টের 1নম্বর কক্ষে সকাল 10টায় রাজ্যপাল আর এন রবি তাঁকে পদ ও মন্ত্রগুপ্তের শপথ বাক্য পাঠ করান। প্রবীণতম বিচারপতি তপব্রত চক্রবর্তী সহ অন্য বিচারপতি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল প্রমুখ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির পথ উন্মুক্ত করতে আইনি কাঠামো প্রস্তুত করেছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে আগামীকাল বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে একটি বিল পেশ হতে চলেছে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল নামের এই সংশোধনী বিলটি আইনে পরিণত হলে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদের মধ্যে বদলি সম্ভব হবে। গুজরাট বিধানসভার তিন দিনব্যাপী বর্ষাকালীন অধিবেশন আজ গান্ধীনগরে শুরু হয়েছে। এই অধিবেশনে রাজ্য সরকার সহজে ব্যবসা করা, জিএসটি সংশোধন, উচ্চ মাধ্যমিক শিক্ষা, ভূমি রাজস্ব, গবাদি পশুর খাদ্য নিয়ন্ত্রণ এবং ভাড়া সংক্রান্ত আইন সংশোধন সম্পর্কিত মোট সাতটি গুরুত্বপূর্ণ বিল পেশ এবং আলোচনার জন্য নির্ধারণ করেছে। কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক আজ উত্তরপ্রদেশের বারাণসীতে নবম জাতীয় পুষ্টি মাসের আনুষ্ঠানিক সূচনা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই নবম জাতীয় পুষ্টি মাসের মাধ্যমে সরকার সুস্থ ক্ষমতায়িত ভারত গড়ার লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
3: সুপোষিত বচপন, স্বস্থ মাতৃত্ব,

0: और समृद्ध परिवार ही विकसित भारत 2047 के संकल्प की सबसे मजबूत नींव है। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन के अनुरूप 9 सितंबर 2026 से 9वें राष्ट्रीय पोषण माह का शुभारंभ हो रहा है। हर वर्ष यह आयोजन हमें प्रेरित करता है कि हम पोषण के प्रति निरंतर जागरूक रहें और इसे अपनी नियमित दिनचर्या का हिस्सा बनाएं। इस वर्ष पोषण माह का हमारा संकल्प है, हमारी आंगनवाड़ी हमारी जिम्मेदारी, जिसमें हमारा विशेष ध्यान विविधतापूर्ण और प्रोटीन युक्त आहार, आंगनवाड़ी केंद्रों पर ताजा गर्म पौष्टिक भोजन ECCE और गर्भवती व धात्री माताओं की समग्र देखभाल पर केंद्रित रहेगा।
1: অর্থতছরের মামলার অঙ্গ হিসেবে এনফোর্সমেন্ট নির্দেশনালয় ইডি আজ কর্ণাটকের 18টি স্থানে একযোগে তল্লাশি চালিয়েছে। রাজ্য সরকারের পূর্তমন্ত্রী সতীশ জারকিহোলি এবং তার কন্যা লোকসভা সাংসদ প্রিয়াঙ্কা জারকিহোলির বাসভবনেও আজ তল্লাশি চালানো হয়। চীনের সাংহাইতে 48তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় ভারত এই প্রথম 11টি নতুন বিভাগে অংশ নেবে। প্রায় 70 জন প্রতিযোগী নিয়ে গঠিত টিম স্কিল ইন্ডিয়া মোট 64টি দক্ষতার মধ্যে 63টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। চলতি মাসের 22 থেকে 27 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা আয়োজিত হবে। নেপালে বিধ্বংসী হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,365। উদ্ধারকারী দল এখনও নিখোঁজ 5,326 জনের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এদের মধ্যে 589 জন বিদেশি নাগরিক। পারস্য উপসাগরে মার্কিন হামলা জবাবে 2টি মার্কিন জাহাজ ও 8টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তাদের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল পারস্য উপসাগরে ইরানের 5টি তেল ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর হামলা জবাবে তাদের এই পাল্টা পদক্ষেপ। বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সেনার উস্কানিতে হরমুজ প্রণালী নিষিদ্ধ এবং ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করার চেষ্টা করেছিল আরও 10টি জাহাজ, তাদের লক্ষ্য করেও চলে হামলা। আহমেদাবাদে আয়োজিত বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের তৃতীয় পর্বের শেষ দিনে ভারত মোট 2টি সোনা ও 4টি ব্রোঞ্জ পদক জয় করেছে। প্যারা অলিম্পিয়ান হরবিন্দর সিং এবং বিশ্বের নাম্বার 1 শীতল দেবী ভারতকে এই সাফল্য এনে দেন। নাটকীয় শুট অফে সোনা জেতেন শীতল দেবী। অন্যদিকে রিকার্ভ মিক্সড দলগত বিভাগে হরবিন্দর ও ভাবনা জুটিও সোনা ছিনিয়ে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমার দেশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। আহমেদাবাদে বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের তৃতীয় পর্বের শেষ দিনে ভারত মোট 2টি সোনা ও 4টি ব্রোঞ্জ পদক জয় করেছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শ্রোতা বন্ধুরা, মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। আজকের প্রথম শিল্পী ভূপেন হাজারিকা।

শুনলেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন আশার কথা।

প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ শিলিগুড়ি শান্তিনিকেতন এফএম গোল্ড মৈত্রী বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন 8:36। শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

0: অনেক আগে শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ সত্যিই একলা, ভালোবেসে যদি আমরা সহযোগিতা, সহমর্মিতার হাতটুকু একটু বাড়িয়ে দিই, একটু কথা বলি, তাহলে হয়তো সে একলা নাও থাকতে পারে। তাহলে হয়তো হঠাৎ করে যেখানে সে বা তিনি ভাবছেন তার জীবনের ইতি টানবেন, সেটা নাও টানতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আগামীকাল, 10ই সেপ্টেম্বর, ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। আশার কথা অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো মানসিক স্বাস্থ্য পরিষেবা এবং আশাদের ভূমিকা, সেই সঙ্গে অবশ্যই কালকের যে গুরুত্বপূর্ণ দিন সেই বিষয়ে কথা হবে। স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ডাক্তার সুব্রত রায়, সহ অধিকর্তা মানসিক স্বাস্থ্য, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
1: নমস্কার।
0: অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনকাল, প্রতি মুহূর্তে সংখ্যাটা কোথাও একটা উদ্বেগের জায়গা তৈরি করছে। প্রত্যেক বছর যেভাবে আত্মহত্যার প্রবণতা মানুষের মধ্যে বাড়ছে, সেই প্রবণতা কমাতে কি চেষ্টা বা কি প্রয়াস সরকারের পক্ষ থেকে আছে বা আপনারা কি ভাবছেন?
1: হ্যাঁ, আত্মহত্যার যে প্রবণতা চারিদিকে বাড়ছে, আমরা বিভিন্ন হাসপাতালে দেখি যে অনেক সময় বিভিন্ন অল্প বয়সী, কম বয়সী, তরুণ বা মানে টিনেজ বয়সের যারা, তারা অনেকে কখনো বিষ খেয়ে, কখনো ঝাঁপ দিয়ে, কখনো গলায় দড়ি দিয়ে, এরকমভাবে আরও বিভিন্ন রকমভাবে তারা আসছেন। তাদেরকে অনেকেই আমরা বাঁচিয়ে তুলতে পারি, তার যাতে মৃত্যু না হয় তার জন্য যা যা করণীয়, কিন্তু বহু ক্ষেত্রে আমরা সেগুলো করে উঠতে পারি না। এবার এখানে মূল ব্যাপারটা যেটা, সেটা হলো যে তারা কে কেন এই রকম একটা ডিসিশন নিল। এবার এইখানেই হলো সব কিছুই মনের ব্যাপার। যেমন ধরুন, মনের রাগ থেকে অনেক সময় নিতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে রাগ থেকে, লজ্জা থেকে নিতে পারে, এমন কিছু একটা ঘটেছে, পরীক্ষায় ঠিকমতো নম্বর যেরকম পাওয়ার কথা ছিল পাইনি, বা কোনো একটি প্রেম বা ভালোবাসা সেইখানে কোনো রকম একটা বিচ্ছিন্নতা ঘটেছে, তাতে সে লজ্জায় এতে, বা অনেক সময় হয়তো সে মনের মধ্যে একটা ডিপ্রেশন, অনেক দিন ধরে কিছু একটা কষ্ট সে প্রকাশ করতে পারছিল না, শেষ পর্যন্ত সে নিজেকে হয়তো আত্মহননের দিকে নিয়ে গেছে, কারো হঠাৎ কোনো কথায় এমন কিছু মনের মধ্যে একটা ধাক্কা লাগলো, হঠাৎ করে সে ডিসিশন নিল। তো এরকম বিভিন্ন রকম কারণে এগুলো হয়ে থাকে এবং বিভিন্ন উপায়েও হয়ে থাকে। তো এইটাকে যাতে কমানো যায়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এখন পরিবার সব ছোট ছোট, সেখানে এরকম কিছু একটা ঘটে গেলে একটা পরিবার প্রায় অনেক ক্ষেত্রে মনে হয় যেন সর্বশান্ত হয়ে গেল। এটা যে সব সময় যে অল্প বয়সী টিনেজ বা তরুণদের মধ্যে তাও নয়, আপনারা বেশ কিছু খবর দেখে থাকবেন, অনেক বয়স্ক লোক, রিটায়ার্ড লোক, তারাও বিভিন্ন পরিস্থিতির চাপে পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো বড় ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, অনেক টাকার লোন নিয়ে শেষ পর্যন্ত সেই লোন নিয়ে করতে না পেরে বা হয়তো তার উপরে এমন কিছু চাপ সৃষ্টি হয়েছে, এ নানা রকম যে পরিস্থিতি এবং তার সাথে মন যদি মোকাবিলা করে উঠতে না পারে, তো সেইখানে আমাদের মানসিক স্বাস্থ্যের যেটা উদ্দেশ্য, যে মনের এই যে ওঠানামাগুলো, এইগুলোর প্রতি কারা ভালনারেবল, কাদের এই ধরনের অসুবিধাগুলো হতে পারে, সেটা আগে থেকে আইডেন্টিফাই করা এবং তাকে আমাদের কাউন্সেলিং এবং বিভিন্ন যে আমাদের পরিষেবা আছে সেগুলোর আওতায় নিয়ে এসে তার মনের সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, জ্বালা, সেগুলোকে লাঘব করা, যাতে সে অন্তত নিজেকে আবার নতুন করে তৈরি করে ফেলতে পারে এবং একটা এই ধরনের হঠকারী ডিসিশন যেন না নেয়। এবং তার জন্যই সবচেয়ে বড় যেটা এখন উদ্যোগ ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, সেটা হলো টেলি মানুষ, ন্যাশনাল টেলি মেন্টাল হেলথ প্রোগ্রামের আন্ডারে।
0: এই টেলিফোনের কথা এবং টেলি মানুষের কথা যখন উঠলেই তখন বলে দিই আপনারাও সরাসরি টেলিফোনে চলে আসুন 2248-8085। আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা হচ্ছে যে সরকারের কী কী মানসিক স্বাস্থ্য পরিষেবা আছে এবং কালকে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, কীভাবে একজন পাশের মানুষকে বা আপনার চেনা মানুষকে এই বা এই যে আত্মহত্যার তার যে প্রবণতা যদি তৈরি হয়ে থাকে হচ্ছে কি না, বা যদি কেউ চেষ্টা করেন সেখান থেকে কী করে তাকে বের করে আনবেন, কী করে ভালো থাকবেন, এই বিষয়ে আজকে আমাদের আলোচনা করছেন বিশিষ্ট চিকিৎসক সুব্রত রায়। হ্যাঁ, যে কথা বলছিলেন টেলিমানুষ।
1: হ্যাঁ, এবারে টেলিমানুষের কনসেপ্টটা কোথা থেকে এলো? এটা এসছে ওই কোভিডের পরে। কোভিডের সময় যেটা দেখা গেছিল, চারিদিকে যখন এক অজানা রোগ এরকম, তাতে প্রচুর লোকজন অসুস্থ হয়ে পড়ছেন এবং অসুস্থ হয়ে পড়ে অনেকে ঠিকমতো রোগ ধরা পড়ছে না, কী হচ্ছে না হচ্ছে, তাতে মারাও যাচ্ছেন এবং তাতে বহু সংসার, বহু মানুষ তারা মানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত যেমন একদিকে হয়েছে, অন্যান্য দিকে একটা মানসিক স্ট্রেস, এই আমার কিছু হলো না কি, আমার কিছু হবে না কি, বা আমার পরিবারের কোনো সেরকম সদস্য তার কিছু হবে না কি, এই যে একটা মানসিক স্ট্রেস, তখন সেইটাকে কিভাবে ট্যাকেল করা যায় তার জন্য তখন বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের ইয়ে থেকে, মানে সব রাজ্যে রাজ্যে আর কি, একটা কাউন্সেলিং সেন্টার খোলা হয়েছিল, যেখানে যারা এই ধরনের বিভিন্ন রকম অসুবিধায় পড়ছে তারা সেই নাম্বারে ফোন করতেন এবং সেখানে ফোন করে তাদেরকে যতটা সম্ভব মানে গাইড করা, যে কোথায় গেলে কী চিকিৎসা পাবে, কোনটায় কী সাবধানতা নেবে, কী করবে কী করবে না, এইটা। এবং ওইটার পরে তারপরে এমনি আমাদের মানে সব রাজ্যেই সারা ভারতবর্ষেই পরবর্তীকালে টেলিমেডিসিন বলে একটা প্রোগ্রাম চালু হয়েছে, ওটা বোধহয় তার আগে থেকেই কিছুটা হয়েছিল, তার সাথে তখন এই টেলি মানুষ ব্যাপারটাকে
0: যুক্ত করা,
1: জুড়ে দেওয়া হয়।
0: আচ্ছা, টেলিফোনে একজন শ্রোতা আছেন। হ্যালো।
2: হ্যালো।
0: হ্যাঁ, নমস্কার।
2: ডাক্তারবাবুকে নমস্কার জানাই। আমি ভোলাগড়ে উত্তরপাড়া ব্যানার্জিপল থেকে বাবলু মুদি বলছি। দেখুন, এরকম আমার চেনা জানা বা আমার মানে জ্ঞানও তো অনেক মানুষকে দেখেছি, তার আগের দিন কিছুক্ষণ আগে পর্যন্ত সেই মানুষটাকে দেখে বোঝা যায় গেল না যে সে এই ধরনের অপকর্ম করতে পারে বলে। কিন্তু এখন সেটাই হলো আমরা, কিন্তু বিষয় হচ্ছে দাঁতও করছে একটাই প্রশ্ন, আমরা তাহলে বুঝবো কি কিভাবে আমরা মানে সিদ্ধান্ত নেবো যে মানুষটার মানসিকতার বিরুদ্ধে
0: খবরটা পেয়ে চমকে উঠি, এই মানুষটা এই তো কাল আড্ডা দিল কি, এই তো কালকে দেখা হলো, আড্ডা না দিল তারপরে এইরকম একটা কাজ করে ফেললো কি করে, এই যে জায়গাটা কোথাও কি কোনো লক্ষণ দেখে বোঝার উপায় আছে তার আশেপাশের বন্ধু বান্ধব পরিবারের মানুষজনের?
1: হ্যাঁ, এবারে এইখানে যেটা হলো মানে এখানে আমি দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। এক হলো যে কারোর কিছু একটা ঘটেছে এবং তার মধ্যে যে একটা চেঞ্জ এসছে, সে আগে বেশ হাসি খুশি ছিল, তারপরে হঠাৎ করে সে খুব মুখ গোমড়া হয়ে গেছে, আগে সবার সাথে মিশত, তারপরে হঠাৎ করে সে কিছু কারোর সাথে মিশছে না, বা এরকম মানে বিভিন্ন ধরন চাপের উপর কী পরিস্থিতির উপরে আছে তার উপরে নির্ভর করে তার মধ্যে সেই চেঞ্জটা এসছে এবং সেটা তার বাড়ির লোক, তার অফিসের লোক, তার বন্ধু বান্ধব কেউ না কেউ কিছু না কিছু খেয়াল করে থাকবে, এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে মানে সে এতটাই বুদ্ধিমান সেই ব্যক্তি, বা সে এতটাই তার মনটা মানে সে নিজেকে মানে কন্ট্রোল করতে পারছে যে সে কিন্তু নিজের মনের কথা কাউকে বুঝতে দিতে চাইছে না,
0: এবং সেইভাবে প্রকাশ
1: করতে চাইছে না, কারণ প্রকাশ করলেই হয়তো সেইটা আমার মানে যারা পারিপার্শ্বে আছে তাদের কাছে লজ্জার একটা হতে পারে। হ্যাঁ, ধরুন আমি ওরকম

0: কোনো একটা ব্যাপারে মানে অনেক কিছু আশা করেছিলাম কিন্তু সেটা হচ্ছে না, এবার সেইটা যদি আমি আমার অন্য লোককে, কাছের লোককে বলি, তো সে বলবে তোমার মতো এরকম একটা লোক এখন এই সমস্ত আশা করারই বা কি ছিল, উল্টো আমাকে হয়তো গালি শুনতে হবে। তো তখন সে না, এটা আমি কাউকে বলতে পারবো না, এবং তারা যাতে কিছু বুঝতে না পারে আমি সেইভাবেই চলবো। হ্যাঁ, পারলে যতটা কম কথা বললাম বললাম এরকম।
1: অর্থাৎ এই ক্ষেত্রে তিনি মনের সঙ্গে যুদ্ধটা একাই করে যাচ্ছেন,
0: একাই করে যাচ্ছেন। তো এইখানে যেটা হলো যে এইবারের আমাদের এই যে মানে সুইসাইড প্রিভেনশনের যে মানে রাস্তা, সেখানে বলছে যে আরো বেশি কথা বলো, মানে এইটার ব্যাপারে যে স্টিগমা, যে একটা মানে এই সুইসাইড করতে কোনো একটা পরিবারে অমুক সুইসাইড করেছে সেটাও লোকজন চট করে বলতে চায় না, কারণ এগুলো সম্বন্ধে একটা স্টিগমা থাকে। তো সেই ব্যাপারগুলোকে আর একটু খোলামেলা ভাবে যাতে আমরা আলোচনা করতে পারি, লেট স্টার্ট দ্য টক, আমরা এগুলো নিয়ে খোলামেলা আলোচনা করি। মানে এটা যে একটা মানে লজ্জার ব্যাপার, সামাজিকভাবে হোক বা ব্যক্তিগতভাবে হোক, সেই ব্যাপারটাকে একটু মানে সরল করে দেওয়া, যাতে লোকজন এগুলো নিয়ে বলতে লজ্জা বা দ্বিধা না করে।
1: কথা বলতে বলতেই দেখি আর এক শ্রোতা বন্ধু আছেন। হ্যালো।
2: হ্যালো।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই, নমস্কার ডাক্তার বাবু।
0: হ্যাঁ নমস্কার,
2: আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী বলছি, প্রদীপ চক্রবর্তী, সন্তোষপুর মহেশতলা থেকে। আমি এমনিতেই তো দৃষ্টি শক্তি হারিয়েছি, তার মধ্যে আমার নানান রকম মানে রোগে জড়িয়ে পড়েছি আর কি, বিভিন্ন ভাবে ট্রিটমেন্ট করাচ্ছি, ট্রিটমেন্ট করিয়েছি, চলছে এখনো ট্রিটমেন্ট, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে এরকম থাকার থেকে মনে হয় না থাকা ভালো। এই অবস্থাটা থেকে কি করে আমি বেরিয়ে আসবো, যদি আপনি আমাকে একটা উপায় বলেন।
0: আপনার বয়স কত হবে আন্দাজ?
2: জানা জানতো না, শুনতে পাচ্ছি না, এর থেকে মনে হয় কিছু অন্যরকম ভাবে চলে যেতে পারলে মনে হয় ভালো হয়।
0: হ্যাঁ বলছি, আপনার বয়স কত হবে আন্দাজ?
1: হ্যালো।
2: পড়াশোনা
0: কতদূর কি করেছেন?
2: আমার পড়াশোনা হচ্ছে 8 পাস।
0: আচ্ছা।
2: আমি পেশায় একজন ধূপকাঠি বিক্রেতা।
0: আচ্ছা, তার মানে আপনি
2: মেয়েটা ইদানিং মানে দুবছর হলো, গত দুবছর আগে আমার মেয়েটি মানে অসুস্থ হয়ে একেবারেই চলে গেছে, তারপর থেকেই মানে আমার এই জিনিসটা মনের মধ্যে শুরু হয়েছে বা আমার এতটা অসুস্থ হয়ে পড়ছি।
0: আপনি কি মানে এই ধূপকাঠি বেচার যে কাজ, এ ছাড়া এমনি ধরুন একটু গান টান করা বা একটু গল্প টল্প করা, এগুলো অন্য কিছু ভালোবাসেন? আমি যেটা বলতে চাইছি এইখানে মানে আপনার চারিদিকে মানে আপনার নিজের অসুস্থতা একটা, আপনার পরিবারের স্ত্রীর একটা অসুস্থতা, আপনার যে একটা আশার আলো কন্যা ছিল সেও একটা অসুস্থতার মধ্যে দিয়ে আপনাদের ছেড়ে চলে গেছে, এবং আপনি মানে যেই কাজটা করেন তার জন্য আপনাকে ডেইলি মানে এদিক ওদিক যেতে হয় নানা অসুবিধার মধ্যে, তো চারিদিক থেকে পরিস্থিতিটা আমি বলবো একটু জটিলই বটে। তো এইখানে
2: আমি বলছি, আমার চলাফেরা বন্ধ হয়ে গেছিল, এমন অবস্থায় পড়ে গেছিলাম, এখন ফিজিওথেরাপি করার পরে একটুখানি মানে চলাফেরা করতে পারছি, কিন্তু বিভিন্ন রকম সমস্যা, যেমন ধরুন নার্ভের সমস্যা, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, নানা রকম সমস্যায় জড়িয়ে পড়েছি। আমাদের তো আর্থিক অবস্থা সেই রকম না।
1: বুঝতে পেরেছি, আপনি একটু শুনতে থাকুন,
0: একটু শুনতে থাকুন। সেটা হলো যে এবার আপনার বিভিন্ন রকম এগুলো অসুবিধা, শারীরিক বা মানে তার জন্য মনের, এগুলো যাই হোক, এগুলোর জন্য এমনিতে আমাদের সরকারি পরিষেবা আছে, বিভিন্ন হাসপাতালে সেগুলো আছে, যেই হাসপাতালে যেই পরিষেবা নেই হায়ার অথরিটির কাছে পাঠিয়ে দেবে। আর এছাড়া ওই যে টেলি মানুষ বললাম না, 144-16, হ্যাঁ 144 ধারা, আর তারপরে একটা 16 যোগ করে দিন, তাহলে মনে রাখতে সুবিধা হবে।

এই নাম্বারটাতে আপনার যখন খুব মন খারাপ করবে কি দরকার হলে আপনার স্ত্রীরও যদি মনে হয়, দুজনে মিলে আপনারা ওই নাম্বারে ফোন করুন না, ফোন করে আপনার মনের কথা বলুন, দেখবেন উল্টো দিকে যারা আছেন তারা সব ট্রেনিং পাওয়া ইয়ে, তারা আপনার কথা মন দিয়ে শুনবেন এবং এই মনের কষ্টটা কিভাবে আপনি কাটিয়ে উঠতে পারেন তারা দেখবেন স্টেপ বাই স্টেপ আপনাকে খুব সুন্দর করে সেই

0: আমাদের বিভিন্ন উপায় আছে। এবং আপনাকে যেটা জিজ্ঞেস করছিলাম প্রথমে, যে আপনার সেরম কিছু ভালো লাগা ভালোবাসা, মানে মানে অন্য কিছু নিয়ে থাকতে পারলে, ধরুন আপনি গান গাইতে ভালোবাসেন, গান নিয়ে থাকতে পারলে বা সেগুলো নিয়ে থাকতে পারলে আপনার এই মনের কষ্টটা সেটা দিয়েও কিছুটা কম হতো।
1: সেটা তো আজকের যে আলোচনার বিষয় সেটা সবার জন্যই, তাই আপনারা বলেন যে যে কোনো একটা ভালো লাগার জায়গা, সেটা যে কোনো কিছু হতে পারে, সেই জায়গাটা যদি মানুষের একটু নিজের জায়গা একটা রাখেন ভালো লাগার, তাহলে বোধহয় আমাদের একটু মুক্তির অবকাশ হতে পারে। এবং যে আজকের যে বিষয় অর্থাৎ মানসিক স্বাস্থ্য পরিষেবা সরকারের পক্ষ থেকে, এইটা টেলি মানুষের কথা, যে কথাটা স্যার বললেন 14416, যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় একটা 24 ঘন্টার টোল ফ্রি নাম্বার, এটা আপনি বাড়িতে বসে ফোন করতে পারেন। আপনার হাতে আমরা এখন সবাই জানি একটি অ্যান্ড্রয়েড ফোন আছে, সেখান থেকে ফোন করতে পারেন, সেখান থেকে একটা গাইডলাইন পাবেন। এছাড়াও ধরুন প্রত্যেকটা সরকারি হাসপাতালে তো এই মানসিক চিকিৎসার বিভাগ আছে।
0: হ্যাঁ, সেটা প্রত্যেকটা সরকারি হাসপাতাল বলতে সাব ডিভিশনাল লেভেল সব জায়গায় নেই, ডিস্ট্রিক্ট হসপিটাল জেলা হাসপাতাল যেগুলো সেগুলোতে আছে। এবার কারোর বাড়ি যদি অনেক দূরে প্রত্যন্ত গ্রামে হয়, হ্যাঁ, সেখান থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল অনেক দূরে, বাসে করে ট্রেনে করে এদিক ওদিক যেতে হবে, আর বিশেষ করে ওনার মতো যারা প্রতিবন্ধী তাদের পক্ষে সেগুলো করা অতটা সহজ নয়। তো সেক্ষেত্রে ওনার বাড়ির কাছে যে হাসপাতাল আছে, মানে প্রাইমারি হেলথ সেন্টার বা রুরাল হসপিটাল বা বিপিএসসি, সেইখানে যোগাযোগ করলে, এই যে আমাদের আশা দিদিরা আছেন, এই যে আমাদের এএনএম দিদিরা আছেন, ওনার বাড়িতে কেউ না কেউ দেখবেন মাঝে মধ্যে খোঁজ নেবে। হ্যাঁ, তো তাদেরকে বললে তারা কিন্তু ওই হাসপাতাল ওনার পাড়ার ওই এলাকার মধ্যে কবে মানসিক ডাক্তারদের, আমাদের যে ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ টিম আছে, তারা কিন্তু মাঝে মধ্যে আসবে, তো তখন তাদের সাথে যোগাযোগ করিয়ে দিলে যে ধরুন ওই পাড়ার হাসপাতালে আসবে, তো আশা দিদিরা এনাদেরকে খবর দিয়ে দেবে যে আপনার মনের এই সমস্যা বলছিলেন, তাহলে ওই দিন ওনারা আসবেন, আপনি চলে আসুন, বা উনি নিজে ওনাদেরকে আনার ব্যবস্থা করে দিলেন আশা দিদি। তো ওই দিন এলে ওখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকবে, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার বা আমাদের ডাক্তারবাবু, যে মানে সবাই থাকতে পারে বা যে কেউ একজন দুজন থাকবে, তাদের সাথে উনি আলাপ আলোচনা করলেন, যদি প্রয়োজন মনে হয় ওনারা কিছু ওষুধ দিলেন, যদি প্রয়োজন মনে হয় কিছু কাউন্সেলিং কোথায় কিভাবে করতে হবে বলে দিলেন, আর যদি মনে হয় ওই 14416 তার সাহায্য নিতে পারেন। উপায় অনেক আছে, কিন্তু সেগুলো আমরা সবাই না জানলে তখন কোনটা আমি করব না করব সেইটা হয়ে যায় একটা অসুবিধা।
1: অর্থাৎ ঠিক এই জায়গাটাতেই আশা দিদিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনার বাড়িতে দেখবেন যে আমাদের এই যে স্বাস্থ্যের যে পরিষেবাটা রাজ্য জুড়ে চলে, সেখানে আশা দিদিরা, যেটা ডাক্তারবাবু বললেন যে কোনো না কোনো কারণ নিয়ে তো আপনার বাড়ি যাই, সেখানে যদি তখন তাকে একটু বলেন, ওই যে বারবার বলা হচ্ছে মন খুলে কথা বলুন, তবেই তো, আগেও যিনি এসেছিলেন তিনি বললেন যে কি করে বুঝবো, বোঝার জন্য একটু ভাবের আদান প্রদান দরকার। যেটা একটা কথা আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি, যেটা বিষয়টা আপনি বলছিলেন যে দু ধরনের মানুষের কথা আপনি বলছিলেন, একদল নিজে যুদ্ধ করছে নিজের সঙ্গে দিয়ে পরিস্থিতিটা ঢেকে রেখেছে, আর একজন হয়তো পরিবর্তিত হয়েছে কিন্তু বাড়ির মানুষ অতটা খেয়াল করছে না, বা খেয়াল করলেও বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় গুরুত্ব দিচ্ছে না, সবাই তাকে বলছে তুই এটা চুপচাপ হয়ে গেছিস কেন, তুই তো আগে এরকম ছিলি না, তুই কেন এটা করছিস। এই যে জায়গাটা, এই জায়গাটা আরেকটু মানে বাড়ির মানুষদের, এটা আমি যারা বাড়ির মানুষ বা বন্ধুদের জন্য বলতে বলবো আপনাকে, যে তারা তাকে কি বলবেন, শুধু এরকম একটা টেনশন বা পাল্টে গেছিস কেন বা নেগেটিভ একটা কথা না বলে তারা কিভাবে সহযোগিতা করতে পারেন এই জায়গাটায়?
0: তারা সহযোগিতা করতে পারবেন, এবার সেটা কিন্তু শুধু যে কষ্ট পাচ্ছে বা চেপে রাখছে তা নয়, এবার যে সেটা বোঝার চেষ্টা করছে তার মানসিকতারও একটা ব্যাপার থাকে। এবার আমি আপনাকে বুঝবো কি বুঝবো না, আমার মানসিকতা যদি সেই রকম না হয়, আমি নিজেকে নিয়ে ব্যস্ত, হ্যাঁ, আমি আরো পাঁচ রকম কাজ করি সেই নিয়ে ব্যস্ত, এবার আপনার এখানে মানে আপনাকে দেখে আমার মনে হচ্ছে মাঝে মধ্যে কিরম একটু, আরে ধুর ও যা হচ্ছে হচ্ছে, ও আমি আগে আমার কাজ ছাড়ি পরে ওটা দেখা যাবে। তো এই যে বাড়ির লোকে যদি কেউ মানে সেরমভাবে যদি মনোযোগ দিয়ে যদি না দেখেন বা না বোঝেন, এবার হয়তো বুঝতে পারলেন, কিন্তু বুঝতে পেরে কি করবেন, এবার বুঝতে

0: এটা এবার মানে ঢাকঢোল পিটিয়ে প্রাতঃপ্রশ প্রতিবেশীকেও বলা যাচ্ছে না, লজ্জার ব্যাপার। তখন যেন ওই 144 16 কোনো একটা নিবৃত কোনো একটা সময় বললেন, আর তা না হলে ওই আশা দিদিদের সাথে আলাদা কথা বলে খোঁজ নিলেন যে এরকম ইয়ে হচ্ছে, তোমাদের কিছু উপায় থাকলে বলো। তখন ওনারা মানে হায়ার অথরিটি তাদের সাথে কথা বলে কবে মেন্টাল হেলথ টিম ওখানে ওনাদের বাড়ির কাছে বা গ্রামে আসবে, তাহলে সেখানে যোগাযোগ করিয়ে দিলেন। আর সেরকম বেশি বাড়াবাড়ি বুঝলে তাহলে মানে তাহলে আর কি মানে মোবিলাইজ করতে হবে, টিম মোবিলাইজ করতে হবে। অনেক সময় এই ধরনের পেশেন্ট যারা খুব বাড়াবাড়ি মানসিক হয় তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়াও সমস্যা হয়। হ্যাঁ, আমি কি বিয়ে হয়ে গেছি নাকি, পাগল হয়ে গেছি নাকি, আমি কি এ করছি নাকি, হ্যাঁ, তাকে বুঝিয়ে নিয়ে যাওয়াও মুশকিল হয়। আপনি নিয়ে যেতে গেলেন তার ভালোর জন্য, আপনি হয়ে গেলেন তার শত্রু। হ্যাঁ, তো সেগুলো বুঝে শুনে করতে হয়। তো সেখানে একটু কাউকে যারা এগুলো নিয়ে বোঝে তাদের জানানো, আর না হলে তার বাড়ির লোক 144 16 করলে আমরা তখন দরকার হলে অন্যভাবে ওকে কিভাবে লুপে নেওয়া যায় সেটা আমরা করব।
1: হ্যালো, আর আরও একটা বিষয় আপনি বলছিলেন বোধ হয় আপনারা এই রাজ্য সরকার বা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে থানার সঙ্গে যোগাযোগ করা একটা, যে কোথাও হয়তো জানতে পারলেন যাতে যে কেউ আত্মহত্যা করতে যাচ্ছে বা করেছে সঙ্গে সঙ্গে তাকে রেস্কিউ করার বিষয়টা, এই দিকটা যদি।
0: হ্যাঁ, এইটা একটা পলিসি আমাদের হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, এবং এইখানে আমরা মানে কলকাতা মানে KMC এলাকায় যত থানা সব থানার আমরা ফোন নাম্বার পেয়েছি, এবং বিভিন্ন জেলায় যে এটা সেটারও কিছু কিছু পেয়েছি, সব এখনও পাইনি। তো এইখানে কি হয়, আমাদের যারা কাউন্সেলিং করছে 144 16 তারা যদি জানতে পারে যে অমুক থানায়, অনেক সময় ফোন আসে এরকম যে আমার আর ভালো লাগছে না, আমি এক্ষুনি মরে যাব, আমি এই মানে ছাদের উপরে উঠেছি ঝাঁপ দেব বা পুকুরে ডুব দেবে, এরকম নানা রকম বলে, তখন ওরা
1: সেক্ষেত্রে কি করবেন সেটা জানার আগে একবার ফোন নিয়ে নিই। এই মুহূর্তে দেখি টেলিফোনে কে আছেন। হ্যালো,
2: হ্যাঁ হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি, আমি পায়েল বলছি বেলঘড়িয়া থেকে।
0: হ্যাঁ বলো।
2: হ্যাঁ তো দিদি, একটা কথা আমার ডাক্তারবাবুর কাছে জানার, যে যারা ধরুন এই ধরনের মেন্টালিটির মানে পেশেন্ট যারা রয়েছে, তো সেই ক্ষেত্রে মানে আমরা নর্মালি জেনে থাকি যে তাদের কিছু শখ নিয়ে ব্যস্ত থাকলে বা তারা যদি রেগুলার মানুষের সাথে একটা কনভারসেশনে থাকে তাহলে অনেকটা রিকভারি করে। তো আমি ডাক্তারবাবুর কাছে একটা জিনিস জানতে চাই যে এমন কোনো ক্লাসেস কি নেই যে তারা প্রতিদিন মানে তাদেরকে এমন একটা ট্রেনিং বা এমন কিছু তাদেরকে বলা হবে, এমন একটা ক্লাস ধরুন চালু হলো মানে যার ফলে তারা প্রতিদিন যদি সেইগুলো শিখতে থাকে বা তাদের মাইন্ডে যদি সেগুলো ঢোকাতে থাকে তো তারা অনেকটা রিকভারি করবে। তো এমন কি কোনো ক্লাসেস মানে চালু করার ব্যবস্থা হবে না, সেটাই জিজ্ঞেস করতে চাইছি।
1: বেশ, আপনি শুনতে থাকুন।
0: এইটা সম্বন্ধে এইটুকু বলতে পারি দিদি যে মানে বিভিন্ন রকম প্রক্রিয়া অনেক আছে। হ্যাঁ, দেশে বিদেশে নানা রকম এই ধরনের কাজ হচ্ছে। হ্যাঁ, কেউ হয়তো বললেন যে এই জিনিসগুলো করলে অমুক অমুক অসুবিধাগুলো কেটে যাবে, কিন্তু সেইগুলো এখন কে করাবে, কোথায় করাবে, কিরম ভাবে। একটা জিনিস যদি আমাদের মানে অসুবিধা যেটা আছে সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে, আপনি মানে মানে ডাক্তারদের মধ্যেও এই মেন্টাল হেলথ এক্সপার্টের সংখ্যা ভীষণ ভীষণ কম। মানে আপনি মানে বিভিন্ন হাসপাতালে গেলে গাইনোকোলজিস্ট যতজন পাবেন, সার্জন যতজন পাবেন, এমনি মানে MD ফিজিশিয়ান যতজন পাবেন, আপনি সাইকিয়াট্রিস্ট চট করে পাবেন না, আর তার উপরে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আর এখন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, এদের সংখ্যা সেই তুলনায় আরো কম।
1: অর্থাৎ যে পরিমাণে সমস্যা বাড়ছে সেই অনুযায়ী রেশিওটা অনেক কম,
0: রেশিও কম, এবং এদের যাতে আমরা আরো বেশি বেশি করে এগুলো কোর্স চালু করতে পারি তার জন্য কিছু কিছু প্রচেষ্টা নেওয়া হয়েছে, কিন্তু সেগুলো এতই রিসেন্ট যে এগুলো এবার সেই সংখ্যাটা বাড়তে এখনো বেশ কিছুদিন সময় লাগবে। তো সেইখানে মানে যতক্ষণ না ওইটা আমরা তাদেরকে পাচ্ছি, গ্রামে গ্রামে সাইকিয়াট্রিস্ট ঘুরে বেড়াচ্ছে, সেইখানে 144 16টাকে এ করলে ওখানে আমাদের কাউন্সিলররা বেশ ভালো ভালো কাজ করছেন, অনেকের এই ধরনের মনের যে অসুবিধাগুলো বিভিন্ন রকম ইয়েতে সেগুলো তারা উপকার পাচ্ছে।
1: আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে যে কথাটা আর গুরুত্বপূর্ণ যে স্টিগমা, নানান তো আমাদের ধারণা আছে, যেখানে এই 14416 এ আপনি আপনার পরিচয়টা গোপন রাখতে পারছেন যদি আপনি পরিচয় না বলতে চান, বা যাকে আপনি যার সঙ্গে কথা বলছেন আপনি তাকে দেখছেন না, তিনি আপনাকে দেখছেন না, অতএব একেবারে ব্যক্তিগত স্তরে আপনি একজন মানুষের সঙ্গে কথা বলছেন। আর সেই কথা বলাটা এমন নয় যে সাধারণ মানুষের সাথে কথা বলছেন, আপনার উল্টো দিকে যিনি আছেন তিনি হচ্ছেন বিশেষজ্ঞ, বিশেষজ্ঞর পরামর্শ নিন। আর একেবারে আমরা সময় শেষ, যে কথাটা স্যার বললেন যে প্রত্যেকটি সরকারি জেলা হাসপাতালে তো আছেই, এছাড়াও মানসিক রোগের চিকিৎসা আপনার কিন্তু বিনামূল্যে, অর্থাৎ যে চিকিৎসা হয় তার সংক্রান্ত যে ওষুধপত্র খরচ লাগে, বা যদি খুব সিভিয়ার কেসে যদি ভর্তি হতে হয় সরকারি কোনো হসপিটালে, সেক্ষেত্রে কোনো চিকিৎসার খরচ নেই।
0: ওষুধপত্র আমরা এখন জেলা স্তরে, মানে এমনকি ওই বিপিএসসি ওই স্তরে আমরা ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করেছি।
1: বেশ বেশ, অর্থাৎ সবটাই সরকার চেষ্টা করছে, ওই যে বললাম সরকার যেমন চেষ্টা করছে আপনারাও সহযোগিতার হাতটা প্রসারিত করুন, তাহলে দেখবেন মানসিক স্বাস্থ্য নয়, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা আমরা মোকাবিলা করতে পারবো। আর মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে তো কথা বলা এবং ভালো থাকা অত্যন্ত জরুরি। আজকে আশার কথা আমরা শেষ করব এখানেই। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন ডাক্তার সুব্রত রায়, সহ অধিক মানসিক স্বাস্থ্য, আপনাকে অনেক ধন্যবাদ এরকম গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, আবারও কথা হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শিলিগুড়ি শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়। সবাই খুব ভালো থাকুন এবং ভালো রাখুন। আজকের মতো আশার কথা এ পর্যন্তই।

শুনলেন আশার কথা, অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: এপার ওপার দুই বাংলা শ্রোতাদের জন্য এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। বাংলা ব্যান্ডের গান গত শতকের, বিশেষ করে 90 দশক থেকে এপার ওপার দুই বাংলার তীরেই সাড়া জাগিয়েছিল, মন ভরিয়ে দিয়েছিল মানুষের। কিন্তু তার সূচনা আরও কয়েক দশক আগে, পশ্চিম দিগন্ত থেকে, পাশ্চাত্য থেকে। আজকের প্রথম যে ব্যান্ডের গানের দলগত পরিবেশনা আমরা শুনব, সেই ব্যান্ডটি চন্দ্রবিন্দু। গত শতকের 90 দশকের মাঝামাঝি থেকে যাদের আগমন রীতিমতো আসর জমজমাট করে, এবং প্রবীণ থেকে নবীন সকলের মন যারা জয় করে নিয়েছেন। প্রথম ব্যান্ড চন্দ্রবিন্দু।

নব্বইয়ের দশকে গত শতকে বাংলা ব্যান্ডের গান তো এলো দেখলো এবং জয় করে নিল শ্রোতাদের, কিন্তু এই যে প্রদীপ জ্বলা বলে যদি এটাকে ভাবি, তার সলতে পাকানোর কাজটি কিন্তু হয়েছিল সত্তরের দশকে। করেছিলেন কে? গৌতম চট্টোপাধ্যায়, তার দল মোহিনের ঘোড়াগুলি, সেখান থেকে এর পরের গানটি।

নব্বই দশক থেকে পিছিয়ে গিয়ে সত্তরের দশক, আবারও চলুন পাড়ি জমাই নব্বই দশকে। অন্য ব্যান্ড, অন্য ধারার গান। ব্যান্ডের নাম ঢেউ।

শ্রোতা বন্ধু, এখন আমরা যে সময় দাঁড়িয়ে সেখানে মাউসের একটিমাত্র ক্লিকে আমরা শুনতে পাই সুদূর অতীত থেকে শুরু করে আজকের যুগের গানও। এইরকম দুনিয়ায় কালী পুজো এলেই যে অমৃত কণ্ঠে শ্যামা সঙ্গীত আমাদের মুগ্ধ করে, যে কণ্ঠে আমার সাধ না মিটিল কিংবা সকলই তোমারই ইচ্ছা গানগুলি না শুনলে মনে হয় পূজা যেন সম্পূর্ণই হল না, সেই কণ্ঠের অধিকারী সাধক গায়ক, তার গান বাণী সুর তাল লয়ের ঊর্ধ্বে উঠে কোনো এক গভীর আকুতিয়ার আরতি ঠিক পৌঁছে যায় জগৎ জননীর কাছে, তিনি তো পান্নালাল ভট্টাচার্য। কিন্তু আজকে যে পান্নালাল ভট্টাচার্যের গান আমরা শুনছি, তিনি ভক্ত পান্নালাল নন, তিনি সমসময়ে দাঁড়িয়ে আধুনিক উচ্চারণে নিজেকে ছাপিয়ে যেতে চাওয়া আধুনিক মনস্ক এক সঙ্গীত শিল্পী। পরের গানটি শুনব তারই কণ্ঠে।

আজ কথায় গানে আমাদের নিবেদনে পান্নালাল ভট্টাচার্যের আধুনিক গান। এর পরের যে গানটি আমরা শুনব সেটিও অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং আজও শুনলে আমাদের মন ভরে যায়।

যে গানটি আমরা শুনলাম সেখানে বান্দালাল ভট্টাচার্যের যে গায়কি সমকালীন সেই সময়ের তুলনায় অত্যন্ত আধুনিক তার উচ্চারণ। তার গান শেখা তার মেজদা ধনঞ্জয় ভট্টাচার্যের কাছে। তিনি তাকে পাঠিয়েছিলেন আচার্য জ্ঞান প্রকাশ ঘোষ এবং তারপর যামিনী গাঙ্গুলির কাছে, আর শেষ পর্যন্ত তাকে গান শেখানোর দায়িত্ব তুলে নিয়েছিলেন মেজদা।

ধনঞ্জয় ভট্টাচার্য নিজেই। তার গানে সেটা নাথনিক হোক কিংবা হৃদয় উৎপেল কলা শ্যামা সঙ্গীত, আমাদের হৃদয়ে চিরকালীন আসনটিতে আছেন পান্নালাল। আজকের শেষ গান তার কণ্ঠে, আরেকটি জনপ্রিয় আধুনিক গান।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকে শিরোনামে রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, তামিলনাড়ু সহ 9টি রাজ্যে একাধিক মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত যোগাযোগ এবং পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করবে বলে প্রধানমন্ত্রীর আশা।
1: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরির মোট 5টি বিধানসভা এবং আসামের 1টি লোকসভা আসনে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি।
0: বিচারপতি রবীন্দ্র বিটলা ঘুগে কলকাতা হাইকোর্টের 45তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নিয়েছেন।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়েক ও প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়ার বৈঠক।
0: উত্তর পশ্চিম সিরিয়ায় বিস্ফোরণে অন্তত 14 জনের মৃত্যু, আহত আরও 11।
1: ব্রিটেন, ফ্রান্স ও কানাডার রাষ্ট্রপ্রধানরা ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের ক্ষেত্রে দ্বিরাষ্ট্র সমাধান নীতি রক্ষার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
0: বিশ্ব প্যারা তীরন্দাজি সিরিজের শেষ দিনে ভারতের 2টি সোনা ও 4টি ব্রোঞ্জ পদক জয়।
1: চীনে আয়োজিত জুনিয়র হকি এশিয়া কাপের সেমিফাইনালে ভারতীয় পুরুষ দল।
0: আসছে বিস্তারিত খবরে। প্রথমে দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রেলের 7টি অত্যন্ত ব্যস্ত বা ঘন বসতিপূর্ণ রুটে লাইন সম্প্রসারণ করে সেগুলোকে 4 লেনে উন্নীত করার অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লি মুম্বাই, মুম্বাই চেন্নাই, চেন্নাই কলকাতা এবং কলকাতা দিল্লি রুটের প্রকল্প। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানান, এই 7টি করিডোর দিয়ে রেলওয়ের মোট ট্রাফিকের প্রায় 40% চলাচল করে। প্রায় 2000 কিলোমিটার পথের 4 লেনের কাজ

0: সম্পন্ন হয়েছে।
1: দিল্লি সে মুম্বাই, মুম্বাই সে চেন্নাই, চেন্নাই সে কলকাতা, কলকাতা সে বাপিস মুম্বাই, ইয়ে হো গিয়া গোল্ডেন কোয়াড্রিলেটারাল। সাত হাই ডেন্সিটি করিডোরস হ্যাঁ, উন করিডোরস কি ফোর লাইনিং কা কাম চল রা হ্যায়, তো করিব করিব 2000 কিলোমিটার এসে হ্যায় জো অলরেডি ফোর লাইনিং হো চুকে হ্যায়।
0: এদিন মন্ত্রিসভা মোট 10,700 কোটি টাকারও বেশি ব্যয়ে রেলের তিনটি

0: 14টি জেলা জুড়ে বিস্তৃত এবং এর ফলে ভারতীয় রেল নেটওয়ার্কের প্রায় 656 কিলোমিটার বৃদ্ধি পাবে। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভা তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা রাজ্যে 17টি জেলা জুড়ে আরও 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলোর জন্য মোট আনুমানিক ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 10,021 কোটি টাকারও বেশি। 2029-30 সালের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা করা হয়েছে। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী বছর বুলেট ট্রেন পরিষেবা চালু হবে।
1: वापी से सूरत का 100 किलोमीटर का सेक्शन, पहला सेक्शन ओपन करेंगे 2027 में। कंस्ट्रक्शन करीब करीब दिसंबर तक कंप्लीट हो जाएगा और जो ट्रेन बन रही है वो ट्रेन का काम बहुत तेजी से चल रहा है। जो फर्स्ट कोच टेस्टिंग के लिए बन रहा है वो टेस्टिंग का कोच लास्ट वीक बन के रेडी हुआ है और उसको अब पहला टेस्ट होता है उसका स्क्वीज टेस्ट है, उसके बाद में उसका क्लाइमेट टेस्ट होगा, उसके बाद में फर्निशिंग और नेक्स्ट बाकी के कोच बनेंगे। अगले साल मई जून तक ट्रेन पटरी पे आ जाएगी।
0: মন্ত্রিসভার আজকের সিদ্ধান্ত, যাত্রীদের দ্রুত যাতায়াত, উন্নত যোগাযোগ ব্যবস্থা পণ্য পরিবহনের বাড়তি সক্ষমতা নিশ্চিত করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, এই পদক্ষেপ পর্যটন, বিশেষ করে ঐতিহ্য ও বন্যপ্রাণী কেন্দ্রিক পর্যটনকে উৎসাহিত করবে। এছাড়া পণ্য পরিবহন ও আনুষঙ্গিক খরচ কমাতেও সাহায্য করবে।
2: ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট FIU-IND ডিরেক্টর টুলবিট বিট ইউনিক্সের মতো 15টি ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট সার্ভিস প্রোভাইডারকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002-এর বিধান মেনে না চলার কারণে নোটিশ জারি করেছে। অর্থমন্ত্রক জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান দেশে অবৈধভাবে কাজ করছে বলে শনাক্ত হয়েছে তাদের পরিষেবাগুলিতে জনসাধারণের প্রবেশাধিকার বন্ধ করার লক্ষ্যে সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন ও URL সরিয়ে ফেলার জন্য নোটিশ জারি করা হয়েছে। উল্লেখ্য, 2023 সালের মার্চ মাসে ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট সার্ভিস প্রোভাইডারগুলোকে অর্থ তছরূপ এবং জঙ্গিগোষ্ঠীকে অর্থ সরবরাহ রোধ সংক্রান্ত ব্যবস্থার আওতায় আনা হয়েছিল।
0: পশ্চিমবঙ্গের 2টি আসন সহ তামিলনাড়ু ও পুদুচেরির মোট 5টি বিধানসভা এবং অসমের 1টি লোকসভা আসনের উপনির্বাচনে আগামী 6ই অক্টোবর ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই সঙ্গে বলবৎ হয়েছে আদর্শ আচরণবিধি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 16ই সেপ্টেম্বর, পরের দিন অর্থাৎ 17ই সেপ্টেম্বর জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19শে সেপ্টেম্বর, ভোট গণনা 9ই অক্টোবর।
2: ব্রিক্স নেতাদের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে আজ মুম্বাইতে শুরু হয়েছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের চূড়ান্ত বৈঠক, চলবে আগামীকাল পর্যন্ত। এবছর ব্রিক্সের ফাইন্যান্স ট্র্যাক বা অর্থ সংক্রান্ত কার্যক্রমটি স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থিতিশীল উন্নয়ন, এই মূল প্রতিপাদ্যকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। এর আগে গত মাসে জয়পুরে অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা বৈঠকে মিলিত হয়েছিলেন। মুম্বাইতে নির্ধারিত এই চূড়ান্ত বৈঠকের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন ব্রিক্সের ফাইন্যান্স ট্র্যাকের গুরুত্বপূর্ণ ফলাফল ও অগ্রগতি পর্যালোচনা করেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের 12-13 তারিখে নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনে একাধিক দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়া ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে। এ প্রসঙ্গে তিনি জানান, ভারত ওই দুটি দেশের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে।
3: On India taking steps on the Russia-Ukraine conflict. I had briefed you in the last presser as well. External Affairs Minister has visited Ukraine and Poland recently. In both these countries during his conversations, he noted that India has consistently maintained that this is not an era of war and solution will not emerge from the battlefield. If India can be of any help in any manner to bring the war to an end, it was ready to do so. India is in touch with both the Ukrainian and the Russian sides.
0: বন্যা বিধ্বস্ত নেপালে ভারতের সহায়তার প্রসঙ্গে তিনি বলেছেন, 8টি বিমানে করে এখনো পর্যন্ত 130 টন ত্রাণ সামগ্রী সেদেশে পাঠানো হয়েছে।
3: As I told you last time, 275 Indian nationals are missing in this disaster. 169 Indian nationals have been rescued so far, and this 275 Indian nationals who are missing that I mentioned also includes 49 people who went missing on the Chinese side.
0: ভারত চীন প্রসঙ্গে রণদীপ জয়সওয়াল বলেছেন, দুদেশের সম্পর্ক ইতিবাচক পথে এগোচ্ছে, দুটি দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে বলেও তিনি মনে করেন।
2: কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক গতকাল বারাণসীতে নবম জাতীয় পুষ্টি মাসের সূচনা করেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ দপ্তরের মন্ত্রী অন্নপূর্ণা দেবী এই অভিযানের সূচনা করেন। সেপ্টেম্বর মাস ধরে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিদ্যালয়, পঞ্চায়েত ও গৃহস্থ বাড়িতে এই অভিযান চালানো হবে। এবছরের জাতীয় পুষ্টি মাসের

0: থিম হলো আমাদের অঙ্গনওয়াড়ি আমাদের দায়িত্ব।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবায় 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে আজ দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন জানান, আগামী 17 অক্টোবর প্রধানমন্ত্রীর জনসেবার 25 বছর পূর্ণ হবে।
2: जो आम लोगों के जीवन को बेहतर बनाने का प्रयास रहा है, एक बहुत बड़ा योगदान नेतृत्वकर्ता के रूप में उन्होंने दिया है। उनका सफर एक साधारण कार्यकर्ता के रूप में जो प्रारंभ हुआ और आज देश के प्रधान सेवक के रूप में जो उन्होंने काम को आगे बढ़ाया, ये केवल उनके स्पष्ट विजन, उनके दृढ़ संकल्प, सामाजिक जीवन में लगातार गुणात्मक कैसे परिवर्तन आए, कैसे उनके जीवन में बदलाव आए, इसका प्रयास उन्होंने किया।
1: এই সেবা সংকল্প অভিযান শুরু হবে রক্তদান শিবিরের মাধ্যমে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দল গ্রাম ও শহর জুড়ে সেবা জ্যোতি কলসযাত্রা শুরু করবে। এছাড়াও একাধিক জনহিতকর কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানিয়েছেন।
2: प्रधानमंत्री नरेंद्र मोदी जी के द्वारा विकसित भारत 2047 के संकल्प को लेते हुए हम भारत को आगे बढ़ाने में, देश को एक साथ लेकर चलने में और प्रधानमंत्री जी का जो मूल मंत्र रहा है, सबका साथ सबका विकास सबका विश्वास और सबका प्रयास, उस मूल मंत्र को इस कार्यक्रमों में हम लोगों ने लाने का प्रयास किया है।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের আমন্ত্রণে প্রিন্স রহিম আগা খান পঞ্চম আজ ভারত সফর শুরু করেছেন। থাকবেন চলতি মাসের 15 তারিখ পর্যন্ত। ইসমাইলি সম্প্রদায়ের 50তম ইমামের দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ভারত সফর। নতুন দিল্লিতে শ্রী আগা খান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে।
1: বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী বাণিজ্যমন্ত্রী সুফাজি সুথুমপুনের সঙ্গে বৈঠক করেছেন। বাণিজ্য শিল্পমন্ত্রক সূত্রে জানা গেছে, উভয় মন্ত্রী দুদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায়িক সুযোগ সুবিধা সম্প্রসারণ, দুদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ আরও গভীর করাই ছিল এর লক্ষ্য।
0: কলকাতা হাইকোর্টের 45তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন বিচারপতি রবীন্দ্র বিঠালরাও ঘুগে। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথ বাক্য পাঠ করান। প্রবীণতম বিচারপতি তপব্রত চক্রবর্তী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, মুখ্যসচিব মনোজ আগরওয়াল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কলকাতা বার সদস্য হিসেবে তাঁকে গ্রহণ করার জন্য বিচারপতি ঘুগে আজ কৃতজ্ঞতা ব্যক্ত করেন। যে কোনো সমস্যা নিয়ে তাঁর কাছে আসার আহ্বান জানিয়ে তিনি অন্য বিচারপতিদের সহায়তায় সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দেন। বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী আজ বোম্বে হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেব ভার্মা তাঁকে শপথ বাক্য পাঠ করান।
1: ভারতের সামুদ্রিক গবেষণার অগ্রগতির লক্ষ্যে আজ কলকাতায় ওশান রিসার্চ ভেসেল বা অত্যাধুনিক সমুদ্র গবেষণা জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRSE ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সাগর মন্থন জাহাজটি কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের অধীনে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চের জন্য নির্মাণ করেছে।
0: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী ও গেরুয়া বিরোধীদের সমূলে উৎখাত করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত গেরুয়া সম্মান যাত্রা শেষে তিনি বলেন, গেরুয়ার অবমাননা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আধ্যাত্মিক জাগরণের এই রাজ্যে গেরুয়া নিয়ে কোনো অপশব্দ ব্যবহার করার আগে ভাবতে হবে বলেও তিনি মন্তব্য করেন। এখন বিদেশের খবর।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, শ্রীলঙ্কার প্রবাসী ভারতীয় সম্প্রদায় দুদেশের মধ্যে সেতু হিসেবে কাজ করছে, যা দুদেশের বন্ধুত্বের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদেশ সফররত প্রতিরক্ষামন্ত্রী গতকাল প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলম্বোতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়ক এবং প্রধানমন্ত্রী হারিনি অমরা সুরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। নিজের দেশের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সকলেই। রাষ্ট্রপতি দিশানায়কের সঙ্গে নিরাপত্তা, সুরক্ষা, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা হয়। শ্রীলঙ্কা বিমান বাহিনীর জন্য L-70 কামানের আধুনিকীকরণ এবং উভয় দেশের ন্যাশনাল ক্যাডেট কোর ও ন্যাশনাল ডিফেন্স কলেজগুলোর মধ্যে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উভয় নেতা ভার্চুয়ালি ভারতীয় প্রতিরক্ষা বাহিনী নির্মিত 3টি বেইলি ব্রিজেরও উদ্বোধন করেছেন। সাক্ষাৎকালে রাজনাথ সিং রাষ্ট্রপতি দিশা নায়কের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন। প্রতিরক্ষা মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে রাষ্ট্রপতি দিশা নায়কে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার পূর্ববর্তী আলোচনার কথা স্মরণ করেন। ভারতের নিরাপত্তার স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপের সঙ্গে শ্রীলঙ্কা কখনোই তার ভূখণ্ডকে ব্যবহার করতে দেবে না বলে

0: তিনি আবারও উল্লেখ করেছেন। অপারেশন সাগর বন্ধুর আওতায় ঘূর্ণিঝড় ডিটার সময় ভারতের দেওয়া ত্রাণ সহায়তা এবং দ্বীপরাষ্ট্রটির বিভিন্ন অঞ্চলের পুনর্গঠন এবং পুনর্বাসনের কাজ ত্বরান্বিত করতে নতুন দিল্লির দেওয়া ব্যাপক পুনর্বাসন প্যাকেজের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শ্রী সিং ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ভারত বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুততম অর্থনীতির দেশ। ভারতীয় পণ্য পরিষেবা রপ্তানি 2014 সালের 45 লক্ষ কোটি টাকা থেকে বেড়ে 2025-26 সালে 90 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং কলম্বোতে IPKF স্মৃতিসৌধ পরিদর্শন করেন এবং কর্তব্য পালনকালে প্রাণ উৎসর্গকারী বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে শ্রী সিং গতকাল 3 দিনের সফরে কলম্বোতে পৌঁছেছেন। প্রতিরক্ষামন্ত্রী আজ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি অমরাসুরিয়ার সঙ্গেও উন্নয়নমূলক সহযোগিতা, শিক্ষা, সাংস্কৃতিক বন্ধন নিয়ে মতবিনিময় করেন। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের সম্মিলিত নিরাপত্তা সমৃদ্ধির জন্য নিরাপদ সমুদ্র পথ, নৌ চলাচলের স্বাধীনতা, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং অবাধ সামুদ্রিক বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলম্বোতে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক পরিদর্শনের পর তিনি একথা বলেছেন। সামুদ্রিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে দুদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। প্রসঙ্গত তিনি ভারতের মহাসাগর নীতির কথাও উল্লেখ করেছেন।
1: It is this spirit of interdependence that shaped India's approach to Sri Lanka as a true Vishwamitra, a trusted global friend. For India and Sri Lanka, holistic maritime security and mutual prosperity are two sides of the same coin. Together, India and Sri Lanka are well positioned to serve as the closest partners in safeguarding peace, security and stability across the Indian Ocean region.
2: নেপালে বিধ্বংসী বন্যার প্রেক্ষিতে কাঠমান্ডুতে কর্মরত ভারতীয় ফরেন্সিক দল এ পর্যন্ত 1400 বেশি ডিএনএ পরীক্ষা সম্পন্ন করেছে। এখনও পর্যন্ত 378 ডিএনএ প্রোফাইল প্রস্তুত করা হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। এদিকে চিলিমে সুড়ঙ্গ থেকে জল ও কাদা সরানোর কাজ আজকেও চলছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সুড়ঙ্গ পরিষ্কারের কাজে ভারী যন্ত্রপাতি নিয়ে যাওয়ার জন্য একটি অস্থায়ী পথ তৈরির কাজও এগিয়ে চলেছে। আগামী 2-3 দিনের মধ্যেই তা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1365। উদ্ধারকারী দল এখনও নিখোঁজ 5326 জনের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এদের মধ্যে 589 জন বিদেশি নাগরিক।
0: ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ককে নতুন দিল্লি অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি আজ সেনানিবাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামসুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন। এর আগে গতকাল ত্রিবেদী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুদেশের গভীর এবং বহুমুখী সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন। সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সেদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন।
2: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ এই 5 বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এসব বিভাগে আক্রান্ত রোগী এবং এডিস মশার লার্ভার উৎপত্তিস্থল বেশি পাওয়া গেছে। বুধবার জাতীয় সংসদে 300 বিধিতে দেওয়া বিবৃতিতে দেশের ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন। মীর শাহে আলম জানান, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে 12 সেপ্টেম্বর থেকে 3 মাসের দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে সেদেশের সরকার।
0: উত্তর পশ্চিম সিরিয়ায় আজ একটি অস্ত্রাগারে বিস্ফোরণে অন্তত 14 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 11 জন। 2011 থেকে 2024 সাল পর্যন্ত চলা গণ অভ্যুত্থান ও গৃহযুদ্ধের সময়কার অবশিষ্ট অস্ত্র এবং গোলাবারুদ সংরক্ষণের জন্য এই গুদামটি ব্যবহৃত হতো। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
2: ইরানের 5 ট্যাঙ্কারে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা হিসেবে পারস্য উপসাগরে 2 মার্কিন জাহাজ ও 8 তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। IRGC এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল পারস্য উপসাগরে ইরানের 5 তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর আগ্রাসন ও বিদ্বেষপূর্ণ হামলার জবাবে তাদের নৌবাহিনী ওই জাহাজগুলিতে আঘাত হেনেছে এবং সেগুলির ব্যাপক ক্ষতি সাধন করেছে। হরমুজ প্রণালীর ওপর তাদের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব বজায় রয়েছে বলে IRGC জোর দিয়ে বলেছে।
0: এদিকে পশ্চিম এশিয়ায় সংঘাত বৃদ্ধির ফলে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্ববাজারে আজ অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 2.9% বেড়ে ব্যারেল প্রতি $100.81 পৌঁছয়। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম

0: 2.7% বেড়ে ব্যারেল প্রতি $95.55 গিয়ে দাঁড়িয়েছে।
1: ইউরোপের প্রতি রাশিয়া কোনো আগ্রাসী মনোভাব পোষণ করে না বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে এক ফোনালাপে বার্তা দিয়েছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ইউরোপীয় ভূখণ্ডে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য ইউরোপীয় কর্মকর্তারা যখন মস্কোকে দায়ী করছেন, তখনই রাশিয়ার তরফে এমন বার্তা দিলেন পুতিন। এদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেন্সকি জানিয়েছেন, কিয়েভ সফরকারী মার্কিন প্রতিনিধিরা রাশিয়ার সঙ্গে 4.5 বছর ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে অন্তত কার্যকর কিছু প্রস্তাব তুলে ধরেছেন। তিনি আরও বলেন, আগামী 2 সপ্তাহের মধ্যে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আশা করছেন তিনি। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, রাশিয়া তার লক্ষ্য অর্জনে অবিচল, জয় পেতেও বেশি দেরি নেই বলে তাদের অভিমত।
0: ব্রিটেন, ফ্রান্স ও কানাডার রাষ্ট্রপ্রধানরা ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের ক্ষেত্রে দ্বিরাষ্ট্র সমাধান নীতি রক্ষার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, মধ্যপ্রাচ্য ও এর বাইরের অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতে দ্বিরাষ্ট্র সমাধান নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিন নেতা ইসরায়েলের সঙ্গে একটি ঘনিষ্ঠ ও ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে তোলার আকাঙ্ক্ষাও পুনর্ব্যক্ত করেছেন। নেতারা বলেছেন, তারা একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েলকে সমর্থন করেন, যারা একটি নিরাপদ ও সুরক্ষিত প্যালেস্তাইনের পাশে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে।
1: কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের 600টিরও বেশি পণ্যের ওপর 50% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছে। গতরাত থেকেই এই শুল্ক হার আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। ফেডারেল সরকারের নতুন ডলার ফর ডলার বা সমপরিমাণ মূল্যের পাল্টা শুল্ক নীতির আওতায় কানাডা এই পদক্ষেপ নিয়েছে। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো শিল্পপণ্য, টয়লেট পেপারের মতো নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী প্রভৃতির ওপর পরিবর্তিত শুল্কহার কার্যকর হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমে এক বার্তায় কানাডার বিরুদ্ধে অন্যায্য আচরণের অভিযোগ তুলে সেদেশের কোনো পণ্য না কেনার জন্য মার্কিনী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন।
0: কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর তার অর্থনৈতিক নির্ভরতা কমানোর প্রক্রিয়া আরও ত্বরান্বিত করবে। আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা তুলে ধরে এক ভিডিও বার্তায় কার্নি বলেছেন, গত 4 দশকে কানাডা ওয়াশিংটনের ওপর অত্যধিক নির্ভরশীল হয়ে পড়েছে। এদিকে ইসরায়েল থেকে আসা পণ্যদ্রব্যের ওপর ব্রিটেন কঠোর নিষেধাজ্ঞা জারি করায় পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটেনের বাণিজ্যিক দূতাবাস বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ান স্যার জানিয়েছেন, এর আওতাধীন বেশ কয়েকজন ব্রিটিশ সাংসদকেও প্রবেশীয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
1: ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত নিরসনে ব্রিটেন, ফ্রান্স এবং কানাডা আবারও তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। তারা বলেন, ইসরায়েল ও প্যালেস্তাইন দুটি দেশই শান্তিপূর্ণভাবে পাশাপাশি সহ অবস্থান করবে, এটি তাদের কাম্য। এখন খেলার খবর।
0: আমেদাবাদে বিশ্ব প্যারা তীরন্দাজি সিরিজের শেষ দিনে ভারত 2টি সোনা, 4টি ব্রোঞ্জ পদক জিতে তাদের অভিযান শেষ করল। শীতলদেবী শুট অফে মহিলাদের ব্যক্তিগত বিভাগের প্যারা কম্পাউন্ড ইভেন্টে সোনা জিতেছেন। তিনি ফাইনালে কাজাকস্তানের আইজাদা সেইদানকে হারিয়ে দেন। অন্যদিকে দুবারের প্যারা অলিম্পিক পদকজয়ী হরভিন্দর ভাবনাকে সঙ্গে নিয়ে প্যারা রিকার্ভ মিক্সড ডাবলস বিভাগে স্বর্ণপদক জয় করেন। ফাইনালে তারা চীনের লিয়াং কিউরং এবং জিয়া লেইকে সরাসরি 6-0 সেটে হারিয়ে দেন। এরপর ভাবনা মহিলাদের প্যারা রিকার্ভ বিভাগের স্বদেশের রাজশ্রী রাঠোরকে 6-0 ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। এর আগে শীতল তোমান কুমারের সঙ্গে জুটি বেঁধে কম্পাউন্ড মিক্সড ডাবলস ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
1: জাপানের আইচি নাগোয়াতে আসন্ন এশিয়ান গেমসে 13 সদস্যের ভারতীয় মহিলা রাগবি দল অংশগ্রহণ করবে। এই নিয়ে দ্বিতীয়বার এশিয়ান গেমসে অংশ নেবে মহিলা রাগবি দল। সল্টলেকের সাই কমপ্লেক্সে জাতীয় শিবিরে ভারতীয় দল প্রস্তুতি নিচ্ছে, চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত।
0: চীনের মক্কিতে অনুষ্ঠিত জুনিয়র হকি এশিয়া কাপে ভারতের পুরুষ জুনিয়র হকি দল সেমিফাইনালে উঠেছে। 5 বারের চ্যাম্পিয়ন ভারত আর চীনা তাইপেকে 15-0 ব্যবধানে হারিয়ে পুল এর শীর্ষস্থান নিশ্চিত করে। 3টি জয় 1টি ড্র সহ মোট 10 পয়েন্ট নিয়ে ভারত তাদের গ্রুপ পর্ব শেষ করেছে। এই ম্যাচে 6টি গোল করেছেন অধিনায়ক আনমোল এক্কা। এছাড়া আরিয়ান জেজ হ্যাট্রিক করেন এবং হরপাল 2টি গোল করেছেন। অন্যদিকে ভারতের জুনিয়র মহিলা হকি দল তাদের শেষ এলিট পুল ম্যাচে চীনের বিপক্ষে গোল শূন্য ড্র করে কোয়ার্টার ফাইনালে পৌঁছল।
1: চেন্নাইতে দলীপ ট্রফি ফাইনালে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে 584 রানে এগিয়ে গিয়ে ট্রফি জয় অনেকটাই নিশ্চিত করেছে। চতুর্থ দিনে চাপানের বিরতির আগে আজ দক্ষিণাঞ্চল 336 রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। অধিনায়ক তিলক ভার্মা 99 রান করেন। পূর্বাঞ্চলের হয়ে মুকেশ কুমার 3টি উইকেট নিয়েছেন। এরপর পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসের শেষে ব্যাট করতে নেমে দিনের শেষে 5 উইকেটে 212 রান করেছে। উল্লেখ্য, পূর্বাঞ্চল প্রথম ইনিংসে 708 রান করেছিল।
0: এবার দৃষ্টিকোণ। আজকের প্রতিবেদন বর্ষা।

ষড় ঋতুর এই বাংলাদেশে বর্ষা ঋতু প্রকৃতির মাঠে যেভাবে কিশোরী অবয়ব সম লাবণ্য নিয়ে জেগে ওঠে, বারো মাসের ষড় ঋতুর আর কোনোটিতেই এমনটি দেখা যায় না। বসন্ত বর্ষা নিয়ে বাংলা সাহিত্যের লেখকেরা যত রূপে লিখেছেন তা বোধহয় অন্য কোন ঋতু নিয়ে অতটা লেখেননি। বর্ষার বারিধারায় অধিক ব্যাকুল হয়ে আবেগতাড়িত কবি মন বলেছেন, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ সরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুথা পিয়ে, হৃদয়ে দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়।

বর্ষা তার ঋণিঝিনি শব্দে প্রকৃতির মনকে কখনো আনন্দে সিক্ত করে, কখনো বেদনা রিক্ত করে, আবার কখনো বিরহ কাতরতায় মুখ করে তোলে অনায়াসে। প্রকৃতির সে ভাব কবি অবলোকন করেন এক চোখে, তারপর সে ভাব ভর করে কবির সরল মানস পটে, সেখান থেকে কবি তা তুলে আনেন কলমের কালিতে। প্রকৃতি কবিকে যেভাবে প্রেরণ করে তার গন্ধ, কবি সেভাবেই তা ছড়িয়ে দেন কালো অক্ষরে। আনন্দ যেন আর ধরে না, কবি এবেলা বৃষ্টির ফুল কুড়ান, তোবেলা মেঘের মালা গাঁথেন। ওবেলা মেঘের মালা, তো পরের বেলা ঝড়ের তোড়ে ছিন্ন মালার বেদনায় নীল হয়ে কুঁকড়ে হাঁটেন। সামান্য পরে আবার উঁকি দেওয়া সূর্য কবিকে নিয়ে চলে যায় ঝিলের কাছে, বিলের কাছে, ঘাটের কাছে, গ্রাম্য বধুয়ার কলসির কাছে। কবি যেন সে রূপে বিমোহিত হয়ে ফেটে পড়েন অট্টহাস্যে, ভুলে যান ঘরদোর বিগত বেদনার সব লেনদেন। আর তাকেই উপমা করে কবি রচনা করেন মনের অমৃত সুধা।

বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি, শুনাই দুজনে বিদ্যাপতির বিষণ্ন পদাবলি, বর্ষার কথা থাক, বকুলের কথা বলি, ঝরা বকুলেই ভরে রাখি এই প্রশ্ন।

0: আকাশের কথা থাক, হৃদয়ের কথা শুনি, যদিও বিরহ তবু মিলনের স্বপ্ন জালই বুনি। অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি, সমস্ত রাত কেটে যাক দূর আকাশের তারাগুনি। গরিমার কথা থাক, বিনয়ের পাঠ ধরি।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, তামিলনাড়ু সহ 9টি রাজ্যে একাধিক মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত যোগাযোগ ও পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করবে বলে প্রধানমন্ত্রীর আশা।
2: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরির মোট 5টি বিধানসভা এবং অসমের 1টি লোকসভা আসনে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি।
1: বিচারপতি রবীন্দ্র বিঠল রাও ঘুগে কলকাতা হাইকোর্টের 45তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নিয়েছেন।
2: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারাদিশা নায়ক ও প্রধানমন্ত্রী হারিনি অমরাসুরিয়ার বৈঠক।
1: উত্তর পশ্চিম সিরিয়ায় বিস্ফোরণে অন্তত 14 জনের মৃত্যু, আহত আরও 11।
2: ব্রিটেন, ফ্রান্স ও কানাডার রাষ্ট্রপ্রধানরা ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের ক্ষেত্রে দ্বিরাষ্ট্র সমাধান নীতি রক্ষার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
1: বিশ্ব প্যারা তীরন্দাজি সিরিজের শেষ দিনে ভারতের 2টি সোনা ও 4টি ব্রোঞ্জ পদক জয়।
2: চীনে আয়োজিত জুনিয়র হকি এশিয়া কাপের সেমিফাইনালে ভারতীয় পুরুষ দল।
1: আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
2: নমস্কার।
3: আকাশবাণী মৈত্রী, এখন সিনেমা জগৎ।
4: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে সিনেমা জগৎ। আজ আমাদের অতিথি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়, তার সঙ্গে আলাপচারিতায় শ্রাবণী মুখোপাধ্যায়। আজ প্রথম পর্ব।
5: আজ সিনেমা জগৎ অনুষ্ঠানে আমরা যাকে পেয়েছি, তিনি 80-90 দশকের একজন অত্যন্ত উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্র পরিচালক। উত্তম সুচিত্রা অভিনীত উত্তর ফাল্গুনী সিনেমাতে অসিত সেনের সহযোগী পরিচালক হিসেবে সিনেমা জগতের সঙ্গে তিনি যুক্ত হন। তারপর বম্বেতে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও চিত্রনাট্যকার হিসেবে 8টি সিনেমাতে কাজ করেছেন ঋষিকেশ মুখোপাধ্যায়ের সঙ্গে। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন প্রফুল্ল রায়ের উপন্যাস স্রোত থামেনা অবলম্বনে মোহনার দিকে সিনেমা তৈরি করে। তিনিই আমাদের উপহার দিয়েছেন একান্ত আপন, কড়ি দিয়ে কিনলাম, নীলিমায় নীল, মনময়ূরী, তুফান, সুরের আকাশে, সুখের স্বর্গ, পতি পরম গুরুর মতো একের পর এক হিট সব বাংলা সিনেমা। শ্রোতা বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন, তিনি বিশিষ্ট বাংলা চলচ্চিত্র পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়। তাকে স্বাগত জানাই সিনেমা জগৎ অনুষ্ঠানে।
6: নমস্কার। নমস্কার। বলুন।
5: তাহলে সরাসরি চলে আসি আপনার কাজ প্রসঙ্গে।
6: হ্যাঁ, বেশ তো।
5: উত্তম পরবর্তী যুগে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যখন একটা প্রশ্নচিহ্নের মুখে পড়ল, তখন দু একজন পরিচালক কিছুটা মোটা দাগের আবেগপূর্ণ অ্যাকশনপূর্ণ সিনেমার দিকে ঝুঁকে পড়েন। বাংলা সিনেমার জগতে এই ফর্মুলাতে কিছুটা কাজও হয়, কিন্তু আবার একই সঙ্গে দেখা যায় যে শহুরে মধ্যবিত্ত বাঙালি বাংলা সিনেমা থেকে কিছুটা সরেও গেলেন। কিন্তু এই যে দুই শ্রেণীর বাংলা সিনেমার দর্শক, তাদের দুজনকে আপনি আপনার নিজস্ব ঘরানায় এক সূত্রে বেঁধেছিলেন। 80-90 দশকে আবার দলে দলে বাঙালি দর্শককে আপনি হলে টেনে নিয়ে যেতে পেরেছিলেন, এর মন্ত্রগুপ্তিটা কি ছিল?
6: না, বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে কিছু করিনি, তবে উদ্দেশ্য ছিল একটাই, যে বাংলা ছবির দর্শক যাতে এন্টারটেইনড হয়। সিনেমার তো শেষ কথা এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। তো আমার সেটাই উদ্দেশ্য ছিল যে সব শ্রেণীর দর্শককে হাউসে টেনে নেওয়া যায় কি না। আমি বরাবর সেইটা মাথায় রেখেই গল্প পছন্দ করেছি, এবং এই কাজে আমি নিজের যে রুচি, নিজের যে ভালো লাগা, সেটাকে মাঝে মাঝে বিসর্জন দিয়েছি।
5: আচ্ছা।
6: আমি চেষ্টা করেছি, ভেবেছি

0: কল্পনা করেছি যে আচ্ছা এই যে গল্পটা, এটা আমার তো ভালো লাগছে, কিন্তু দর্শকের ভালো লাগবে তো, বা আমার হয়তো লেখাপড়া জানা আছে, কলেজে পড়া আছে, সব দর্শক তো অত লেখাপড়া জানেন না, কিন্তু তাদের তো এন্টারটেইনড হবার অধিকার আছে।
1: একদম।
0: তো এই সমস্ত কিছু মাথায় রেখে আমি ছবি করার চেষ্টা করেছি।
1: আচ্ছা, এই যে মানসিকতা থেকে আপনি আপনার নিজস্ব ঘরানাটা তৈরি করলেন, সেক্ষেত্রে আপনার প্রথম গুরু অসিত সেন এবং তারপর বোম্বেতে ঋষিকেশ মুখোপাধ্যায়।
0: প্রথম গুরু কলকাতাতে অসিত সেন, তারপর কমললতা বলে একটা ছবি করলাম
1: হরিসাধন দাশগুপ্তের পরিচালনায়, উত্তম সুচিত্রাকে নিয়ে।
0: একদম। তারপরে একটা ছবি করেছিলাম মেঘ কালো বলে।
1: আচ্ছা।
0: ম্যাডাম বিশেষভাবে, ম্যাডাম মানে
1: সুচিত্রা সেন,
0: হ্যাঁ, বলেছিলেন যে এই ছবিটা তুমি করো, আমি চাইছি এটা করো, কারণ একজন নতুন পরিচালককে আমি দাঁড় করাতে চাইছি, তো তোমরা যদি একটু সাহায্য টাহাজ্য করো।
1: পরিচালক কে ছিলেন এই সিনেমাতে?
0: সুশীল মুখার্জি।
1: আচ্ছা।
0: এর আগে সুশীল ছিলেন হরিসাধন দাশগুপ্তর অসিত সেনের সহযোগী। এটাই প্রথম কাজ। এইটা করার পরে হঠাৎ একটা ডাক পেলাম বনপলাশীর পদাবলী। উত্তমদা ডেকে পাঠিয়েছিল একদিন, তো গেলাম, বললেন কি কাজ করছো? আমি বললাম দাদা এখন তো বেকার আছি। রমাপদ চৌধুরীর ওই বইটা পড়েছো, বনপলাশীর পদাবলী? আজ না দাদা, পড়ে না। পড়ে নাও, ছবিটাতে কাজ করতে হবে। সে মহাকাব্য, এই ছবিটা বন্ধ হয়ে গেল। একদিন স্টুডিওতে ঢুকে দেখি অজস্র ছেলে, তারা পাঁচিলের উপরে বসে আছে, ভুট করে বানর যেভাবে বসে থাকে পাঁচিলের উপরে লাইন দিয়ে, তো কি ব্যাপার বুঝতে পারলাম না। তাড়াতাড়ি দাদার ঘরে গেলাম, গিয়ে দেখি মেকআপ টেকআপ কিচ্ছু করেননি, বসে আছে। শুটিং টুটিং হবে নাকি? কচিবাবুকে ডাকো। কচিদা হচ্ছেন নিউ থিয়েটার স্টুডিও নাম্বার ওয়ানের অংশীদার, কিন্তু খুব ভালো ডিরেক্টর। পরবর্তীকালে উনি করেছিলেন গৃহদাহ বলে একটা ছবি, ভালো নাম হচ্ছে সুবোধ মিত্র।
1: আচ্ছা।
0: তো দৌড়লাম, দাদা কি বলছো, আমাকে ডাকতে হবে না, আমি যাচ্ছি। তো কচিদা আসলো, দরজা বন্ধ হয়ে গেল ভেতর থেকে, বাইরে দাঁড়িয়ে থাকলাম, কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। খানিকক্ষণ পরে শুনলাম উত্তমদা নেই।
1: কেন?
0: স্টুডিওতে নেই। ওই যে দরজা বন্ধ হয়ে গেল, এই যে প্রহরীর মতো আমি দাঁড়িয়ে থাকলাম বাইরে, কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি ব্যাপার জানি না। ঘন্টা দুয়েক পরে জানলাম কোথা দিয়ে কিভাবে উবে গেল, এবং সেদিনের শুটিং তো বন্ধই, এবং তারপর থেকে বনপলাশীর পদাবলী বন্ধ।
1: আচ্ছা, একটু অন্য দিকে যাই আমরা। আপনি কলকাতার শুরুর দিকের কথা তো কিছুটা শুনলাম, বোম্বেতেও আপনি দীর্ঘদিন কাজ করে এসেছেন, চিত্রনাট্য লেখার কাজ মূলত সেখানেই করেছেন, আটটা সিনেমাতে কাজ করেছেন, তার মধ্যে আলাদা করে বলতেই হয়
0: অভিমান সিনেমার কথা, চুপকে চুপকে মিলি, চৈতালি, অর্জুন পণ্ডিত, নকরি, আলাপ, এই হচ্ছে ছবি,
1: এই আটটা। আচ্ছা, বোম্বে ইন্ডাস্ট্রির সাথে কলকাতা ইন্ডাস্ট্রির, আপনি যেহেতু দুটো ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন, বেসিক তফাত যদি বলি তাহলে কি বলবেন?
0: ওখানে ওয়ার্ক কালচারটা অনেক বেটার, আমি জোর দিয়ে বলেই ফেললাম। ওখানে যেমন কাজ যখন হবে টু দা পাই কাজ করে দেবে, একটু এদিক ওদিক হবে না, কিন্তু একটা পয়সা ছাড়বে না, পয়সা গুনে নেবে, কিন্তু কাজও সুন্দর করে করে দেবে, সেখানে কোনো ফাঁকি মারবে না। এইটা আমার ভীষণ ভালো লেগেছিল।
1: কিন্তু ইন্ডাস্ট্রির ভেতরের খবর, আপনি তো খুব স্ট্রিক্ট ডিরেক্টর, তো সেক্ষেত্রে কাজ করতে গিয়ে কতটা ছাড় দিতেন অভিনেতা অভিনেত্রীদের বা টেকনিশিয়ানদের?
0: দেখুন, ছাড় দেওয়ার প্রশ্ন ঠিক সেইভাবে ওঠে না, কিন্তু আমাকে তো কাজটা তুলতে হবে, কাজটা আমার মতো করে তুলতে হবে, তো তার জন্যে আমার মনে হয় যে কেউ ফাঁকি দিচ্ছে, বসে আছে বা গল্প করছে, তখন অত্যন্ত খারাপ লাগত, তখন একটু আধটু বকাঝকা তো করতেই হতো।
1: আপনার নিজস্ব যে স্টাইলাইজেশন, সেখানে শর্ট ডিভিশন, কম্পোজিশন, এডিট।

0: এই সমস্ত ক্ষেত্রে আপনার নিজস্ব ফর্মুলা বা টেকনিক সম্পর্কে একটু যদি বলেন।
1: নিজস্ব কিছু নেই তো, আমি আমার যা মনে হয় সেইটা আমি করি আমার মতো করে।
0: আচ্ছা,
1: এছাড়া বিশেষ কারো তো কিছু না। আর যে সমস্ত গুরু পেয়েছি, অসিত সেনের মতো বিরাট টেকনিশিয়ান, তিনি আমার প্রথম গুরু, হরিসাধন দাশগুপ্ত, সুশীল দা, তারপরে বম্বেতে গিয়ে তৈরি শিখেছি, এরপর তো কোনো কথা হবে না।
0: চিত্রনাট্য করার সময় আপনার নিজের লেখা চিত্রনাট্যে কি কি বিষয় মাথায় রাখতেন?
1: যে জিনিসটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, যে জিনিসটা আমি ধরছি যে এইটাই পাবলিক সিনেমা হলে দেখবে, সেই জিনিসটা কেমন হচ্ছে সেটাকে তো আমি কাগজের উপরে লিখছি, সেটা কেমন হচ্ছে অনবরত সেটা মনে করতাম, ভাবতাম, আবার লিখতাম, রাইটিং, রি রাইটিং, রি রি রাইটিং, এগুলো যতটা পারতাম করতাম।
0: এটা কি সবসময় শুধু মানে নিজের সঙ্গে নিজের কাটা ছেড়াই চলতো, না কারোর সাথে আলাপ আলোচনাও করতেন?
1: আলাপ আলোচনা এক্ষেত্রে হয় না, সিনেমা এমন একটা জিনিস, এটা আমি যেটা চোখের সামনে দেখব, পর্দায় পাবলিককে দেখাবো, সেটা আর কে বলবে আমাকে, ছবিটা তো আমার।
0: আচ্ছা, সিনেমা হিট করানোর ক্ষেত্রে, বিশেষ করে আপনার পরিচালিত সিনেমাগুলোই তো বটেই, একটা গানের বিশাল বড় ভূমিকা থাকতো, সেই জন্যই কি বম্বের স্বপন চক্রবর্তীকে বেশিরভাগ ক্ষেত্রে আপনি মিউজিক ডিরেক্টর হিসেবে নিয়েছেন?
1: আমার ছবি করতে গেলে মিউজিক ডাইরেক্টরের ক্ষেত্রে প্রথমেই বলা থাকতো যে দেখুন, গান টেক হবে, তার আগে গানের সুর হবে, এই গানের সুরটা কিন্তু আমার পছন্দ হতে হবে, আমার এই জায়গাটা টাচ করতে হবে, তা না হলে কিন্তু আমি সেই গানটা নেব না। তাতে আপনি রাগ করবেন না তো, আপনি মাইন্ড করবেন না তো, মানে আমার কোনো উপায় নেই, আমি আমার পছন্দ না হলে সে গান নেব না আমার ছবির জন্য।
0: তো স্বপন চক্রবর্তীর সঙ্গে কি এই বোঝাপড়াটা বেশ ভালো ছিল, সেই জন্যই আপনার
1: একা প্রমাণ হচ্ছে? কিন্তু সেটা কিন্তু ঠিক ব্যাপারটা নয়। স্বপনদা নিঃসন্দেহে ভালো মিউজিক ডাইরেক্টর, কিন্তু এমন কয়েকটা ছবি ছিল যেখানে আমি স্বপনদাকে নিতে চাইনি, কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে স্বপনদাকেই নিতে হয়েছে।
0: আচ্ছা,
1: তার ফলে আমার মনে আছে পঞ্চমদা, মানে আর ডি বর্মা,
0: তিনি একান্ত আপন তো ওনার,
1: অত বড় হিট ছবি দিলেন, কিন্তু তারপরে পঞ্চমদার জীবনে অনেক ঝড়ঝাপটা এলো। তো একদিন বম্বে থেকে চিরি রেকর্ডিং করতে ভাবলাম যে পঞ্চমদার বাড়িতে একবার যাওয়া যাক। তো গিয়ে দেখি একটা অন্ধকার বারান্দায় কতগুলো গাছ রয়েছে, একা চুপ করে একা পঞ্চমদা বসে আছেন। তার কাছে যাচ্ছি, এদিক ওদিক তাকাচ্ছি, ভালো দেখতেও পাচ্ছি না, হঠাৎ শুনলাম পঞ্চমদার গলায়, বীরু এলি আয়। তখন তাড়াতাড়ি গিয়ে প্রণাম করলাম যথারীতি, বস। আচ্ছা বীরু, আমি তোকে এত বড় একটা হিট ছবি দিলাম, কি যেন ছবিটার নাম? বললাম একান্ত আপন। হ্যাঁ, তারপরে একটা ছবি তুই আমাকে দিলি না, আমার কিছু বলার নেই তখন, কিন্তু আমি তো জানি যে আমার দেওয়া ছিল সেরকম ছবিও চুজ করেছিলাম, সেরকম গল্প, কিন্তু পরিস্থিতি এমন তৈরি হয়েছে আমি হেরে গেছি।
0: তবুও একটা কথা বলতেই হয় যে এখনো বাঙালির দোল শুরু বা শেষ হয় না, খেলবো হোলি রং দেব না না গাইলে, সে তো সেই তাঁরই অবদান।
1: হ্যাঁ,
0: শ্রোতা বন্ধুরা, সিনেমা জগৎ অনুষ্ঠানে আমরা শুনছি বিশিষ্ট চিত্র পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়ের মুখ থেকে তার কাজ সম্পর্কে অনেক কথা, তার খ্যাতির শীর্ষে থাকা 80-90 দশকের সিনেমা সম্পর্কে, ইন্ডাস্ট্রির আরও অনেক কিছু সম্পর্কে কিছু কথা হলো, কিন্তু এখনো বাকি রয়ে গেল অনেকটাই, কিন্তু আজকের অনুষ্ঠানে সময় শেষ, তাই বাকি কথা তোলা থাক পরের পর্বের জন্য। এই পর্বের জন্য নমস্কার।
2: সিনেমা জগৎ অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন শ্রাবণী মুখোপাধ্যায়। আজ শুনলেন প্রথম পর্ব, সম্পাদনা সায়ন মাঝি, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
3: শুনলেন সিনেমা জগৎ।
4: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
5: আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। L-70 বন্দুকের আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা সহযোগিতার লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। ভারত সৌদি আরবে হুথির জঙ্গিদের হামলার তীব্র নিন্দা করেছে। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্তঃবিদ্যালয় বদলির পথ খুলে দিতে আগামীকাল বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে একটি বিল পেশ হতে চলেছে। আহমেদাবাদে বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের তৃতীয় পর্বের শেষ দিনে ভারত মোট 2টি সোনা ও 4টি ব্রোঞ্জ পদক জয় করেছে। চীনের মোকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব-21 পুরুষ হকি দল সেমিফাইনালে উঠেছে। বিস্তারিত খবরে, কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলোর আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে 20,700 কোটি টাকারও বেশি। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। পরে এক সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার 17টি জেলাকে যুক্ত করে প্রথম 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের 14টি জেলা জুড়ে আরও 3টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্র। 10,700 কোটি টাকারও বেশি খরচে নির্মিত হতে চলা এই প্রকল্প 3টি বর্তমান রেল নেটওয়ার্কে প্রায় 656 কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত করবে। শ্রী বৈষ্ণব আরও জানান, দেশের সমস্ত 7টি ব্যস্ততম রেল করিডোরকে 4 লেন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
1: দিল্লি সে মুম্বাই, মুম্বাই সে চেন্নাই, চেন্নাই সে কলকাতা, কলকাতা সে বাপস মুম্বাই, ইয়ে হো গিয়া গোল্ডেন কোয়াড্রিলেটারাল। 7 হাই ডেন্সিটি করিডোরস হ্যায়, উন করিডোরস কি 4 লাইনিং কা কাম চল রহা হ্যায়। তো করিব করিব 2,000 কিলোমিটার এসে হ্যায় জো অলরেডি 4 লাইনিং হো চুকে হ্যায়।
0: এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে।
1: वापी से सूरत का 100 किलोमीटर का सेक्शन, पहला सेक्शन ओपन करेंगे 2027 में। कंस्ट्रक्शन करीब करीब दिसंबर तक कंप्लीट हो जाएगा और जो ट्रेन बन रही है वो ट्रेन का काम बहुत तेजी से चल रहा है। जो फर्स्ट कोच टेस्टिंग के लिए बन रहा है वो टेस्टिंग का कोच लास्ट वीक बन के रेडी हुआ है और उसको अब पहला टेस्ट होता है उसका स्क्वीज टेस्ट है, उसके बाद में उसका क्लाइमेट टेस्ट होगा, उसके बाद में फर्निशिंग और नेक्स्ट बाकी के कोच बनेंगे। अगले साल मई जून तक ट्रेन पटरी पे आ जाएगी।
0: করিডোরের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং প্রাথমিক পর্যায়ে গুজরাটের সুরাট থেকে ভাপি পর্যন্ত 100 কিলোমিটার দীর্ঘ অংশ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী

0: রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সম্মত হয়েছে দুই দেশ। বৈঠকে শ্রীলঙ্কার বিমান বাহিনীর আধুনিকীকরণ সহ একাধিক প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
1: It is this spirit of interdependence that shaped India's approach to Sri Lanka as a true Vishwamitra, a trusted global friend. For India and Sri Lanka, holistic maritime security and a mutual prosperity are two sides of the same coin. Together, India and Sri Lanka are well positioned to serve as the closest partners in safeguarding peace, security and stability across the Indian Ocean region.
0: এর মধ্যে শ্রীলঙ্কা বিমান বাহিনীর L-70 বিমান বিধ্বংসী বন্দুকের আধুনিকীকরণ, NCC এবং উভয় দেশের জাতীয় প্রতিরক্ষা কলেজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। শ্রী সিং এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যৌথভাবে তিনটি বেইলি ব্রিজের উদ্বোধন করেছেন। তার দেশের মাটি কখনো ভারতের নিরাপত্তা বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া হবে না বলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ফিলিপিন্সের কৃষি সচিব ফ্রান্সিসকো পি টিউ লরেল আজ নতুন দিল্লিতে নবম ভারত আসিয়ান কৃষি ও বন সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। এই বৈঠকে প্রতিনিধিরা জলবায়ু, সহনশীল কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চাষাবাদ, মাটির স্বাস্থ্য, জলের কার্যকর ব্যবহার, খাদ্য নিরাপত্তা, ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনা গঠনে সহযোগিতা জোরদার করার বিষয়ে সম্মত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তার জনসেবামূলক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিজেপি সভাপতি নীতিন নবীন। তিনি জানান, 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর এই রাজনৈতিক সফর শুরু হয়েছিল। গত 25 বছর ধরে তিনি জনসেবা থেকে রাষ্ট্রসেবা মন্ত্রে অনুপ্রাণিত হয়ে নিরবচ্ছিন্নভাবে দেশের সেবায় আত্মনিয়োগ করে চলেছেন। এই বিশেষ উপলক্ষকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে এই সেবাধর্মী অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর সরকার ভুয়ো বলে জানিয়েছে। ওই প্রকল্পে প্রাথমিকভাবে 22,000 টাকা বিনিয়োগে মাসিক 25 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে এই ভিডিওটি AI নির্মিত। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক অশিক্ষক কর্মীদের আন্তঃবিদ্যালয় বদলির পথ উন্মুক্ত করতে আইনি কাঠামো প্রস্তুত করছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে আগামীকাল বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে একটি বিল পেশ হতে চলেছে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 নামের এই সংশোধনী বিলটি আইনে পরিণত হলে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মীদের মধ্যে বদলি সম্ভব হবে। কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক আজ উত্তরপ্রদেশের বারাণসীতে নবম জাতীয় পুষ্টি মাসের আনুষ্ঠানিক সূচনা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
2: सुपोषित बचपन, स्वस्थ मातृत्व और समृद्ध परिवार ही विकसित भारत 2047 के संकल्प की सबसे मजबूत नींव है। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन के अनुरूप 9 सितंबर 2026 से 9वें राष्ट्रीय पोषण माह का शुभारंभ हो रहा है। हर वर्ष यह आयोजन हमें प्रेरित करता है कि हम पोषण के प्रति निरंतर जागरूक रहें और इसे अपनी नियमित दिनचर्या का हिस्सा बनाएं। इस वर्ष पोषण माह का हमारा संकल्प है हमारी आंगनबाड़ी हमारी जिम्मेदारी, जिसमें हमारा विशेष ध्यान विविधतापूर्ण और प्रोटीन युक्त आहार, आंगनबाड़ी केंद्रों पर ताजा गर्म पौष्टिक भोजन, ECCE और गर्भवती व धात्री माताओं की समग्र देखभाल पर केंद्रित रहेगा।
0: 35 টন ত্রাণ ও উদ্ধার সরঞ্জাম নিয়ে ভারতীয় বিমান বাহিনীর অষ্টম উড়ান নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছে। সামাজিক মাধ্যমে পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে এর মধ্যে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF সরঞ্জাম, ফরেন্সিক পরীক্ষার জন্য ব্যবহৃত সামগ্রী ইত্যাদি। সৌদি আরবের অসামরিক অর্থনৈতিক কেন্দ্রগুলি লক্ষ্য করে হুথি হামলার তীব্র নিন্দা করেছে ভারত। সৌদি আরবে সাম্প্রতিক এই হামলার বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানান, এই ধরনের আক্রমণ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করার পাশাপাশি বাবেল মন্দেব প্রণালীতে অবাধ নৌ চলাচলের স্বাধীনতাকে বিপদের মুখে ফেলে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক সামুদ্রিক পথ সুরক্ষিত রাখার উপর জোর দিয়েছে ভারত। আহমেদাবাদে আয়োজিত বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের তৃতীয় পর্বের শেষ দিনে ভারত মোট দুটি সোনা ও চারটি ব্রোঞ্জ পদক জয় করেছে। প্যারা অলিম্পিয়ান হরবিন্দর সিং এবং বিশ্বের এক নম্বর শীতল দেবী ভারতকে এই সাফল্য এনে দেন। নাটকীয় শুট অফে সোনা জেতেন শীতল দেবী। অন্যদিকে রিকার্ভ মিশ্র দলগত বিভাগে হরবিন্দর ও ভাবনা জুটিও সোনা ছিনিয়ে নেন। এছাড়া ভাবনা, সরিতা এবং তোমান কুমার বিভিন্ন বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। চেন্নাইতে দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে 584 রানে এগিয়ে গিয়ে ট্রফি জয় অনেকটাই নিশ্চিত করেছে। আর চতুর্থ দিনে চাপানের বিরতির আগে দক্ষিণাঞ্চল 336 রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। চীনের মোকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল দুর্দান্ত নৈপুণ্যের পরিচয় দিয়ে সেমিফাইনালে উঠেছে। আজ পুল এর শেষ ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত 15-0 গোলের বিশাল ব্যবধানে চীনা তাইপেইকে পরাজিত করে পুলের শীর্ষস্থান দখল করেছে। তিনটি জয় ও একটি ড্রয়ের মাধ্যমে মোট 10 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল ভারত। ভারতীয় দলের অধিনায়ক আনমোল এক্কা এই ম্যাচে একাই দুটি গোল করেন। অন্যদিকে জুনিয়র এশিয়া কাপের মহিলা বিভাগে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল এলিট পুলের তাদের শেষ ম্যাচে আয়োজক চীনের সঙ্গে গোল শূন্য ড্র করে কোয়ার্টার ফাইনালে স্থান করে নিয়েছে। আগামী বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারত তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। ভারত সৌদি আরবে হুথি জঙ্গিদের হামলার তীব্র নিন্দা করেছে। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আকাশবাণী মৈত্রী, এখন আগামীকাল 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56, 6:05 সুচিন্তন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত, খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত এ কানন, রাগ বেলাওয়াল, গুজ্জরি ও ওয়াঙ্কার, 6:30 এই মহাজীবন, দীনেশ গুপ্তর জীবনকথা, 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনে অরিন্দম গঙ্গোপাধ্যায়, 6:55 কৃষক বন্ধুদের জন্য আমন ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলবেন ড. সৌরেন্দ্রনাথ দাস, 7:05 লোকগীতির অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান গোয়া, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার, 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, স্বরূপা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত শুনবেন দ্বিতীয় পর্ব, 8:45 যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে, সম্পাদনা ঋতব্রত দে, সকাল 9:45 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রামকেলি রাগে খেয়াল পরিবেশন করবেন শিরিন সেনগুপ্ত, তবলা সঙ্গতে সমীর নন্দী এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়, 9:30 মনের মতো গান, উপস্থাপনা শ্রাবণী চট্টোপাধ্যায়, 10:30 রামধনু, প্রথমে শুনবেন রজনীকান্তের গান পরিবেশনে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এরপর লোকগীতি পরিবেশন করবেন সমহিতা ভট্টাচার্য, 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়, 11:15 দ্বিজেন্দ্রগীতি, শিল্পী তন্দ্রাপাল, 11:30 রম্যগীতির অনুষ্ঠান, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়, 12:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, বেলা একটায় নাটক বিরুদ্ধ বাতাস, রচনা কৃষ্ণধর, প্রযোজনা সুব্রত মজুমদার। একটা বেজে চল্লিশ মিনিটে বাংলা ব্যান্ডের গান। দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর তিনটে বেজে তিরিশ মিনিটে। তিনটে পঁয়ত্রিশ মিনিটে অনুরোধের আসর, চারটে বেজে পাঁচ মিনিটে মহিলাদের আসর। বিষয় ওয়ার্ল্ড সুইসাইড ডে উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, অতিথি রত্নাবলী রায়, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়, শব্দগ্রহণ ও সম্পাদনা ব্রততী দাস। বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে ছায়াছবির গান, চারটে বেজে পঞ্চাশ মিনিটে ক্যাম্পাস আন্টা, সোনারপুর মহাবিদ্যালয়। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। পাঁচটা বেজে পাঁচ মিনিটে আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। পাঁচটা পঞ্চাশ মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। ছটা কুড়ি মিনিটে ক্ষেত কামারের কথা, উত্তম সর্বোত্তম দ্বিতীয় পর্ব, আলাপচালিতায় মাধবী মুখোপাধ্যায়, সাধন কুমার বাগচি, চৈতালি মল্লিক, সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ছটা পঞ্চাশ মিনিটে আপনার স্বাস্থ্য, বিষয় ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, বলবেন ডাক্তার সৌভিক দুবে। সন্ধ্যে সাতটায় যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। আটটা পনেরো মিনিটে বাংলা ব্যান্ডের গান। রাত নটায় কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। নটা বেজে পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা। নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছায়াছবির গান। দশটা বেজে পনেরো মিনিটে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। দেশরাগে খেয়াল পরিবেশন করবেন শুভ ঘোষ, তাকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র। হারমোনিয়ামে থাকবেন হিরণময় মিত্র। দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপমহাদেশের খবর। রাত এগারোটায় হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। রাত বারোটায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আগামীকাল দশই সেপ্টেম্বরের মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা বাদন, শিল্পী প্রবীর ধারা, তাল ঝাপতাল এবং তিন তাল। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন দেবাশিস অধিকারী।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনলেন তবলা বাদন, পরিবেশনে প্রবীর ধারা, তাল, ঝাঁপতাল ও তিনতাল, এবং হারমোনিয়ামে শিল্পীকে সহযোগিতা করেছেন দেবাশিস অধিকারী। একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকের শিরোনামে রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, তামিলনাড়ু সহ নটি রাজ্যে একাধিক মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত যোগাযোগ ও পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা।
1: নতুন দিল্লিতে অনুষ্ঠিত কৃষি ও অরণ্য বিষয়ক নবম আসিয়ান ভারত মন্ত্রী পর্যায়ের বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চাষাবাদ, মাটির স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারাদিশানায়েক এবং প্রধানমন্ত্রী হারিনি অমরসুরনিয়ার বৈঠক।
1: ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ককে নতুন দিল্লি অত্যন্ত গুরুত্ব দেয়।
0: বিশ্ব প্যারা তীরন্দাজি সিরিজের শেষ দিনে ভারতের দুটি সোনা এবং চারটি ব্রোঞ্জ পদক জয়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রেলের সাতটি অত্যন্ত ব্যস্ত এবং ঘনবসতিপূর্ণ রুটে লাইন সম্প্রসারণ করে সেগুলোকে চার লেনে উন্নীত করার অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লি মুম্বাই, মুম্বাই চেন্নাই, চেন্নাই কলকাতা এবং কলকাতা দিল্লি রুটের প্রকল্প। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের একথা জানান।
2: দিল্লি সে মুম্বাই, মুম্বাই সে চেন্নাই, চেন্নাই সে কলকাতা, কলকাতা সে বাপস মুম্বাই, ইয়ে হো গিয়া গোল্ডেন কোয়াড্রিলেটারাল। সাত হাই ডেন্সিটি করিডোরস হ্যায়, উন করিডোরস কি ফোর লাইনিং কা কাম চল রহা হ্যায়। তো করিব করিব 2000 কিলোমিটার এসে হ্যায় জো অলরেডি ফোর লাইনিং হো চুকে হ্যায়।
0: এদিন মন্ত্রিসভা মোট 10,700 কোটি টাকারও বেশি ব্যয়ে রেলে তিনটি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর ফলে রেল চলাচলের গতি বাড়বে, পরিষেবার মান উন্নত হবে। প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়, এই রাজ্যগুলোর 14টি জেলা জুড়ে বিস্তৃত এবং এর ফলে ভারতীয় রেল নেটওয়ার্ক প্রায় 656 কিলোমিটার বৃদ্ধি পাবে। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভায় এদিন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা রাজ্যের 17টি জেলা জুড়ে প্রায় 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলোর জন্য মোট আনুমানিক ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 10,021 কোটি টাকারও বেশি। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী বছর বুলেট ট্রেন পরিষেবা চালু হবে। যোগাযোগ ব্যবস্থা ও পণ্য পরিবহনের বাড়তি সক্ষমতা নিশ্চিত করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, এই পদক্ষেপ পর্যটন, বিশেষ করে ঐতিহ্য ও বন্যপ্রাণী কেন্দ্রিক পর্যটনকে উৎসাহিত করবে। এছাড়াও পণ্য পরিবহন এবং আনুষঙ্গিক খরচ কমাতেও সাহায্য করবে।
1: পশ্চিমবঙ্গের দুটি আসন সহ তামিলনাড়ু ও পুদুচেরির মোট 5টি বিধানসভা এবং আসামের একটি লোকসভা আসনের উপনির্বাচনে আগামী 6ই অক্টোবর ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই সঙ্গেই বলবৎ হয়েছে আদর্শ আচরণবিধি। মনোনয়নপত্র জমা পড়ার শেষ দিন 16ই সেপ্টেম্বর, পরের দিন অর্থাৎ 17ই সেপ্টেম্বর জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19শে সেপ্টেম্বর, ভোট গণনা 9ই অক্টোবর।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের 12-13 তারিখে নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনে একাধিক দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়া ইউক্রেন সংঘাতের বিষয়টিও উত্থাপন করা হবে। বন্যা বিধ্বস্ত নেপালে ভারতের সহায়তার প্রসঙ্গে তিনি বলেছেন, 8টি বিমানে করে এখনও পর্যন্ত 130 টন ত্রাণ সামগ্রী সেদেশে পাঠানো হয়েছে।
3: As I told you last time, 275 Indian nationals are missing in this disaster. 169 Indian nationals have been rescued so far, and this 275 Indian nationals who are missing that I mentioned also includes 49 people who went missing on the Chinese side.
0: ভারত চীন প্রসঙ্গে রণদীপ জয়সওয়াল বলেছেন, দুদেশের সম্পর্ক ইতিবাচক পথে এগোচ্ছে, দুটি দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে।
1: ব্রিক্স নেতাদের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে আজ মুম্বাইতে শুরু হয়েছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের চূড়ান্ত বৈঠক, চলবে আগামীকাল পর্যন্ত। এবছর ব্রিক্সের ফাইন্যান্স ট্র্যাক বা অর্থ সংক্রান্ত কার্যক্রমটি স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থিতিশীল উন্নয়ন, এই মূল প্রতিপাদ্যকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। এর আগে গত মাসে জয়পুরে অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা বৈঠকে মিলিত হয়েছিলেন। মুম্বাইয়ে নির্ধারিত এই চূড়ান্ত বৈঠকের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন ব্রিক্সের ফাইন্যান্স ট্র্যাকের গুরুত্বপূর্ণ ফলাফল ও অগ্রগতি পর্যালোচনা করেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের ১৭ তারিখ থেকে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে আজ দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন একথা জানিয়েছেন। এই সেবা সংকল্প অভিযান শুরু হবে রক্তদান শিবিরের মাধ্যমে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দল গ্রাম ও শহর জুড়ে সেবা জ্যোতি কলেজ যাত্রা শুরু করবে। এছাড়াও একাধিক জনহিতকর কার্যক্রম শুরু হবে। শ্রী নবীন বলেন, প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের আদর্শ নিয়েই দেশ অগ্রগতির পথে এগিয়ে চলেছে।
1: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ফিলিপিন্সের কৃষি সচিব ফ্রান্সিসকো পি টিউ লরেল আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত কৃষি ও অরণ্য বিষয়ক নবম আসিয়ান ভারত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। বৈঠকে মন্ত্রীরা জলবায়ু সহনশীল কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত চাষাবাদ, মাটির স্বাস্থ্য, জলের উৎপাদনশীলতা, খাদ্য নিরাপত্তা, ফসল পরবর্তী ব্যবস্থাপনা সহ একাধিক ক্ষেত্রে এসব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে সম্মত হন। তারা আসিয়ান খাদ্য ও কৃষি ও অরণ্য ক্ষেত্র বিষয়ক পরিকল্পনা 2026-30 স্বাগত জানান এবং প্রযুক্তি, গবেষণা, সক্ষমতা বৃদ্ধি ও কৃষক বিনিময়ের ওপর গুরুত্ব দেন ও এই প্রকল্পের বাস্তবায়নের বিষয়ে আশা প্রকাশ করেন। এদিকে আগামীকাল শ্রী চৌহান নতুন দিল্লিতে তিন দিনব্যাপী গ্লোবাল ড্রাইল্যান্ড কংগ্রেস 2026-এ ভাষণ দেবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ICAR এবং ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য সেমি অ্যারিড ট্রপিক্সের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে। পাশাপাশি অনুষ্ঠানের নতুন অংশীদারিত্ব ও সমঝোতা স্মারক মৌ ঘোষণা এবং শুষ্ক অঞ্চলের বিজ্ঞান গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কারও প্রদান করা হবে।
0: কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন বিচারপতি রবীন্দ্র বিঠল রাও ঘুগে। রাজ্যপাল আরএন রবি তাকে শপথ বাক্য পাঠ করান। কলকাতা বার সদস্য হিসেবে তাকে গ্রহণ করার জন্য বিচারপতি ঘুগে আজ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যে কোনো সমস্যা নিয়ে তার কাছে আসার আহ্বান জানিয়ে তিনি অন্য বিচারপতিদের সহায়তার সমস্যা সমাধানের সর্বোত চেষ্টার আশ্বাস দিয়েছেন। প্রধান বিচারপতি বলেন, সততা এবং পেশার প্রতি ভালোবাসার মাধ্যমেই সাফল্য অর্জন করা সম্ভব।
1: উচ্চশিক্ষার ক্ষেত্রে আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি ঐতিহাসিক বিলের উপরে প্রস্তাব গ্রহণের পরে তা উত্থাপন করা হবে বলে বিজেপি নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতার গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত গেরুয়া সম্মান যাত্রা শেষে তিনি আজ বলেন, ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভায় এই সংক্রান্ত প্রস্তাব গ্রহণের পরে আজ রাজ্যপালের অনুমোদন পাওয়া গিয়েছে। বিলের ওপরে আলোচনায় তিনিও অংশ নেবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী ও গেরুয়া বিরোধীদের সমূলে উৎখাত করা হবে বলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। আধ্যাত্মিক জাগরণের এই রাজ্যে গেরুয়া নিয়ে কোনো অপশব্দ ব্যবহার করার আগে ভাবতে হবে বলেও তিনি মন্তব্য করেন। মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, শ্রীলঙ্কায় প্রবাসী ভারতীয় সম্প্রদায় দুদেশের মধ্যে সেতু হিসেবে কাজ করছে, যা দুদেশের বন্ধুত্বের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলম্বোতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারাদিশানায়েক এবং প্রধানমন্ত্রী হারিনি অমরাসুরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। নিরাপত্তা, সুরক্ষা, শান্তি, সমৃদ্ধি নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনার পাশাপাশি নিজের দেশের কল্যাণ

0: উন্নয়নের লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সকলেই। শ্রীলঙ্কা বিমান বাহিনীর জন্য L-70 কামানের আধুনিকীকরণ এবং উভয় দেশের ন্যাশনাল ক্যাডেট কোর ও ন্যাশনাল ডিফেন্স কলেজগুলোর মধ্যে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রাজনাথ সিং এদিন রাষ্ট্রপতি দিশা নায়কের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে রাষ্ট্রপতি দিশা নায়ক বলেন, ভারতের নিরাপত্তার স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপের জন্য শ্রীলঙ্কা কখনো তার ভূখণ্ডকে ব্যবহার করতে দেবে না। অপারেশন সাগর বন্ধুর আওতায় ভারতের দেওয়া ত্রাণ সহায়তা এবং দ্বীপ রাষ্ট্রটির বিভিন্ন অঞ্চলে পুনর্গঠন ও পুনর্বাসনের কাজ ত্বরান্বিত করতে নতুন দিল্লির পুনর্বাসন প্যাকেজের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারত মহাসাগরীয় অঞ্চলে সম্মিলিত নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য নিরাপদ সমুদ্রপথ, নৌ চলাচলের স্বাধীনতা, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, অবাধ সামুদ্রিক বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। মাদক বিরোধী অভিযান, জলদস্যু দমন এবং মানব পাচার রোধের ক্ষেত্রে উভয় দেশ যৌথভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি এদিন উল্লেখ করেছেন।
1: This is spirit of interdependence that shaped India's approach to Sri Lanka as a true Vishwamitra, a trusted global friend. For India and Sri Lanka, holistic maritime security and a mutual prosperity are two sides of the same coin. Together, India and Sri Lanka are well positioned to serve as the closest partners in safeguarding peace, security and stability across the Indian Ocean region.
2: ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ককে নতুন দিল্লি অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি আজ সেনানিবাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামসুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন। এর আগে গতকাল শ্রী ত্রিবেদী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুদেশের গভীর ও বহুমুখী সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন। সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সেদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন।
0: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এই পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। তিনি বলেছেন, এসব বিভাগে আক্রান্ত রোগী এবং এডিস মশার লার্ভার উৎপত্তিস্থল বেশি পাওয়া গেছে। বুধবার জাতীয় সংসদের 300 বিধিতে দেওয়া বিবৃতিতে দেশের ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগের কথাও উল্লেখ করেন বলে প্রথম আলো সূত্রে খবর। মীর শাহ আলম জানিয়েছেন, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে 12 সেপ্টেম্বর থেকে 3 মাসের দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা অভিযান 2026 শুরু করতে যাচ্ছে সরকার।
2: নেপালে বিধ্বংসী বন্যার প্রেক্ষিতে কাঠমান্ডুতে কর্মরত ভারতীয় ফরেন্সিক দল এ পর্যন্ত 1400 বেশি DNA পরীক্ষা সম্পন্ন করেছে। এখনও পর্যন্ত 378টি DNA প্রোফাইল প্রস্তুত করা হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। এদিকে চিলিমে সুড়ঙ্গ থেকে জল ও কাদা সরানোর কাজ আজকেও চলছে। নেপালে বিধ্বংসী হওয়ার প্রমাণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1365। উদ্ধারকারী দল এখনও নিখোঁজ 5326 জনের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এদের মধ্যে 589 জন বিদেশি নাগরিক।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের আমন্ত্রণে প্রিন্স রহিম আগা খান পঞ্চম আজ ভারত সফর শুরু করেছেন। থাকবেন চলতি মাসের 15 তারিখ পর্যন্ত। ইসমাইল সম্প্রদায়ের 50তম ইমামের দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ভারত সফর। নতুন দিল্লিতে শ্রী আগা খান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
2: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ নতুন দিল্লিতে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী সুফাজি সুথুমপুনের সঙ্গে বৈঠক করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রক সূত্রে জানা গেছে, উভয় মন্ত্রী দুদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন।
0: বালুচিস্তানে আরও দুজন ব্যক্তিকে পাকিস্তানি বাহিনী বলপূর্বক অপহরণ করেছে বলে অভিযোগ। এই ঘটনা বালুচদের বলপূর্বক অপহরণ এবং ভুক্তভোগী পরিবারগুলির কাছে এ বিষয়ে তথ্যের অভাব নিয়ে উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। গত 23 আগস্ট ভোর 3টের দিকে মাস্তুং এলাকা থেকে পাক বাহিনী আলী বালুচকে আটক করে বলে অভিযোগ। তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। অন্য ঘটনায় শাকিল বালুচের পরিবার জানিয়েছে, গত 16 এপ্রিল মধ্যরাতের দিকে কোয়েটার কিলি গোহরাবাদে তার বাসভবন থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
2: আহমেদাবাদে বিশ্ব প্যারা তীরন্দাজি সিরিজের শেষ দিনে ভারত 2টি সোনা ও 4টি ব্রোঞ্জ পদক জিতে তাদের অভিযান শেষ করল। শীতল দেবী স্যুট অফে মহিলাদের ব্যক্তিগত বিভাগের প্যারা কম্পাউন্ড ইভেন্টে সোনা জেতেন। তিনি ফাইনালে কাজাকস্তানের আইজাদা সেইদানকে হারিয়ে দেন। অন্যদিকে দুবারের প্যারালিম্পিক পদকজয়ী হরবিন্দর ভাবনাকে সঙ্গে নিয়ে প্যারা রিকার্ভ মিক্সড ডাবলস বিভাগে স্বর্ণপদক জয় করেন। এরপর ভাবনা মহিলাদের প্যারা রিকার্ভ বিভাগে স্বদেশীয় রাজশ্রী রাঠোরকে 6-0 ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। এর আগে শীতল তোমান কুমারের সঙ্গে জুটি বেঁধে কম্পাউন্ড মিক্সড ডাবলস ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন।
0: চীনের মক্কিতে অনুষ্ঠিত জুনিয়র হকি এশিয়া কাপে ভারতের পুরুষ জুনিয়র হকি দল সেমিফাইনালে উঠেছে। 5 বারের চ্যাম্পিয়ন ভারত আর চীনা তাইপেইকে 15-0 ব্যবধানে

0: হারিয়ে পুল এর শীর্ষস্থান নিশ্চিত করেছে।
1: অনূর্ধ্ব ১৬ জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ডক্টর বিসি রায় ট্রফির ফাইনালে বাংলা হেরে গেছে। বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে ফাইনালে আজ সকালে মণিপুর 3-1 গোলে বাংলাকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভার পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, তামিলনাড়ু সহ 9টি রাজ্যে একাধিক মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত যোগাযোগ ও পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা।
0: নতুন দিল্লিতে অনুষ্ঠিত কৃষি অরণ্য বিষয়ক নবম আসিয়ান ভারত মন্ত্রী পর্যায়ের বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চাষাবাদ, মাটির স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়ক ও প্রধানমন্ত্রী হারিনি অমরাসুরিয়ার বৈঠক।
0: ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ককে নতুন দিল্লি অত্যন্ত গুরুত্ব দেয়।
1: বিশ্ব প্যারা তীরন্দাজি সিরিজের শেষ দিনে ভারতের 2টি সোনা ও 4টি ব্রোঞ্জ পদক জয়। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী, এখন হারানো দিনের গান। আপনাদের সঙ্গে রয়েছে কেয়া মুখোপাধ্যায়।

আশ্চর্য এক ভুবন ভোলানো হাসি। একটু একটু করে গভীর পরিশ্রমে নিষ্ঠায় ক্রমশ বাঙালির বিনোদন চিত্রের চিরকালের ভরসা হয়ে ওঠা একটি মুখ। আর সেই আরাধ্য বিগ্রহ থেকে নিজেকে নামিয়ে এনে, সরিয়ে এনে খলনায়কের চরিত্রে অবতীর্ণ হওয়া না, মোটেই সহজ ছিল না। কিন্তু অন্য স্বাদের চরিত্রে অভিনয়ের তাগিদেই নিজেকে ভেঙে চুরে ভিলেন হয়ে উঠলেন তিনি। হয়ে উঠলেন এমন একটা সময় যেটা নায়ক হিসেবেও নিজের সেরা সময়। তার খলনায়কের চরিত্রে অভিনয় একেবারে অন্য মাত্রার। খলনায়ক হয়েও কখনো তিনি ট্র্যাজিক নায়ক হিসেবে রীতিমতো উদ্ভাসিত, আবার কখনো তিনি প্রতিনায়ক, যার মধ্যে নিয়ত দ্বন্দ্ব চলেছে। আর কি আশ্চর্য দেখুন, শত অন্ধকারের মধ্যেও, আধারের মধ্যেও শুধু তিনি বলেই আমাদের ক্ষমা, আমাদের সহিষ্ণুতা, সমবেদনা তবু জেগে থাকে তার অভিনীত চরিত্রের প্রতি। আজ এই জন্মশতবর্ষে হারানো দিনের গানে আমাদের স্মৃতির সেলুলয়েড জোড়ে ধরা দেবেন খলনায়কোত্তম। আজকে আমরা চেষ্টা করব কিভাবে ক্রমশ ধূসর থেকে খলনায়কের চরিত্রে তার অভিনয়, তার বিভিন্ন পর্যায়ে কিভাবে তার পূর্ণ প্রকাশ, যেমন নায়ক ছিলেন সেই সময় থেকে ধরেই, কিন্তু সেই সময়ের রেখা ধরে যেতে যেতেও প্রথম যে গানটি আমরা করব, শুনব মন ভালো করা একটি গান, এ ছবি 1972 সালের। তারপর আবার ফিরে আসবো সেই সময় যখন প্রথমবার তিনি খল চরিত্রে অভিনয় করছেন।

শ্রোতা বন্ধু, আচ্ছা খলনায়ক বলবো কাকে? এমন চরিত্র যার বোধ বুদ্ধি সংযম বা রুচির অভাব আছে, সে অভাব জন্মগত হতে পারে কিন্তু মোটামুটি তা ব্যাখ্যা বা সংশোধনের ঊর্ধ্বে। আবার প্রতিনায়ক তিনি, অ্যান্টি হিরো তিনি, যার এই যে নৈতিক অবক্ষয় কিংবা তার পতন, তার নেপথ্যে কোনো একটা বোধগম্য কারণ থাকবে। যেমন ধরুন, সে হয়তো প্রেমে ব্যর্থ, প্রেমে দাগা খেয়ে সে প্রতিনায়ক হয়েছে, কিংবা সামাজিকভাবে তাকে কোণঠাসা করে ফেলা হয়েছে ক্রমশ, এবং তখন সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে প্রতিনায়ক হয়ে উঠল। এবং এই যে প্রতিনায়কের চরিত্র, তাদের প্রতি আমাদের কিন্তু কোথাও একটা দুর্বলতা কাজ করে। প্রথমবার উত্তম কুমার যে ছবিতে তার ভূমিকায় একটা ধূসর আস্তরণ নিয়ে এলেন, সেটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিচারক। জ্ঞানেন্দ্রনাথের মতো একটি অত্যন্ত জটিল চরিত্র, উত্তম কুমারের বয়স তখন মাত্র 33। প্রভাতবাবু যে বহুমাত্রিক অভিনয় আশা করেছিলেন এবং উত্তম কুমারও সেই অভিনয় ফুটিয়ে তুলতে পেরেছিলেন, তার তুলনাহীন। আমরা অনেকেই গল্পটি জানি। একটি কেসের সূত্র ধরে বিচারক জ্ঞানেন্দ্রনাথ তার জীবনের কাটা ছেঁড়া করতে থাকেন, তারপর একেবারে খাদের প্রান্তে এসে দাঁড়ান। একটা সময় নৈতিক স্খলনের একটি ঘটনা তার জীবনে ছায়া হয়ে দাঁড়ায়। আপামর বিচার প্রার্থী যে মানুষ তার কাছে আসেন, তাদের শ্রদ্ধার পাত্র হওয়া কি তাকে মানায়? তার বিচার তাহলে কে করবে? বিচারকের বিচার করে কে? এই ছবি থেকে আমাদের কি পাওনা হল? উত্তম কুমারের অভিনয়ের মেজাজ অন্যরকম,

যে গাম্ভীর্য, তার যে নিজের চরিত্রকে খুঁড়ে চলা সেটা, এবং এই প্রথম একটি চরিত্রে তিনি অভিনয় করলেন যেটা দেবতুল্য চরিত্র নয়, রক্তমাংসের রীতিমতো জটিল চরিত্র। তার নিজস্ব মূল্যবোধ আছে, আবার তার নিজের চৈতন্য তাকে অন্য কিছু বলে। তাহলে কি সে অ্যান্টি হিরো? সে ঠিক কোন জায়গায় পড়বে? এই ছবিটি বিচারক, সেখান থেকে একটি গান আমরা শুনি, আর এটি তার করা প্রথম ধূসর বর্ণের চরিত্র।

চলে আসি আরেকটি ছবির কথায়। পেশায় পাক্কা চোর, নেশায় তুখোর দরদি মরমে গায়ক অভিনেতা, এ এক বিচিত্র চরিত্র। ছবির নাম কুহক। প্রথম দৃশ্য, জেল থেকে ছাড়া পাচ্ছে দাগি চোর। অভিনয় উত্তম কুমার। আর কটি দৃশ্য পরেই দর্শককে কাঁদিয়ে ছাড়ছে যাত্রার আসরে নিমাই সন্ন্যাসের অভিনয়। অসামান্য এই চরিত্রের দ্বন্দ্ব আর দোলাচলে বিভ্রান্ত। চরিত্র চিত্রণে উত্তম কুমার। একা থাকলেই তার সব সময়ে যত রাজ্যের কুচিন্তা, চুরি ছিনতাই ডাকাতি। আবার যখন সে বন্ধুর বোন, যে চরিত্রে সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনয় করেছেন, তাকে দেখছে, তখন তার অন্তর ভরে ওঠে শুদ্ধতায় পবিত্রতায়। গাইতে বললে গেয়ে ওঠে, নাওল কিশোরী গো কিবা রূপ পেখুন আজ। অবিশ্বাস্য। একটি খুব চমৎকার দৃশ্য আসছে যেটির কথা মনে পড়ছে। কামারশালায় বসে হাঁপড় টানতে টানতে কথা বলছেন, যার সঙ্গে খুড়ো বলে সম্বোধন করে সেই চরিত্রে ছিলেন গঙ্গাপদ বসু। প্রশ্ন করছেন, আচ্ছা খুড়ো, কথায় বলে তেলে জলে মিশ খায় না, কিন্তু একই মানুষের মধ্যে ভালো আর খারাপ এই দুটো কি করে একসঙ্গে থেকে যায়, কি করে হয়? তখন খুড়ো গঙ্গাপদ বসু বলছেন, প্রভু, এ প্রশ্ন তুমি আমাকে করছো? তুমি তো আমাদের মহাপ্রভু নিমাই সন্ন্যাস, এসব তাঁর লীলা, এ তো তোমার জানা গো। আহা, কি রূপে যে তোমায় দেখলাম কাল যাত্রাপালার আসরে, সাক্ষাৎ যেন মহাপ্রভু।

1963 সাল, বাংলা ছবির জগতে এক বিরল থ্রিলার শেষ অঙ্ক। সময়টা ভেবে দেখুন শ্রোতা বন্ধু, তখন উত্তম কুমার একেবারে দর্শকের হৃদয়ের মধ্যমণি, তাদের মনে কোঠায় প্রিয় নায়ক। চরিত্রটি সুদর্শন, সফল, প্রতিষ্ঠিত, এক কথায় এক স্বপ্নের পুরুষের। কিন্তু হঠাৎই তার যে প্রয়াত প্রাক্তন স্ত্রী, তার ব্যাপারে একটি কেসে সে ফেঁসে যায়। প্রথমে সে বোঝানোর চেষ্টা করে যে কোনো একটা ভুল বোঝাবুঝি ঘটেছিল, কিন্তু ক্রমশই যেন গভীর রহস্যের জাল তাকে আরও আরও ঘিরে ফেলতে থাকে। চারদিকে দেওয়াল যখন ক্রমশ সংকুচিত হয়ে আসে, তখন এক চরম মুহূর্তে নিজের সমস্ত অভিপ্রায়কে অস্বীকার করে সুধাংশু স্বীকার করতে বাধ্য হয় যে তার অসুস্থ স্ত্রীকে সে হত্যা করেছিল। যেহেতু সেই খুনের কোনো প্রত্যক্ষ সাক্ষী ছিল না, তাই এই রকম একটি ফাঁদে তাকে ফেলা হয়েছিল স্বীকারোক্তির জন্য। অসাধারণ অভিনয় এবং একদিকে তার রোম্যান্টিক ইমেজ, তার সার্থক ব্যবহার, আবার একই সঙ্গে সেই রোম্যান্টিক নায়কের ইমেজকে বারবার ক্রমাগত ভেঙে চুরে দেওয়া। শেষ অঙ্ক 1963, সেখান থেকে একটি গান।

চলে আসি পরের ছবিতে। ছবির নাম লাল পাথর। এই ছবিতে উত্তম কুমার এমন একজনের চরিত্রে অভিনয় করলেন যাকে বলা যায় অন্য মানুষকে নিয়ন্ত্রণ করে নেয়, সেরকম একটি চরিত্র, ম্যানিপুলেটিভ চরিত্র। তুখর উপস্থিতি যার প্রভূত সম্পদের মালিক, শিকার প্রিয় একজন মানুষ কুমার বাহাদুর। সে তার সম্পত্তি আর নারী খুব একটা তফাত করতে জানে না এই দুয়ের মধ্যে। সে শুধু অভিজাত বংশের উত্তরাধিকারী নয়, সে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে, অত্যন্ত ক্ষুরধার বিদ্বান একজন মানুষ। তাই তার যে মনস্তাত্ত্বিক পরীক্ষা নিরীক্ষা তার উপর চলে সেটা নিয়ন্ত্রণও সে নিতে পারে খুব ভালোভাবে। এই ছবির একেবারে ক্লাইম্যাক্স যেখানে, সেখানে একজন মনস্তত্ত্ববিদ নিজেই পাগল হয়ে যাচ্ছে। এই যে পরিণতি, এটা বাংলা সিনেমায় সেই সময় একেবারে অন্যরকম নতুন একটি চরিত্র, যে চরিত্র চিত্রণ করছেন সমকালীন একজন নায়ক। এই কুমার বাহাদুর সেই অর্থে, প্রচলিত অর্থে খলনায়ক নন, কিন্তু প্রতিনায়ক কি? সেখানে কি অ্যান্টাগনিস্টের ছোঁয়া থাকছে? তার নৈতিকতা ওই যে জ্ঞানেন্দ্রনাথ বিচারকের, তার মতো খুব উঁচুতারে বাঁধা নয়, কিন্তু সেই সময়ের নিরিখে এইরকম একজন চরিত্র অত্যন্ত বিরল। এবং আমাদের ভেবে দেখতে হবে সে সময় একজন নায়ক যখন এই ধরনের বিতর্কিত চরিত্রে অভিনয় করেন, কতখানি তার অভিনয়ের প্রতি যে খিদে, নানা চরিত্রে ভেঙে চুড়ে নিজেকে দেখার যে খিদে, আর তার পাশাপাশি ভালো চরিত্রে চরিত্র চিত্রণ, এটা কত বড় ভূমিকা নিতে পারে। পরের গানটি সেই লাল পাথর ছবি থেকে, শ্যামল মিত্র, সবিতা।

শ্রোতা বন্ধু, পর্দায় যতক্ষণ উত্তম কুমার, ততক্ষণ দর্শকের তার তাকানো, তার হাসি, তার ঠোঁটের কুঞ্চন, সব কিছুর মধ্যে ডুবে গিয়ে এমন বিহ্বল অবস্থা হয় যে তিনি নায়ক না খলনায়ক, মাঝে মধ্যে সেটা বোধহয় গুলিয়েই যায়। তাই ভিলেনের পোশাক পরেও উত্তম কুমার কি কখনো পুরোপুরি খলনায়ক হয়ে উঠতে পেরেছিলেন? আসলে বাঙালির প্রাণের পুরুষ উত্তম কুমার আপামর বাঙালির নায়ক। পর্দায় উত্তম কুমার মানেই একরাশ মুগ্ধতা। আবার ভেবে দেখুন, এই মানুষটির উত্থানও ব্যক্তিগত জীবনে নায়কের মতো। পোর্ট কমিশনের সামান্য চাকরি, সেখান থেকে রূপলী পর্দার নায়ক, অরুণ কুমার থেকে উত্তম কুমার হয়ে ওঠা ক্রমশ, এবং তারপর বাংলার রূপলী আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা, নায়ক থেকে মহানায়ক। কিন্তু কালের নিয়মে মহানায়কের শরীরেও লাগে বয়সের ছাপ। তার মনে হয় যে গাছের ডাল ধরে দোদুল্যমান নায়কের ভূমিকায় নায়িকার সঙ্গে অভিনয় করার থেকেও অভিনয়ের খিদে তার রক্তে বলেই ছাঁচ ভাঙা নেগেটিভ রোলে অভিনয় করলে সেটা একটা দাগ রেখে যাওয়া হবে। অথচ এর বেশ কিছু বছর আগে তিনি তার যে নায়ক ইমেজ ধরে রাখার জন্য, শোনা যায়, স্বয়ং সত্যজিৎ রায়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। নায়ক ছবি করার অনেক আগেই ঘরে বাইরে করার কথা ভেবেছিলেন সত্যজিৎ রায়। বিমলা হতেন সুচিত্রা সেন এবং সন্দীপ চরিত্রের জন্য ভেবেছিলেন উত্তম কুমারকে। চরিত্রের নেতিবাচক দিকের কথা ভেবে উত্তম কুমার কিন্তু তখন রাজি হননি এবং সত্যজিৎ রায়ও তখন এই ছবিটি করেননি। অথচ তিনি কেরিয়ারের একেবারে মধ্য গগনে লাল পাথরের মতো সিনেমা করতে রাজি হয়ে গেলেন। আরও আছে, ঠিক তার পরেই করলেন আরেকটি ছবি, সেই একই রকম ভীষণ ম্যানিপুলেটিভ এক খলনায়ক। ছবির নাম কাল তুমি আলেয়া। সেখানকার চরিত্র ধীরাপদ, তাকে অনৈতিক নয়, রীতিমতো নীতিহীন একজন মানুষই বলতে হবে। তার যে ক্ষিপ্র বুদ্ধি, তার যে পর্যবেক্ষণের ক্ষমতা এবং তার যে কোম্পানির বড়বাবু, তাদের কাছে নিজেকে অপরিহার্য করে তোলার যে খেলা, সেটা দিয়ে সে পৌঁছে যায় একেবারে ওষুধ কোম্পানির অন্তরমহলে। সেখানে ক্ষমতার যে অন্তর্জাল, কলকাতার যে অভিজাত জগৎ এবং তার যে পঙ্কিল রূপ, এই সব কিছুকে সে প্রত্যক্ষ করে এবং নিজের মতো করে তার নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করে। সেটি তার অভিনয়ে আরেকটি নতুন মাত্রা। ছবি থেকে একটি গান।

শ্রোতা বন্ধুরা, পরের অংশে যাবার আগে আপনাদের জানিয়ে দিই আগামীকালের হারানো দিনের গান সম্পর্কে। আগামীকাল 10ই সেপ্টেম্বর। বাংলা ছবির চিত্রনাট্যে বিনোদনের উপকরণে মঞ্চগানের বাড়তি এক ভূমিকা আছে। গানের আবেদনে তো বটেই, তার সঙ্গে ইতিহাসের পথ ধরে বিনোদন মানচিত্রে কেমন করে বদলে বদলে গেছে জনমানবের রুচি, সেই ধারাপথটিও যেন ফুটে ওঠে বারবার। সেই পথ ধরে 10ই সেপ্টেম্বর আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে রাত 11টায় বাংলা ছবিতে মঞ্চগান ও আসর গানের এক ধারাবাহিক প্রসঙ্গ। আপনাদের সঙ্গে থাকবেন পৌলমী ভট্টাচার্য।

চলে আসি আমাদের সময়রেখা ধরে যে যাত্রা শুরু করেছিলাম আজকে সেই প্রসঙ্গে, এবং সেই সময়রেখা ধরে আমরা চিহ্নিত করার চেষ্টা করতে যাচ্ছি আমাদের বাংলা ছবির যে নায়ক, মহানায়ক, তার খলনায়ক হিসেবে যে উত্তরণ, তার যে অভিনয়, সেই পথটিকে আমরা যে সময়কাল অব্দি এসেছি সেটি 1966। এই 1966 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাল, কারণ ভেবে দেখুন বন্ধুরা, ঠিক এই সময়ই তৈরি হচ্ছে বাংলা ছবির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলস্টোন নায়ক, উত্তম কুমার অরিন্দম এই মূল চরিত্রে ছবির, এবং এই ছবির পরিচালনায় সত্যজিৎ রায়। নায়কের যে অরিন্দম, সেই প্রথম আরেকটি চরিত্র অভিনয় করলেন মহানায়ক।

নায়ক হিসেবে নিজেকে দেখিয়ে, যেখানে তার চরিত্রটি কিন্তু ধূসর। যেভাবে ছিল বিচারকে সেভাবেই, সে পুরোপুরি কোথাও খলনায়ক নয়, কিন্তু তার বন্ধুর ডাকে কারখানার সামনে এসেও সে যখন গাড়ি থেকে নামে না, সে পালিয়ে যায়। তার কারণ, তার মতো নায়কের ওই রকমভাবে সাধারণে মিশে যাওয়া যায় না। তখন কোথাও চরিত্রটিকে ভারী বেচারা মনে হয়, একটা ধূসর আস্তরণে ঢাকা পড়ে যায় আমাদের নায়ক অরিন্দম। আবার ঠিক এরকম সময় তৈরি হচ্ছে আরেকটি ছবি, যখন এই ছবির দুটি মুখ্য চরিত্রে উত্তম কুমার এবং অপর্ণা সেন, এই দুই চরিত্র, সেখানে উত্তম কুমার দীর্ঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন অপর্ণা সেনের যে চরিত্র তার দিকে। সুনীল দত্তর কাহিনী অবলম্বনে ছবি অপরিচিত, একটি দীর্ঘ অবলোকনের মুহূর্ত, এ যেন একেবারে অমরত্বের দিকে ঝুঁকে পড়া মুহূর্ত। অনেকে বলেন এই দৃশ্যে অভিনয়ের সময় এই যে রঞ্জন চরিত্রে, যে আসলে একটি দুর্ধর্ষ ভিলেন, যখন ক্লোজ আপে নায়িকাকে এবং রঞ্জনকে দেখা যাচ্ছে, ঠিক নায়িকাকে গলা টিপে মারার মুহূর্তে তার মুখে যে আলো আঁধারি খেলা করে যায়, যে আলো ছায়া খেলা করে যায় তার এক্সপ্রেশনের, এ ভারী আশ্চর্যের। পাপ আর পুণ্যের অন্তর্বর্তী আলো যেন উত্তম কুমারের চোখে মুখে ফুটে ওঠে। এই ছবি থেকে আমরা পরের গানটি শুনি।

0: your heart shall be for me, oh, my love, my dear. When your heart shall be for me, oh, my love, my dear.
1: আমরা যারা দর্শক ছবি দেখতে ভালোবাসি, আমরা পছন্দ করি যে আমাদের নায়ক ঠিক আমাদের যে ভালো লাগার জায়গা সেই জায়গাটি বজায় রাখবেন, ভাঙবেন না, ওই যাকে আমরা বলে থাকি কমফর্ট জোন, কারণ সেটাতেই আমাদের অধিকার। আমরা বাস্তবে অনেকে হয়তো অনেক দ্বন্দ্বের মধ্যে দিয়ে চলি, অনেকে হয়তো হেরে যাওয়া মানুষ, কিন্তু আমাদের যে নায়ক তাকে আমরা সেভাবে দেখতে চাই না। কিন্তু সেই নায়কই যখন আমাদের সেই ভালো লাগার জায়গাটুকুকে ভেঙে চুরে দেন এবং এমন চরিত্র বেছে নেন যেটা তথাকথিত প্রতি নায়কের চরিত্র কিংবা খলনায়কের চরিত্র, যার হাতে অস্ত্র নেই, উচ্চকণ্ঠ হুমকি নেই, কিন্তু তার যে ছবিতে যে ব্যক্তিত্ব ফুটে ওঠে, তার যে মানুষের দুর্বলতাকে কাজে লাগানোর প্রক্রিয়া, সেটা দেখে আমাদের ওই ভালো লাগার কমফর্ট জোনটা কোথাও ধাক্কা খেতে থাকে। কিন্তু এও বুঝতে পারি এটা তিনি সম্ভব করেছিলেন তার আশ্চর্য সহজাত অভিনয় ক্ষমতা দিয়ে। তেমনই একটি ছবি স্ত্রী, 1972। উত্তমের চরিত্র মাধব দত্ত, পরন্ত জমিদার বাড়ির মূল কুশীলব। এই ছবির গান এবারে।

ভালো, তাই তো ওকে ভালো লাগে না। ও সে যতই কালো হোক আমার,

চলে আসি ষাটের দশকে। এমন একটা সময় তখনও তিনি বাংলা ছবির নিরঙ্কুশ নায়ক, কিন্তু সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করা ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে তাঁর জীবনে। তিনি যেমন আন্তর্জাতিক পরিচিতি পেলেন সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করে, তেমনি একইভাবে হিন্দি ছবির বলয়ে প্রবেশ করতে গিয়ে তার নিদারুণ পতন এবং হতাশা। অর্থাৎ সাফল্য আর ব্যর্থতা এক আশ্চর্য বিষুবরেখায় উত্তম তখন অস্থির, বিভক্ত, দ্বিধাগ্রস্ত। ব্যক্তিগত ঋণ নিয়ে হিন্দি ছবি করেছিলেন, সেই দেনা মেটাতে তাকে অত্যন্ত অকিঞ্চিতকর চরিত্রে অভিনয় করতে হচ্ছে, যেখানে তার দেবার মতো নতুন করে কিছু নেই। এবং সেখানে সে যে নায়ক ছবির অবধারিত সেই উক্তি, যেটা তার বোধহয় সত্য মনে হচ্ছে, অ্যাম আই নট ইনাফ। এই রকম সময় রোম্যান্টিক নায়ক থেকে নিজেকে ক্রমশ অন্য ধরনের চরিত্রে, যে চরিত্র অব্যর্থ কিন্তু নায়কের মতো রোম্যান্টিক ইমেজ সেখানে নেই, সেই চরিত্রে নিয়ে এলেন। ১৯৭৫ সাল ১৯শে ডিসেম্বর মুক্তি পেল বাঘ বন্দি খেলা। ১৭০ দিনেরও বেশি সময় ধরে একটানা প্রেক্ষাগৃহ আলো করেছিল, ব্যতিক্রমী হয়ে উঠেছিল এই ছবি। কাহিনী বিন্যাস, চরিত্র উন্মোচন, অভিনয়ের মুনশিয়ানা সব কিছু দিয়ে উত্তম কুমার হয়ে উঠেছিলেন ভবেশ ব্যানার্জি। বাঘবন্দি খেলা এই ছবিটির যে গল্প, সে গল্পটি প্রফুল্ল রায়ের উপন্যাস প্রথম তারার আলো থেকে নেওয়া। এই উপন্যাসটি পড়ার পর উত্তম কুমার নিজেই প্রফুল্ল রায়কে ফোন করে এই ছবির স্বত্ব কিনতে চেয়েছিলেন। অর্থাৎ অন্য কোনো পরিচালক তার নিজের অভিনয়ের ভাবমূর্তি ভাঙার জন্য তাকে এই চরিত্রে নেননি, উত্তম কুমার নিজেই রীতিমতো সচেতনভাবে এই ভূমিকায় অভিনয় করার জন্য চরিত্রটিকে খুঁজে নিয়েছিলেন। প্রফুল্ল রায় তাকে শুনে যায় সাবধান করেছিলেন, ছবিটি সফল হবে না, তার ইমেজের পক্ষে ক্ষতিকারক হতে পারে, কারণ উত্তম কুমারকে দুই দশক ধরে দর্শক রোম্যান্টিক নায়ক হিসেবেই ভালোবেসে এসেছে। কিন্তু তার যে বিপুল তারকা খ্যাতি সেসব সত্ত্বেও এই ছবি দর্শকদের সেই মনে তৈরি যে নায়কের ইমেজ, তাকে ধাক্কা দিলেও ভীষণভাবে সাফল্য এনে দিল অভিনেতা হিসেবে। সেই ছবি থেকে পরের গান।

1975-এর 19শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল বড়দিনের মরশুমে। দীর্ঘ সময় ধরে প্রেক্ষাগৃহে চলেছিল এই ছবি। অত্যন্ত খল চরিত্র সেই ভবেশ বন্দ্যোপাধ্যায়, যে রানীপুর শহরের এক ধনী দুর্নীতিগ্রস্ত মানুষ, যার সমস্ত সম্পদ গড়ে উঠেছে বেআইনি পথে, ব্যবসা, চোরাচালান, মানুষ পাচারের মধ্যে দিয়ে। এই চরিত্রের ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন যিনি। তার লেখা থেকে আমরা জানতে পারি যে ছবি দেখার পর বেরিয়ে এসে অত্যন্ত দুঃখ করে মানুষ বলতেন, গুরু, তুমিও শেষে খারাপ হয়ে গেলে। সেই বিকাশ রায়ের কথায় আমরা পড়েছি তার স্মৃতিকথায়। 42 ছায়াছবি দেখার পর, দেখার সময় দর্শক জুতো ছুঁড়ে মেরেছিলেন। এখানেও অত্যন্ত ব্যথা দূর হয়ে তার প্রিয় দর্শক ভাবতেন, সত্যি আমাদের মহানায়ক শেষ পর্যন্ত ধূসর নয়, একেবারে পুরোপুরি কালো চরিত্র, নায়ক থেকে একেবারে খলনায়ক হয়ে গেল। আসলে এই বাঘবন্দি খেলায় তার যে চরিত্র, সেখানে কোথাও সহানুভূতি পাওয়ার রাস্তা রাখা ছিল না এই চরিত্রের প্রতি। একেবারে শেষ দৃশ্য, সেখানে আর উপায় নেই দেখে নিজের মৃত্যু দিয়ে মুক্তির পথ নিজেই খুঁজে নেয় ভবেশ। তা বাদে তার আর কোনো

মুক্তির বা উত্তরণের পথ রাখা হয়নি। কিন্তু অভিনয় থেকে বঞ্চিত হননি দর্শক। আশ্চর্য অভিনয়ের পরিপ্রেক্ষিতে 26 ডিসেম্বর 1975-এ যুগান্তর পত্রিকায় লেখা হয়েছিল, উত্তরোত্তর উত্তম কুমারের অতি আশ্চর্য অভিনয়ের প্রসাদ গুণে বাংলা ছবির আকর্ষণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপরে আরও দুটি ছবি তিনি করেছিলেন, রাজা সাহেব এবং কলঙ্কিনী কঙ্কাবতী, দুটিতেই খলনায়কের চরিত্র। দুটি ছবি মুক্তি পেয়েছিল 1980-এর 24শে জুলাই উত্তম কুমারের মৃত্যু তার পরবর্তীকালে। প্রথমটিতে ব্যভিচারী জমিদারের চরিত্র উত্তম কুমার রাজা সাহেব, এমন চরিত্রের প্রতিলিপি যে চরিত্র তিনি স্ত্রী ছবি থেকেই বহুবার করে এসেছেন, এবং কলঙ্কিনী কঙ্কাবতীতেও এক জমিদার রাজেশ্বর রায়, যে শেষ পর্যন্ত পূর্বপুরুষের পাপের দায়ও মাথা পেতে নেয়। এই ছবি দুটি সেভাবে সাফল্য পায়নি, মানুষ হয়তো সেভাবে মনেও রাখেননি। এই ছবির প্রযোজক বলেছিলেন, মহানায়কের মৃত্যুর পর দর্শক তাকে ঈশ্বরের মতো চরিত্রে দেখতে চেয়েছিলেন, সেটি হয়নি বলেই নিষ্ঠুর খলনায়কের ভূমিকায় মৃত্যুর পর দর্শক আর তাকে নিল না।

মহানায়ক, রোম্যান্টিক, আদর্শ, নিখুঁত, এইসব জায়গা থেকে বেরিয়ে এসে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করলেন উত্তম কুমার। তাতে দর্শক হিসেবে আমাদের অভিজ্ঞতা হোঁচট খেল, কিন্তু শিল্পী হিসেবে জিতে গেলেন তিনি। বাঙালি প্রেমিক হিসেবে উত্তম কুমারকে চায়, তার মন ভোলানো চিরবিশ্বস্ত রূপটিকে চায়, কিন্তু হারানো সুরের অলোক বা সপ্তপদীর কৃষ্ণেন্দুর মতোই বাগবন্দি খেলার ভবেশ বা স্ত্রীর সীতাপতি সে যেন অনেক বেশি রক্ত মাংসের, অনেক বেশি সত্য আর আমাদের সমাজের দর্পণ। সেখানেই উত্তম কুমার খলনায়কোত্তম। শেষ হলো হারানো দিনের গান। আপনাদের সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়। এই সঙ্গে শেষ হলো আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল প্রথম অধিবেশন, ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন ভারতীয় সময় 12:12 এবং বাংলাদেশ সময় 12:13 হয়ে 12 সেকেন্ড।

শুনছেন আধুনিক বাংলা গান। কিশোর কুমারের পর এবারের শিল্পী লতা মঙ্গেশকর, প্রথম গানটি সলিল চৌধুরীর কথায় সুরে।

আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী রাহুল দেব বর্মণ। গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার সুর দিয়েছেন শিল্পী নিজেই।

আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রথম গানটি সলিল চৌধুরীর কথায় সুরে।

আধুনিক গান শুনছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটির গীতিকার শৈলেন রায়, সুর দিয়েছেন সুধীর লাল চক্রবর্তী।

0: এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
1: রানার গ্রামের ডাকঘর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

কাহিনী কানের অনুষ্ঠান এখানেই শেষ হল। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবারে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন, প্রাক্তন ছায়াছবির গান। প্রথম গানটি ইমন চক্রবর্তীর কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবারে নানা রঙের গান, প্রথমে রাগ প্রধান গান, শিল্পী বেগম আক্তার।

শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রাগ প্রধান গান বেগম আক্তারের কণ্ঠে। এবারে নজরুল গীতি শিল্পী রামানুজ দাশগুপ্ত।

পৌঁছেন নানা রঙের গান, নজরুলগীতির পর এবারে ভক্তিগীতি, শিল্পী শ্রীকান্ত আচার্য।

সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর প্রথম নিবেদনে এখন শুনবেন বিদুষী অঞ্জনা নাথের পরিবেশনায় খেয়াল রাগ ভাটিয়ার।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে শুনছিলেন সেতার পরিবেশনা, শিল্পী পার্থ বসু। আহির বিভাস রাগে পরিবেশিত সেতার, শিল্পী পার্থ বসু। আজকের প্রভাতীর দুটি পরিবেশনায় প্রথমে শুনছিলেন ভাটিয়ার রাগে পরিবেশিত খেয়াল, শিল্পী বিদুষী অঞ্জনা নাথ, এবং দ্বিতীয় নিবেদনে আহির বিভাস রাগে পরিবেশিত সেতার, শিল্পী পার্থ বসু। এর সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

সাত এফএম রেনবো এর রাত তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে সৌমকান্তি রয়েছি আপনাদের সঙ্গে সকাল ছটা পর্যন্ত। তিনটে থেকে শুনেছেন হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আটকে গিয়ে দ্বিতীয় পর্ব, চারটে থেকে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী এবং পাঁচটা থেকে সকাল ছটা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। বিগত দুটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলাম নদী রচনাটি, সময়ের অভাবের কারণে লেখাটি শেষের অংশটা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। আজকে এই লেখার শেষের অংশ, বেরোয় ঘাটের সোপান যত যেন বুকের হাড়ের মতো, নদী চলে যায় যত দূরে ততই জল ওঠে পুরে পুরে, শেষে দেখা নাহি যায় কুল চোখে দিক হয়ে যায় ভুল, নীল হয়ে আসে জলধারা মুখে লাগে যেন নুন পারা, ক্রমে নিচে নাহি পাই তল ক্রমে আকাশে মিশায় জল, ডাঙা কোনখানে পড়ে রয় শুধু জলে জলে জলময়, ওরে কি শুনি কোলাহল হেরিয়ে কি ঘন নীল জল, ওই বুঝিরে সাগর হোথা উহার কিনারা কে জানে কোথা, ওই লাখ লাখ ঢেউ উঠে সদাই মরিতেছে মাথা কুটে, ওঠে সাদা সাদা ফেনা যত যেন বিষম রাগের মতো, জল গরজি গরজি ধায় যেন আকাশ কাড়িতে চায়, বায়ু কোথা হতে আসে ছুটে ঢেউয়ে হাহা করে পড়ে লুটে, যেন পাঠশালা ছাড়া ছেলে ছুটে লাফায় বেড়ায় খেলে,

যত দূর পানে চাই, কোথাও কিছু নাই, কিছু নাই, শুধু আকাশ বাতাস জল, শুধুই কলকল কোলাহল, শুধুই ফেনার শুধু ঢেউ, আর নাহি কিছু নাহি কেউ। হেথায় ফুরাইল সব দেশ, নদীর ভ্রমণ হইল শেষ, হেথা সারাদিন সারা বেলা, তাহার ফুরাবে না আর খেলা, তাহার সারাদিন নাচ গান, কভু হবে না কো অবসান, এখন কোথাও হবে না যেতে, সাগর নীল তারে বুক পেতে, তারে নীল বিছানায় থুয়ে, তাহার কাদামাটি দেবে ধুয়ে, তার ফেনার কাপড়ে ঢেকে, তারে ঢেউয়ের দোলায় রেখে, তার কানে কানে গেয়ে সুর, তার শ্রম করি দিবে দূর, নদী চিরদিন চিরনিশি, রবে অতল আদরে মিশি। শুনছিলেন নদী কাব্যগ্রন্থের অন্তর্গত রচনা নদী। আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, রবি ঠাকুরের লেখা, তার লেখা গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এইসব কিছু নিয়ে আনন্দধ্বনি। আজকের অনুষ্ঠানের একেবারে শুরুতেই শিল্পী পিউয়ের কণ্ঠে এই গান, তারপর আবার অন্য কোনো লেখায়। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল 6টা পর্যন্ত, 107 FM রেনবো।

শিল্পী পিউয়ের কণ্ঠে শুনছিলেন আজকের অনুষ্ঠানের প্রথম গান। রবি ঠাকুরের লেখা প্রহাসিনী কাব্যগ্রন্থের প্রথম রচনা ভূমিকা। ধূমকেতু মাঝে মাঝে হাসির ঝাঁটায় দুলোক ঝাঁটিয়ে নিয়ে কৌতুক পাঠায়, বিস্মিত সূর্যের সভা তরিতে পারায় পরিহাস ছটা ফেলে সুদূরে হারায়। সৌরভ বিদূষক পায় ছুটি আমার জীবন কক্ষে, জানি না কি হেতু মাঝে মাঝে এসে পড়ে খ্যাপা ধূমকেতু। তুচ্ছ প্রলাপের পুচ্ছ শূন্যে দেয় মেলি, ক্ষণতরে কৌতুকের ছেলে খেলা খেলি নেড়ে দেয় গম্ভীরের ঝুঁটি। এ জগৎ মাঝে মাঝে কোন অবকাশে কখনো বা মৃদুস্মিত কভু উচ্চ হাসে হেসে ওঠে, দেখা যায় আলোকে ঝলকে তারা কেহ ধ্রুব নয়, পলকে পলকে চিহ্ন তার নিয়ে যায় মুছে। তিমির আসনে যাবে ধ্যানমগ্ন রাতি, উল্কা পরিশ্রম কর্তা করে মাতামাতি, দুই হাতে মুঠা মুঠা কৌতুকের কণা, ছড়ায় হরির লুট নাহি যায় গণা, প্রহর কয়েক যায় ঘুচে, অনেক অদ্ভুত আছে বিশ্ব সৃষ্টিতে, বিধাতার স্নেহতাহে সহস্র দৃষ্টিতে, তেমনি হালকা হাসি দেবতার দানে, রয়েছে খচিত হয়ে আমার সম্মানে, মূল্য তার মনে মনে জানি, এত বুড়ো কোনো কালে হব না কো আমি, হাসি তামাশারে যবে কব ছ্যাবলামি, এ নিয়ে প্রবীণ যদি করে রাগারাগি, বিধাতার সাথে তারে করি ভাগাভাগি, হাসিতে হাসিতে লবমানি। অনুষ্ঠানের দ্বিতীয় গান শিল্পী সৌম্যতা আচার্য চৌধুরী।

শুনছিলেন শিল্পী সমলতার কণ্ঠে এই গান। অনুষ্ঠান আনন্দধ্বনি সকাল ৬টা পর্যন্ত সঙ্গে রয়েছে সৌম্যকান্তি। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ৬টা থেকে শুনবেন ভোরাই, উপস্থাপনায় অরুণিমা ঘোষ। প্রহাসিনী কাব্যগ্রন্থের দ্বিতীয় রচনা আধুনিকা। চিঠিটাও পড়িলাম, বলিবার নাই মোর, তাপ কিছু আছে তাহে, সন্তাপ তাই মোর, কবিগিরি ফলাবার উৎসাহ বন্যায়, আধুনিকাদের পরে করিয়াছে অন্যায়। যদি সন্দেহ করো এত বড় অবিনয়, চুপ করে যে সহিবে সে কখনো কবি নয়। বলিব দু চার কথা ভালো মনে শূন্যতা, পূরণ করিয়া নিও প্রকাশের ন্যূনতা। পাজিতে যে আঁক টানে গ্রহ নক্ষত্তর, আমি তো তদনুসারে পেরিয়েছি ৭০। আয়ুর তবিল মোর কুষ্ঠির হিসাবে, অতি অল্প দিনেই শূন্যেতে মিশাবে। চলিতে চলিতে পথে আজকাল হরদম, বুকে লাগে যম রথচক্রের করদম। তবু মোর নাম আজও পারিবে না ওঠাতে, প্রাথমিক তত্ত্বের গবেষণা কোঠাতে। জীর্ণ জীবনে আজ রং নাই, মধু নাই, মনে রেখো তবু আমি জন্মেছি অধুনাই। ১৮৫০ এডি সে জে বি সি নয়, মোর যারা মেয়ে বোন নারদের পিসি নয়। আধুনিকা যারে বলো তারে আমি চিনি যে, কবি যশে তারি কাছে ১২ আনা ঋণী যে। তারি হাতে চিরদিন যৎপর নাস্তি, পেয়েছি পুরস্কার পেয়েছিও শাস্তি। প্রমাণ গিয়েছি রেখে এ কালিনী রমণীর, রমণীয় তালে বাঁধা ছন্দ এ ধমনীর। কাছে পাই হারাই বা তবু তার স্মৃতিতে, সুর সৌরভ জাগে আজ মোর গীতিতে। মনোলোকে দুটি যারা মাধুরিণী কুঞ্জে, গুঞ্জন করিয়াছি তাহাদেরই গুঞ্জে। সেকালেও কালিদাস বড়রুচি আদিরা, পুরো সুন্দরীদের প্রশস্তি বাদিরা, যাদের মহিমা গানে জাগালেন বিনারে, তারাও সবাই ছিল অধুনার কিনারে। আধুনিকা ছিল না কো হেন কাল ছিল না, তাহাদেরই কল্যাণে কাব্যানু ছিল না। পুরুষ কবির ভালে আছে কোনো সুগ্রহ, চিরকাল তাই তারে এত মহানুগ্রহ। লেখাটির পরের অংশ আরেকটি গানের পর, এবারে শিল্পী রেজওয়ান আছে অধুরি বন্যা।

অনুষ্ঠান আনন্দধ্বনি। প্রায় মধ্যপথ পর্যন্ত পৌঁছে গিয়েছি আমরা, সকাল ছটা পর্যন্ত সঙ্গে রয়েছি। আজকে আরেকটি নতুন দিন, 9/9/2026 বুধবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি 10 সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবার। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, মাঝ রাত থেকে সঙ্গে রয়েছেন, সকলকে স্বাগত। শুনছেন প্রহাসিনী কাপুর গ্রন্থের অন্তর্গত আধুনিকা। পুরুষ কবির ভালে আছে কোনো সুগ্রহ, চিরকাল তাই তারে এত মহা অনুগ্রহ। জুতা পায়ে, খালি পায়ে, স্লিপারে বা নূপুরে, নবীনারা যুগে যুগে এলো দিনে দুপুরে। যেথা স্বপনের পাড়া সেথা যায় আগিয়ে, প্রাণটাকে নাড়া দিয়ে, গান গায়ে জাগিয়ে। তবু কবি রচনায় যদি কোনো ললনা, দেখো অকৃতজ্ঞতা যেন সেটা ছলনা। মিঠে আর কটু মিলে মিছে আর সত্যি, ঠোকাঠুকি করে হয় রস উৎপত্তি। মিষ্ট কটুর মাঝে কোনটা যে মিথ্যে, সে কথাটা চাপা থাক কবির সাহিত্যে। ওই দেখো ওটা বুঝি।

হলো শ্লেষ বাক্য, এরকম বাঁকা কথা ঢাকা দিয়ে রাখ। প্রলোভন রূপে আসে পরিহাস পটুতা, সামলানো নাহি যায় অকারণ কটুতা, বারে বারে এই মতো করি অত্যুক্তি, ক্ষমা করে করো সেই অপরাধ মুক্তি। আর যাই বলি না কো, এ কথাটা বলি বই, তোমাদের দ্বারে মোরা ভিক্ষার থলি বই, অন্ন ভরিয়া দাও সুধা তাহে লুকিয়ে, মূল্য তাহারি আমি কিছু যাই চুকিয়ে। অনেক গেয়েছি গান মুগ্ধ হয়ে প্রাণ দিয়ে, তোমরা তাও শুনেছ তা অন্তত কান দিয়ে। পুরুষ পুরুষ ভাষে করে সমালোচনা, সে অকালে তোমাদেরই বাণী হয় রচনা। করুণায় বলে থাক আ মন্দ বাকি, খুঁটে বের করুণা তো কোনো ছন্দ ফাঁকি, এইটুকু যা মিলেছে তাই পায় কজনা, এত লোক করেছে তো ভারতীর ভজনা। এরপর বাঁশি যাবে ফেলে যাব ধুলিতে, তখন আমারে ভুলো পারো যদি ভুলিতে। লেখাটির পরের অংশ আরেকটি গানের পর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।